12ই বৈশাখ 1948 শকাব্দ, ইংরেজি March 2026 2026 খ্রিস্টাব্দ, বাংলা 18ই বৈশাখ জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। স্টুডেন্ট ঘড়িতে সময় এখন সকাল 5:58। আমাদের প্রভাতী তথা প্রথম অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এছাড়া অনুষ্ঠান শুনছে নিউজ অন EIR মোবাইল অ্যাপের মাধ্যমে।

এগানটির সঙ্গে শেষ হল ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। এই অনুষ্ঠানে আজকে শিল্পী ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি।

এখন জানিয়ে দিই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার আংশিক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার এবং কুচবিহার জেলার 1 বা 2 স্থানে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় 1 বা 2 স্থানে বজ্রঝড়, বিদ্যুৎ চমক এবং দমকা হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন জানিয়ে দিই কৃষি পরামর্শ। বোরো ধানের ক্ষেত্রে যেসব বোরো ধান 80% পেকে গেছে তারা ধান কাটা শুরু করতে পারেন, জমিতে অতিরিক্ত জল বের করে দিতে পারেন, ধান কেটে সুরক্ষিত জায়গায় মজুত করতে পারেন। ধানের জমির নাড়া বা খড় পোড়াবেন না, এতে বাতাস দূষণ ও মৃত্তিকার ক্ষতি হয়। অবশিষ্ট অংশ পরবর্তী ফসলের আগে মাটিতে মিশিয়ে দিতে পারেন, এতে মাটির গুণগত এবং উৎপাদনগত ক্ষমতায় ভালো হয়। ভুট্টার ক্ষেত্রে যদি ভুট্টা পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে পরিণত ভুট্টা কেটে শুকনো জায়গায় মজুত করতে হবে। ভুট্টার দানা ছড়িয়ে রোদে শুকোতে দিতে হবে, শুকিয়ে গেলে শুকনো জায়গায় মজুত রাখতে হবে। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন কিচেন গার্ডেন। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
1: কিচেন গার্ডেন মানে কি? কিচেনের সঙ্গে লাগোয়া কোনো গার্ডেন হতে পারে, অথবা ওইখানকার যে সবজিগুলো সেগুলো আমাদের প্রতি নিজের কিচেনে রান্না হবে, এটাকেই বলছে কিচেন গার্ডেন। চাষিদের কিন্তু একটা করে কিচেন গার্ডেন আছে, চাষিরা কিন্তু জৈব পছন্দ করে, জৈব খায়, ওই গার্ডেনে ওরা ওষুধ টষুধ দেন। সেই যে কিচেন, মানে কিচেন থেকে কি হয়, কিচেনে রান্না হয়, বাসন ধোয়া হয়, জলটা, সেই জলটা ড্রেন দিয়ে বয়ে বাইরে চলে যায়। সেই জলটাকে আমার কাজে লাগাতে হবে। আমার বাড়িতে যতটুকুন প্রয়োজন, সে আমি 4টে বেগুন গাছ লাগালাম, 5টা টমেটো গাছ লাগালাম, 2টো লাউ গাছ লাগালাম, 4টে পটল গাছ লাগালাম, এইভাবে অল্প একটু জায়গার মধ্যে, যাতে আমি দৈনিক ওখান থেকে ভ্যারাইটি অফ সবজি কিছু তুলে নিয়ে এসে লাগাতে পারি। এইটাই হচ্ছে কিচেন গার্ডেনের কনসেপ্ট, যেখানে আমার যে বাড়িতে রান্না হবে, আমার বাড়িতে যেটা খাওয়া হবে, সেটা আমার গার্ডেন থেকেই আসবে, কিচেন লাগোয়া গার্ডেন। সেই জন্যই বলছে এটা কিচেন গার্ডেন, সেখান থেকে এসে লাগানো হবে। এটা আমাদের অনেক চাষির বাড়িতে কিন্তু আছে, এটা আমি দেখেছি চাষিদের কাছে অনেকেরই, ওই যেখানে বসবাস করে তার পাশ দিয়ে একটু লাউ লাগানো আছে, একটু ভেন্ডি লাগানো আছে, সে হয়তো ভেন্ডি চাষ দূরে করছে, কিন্তু ওখানে তার একটু ভেন্ডি লাগানো আছে, মূলো লাগানো আছে, গাজর লাগানো আছে, ওখান থেকে ওই একটা দুটো করে ডেলি তুলে, আবার আশেপাশে কোথার থেকে একটু মাছের বন্দোবস্ত আছে, মাছটাও তুলে নিয়ে আসে। এটাই হচ্ছে কিচেন গার্ডেন কনসেপ্ট আর কি, যেখানে আমরা নিজেদের প্রয়োজনে যতটুকুন আমাদের প্রতিদিনকার সবজি খাওয়ার প্রয়োজন, সেইটুকুন সবজি যদি আমরা নিজেরাই তুলতে পারি, সেটাকে বলছে কিচেন গার্ডেন। কিচেন গার্ডেনে সার না দেওয়াই ভালো, মানে শুধুমাত্র জৈব সার বা গোবর সার, এই ধরনের জিনিসপত্র দিয়েই আমরা চাষ করার চেষ্টা করব। দেখুন, আমি নিজে খাবো, আমি চাষির কথাই ভাবছি, সে তো তার খাদ্যটা টেস্টি বানাতে হবে। ব্যাপারটা হচ্ছে, যখনই আমি জৈব চাষ করব, তখন তার প্রোডাকশান কম হবে, ফলনটা কম হবে, কিন্তু টেস্ট খুব ভালো হবে। তো ন্যাচারালি আমি চাইবো আমার যে কিচেন গার্ডেনে, সেটা আমি সবসময় বিনা সারে বিনা ওষুধে আমি চাষ করে, আমি যাতে মানে সুস্থ খাবার এবং টেস্টি খাবারটা যাতে আমি খেতে পারি আর কি। কিচেন গার্ডেন অবশ্যই কোনো রকম বিনা সারে বিনা ওষুধে অবশ্যই জৈব উপায়ে চাষ করা।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: শুনলেন চাষবাসে টিকিটিকি অনুষ্ঠান। এখন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় শিশুর মানসিক বিকাশ ও মা বাবার দায়িত্ব, বলছেন ডাক্তার হেনা রায়।
2: একটি শিশু মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার পর থেকে বড় হওয়া পর্যন্ত সে শিখতে থাকে কীভাবে তার পারিপার্শ্বিক জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়া থেকেই গড়ে উঠবে তার সম্পূর্ণ মানসিক গঠন ও ব্যক্তিত্ব। আজকের আলোচনায় শিশুর বয়স জন্মানোর পর থেকে 4 সপ্তাহ থেকে 6 বৎসর বয়স পর্যন্ত শিশুর দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার স্নায়বিক ও মানসিক বৃদ্ধিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে এবং প্রতি পর্যায়ে মা বাবার ভূমিকা কী তা বলা হলো। জন্মানোর সময় প্রথম 4 সপ্তাহ, এই সময় শিশুর মধ্যে বিভিন্ন রিফ্লেক্স যেমন আঙুল মুঠো করা, মুখে কিছু ধরলেই চুষতে থাকা, পায়ের পাতায় উত্তেজনা দিলে পায়ের আঙুল ছড়িয়ে পড়া, এগুলি দেখা যায়। একটু একটু করে মানুষের কণ্ঠস্বর চিনতে পারে, মিষ্টি এবং টক স্বাদ বুঝতে পারে, সামনের 8 ইঞ্চির মতো দূরত্বে স্থির বস্তুকে দেখতে পায়। এইসব স্নায়বিক বৃদ্ধির সাথে তার মধ্যে ব্যবহারিক চাঞ্চল্য জন্মাতে দেখা যায়। নিজের মনে সে হাসছে, মায়ের মুখ চোখের সঙ্গে যেন কিছুটা পরিচিতি হচ্ছে। 4 সপ্তাহ থেকে 28 সপ্তাহ, এই সময় ধীরে ধীরে ঘাড় শক্ত হওয়া থেকে মাথা তোলার চেষ্টা, হাত মুঠি করা, দৃষ্টি স্থির হওয়া থেকে চোখের অ্যাকোমোডেশন তৈরি হওয়া, চলমান বস্তুকে দৃষ্টি দিয়ে অনুসরণ করতে পারা, এসব বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা যায় যে মায়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে আরও ঘনিষ্ঠ। বহির্জগতের উত্তেজনায় হাসতে পারে এবং অতর্কিত কোনো পরিস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে ওঠে। 28 থেকে 52 সপ্তাহ, শিশু ক্রমশ বসতে শেখা থেকে হামাগুড়িতে শেখে, ক্রমশ কেন্দ্রস্থলে 2টি বস্তুর মধ্যে পার্থক্য করতে শেখে, নিজের প্রতিবিম্ব দেখলে ধরতে যায়, মায়ের শব্দ কাজকে অনুকরণ করতে পারে, বাইরে বিভিন্ন হাসির শব্দকে অনুকরণ বা নিজে তার মধ্যে অংশগ্রহণ করতে পারে। ক্রমশ তার মধ্যে মায়ের থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় বা সেপারেশন অ্যাংজাইটি জন্মাতে থাকে। উপরের এইসব স্তরে দেখা যায় যে কোনো বস্তু মুখে দেওয়ার মধ্যে তার সন্তুষ্টি, সে হয় কামড়ায় নয় চুষতে থাকে, না করতে দিলেই রেগে যায়, একে ওরাল ফেস বলা হয়। এই স্তরেই দেখা যায় শিশুর মায়ের সাথে ঘনিষ্ঠতার মাধ্যমেই তার মধ্যে গড়ে উঠছে এক বিশেষ ধরনের আস্থা ও বিশ্বস্ততা যা মানসিক গঠনের জন্য অপরিহার্য। অন্যথায় তার মনের মধ্যে জন্মাবে নিরাপত্তা বোধের অভাব এবং মানসিক বিকাশও হবে প্রচণ্ডভাবে ব্যাহত। 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত এই সময় ধীরে ধীরে হাঁটতে শেখা, কথা বলতে শেখা, ঘনক দিলে সাজাবার চেষ্টা করা, ক্রমশ বলকে পা দিয়ে ছোঁড়া, সিঁড়ি দিয়ে ওঠানামা, এসব শেখার সাথে সাথে তার ব্যবহার আরও উন্নত হয়ে ওঠে। ক্রমশ নিজের নামের সঙ্গে কিছুটা পরিচিতি হয়, মাঝে মাঝে তার মাকে ভালোবাসার সাথে সাথে প্রতিবাদ করতে শেখে, মায়ের থেকে বিচ্ছিন্নতার সংকট কমতে থাকে। এই পর্যায়ে লক্ষ্য করা যায় শিশুর পায়ুদ্বার বা সংলগ্ন স্থানের প্রতি বিশেষ আগ্রহ থাকে। এই সময়ের মধ্যে সে আয়ত্ত করে ঐচ্ছিক সংযম বা ভলেন্টারি কন্ট্রোল অফ স্ফিনক্টার, মলমূত্র ত্যাগের উপর তার সংযম তৈরি হয়। এই সময় তার পেশীর সমর্থন উঠতে শুরু করে। এই পর্যায়ে শিশুর মধ্যে স্বনির্ভরতা দেখা যায়, লজ্জাবোধও তৈরি হয়। মাঝে মাঝে তার নিজের সম্বন্ধে সন্দেহ তৈরি হতে পারে, যদি বিশেষ করে তার মা বাবা তার মলমূত্র ত্যাগ ইত্যাদি নিয়ে সমালোচনা করে। এই পর্যায়ে মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়াও বাবার সঙ্গে সে অনেকটা পরিচিত হতে শুরু করে। মা বাবা দুজনেই যদি অত্যন্ত আগ্রহ ও ভালোবাসা নিয়ে শিশুর এই স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টাকে উৎসাহ দেয়, তবেই সে খুব মসৃণভাবে সে স্তর কাটিয়ে উঠে পরবর্তী পর্যায়ে বিকাশের জন্য তৈরি হতে পারে, নতুবা তার বিকাশ হবে ব্যাহত। 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত এই সময় ধীরে ধীরে শিশু সাবালক হয়ে ওঠে, গুনতে শেখে, দাঁত মাজতে শেখে, এছাড়া মলমূত্র ত্যাগের উপর সংযম সম্পূর্ণভাবে আয়ত্ত করা, প্রতিযোগিতামূলক খেলাতে অংশগ্রহণ করার সাথে সাথে দেখা যায় যে মানসিকভাবে তার আগ্রহ কেন্দ্রীভূত হয়েছে যৌনাঙ্গের উপর। যৌনাঙ্গ হারাবার একটা ভয়ও দেখা যায়, যাকে বলা হয় ক্যাস্টেশন ফিয়ার। আরও দেখা যায় বিপরীত লিঙ্গধর্মীর প্রতি তার আকর্ষণ এবং সমলিঙ্গধর্মীর থেকে আলাদা হওয়ার ইচ্ছা। এই পর্যায়কে ফ্যালিক ইডিপাল ফেজ বলা হয়। স্বনির্ভরতার সঙ্গে সঙ্গে শিশু সমাজের মধ্যে তার নিজের কী অবস্থান তা জানতে হয় আগ্রহী, একে বলা হয় সোশ্যাল আইডেন্টিফিকেশন রোল। এই সময় সে চেষ্টা করে নিজের আদর্শ খুঁজে নিতে, ক্রমশ তার মধ্যে বিবেক চেতনার উন্মেষ হয়, বুঝতে শিখে যে সেও এই সমাজেরই একজন। এই যে মানসিক বৃদ্ধি, তার প্রতি পর্যায়ে কিন্তু প্রয়োজন শিশুর প্রতি ভালোবাসা ও সহযোগিতা বহির্জগৎ বিশেষ করে মা বাবার দিক থেকে। শিশু যদি তার সঠিক আদর্শ বা তার নিজের অবস্থান খুঁজে না পায়, তবে সে হবে সমাজ থেকে বিচ্ছিন্ন ও তার মানসিক গঠন হবে অসম্পূর্ণ।
3: শিশুর মানসিক বিকাশ ও মা বাবার দায়িত্ব, এই বিষয়ে বললেন ডাক্তার হিনা রায়। আরোগ্য এখানেই শেষ হল।
0: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। এখন লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী সোনালী জাসমিন।

এতক্ষণ লোকগীতের অনুষ্ঠানে শুনলেন ভাওয়াইয়া গান। শিল্পী ছিলেন সোনালী জাসমিন। শিল্পীর সঙ্গে সঙ্গতি ছিলেন তবলায় বঙ্কিমচন্দ্র নাহা, দোতারায় চৈতন্যদেব রায় এবং বাঁশিতে পশুনাথ রায়। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনবেন আজ দুপুর 1:50 এবং সন্ধে 6:40। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী গীতা ঘটক।

0: এই গানটির সঙ্গে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী ছিলেন গীতা ঘটক, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্স প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। বাচেন্দ্রী পাল হলেন ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম মহিলা যিনি 1984 সালের আজকের দিনেই অর্থাৎ 23শে মে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেন। তিনি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় জন্মগ্রহণ করেন। বাচেন্দ্রী পাল নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। ভারত সরকার তাঁকে পদ্মভূষণ এবং অর্জুন পুরস্কারে ভূষিত করেন। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রবি কিরণে নিয়ে আপনারা কে কি ভাবছেন দেখে নেওয়া যাক। লিখছেন রত্না দত্ত, বেহালা, গ্রিনফিল্ড সিটি, কলকাতা থেকে। প্রিয় ভোরের ভৈরবী প্রত্যুষা, আলোর পথে জন্ম হয় কাঁটালতার, জীবনে লুকিয়ে থাকে সহস্র পিচ্ছিলতা, ভাবনার চৌকাঠে আধারময়তা কাটিয়ে কিরণে কিরণে ভরিয়ে দেওয়ার স্বইচ্ছার প্রকাশে নেই কেউই। আর্তনাদ যদি হয় সত্যি ভগবান কি হয় সন্তুষ্ট? হয়তো হন। আর তাই উপহার দেন কালবৈশাখীর ঘোর ঘন ঘটাতেও অগ্নিগোলক আলোর প্রকাশক রবির। এ রবি নয় আকাশের রবি, এ রবি জীবনের আলোর পথপ্রদর্শক। এ রবি রয়েছেন আমাদের হৃদয়ের সিংহাসনে, যিনি বাঙালি জাতির বাংলা ভাষার নবজাতক, তমসা মাঝে আলোর দিশারি জাদুকর রবি ঠাকুর। রবীন্দ্রনাথ, তুমি বলেছিলে নতুন নামে ডাকবে মোরে, তখন আমায় নাই বা মনে রাখলে। না হে কবি শিরোমণি, নতুন নামে ডাকার জন্য তোমার মতো কাউকেই আমরা পাইনি, তাই তারার পানে চেয়ে চেয়ে তোমাকে ডাকাও হয়নি। বরং তোমার জগতের আকাশে চিরকালের সেই তুমি ঋষি নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্র হয়ে উঠেছ, আমাদের বাঙালিদের হৃদয়ের আকাশে দুই রবির কিরণে জাজ্জল্যমান। এক রবির কিরণে আমরা স্নাত ও শুদ্ধ হই, আর এক রবি সঞ্জীবনী সুধায় আমাদের প্রাণিত করেন সকল প্রতিকূলতার আঙিনায়। পরিশেষে বলি, একই বাক্যে উপলব্ধি করুক বিশ্ব যে তুমিই বিশ্বকবি, তোমারই কিরণে প্রাণিত হয় সে প্রতিনিয়ত। শুভেচ্ছান্তে রত্না দত্ত, বেহালা, গ্রিনফিল্ড সিটি, কলকাতা। এবারের ভাবনা লিখছেন সঞ্জীবন রায়, তিনি লিখছেন মাসুন্দি পূর্ব বর্ধমান থেকে। বন্ধু প্রত্যুষা, শৈশব থেকে যাকে অনুসরণ করে আমাদের শিক্ষার পথ চলা শুরু, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মানব ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মনীষী হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মানবতার মহাকাশে সূর্যের মতো দীপ্তিমান রবীন্দ্রনাথ তাঁর রচনা ও সৃষ্টিতে, কথায়, গানে, ছন্দে, গল্পে, সাহিত্যে শিশু থেকে বৃদ্ধের জীবনে এমনভাবে জড়িয়ে আছেন তিনি তাঁর রচনার মধ্যে দিয়ে যে তাঁকে ছাড়া বাংলা সাহিত্য আমরা ভাবতেই পারি না। এমনকি বর্তমান লেখক সমাজেরও অনেকের তার লেখাকে অনুসরণ করেই তাঁদের সাহিত্য সৃষ্টির হাতেখড়ি। তাই তাঁর সৃষ্টির পাদপীঠে দাঁড়িয়ে তাঁর ভাষায় আমাদের বলতে হয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাঁর রচিত সহজ পাঠ আজও শিশু মনে প্রাসঙ্গিক। কাবলিওয়ালার ছুটি সকল শিশু কিশোরদের কাছে আজও জনপ্রিয়। আবার আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিংবা মাটির গান পৌষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আয়, আজও গ্রাম বাংলার শিশু কিশোর থেকে সকলের কাছে এক বাস্তব চিত্র। অন্যদিকে তাঁর গান, কবিতা, ছোট গল্প মানব জীবনকে সামনে রেখে এমনভাবে রচিত হয়েছে যে বাস্তব জীবনে সুখে দুঃখে একজন নবযুবক থেকে বৃদ্ধ পর্যন্ত তাঁর গান কবিতাকে আঁকড়ে ধরে নতুন দিশায় উজ্জীবিত হন। প্রকৃতি, প্রেম, পূজা, প্রার্থনা কোথায় তিনি নেই, তাঁর বিচিত্র রূপে বিচরণ সর্বত্র। তিনি আমাদের জীবনের নিত্যসঙ্গী। তাঁর কবিতায় ও গানে একজন ব্যথাহত পাবেন ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন সত্যের সন্ধান, রাজনীতিক পাবেন সঠিক পথের দিশা, ক্লান্ত নরনারী দিনের শেষে পাবেন মানসিক শান্তি। এক কথায় বলা যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্নভাবে কবিগুরু আমাদের সাথী ও সূর্যের ন্যায় তাঁর কিরণে আমরা সমৃদ্ধ। নমস্কার আন্তে, সঞ্জীবন রায়, মাসুন্দি, পূর্ব বর্ধমান। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নাম্বার 1, মাথা ভাঙা, কোচবিহার থেকে। তিনি লিখছেন, সুপ্রিয় প্রত্যুষা, আমরা বাঙালিরা সত্যি যথেষ্ট ভাগ্যবান এবং ভাগ্যবতী। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন যেমন ওং জবা কুসুম শঙ্কা সং কশ্যপেয়ং মহাদূতিম

মানুষের জীবনে চলার পথে কত আত্মীয় পরিজনের বিয়োগ ব্যথা সহ্য করতে হয়, এই বিষয়েও রবীন্দ্রনাথ ছিলেন আমাদের পথপ্রদর্শক। বিশ্বকবি মাত্র 14 বছর বয়সে তার মা সারদা দেবীকে হারান, তারপর 23 বছর বয়সে হারান তার ভ্রাতৃবধূ কাদম্বরী দেবীকে, 41 বছর বয়সে হারান নিজের স্ত্রী মৃণালিনী দেবীকে, 42 বছর বয়সে হারান নিজের কন্যা রেণুকা দেবীকে, 44 বছর বয়সে হারান নিজের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। এখানে শেষ নয়, এরপর 46 বছর বয়সে কবিগুরু হারান তাঁর কনিষ্ঠ পুত্র সোমীন্দ্রনাথকে, 57 বছর বয়সে হারান জ্যেষ্ঠ কন্যা মাধবীলতা দেবীকে, তারপর কবির 62 বছর বয়সে চলে যান অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর, 64 বছর বয়সে চলে যান অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং 65 বছর বয়সে চলে যান অগ্রজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ ঠাকুর এই লাগাতার আত্মীয় স্বজন বিয়োগের চরম দুঃখ শোক সহ্য করেও বলে গেছেন, নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, এবং নিজের মূল্যবান জীবন প্রদীপটাকে 80 বছর বয়স পর্যন্ত প্রজ্বলিত করে রেখেছিলেন। তাই তো আজও আমরা গুরুদেবের পবিত্র জন্মবার্ষিকীতে রবি কিরণে উজ্জীবিত হয়ে গিয়ে উঠি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো পূর্ণ করো দহন ও দানে। ধন্যবাদ আন্তে সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, মাথাভাঙা, কোচবিহার। এবারের ভাবনা লিখছেন রবি কিরণে নিয়ে মিতুল ঘটক, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। রবিরশ্মি প্রত্যুষা। হে মহাজীবন, প্রথম আদি তব শক্তি, আদি পরমোজ্জ্বল সে শক্তি মানব লোভিল নিজ অন্তর মাঝে, বর্জিল ভয় অর্জিল জয় সার্থক হল কাজে। হে জ্যোতির্ময়, তুমি দাও জ্যোতি দীক্ষা, তুমি পড়াও পড়াও জ্যোতির্টিকা, হোক আলোই ভুবন ভরা নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, সে আলোই যে আজ গান করে মোর প্রাণে গো। হে গুরুদেব, তবেই তো নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, তবেই তো নব আনন্দে জেগে উঠব নবরবি কিরণে। হে তেজসূর্য উজ্জ্বল কীর্তিময় মহাদ মানব, তুমি ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুনে হোক আগুনময় সে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, মিথ্যা যত হৃদয়ে জুড়ে এই বেলা সব যাক না পুড়ে। হে দেবদত্ত, তুমি এ জীবন পূর্ণ করো দহন দানে, শুনি তোমার সুধাবাণী শুভ মুহূর্তে শান্ত প্রাণে, সে শুভ মুহূর্তে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে আলোয় আলোকময় করে, হে এলে আমার আলো, আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো আঁধার মিলালো, ওই আলো যে যায় রে দেখা হৃদয়ের পূব গগনে সোনার রেখা। হে রবি কবি, পূব গগনে যে সোনার রেখা বেষ্টনে, তুমি শুভ্র আসনে বিরাজো অরুণ ছটা মাঝে, তুমি আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজো সত্য সুন্দর। হে জগৎবন্দিত মহাপুরুষ, জগতের এই সংশয় তিমির মাঝে না হেরি গতি, হে তুমি প্রেম আলোকে প্রকাশী সতত বিরাজো হৃদয় উপরে, তোমা বিনে অনাথ আমরা অতি, হে রাখো রাখো চরণে এ মিনতি। হে কবি কিরণ স্নাত, মিতুল ঘটক, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। এবারের ভাবনা লিখছেন শিখা দাম কুণ্ডু, ব্লক পাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণে আমার জীবনে এত প্রাসঙ্গিক যে কলম ধরতে বাধ্য হলাম। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেই টিকে আছে, সূর্যের বিচ্ছুরিত আলোর প্রভাব যেমন মানুষের জীবনের ভাঙা গড়া উভয় দিকেই বিদ্যমান, ঠিক তেমনি আমাদের মানব জীবনে রবি ঠাকুরের কিরণের ছটা মায়ের কোল থেকেই শিশুকালে আমাদের ওপর বিচ্ছুরিত হয়। বাল্যকালে, শৈশবে, যৌবনে, জীবনের প্রতিটি ধাপে, পাড়ায়, স্কুলে, কলেজে, ফুলে ফলে, অরণ্যে, সর্বত্র ছড়িয়ে আছে রবীন্দ্রনাথের কিরণ। বৈশাখে গাছে গাছে টগর ও গন্ধরাজের ফুলের মাঝেও জড়িয়ে আছে

0: রবি ঠাকুরের সুগন্ধ। জানো প্রত্যুষা, আমার ব্যক্তিগত জীবনে যখন আমার সন্তানের আকস্মিক বিয়োগ যন্ত্রণায় আমি বিহ্বল, হতচকিত, নিঃসঙ্গ, হাহাকারে চচ্চরিত, তখন কিন্তু রবীন্দ্রনাথের বোঝা পড়া কবিতার কয়েকটি লাইন আমার মনের ভেতর শান্তির প্রলেপ দিয়ে কিরণ দিয়েছিল। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া আমি আস্তে আস্তে রবির কবিতার বাণী বুকে নিয়ে মানব কল্যাণে হলাম নিবেদিত প্রাণ। সূর্য থেকে নির্গত কিরণ যেমন ঋতু বিশেষে নানা ফসল ফলিয়ে খাবারের রসদ যুগিয়ে আমাদের বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি রবি ঠাকুর ভারতে জন্মগ্রহণ করে সমগ্র পৃথিবীর কল্যাণ কামনা করেছেন, গেয়েছেন সংস্কারবিহীন মানবতার জয়গান। সেই মহান কিরণোচ্ছটায় আচ্ছাদিত শুদ্ধ আত্মাকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করি, আহ্বান করি, হে বিশ্বকবি, দেখো যে তোমার স্বপ্নের পৃথিবী আজ এক তপ্ত মরুভূমির ওপর দাঁড়িয়ে, নিশীথে কান পাতলেই শুনতে পাই নিদ্রাহীন বৃদ্ধের কাশির মতো বাতাসের শব্দ, দূষণে জর্জরিত আজ এ পৃথিবী। হে কবি, চেয়ে দেখো যে স্বদেশ তোমার মা, সে স্বদেশ আজ রূপ নিয়েছে কদর্যতার প্রতীকে। হে কবি, নির্বাসন ত্যাগ করে তোমার আলোক ছটার উজ্জ্বল দ্যুতি বিচ্ছুরিত করো মানবের মাঝে। ধন্যবাদ আন্তে সীমা দাম কুণ্ডু, ব্লকপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর। এবারের ভাবনা লিখছেন দেবী দাস বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, আমার হৃদয়ে, আমার বাহিরে, সর্বত্র রবি কিরণেই আমি ঋদ্ধ, আমি শুদ্ধ। এই রবি যে আমার হৃদয়স্থিত রবীন্দ্রনাথ ঠাকুর, আমার সুখে দুঃখে ঋতুরঙ্গে তিনি যে আমার প্রেরণা, আমার চেতনার বাতি ঘরে জ্বলন্ত বাতি, অন্ধকারে হতাশায় ডোবার পূর্ব মুহূর্তে আমায় টেনে তোলেন, সাহস দেন, বিপদে যেন না করি আমি ভয়। বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, পথের দিশা দেখান সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, রামধনুর রং ছড়ান কাবলিওয়ালার যে একটা পিতৃ হৃদয় আছে এবং তার কন্যার হাতের তসবির বুকে নিয়ে ঘুরে বেড়ায়, এ কথা রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কে বলতে পারে। রবি কিরণে স্নাত আমি, রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই কোটি কোটি প্রণাম তাঁর জন্মজয়ন্তীতে। নমস্কার আন্তে দেবী দাস বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া। এবারের ভাবনা লিখছেন ফুলবাড়ি, শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাস। প্রিয় প্রত্যুষা, তোমার মে মাসের বিষয়ের উপর নিজের ভাবনা প্রকাশ করি। সূর্য কিরণ বা সূর্যালোক মানব দেহ, প্রকৃতি এবং পরিবেশের উপর গভীর এবং বহুমুখী প্রভাব ফেলে। সূর্য কিরণ যেমন পৃথিবীর সমস্ত জীবনের উৎস, পরিবেশের প্রধান চালিকা শক্তি, ঠিক তেমনিভাবেই মানুষের মধ্যে কিছু ব্যক্তিত্ব মানুষের মননে গভীরভাবে প্রভাব ফেলে, ব্যক্তির আদর্শ মানুষের মনকে প্রভাবিত করে মানসিক পরিবর্তন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে। যদি কেউ সেটি মন থেকে গ্রহণ করে তবেই ব্যক্তির আদর্শ মানুষের মানসিকতার উন্নতি ঘটায়। সূর্যের কিরণে সদৃশ্য রবীন্দ্রনাথের আদর্শগুলো, ভাবনাগুলো মানুষের মানসিক উন্মেষ ঘটিয়ে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রবীন্দ্রনাথের সম্প্রীতি ভাবনা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, চেতনা, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের প্রতীক। তাঁর সাহিত্য, দর্শন, কর্মজীবনে সম্প্রীতির অসংখ্য নিদর্শন আছে। গল্প, কবিতা, উপন্যাস যেমন গোড়া, রক্তকরবীতে সাম্প্রদায়িকতার কুফল ও মানবপ্রেমের জয়গান গাওয়া হয়েছে। তিনি সবসময় ধর্মীয় গোড়ামি, সাম্প্রদায়িকতার বিরোধিতা করতেন। তিনি মনে করতেন মানবতাবাদই সর্বশ্রেষ্ঠ ধর্ম। তিনি হিন্দু মুসলমানের মধ্যে মিলনের ওপর জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের কল্যাণে উভয় সম্প্রদায়ের ঐক্যের কোনো বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতৃত্ববোধ বিশ্ব মানবতাবাদের আদর্শ, তাঁর কর্ম, সাহিত্য, জীবন দর্শনে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তিনি তাই 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। ধন্যবাদ অন্তি, কৃষ্ণা দাস, ফুলবাড়ী, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন কোচবিহার জেলার দিনহাটার নিগমনগর থেকে সুজাতা চক্রবর্তী। প্রিয় প্রত্যুষা, সৌরজগতের কেন্দ্রে অবস্থিত সূর্য বা রবি নামক নক্ষত্রটি পৃথিবীতে জীবনের প্রধান শক্তির উৎস। শুধু আলো ও তাপ দেয় না, সূর্যের প্রবল মাধ্যাকর্ষণ শক্তি সৌরজগৎকে একসাথে ধরে রাখে। অপরদিকে এই মরজগতের রবি আলোয় আলোকময় করে এসেছেন আলোর আলো প্রায় 200 বছর পূর্বে। তিনি এই পৃথিবীর কবি। যুগ বদলায়, কাল বদলায়, এর সঙ্গে সব বদলায়, কিন্তু তাঁর সৃষ্টি, বিশেষ করে তাঁর গান চিরস্থায়ী হয়েছে। তাঁর লিখিত গান যুগ যুগ ধরে গাওয়া হয়। শোকে, দুঃখে, আনন্দে তাঁর গান একমাত্র সান্ত্বনা। তাঁর গানই কবিতা, আর কবিতাই গান হয়ে ওঠে, পাঠক শ্রোতার মিলন আরও সুদৃঢ় হয়। তিনি শুধুই কবি শ্রেষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাই না, তিনি সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ রূপেও সারা বিশ্বে সম্মানিত। মানব জীবনের সকল চিন্তা সকল ভাবেই বিচরণ করেন। এইভাবেই তিনি মানুষের চিরন্তন সুখ দুঃখ আনন্দ বেদনার পালাগান রচনা করেন। তাঁর কাব্যেই ব্যথাহত ব্যথা বিজয়ের প্রেরণা পায়, দার্শনিক পায় প্রকৃত সত্যের সন্ধান, রাজনীতিকরা এখনও নির্ভুল পথের নির্দেশ পান, তেমনি মৃত্যুপথযাত্রী এখনও মৃত্যুঞ্জয় সান্ত্বনা পান। এক কথায়, আজকের এই দুঃখ দ্বন্দ্বময় নৈরাশ্য পীড়িত যুগে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র কল্পবৃক্ষ। আমরা তাঁরই ভাব তরঙ্গে অবগাহন করি, তাঁরই চিন্তায় চিন্তা করি, তাঁরই সুরে চিরন্তন গান গাই, তাঁরই ভাষায় কথা বলি, তাঁরই মাঝে আমরা বাঁচি ও মরি, রবির কিরণে উদ্ভাসিত হই। আসল সত্য হল, রবি কবি সকল দেশের, সকল কালের, সকল মানুষের কাছে তিনি তীর্থভূমি, তাই তো তিনি চিরনূতন, চিরসংবেদী। নমস্কার অন্তি, সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার। আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন ঝর্ণা মিত্র, 1 নম্বর সত্যেন বোস রোড, শিব মন্দির, দার্জিলিং থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, জবাকু সুম শঙ্কা শঙ্কশ্যপেয়ং মহাদূতিম ধ্যন্তিয়ারিং সর্বপাপগ্ন প্রণতহস্মি দিবাকরম। প্রভাতের নতুন সূর্যালোক দিক দিগন্তরে ছড়িয়ে পড়ে, আবার সায়াহ্নে অস্ত যায়। এই রবিরশ্মিতে মানুষ সর্বদিনতা মলিনতা থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খুঁজে পায়। মাটির পৃথিবীতে আর একজন রবীন্দ্রনাথ আছেন, যিনি অস্ত যান না, চিরকাল মানব মনে জাজ্জল্যমান। রবি কবির জন্ম 25শে বৈশাখ। তিনি তাঁর সাহিত্য সৃষ্টির মাঝে রশ্মি বিকিরণ করে গেছেন, তিনি ধরাছোঁয়ার বাইরে। তাঁর এক একটি সৃষ্টি যেন এক একটি আলোকবর্তিকা। তাঁর কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প, জীবন দর্শন, প্রবন্ধ, সঙ্গীত হৃদয় আলোড়ন তোলে। মন বলে ওঠে, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। কবি এক পরম বিস্ময়। অন্নদাশঙ্কর রায় যথার্থ বলেছেন, রবীন্দ্রনাথ জীবন শিল্পী। প্রকৃতির সাথে একাত্মতা, প্রকৃতির বিরাট প্রাণীর সঙ্গে নিজের সমগ্র চৈতন্যকে মিশিয়ে দিয়েছেন প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ, আনন্দ পথের যাত্রী। তিনি বলেছেন, হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে এগিয়ে চলো, এগিয়ে চলো। রূপসাগরে ডুব দিয়েও যে কবিকে জানা যায় না, তাঁকে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা জানালাম। নমস্কার অন্তি, ঝর্ণা মিত্র, 1 নম্বর সত্যেন বোস রোড, শিব মন্দির, দার্জিলিং। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরো একবার জুন মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন, প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

0: এখন জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 শুনবেন নজরুল গীতি শিল্পী প্রবীর বন্দ্যোপাধ্যায়। লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, অনুষ্ঠানটি শুনবেন সকাল 8:30। সকাল 9:30 শুনবেন মাননীয় সু অনুষ্ঠানে শ্রী মাখনলাল সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুনীল কুমার দাস। ইংরেজি কথিকা বেলা 10:10 কমিউনিটি সিঙ্গিং সং। কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি শুনবেন 10:30। বেলা 11:30 শুনবেন বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রখ্যাত দল রক্তকরবী শিলিগুড়ি কর্তৃক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি সঙ্গীত পরিবেশনা। দুপুর 12:00 শুনবেন কথাই সুরে। দুপুর 12:30 শুনবেন কিশোর জগৎ। বেলা 3:00 মনপুরা জংশন যুব অনুষ্ঠান, 3:30। বিকেল 4:00 গ্রামেগঞ্জে ক্রীড়াঙ্গন, 4:30। বিকেল 5:00 শুনবেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 5:30 আনন্দধারা। 6:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান সঞ্জীব কুমার দাসের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন অনামিকা দেব। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 7:05। 6:40 শুনবেন ভাওয়াইয়া গান শিল্পী সোনালী জাসমিন। রাত 8:00 মুখোমুখি আধুনিক গান মান্নাদের কণ্ঠে, 8:30। 9:15 শুনবেন গজল শিল্পী আবিদা পারভিন। রাত 9:30 শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের। পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে এখন জানিয়ে দিই শিলিগুড়ি ট্রাফিক সংক্রান্ত কিছু খবর। আজ শনিবার 23 মে 2026 শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল বিলম্ব।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 59তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 59তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখনও অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12,00,000-এর কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলিতে ভারত ও সাইপ্রাসের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে গতকাল নিকোস ক্রিস্টোডৌলিডেস এবং তার প্রতিনিধি দলের সম্মানে একটি ভোজসভা আয়োজন করার পর রাষ্ট্রপতি একথা বলেন। তিনি বলেন প্রযুক্তি এবং উদ্ভাবন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারত ও সাইপ্রাস

সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও চার দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। রুবিওর মাদার টেরেজার সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরে তিনি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল রুবিও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। সোমবার রুবিওর আগ্রা ও জয়পুর সফর করার কথা এবং এরপর মঙ্গলবার কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নতুন দিল্লিতে যাবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট ছাড়াও ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই বৈঠকে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। সিবিএসই জানিয়েছে, গত কয়েকদিন ধরে তাদের ওয়েবসাইটে প্রচুর চাপ এবং অননুমোদিত হস্তক্ষেপের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, উত্তরপত্রের স্ক্যান করা কপি পাওয়ার পর শিক্ষার্থীরা নম্বর যাচাই বা পুনর্মূল্যায়নের পরবর্তী ধাপের জন্য আবেদন করতে দুদিন সময় পাবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট কোম্পানি ইনস্টিটিউটের এশিয়া মহাদেশের কর্মসূচি পরিচালক ম্যাথিউ মোহলেন ক্যাম্পের সঙ্গে ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেছেন, প্রযুক্তি, পরিকাঠামো, বৈদ্যুতিন এবং ডিজিটাল ইকোসিস্টেম সহ ক্ষেত্রগুলিতে মার্কিন বিনিয়োগ শক্তিশালী করার পাশাপাশি উৎপাদন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার উপর আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, নির্বিঘ্ন এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। শ্রী চৌহান কৃষি, গ্রামোন্নয়ন ও ভূমি সম্পদ সহ সংশ্লিষ্ট সব বিভাগকে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আরও শক্তিশালী ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রতিদিন জন অভিযোগ, জনপ্রতিনিধিদের আবেদন এবং নাগরিকদের চিঠি খতিয়ে দেখার জন্য অন্তত 10 জন আধিকারিক নিয়ে বিশেষ দল গঠনের কথাও বলেছেন তিনি। তেলেঙ্গানায় নিজাম ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স NIMS 2000টি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে একটি বড় মাইলফলক অর্জন করেছে। সেরাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই সাফল্যের জন্য NIMS-এর চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউরোলজি বিভাগের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। 9 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানির দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2.86 লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এখনও অবধি এটি কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সর্বোচ্চ লভ্যাংশ। মুম্বাইতে গতকাল RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টরসের 623তম বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। RBI এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের বছরের তুলনায় 2025-26 অর্থবর্ষে তাদের মোট আয় 26.42% বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়নের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর বরাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনে তার সেবার জন্য মেজর সুমান গাওয়ানিকে এবং 2023 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তার কাজের জন্য মেজর রাধিকা সেনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। হুর মহানির্দেশক টেড্রোস আদানাম ঘেব্রেসাস গতকাল জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা
আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। মার্কিন জাতীয় গোয়েন্দা মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তাঁর পদত্যাগপত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস তাঁর স্থলাভিষিক্ত হবেন। মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন কার্ড প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এখানে বলা হয়েছে, সেদেশে স্থায়ী বসবাসের অনুমতি প্রয়োজন এমন বিদেশি নাগরিকদের এখন থেকে আবেদন করার জন্য নিজ দেশে ফিরে যেতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর এক নির্দেশিকায় বলা হয়েছে, কিছু বিশেষ ক্ষেত্রেই সেদেশ থেকে এই আবেদন করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই অঞ্চলের প্রায় 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, গত বৃহস্পতিবার গার্ডেন গ্রোভের একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় 22,700 থেকে 26,500 লিটার মিথাইল মেথাক্রাইলের ধারণকারী একটি স্টোরেজ ট্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে যায় এবং বাতাসে বাষ্প ছড়তে শুরু করে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় আবহাওয়া দফতর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আইপিএল ক্রিকেটে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 69তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতা পৌঁছেছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঊনবিংশতিতম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আয়ুষ্মান ভারত চালু করা সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম কাজের নির্দেশিকা জারি করেছে। দেশে পেট্রোল এবং ডিজেলের দাম উভয় ক্ষেত্রে লিটার পিছু 91 পয়সা করে বাড়ানো হয়েছে। আসছি বিস্তারিত খবরে। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতায় পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল শ্রদ্ধা জানাবেন রুবিও। ভিক্টোরিয়া মেমোরিয়ালে হলেও ঘুরে দেখতে পারেন বলে সূত্রের খবর। মার্কিন বিদেশ সচিবের সফরকে ঘিরে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ, কোয়াড বৈঠকে যোগ দেওয়াই মূলত এই সফরের উদ্দেশ্য। আজ দুপুর 1টা নাগাদ তিনি দিল্লি পৌঁছবেন। এরপরই সেবা তীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তাঁর কথা হবে। 25 তারিখ সোমবার রুবিও যাবেন আগ্রা, সেখান থেকে রাজস্থানের জয়পুর হয়ে পৌঁছবেন নতুন দিল্লিতে। আগামী 26 মে রাজধানীতে কোয়াড গোষ্ঠীর সদস্য দেশগুলির সঙ্গে বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী

0: শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেন। পরে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের আশ্বাস দিয়েছেন। স্বচ্ছ প্রশাসন ও সামগ্রিক উন্নয়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী অধিকারী উল্লেখ করেন। এর আগে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রশাসনিক কর্মপদ্ধতি এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গেও। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এক বার্তায় শ্রী অধিকারী জানান, শ্রীমতী মুর্মুর পরবর্তী পশ্চিমবঙ্গ সফরে অতীতের মতো দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা যাতে আর না হয় তা তিনি সুনিশ্চিত করবেন। সাংবিধানিক নিয়ম মেনে দেশের সর্বোচ্চ প্রধানকে তাঁর যোগ্য মর্যাদা ও শ্রদ্ধা নিবেদন করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীতিন নবীনের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। কথা হয় এরাজ্যের ভারপ্রাপ্ত সুনীল বনসালের সঙ্গেও। সরকারি বাসে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াত নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি করেছে। ঘোষণা মতোই আগামী পয়লা জুন থেকে মহিলা যাত্রীরা দূরপাল্লা এবং লোকাল সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে পারবেন। দীর্ঘমেয়াদে এই সুবিধা পাওয়ার জন্য কিউআর কোডযুক্ত বিশেষ স্মার্ট কার্ড চালু করবে রাজ্য। তাতে থাকবে যাত্রীর ছবি এবং পরিচিতি সংক্রান্ত তথ্য। এই ব্যবস্থায় যাত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো ১১টি পরিচয়পত্রের যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট মহকুমা শাসক বা বিডিওর কাছে জমা দিলে তাকে কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাসে ভ্রমণের সময় আধার কার্ড, ভোটার কার্ড সহ ১১টি পরিচয়পত্রের যে কোনো একটি আবশ্যিকভাবে যাত্রীকে সঙ্গে রাখতে হবে। কন্ডাক্টর পরিচয়পত্র দেখে নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে জিরোটি মূল্যের টিকিট ইস্যু করবেন। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু করা হবে রাজ্য সরকার সম পরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দিয়ে দেবে। যত্রতত্র জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে সরকার এবং বিরোধী সব পক্ষের বিধায়কদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এরকম ২২টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে পুর দপ্তর। সারা রাজ্যে এ ধরনের ব্ল্যাক স্পটের সংখ্যা ৩০০র ওপরে। তিনি বলেন, মন্ত্রীর একার পক্ষে এতগুলো জায়গা পরিদর্শন করা সম্ভব নয়, তাই স্থানীয় জনপ্রতিনিধিদের এই কাজে এগিয়ে আসতে হবে। এজন্য পুর দপ্তর অতি শীঘ্রই একটি অ্যাপ চালু করতে চলেছে।
1: যারাই বিধায়ক আছেন, শুধু আমাদের সরকারের নয়, বিরোধীও যারা বিধায়ক আছেন তাদের কাছ থেকেও ইনপুট নিয়ে, একটি গার্বেজ পড়ে আছে। আমি যেটা বলেছি যে আমরা কদিনের মধ্যে একটি অ্যাপ ডেভেলপ করছি, যে অ্যাপটা দিয়ে যে কোনো জায়গাতে ময়লা পড়ে থাকলে ইউ জাস্ট ক্লিক আ পিকচার, আপনি পাঠিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে উইদিন ২ আওয়ার্সের একটা উইন্ডোতে সেটা পরিষ্কার হয়ে যাবে। সেই পার্টিসিপেশনটা যাতে ময়লা না থাকে সেটা আমরা বিধায়কের কাছ থেকে আমরা সেই কোঅপারেশন চাই।
0: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্যই গতকাল পুরসভার অধিবেশন হয়নি বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, সবটাই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই, বিজেপির এ বিষয়ে কোনো উৎসাহ নেই। সঠিক সময়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে কলকাতা পুরসভার নির্বাচন হবে, বিধানসভার মতো পুরসভা থেকেও তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া হবে, এজন্য তালা ঝোলাবার কোনো প্রয়োজন নেই বলে শ্রী ভট্টাচার্য মন্তব্য করেন। এদিকে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করার পর পুরভবনে গতকাল প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এরপর চেয়ারপারসন মালা রায়, মেয়র ফিরাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পরিষদ সদস্যগণ ও তৃণমূল কংগ্রেসের পুর প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে যান। ঘটনায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পুর প্রতিনিধিদের পথে নেমে প্রতিবাদ আন্দোলন করার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রয়োজনে মামলা করে তার দল তৃণমূল কংগ্রেস লড়াই করবে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৩৯তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় ৫১,০০০এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47 স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতা শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তের হাতে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ও বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র আয়ুষ্মান মন্দির প্রকল্প নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্য যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের সভাপতির পদ থেকে যোগ বিশারদ তুষার শীল পদত্যাগ করেছেন। একই সঙ্গে রোগী কল্যাণ সমিতির বৈঠক আগামী 28 মে এর মধ্যে করার জন্য সমস্ত জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্থানীয় বিধায়ককে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখার কথাও বলা হয়েছে। দেশব্যাপী তাপপ্রবাহের পরিস্থিতিতে চিকিৎসকরা গর্ভবতী নারীদের তাপজনিত অসুস্থতা প্রতিরোধের লক্ষ্যে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী সংবাদের এক অনুষ্ঠানে এইমস নতুন দিল্লির প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক কে অপর্ণা শর্মা জানিয়েছেন, গর্ভবতী নারীদের পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরকে আর্দ্র রাখা দরকার। এজন্য ওআরএস এবং লেবুযুক্ত ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় গ্রহণ করা প্রয়োজন। দিনের বেলায় বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ভারতের দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। তিনি বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
2: ভারত সরকার নে এটাই কিয়া হে কি হাম না কেবল ঘুসপেট কো রোকেঙ্গে, এক এক ঘুসপেটিয়ে কো চুন চুন কর দেশ কে বাহার নিকালেঙ্গে और हमारी जनसांख्यिकी में अकृत्रिम बदलाव नहीं होने। मैं बड़ी शांति से निश्चिंत मन से आपको कह रहा हूँ कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए।
0: প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দপ্তরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। অপ্রয়োজনীয় যাতায়াত ও বিদ্যুতের খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকগুলি যথাসম্ভব ভিডিও কনফারেন্সে করতে হবে এবং ই অফিসের মাধ্যমে পাঠাতে হবে ফাইল। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই তেলের দামের এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু খবর আরও একবার। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতা পৌঁছেছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। আয়ুষ্মান ভারত চালু করা সহ একাধিক বিষয় আলোচনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর সকাল 9:15।
3: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়াম 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এছাড়াও আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান শুনতে পাচ্ছেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প।
5: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী প্রবীর বন্দ্যোপাধ্যায়।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন হ্যালো আকাশবাণীতে 9434076705 এই নম্বরে। নম্বরটি আরও একবার জানিয়ে দিচ্ছে, 9434077605 এই নম্বরে আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীর শুরুতেই আমরা একটা গান শুনে নিব, তেরে নাম ছায়াছবি থেকে, অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে এই গানটি।

0: গানটি শুনে নিলাম আমরা, উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, তেরি নাম ছায়াছবি থেকে। শুনছেন হ্যালো আকাশবাণী। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকে আপনাদের যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মনের ভাবনা। হ্যাঁ, ঠিক শুনেছেন, মনের ভাবনা। মনের ভাবনা বা মানুষের চিন্তা এক অসীম এবং রহস্যময় জগৎ। এটি এমন এক অদৃশ্য শক্তি যা আমাদের পুরো জীবনকে পরিচালনা করে। মন কখনো শান্ত সাগরের মতো স্থির, আবার কখনো ঝড়ের মতো অশান্ত। মনের ভাবনার কথা বলতে গিয়ে একটা ফোন চলে এসেছে, আমরা ফোনটাকে রিসিভ করে নিই। হ্যালো হ্যালো,
1: হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, সুপ্রভাত দাদা ভাই।
0: হ্যাঁ,
1: অনেকদিন পর কথা হচ্ছে দাদা ভাই। হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: প্রবীর বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ দাদা ভাই, খুব ভালো আছি। আর অত্যন্ত গরম, মানে দাবদাহর মানে আমাদের এখানে দাদা ভাই, এবং সেই দাবদাহতে আমরা একবারে নাজেহাল। মেঘ করে আছে, কোনো বৃষ্টি নেই। হ্যাঁ, আর হ্যাঁ, আর এত গরম, মানে সেই গুমোট একটা গরম, মনে হচ্ছে কেউ গায়ে গরম জল ঢেলে দিচ্ছে। হ্যাঁ, যা জল খাচ্ছি সব শরীরে ইয়ে হচ্ছে না, হ্যাঁ প্রস্রাব হচ্ছে না, খালি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এত গরম আর কি।
0: প্রবীর বাবু, আপনাকে জানিয়ে রাখি, আপনি তো জানেন, তবু আমি বলে রাখি যে এই যে গরমের দাবদাহ, তাতে আপনার সুস্থ থাকতে কয়েকটা জিনিস আপনাকে মেনে চলতে হবে। যেমন হচ্ছে ঘন ঘন জল পান করতে তো হবেই, সঙ্গে যদি প্রয়োজন হয় ওআরএস বা একটু লবণ, জল, চিনি একসঙ্গে মিশিয়ে আপনি স্যালাইনের মতন পান করতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার সুস্থ থাকার জন্যে শরীর প্রায় ঘন ঘন বা মাঝে মধ্যে আপনি গামছা জলে ভিজিয়ে একটু হালকা নিংড়িয়ে আপনি শরীরে কিন্তু ওটাকে দিয়ে রাখতে পারেন বা জড়িয়ে রাখতে পারেন, যাতে শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে অযথা কোনো কাজ ছাড়া বাইরে বেরোনো না, মানে না বেরোনোই ভালো। তাতে কী হবে, সানস্ট্রোক হতে পারে বা প্রচণ্ড গরমে আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে।
1: দাদা ভাই, একটা জিনিস, এটা তো আপনি আমাকে সচেতন করলেন, কিন্তু আমি তো মানে কন্ট্রাক্টরি করি আর্মি ক্যাম্পের ভেতরে, এবং লেবারদের নিয়ে ওইখানটাতে একবার যেতেই হয়। আর একবার ওদেরকে, হ্যাঁ
0: হ্যাঁ, এটা ঠিক বলেছেন, কারণ কর্মক্ষেত্রে আমরা যতই গাইডলাইন আমাদের থাকুক না কেন, আমাদের কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় আমাদের যেতেই হয়, কাজ করতেই হয়। কিন্তু তবুও আমি বলবো সচেতনতামূলকভাবে যে যতটা সম্ভব আমাদেরকে এইসব গুলো মেনে চলাই ভালো। আর আমরা কাজে যখন যাব অবশ্যই ছাতা মাথা দিয়ে যাব, ছাতা আমরা, টুপি বা ছাতা, সঙ্গে একটা জলের বোতল অবশ্যই।

0: রাখা আমার তো মনে হয় এখন তো
1: হ্যাঁ হ্যাঁ
0: প্রয়োজন।
1: একদম একদম একদম সঠিক কথা বলেছেন দাদাভাই, এবং সচেতন করছেন, এটা তো আপনার মানে আপনাকে শতকোটি প্রণাম দাদাভাই, যে আপনারা এইভাবে যে আমাদেরকে এক আত্মা এক প্রাণ সঙ্গে রেখেছেন, এটাই তো বিরাট ব্যাপার দাদাভাই।
0: কাজ তো আমাদের করতেই হবে,
1: হ্যাঁ হ্যাঁ
0: কাজ
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ হ্যাঁ
0: আমাদের করতে হবে, যেহেতু কাজ করতে হবে সেহেতু আমাদের শরীরটাকেও ঠিক রাখার জন্যেও
1: ঠিক রাখতে
0: আমাদের
1: হবে, ঠিক
0: এগুলো
1: ঠিক
0: যতটা
1: হ্যাঁ
0: সম্ভব আমরা
1: হ্যাঁ
0: এগুলো
1: হ্যাঁ
0: পালন করতে হবে আমাদের। যেমন
1: হ্যাঁ
0: আপনার কাজ কর্মক্ষেত্রে যদি কোনো ভালো গাছ থাকে, বড় গাছ থাকে, তাহলে গাছে একটু বিশ্রাম নেওয়া,
1: হ্যাঁ
0: বা
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এরকমও হতে পারে যে
1: তারপরে
0: টানা কাজ
1: তাছাড়া
0: না করে, টানা
1: হ্যাঁ
0: কাজ না করে কিছু কিছু বিরতি নিয়ে কাজ করা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ সেটা
0: এইভাবেই
1: তো
0: আমাদের
1: ঠিক। আর
0: এগিয়ে যেতে হবে।
1: হ্যাঁ, আর তারপরে আমাদের আর্মি ক্যাম্পে গাদা আম গাছ, পাকা আম, টক টক আম খেয়ে নিচ্ছি দাদাভাই দুই একটা করে। হ্যাঁ
0: বাহ,
1: ওঠা
0: আপনি তো দারুণ বললেন, গরমের সময় গাছের নিচে একটু জুড়িয়ে নিতে সঙ্গে আমের একটা স্বাদ, আহা অপূর্ব।
1: দাদাভাই ওইটা বেশ ইয়ে হয়। আর তারপরে আমাদের আর্মি ক্যাম্পে জাম আম তেঁতুল, হ্যাঁ মানে নানা রকম ফল গাছ,
0: হুম হুম
1: মানে পেয়ারার দিনে পেয়ারা, গাঁদা পেয়ারা গাছ আর্মি ক্যাম্পে লাগানো আছে, যে যার খুশি খাচ্ছে কোনো অসুবিধা নেই,
0: বাহ,
1: মানে
0: এই
1: এগুলো
0: যে
1: আর কি।
0: আপনি কথাগুলো বলছেন যে বিভিন্ন ফল, বিভিন্ন, এটা একটা সৃষ্টিকর্তার দান আমাদের জন্যে, আশীর্বাদ।
1: একশোবার
0: এবং
1: একশোবার
0: আমি
1: হ্যাঁ
0: আপনার মাধ্যমে সমস্ত শ্রোতা বন্ধুদের আমি বলতে চাইছি বা জানাচ্ছি
1: হ্যাঁ
0: যে সিজনিয়াল যে ফলগুলো হয়
1: হ্যাঁ
0: সেগুলো কিন্তু বেশি কেউ যদি না পারুক, তাহলে সিজনিয়াল ফল অবশ্যই তাকে খাওয়া উচিত।
1: হ্যাঁ ও মানে বছরের স্বাদ একবার কিছু নিতেই হবে তাকে।
0: একদম,
1: হ্যাঁ
0: এটা
1: এই যে
0: উচিত।
1: আমার বাড়িতেই, আমার বাড়িতেই ফলন তো জাম, এবারে জাম গাছে জাম ধরেছে, গাঁদা জাম মানে সেই
0: বাহ,
1: এখন থেকেই পেকেছে, তো দুই একটা করে ওই জাম জাম গাছ। আর সুগারের আমি রুগী তো,
0: হুম হুম হুম
1: জামটা খাই এবং জামের আঁটিটাও চিবিয়ে খেয়ে নিই,
0: হ্যাঁ, এটা
1: তো
0: কিন্তু আপনি খুব ভালো বলেছেন। জাম গাছের অনেকে জানে, অনেকে জানে না, তবুও আমি আপনার মাধ্যমে বলে দিই,
1: হ্যাঁ
0: জাম গাছ বা জাম ফল,
1: হ্যাঁ হ্যাঁ
0: এটা হচ্ছে সৃষ্টিকর্তার এক অমূল্য আশীর্বাদ। এই কারণে
1: একশোবার একশোবার হ্যাঁ
0: এই যে কালো ফল মানুষের
1: হ্যাঁ
0: শরীরের টক্সিক টাকে বের করে দেয়, সুগার কন্ট্রোল করে, এবং
1: হ্যাঁ
0: যে বীজটা হয়, বীজটাকে রৌদ্রে শুকিয়ে
1: হ্যাঁ
0: গুঁড়ো করে
1: হ্যাঁ
0: এটা যদি সকালবেলায় খালি পেটে খাওয়া যায়, তাহলে
1: হ্যাঁ
0: শরীরের অনেক উপকার হয়।
1: ঠিক ঠিক ঠিক
0: এটা
1: ঠিক
0: কিন্তু অনেকে
1: দাদাভাই
0: হয়তো
1: ঠিক
0: জানে না, বা জানে, যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিলাম
1: হ্যাঁ
0: যে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: অনেকে বীজকে আমরা যেমন ফেলে দিই রাস্তায়,
1: হ্যাঁ
0: তো
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এটাকে না ফেলে যদি সংরক্ষণ করে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে
1: হ্যাঁ
0: একদম গনগনা রৌদ্রে ভালো করে
1: হ্যাঁ
0: শুকিয়ে
1: হ্যাঁ
0: তারপর সেটাকে বিভিন্ন
1: গুঁড়ো
0: রকম
1: করে
0: পদ্ধতিতে পদ্ধতিতে এটাকে ভালো করে ডাস্ট বা গুঁড়ো করে এটা
1: হ্যাঁ
0: যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, এবং যাদের ডায়াবেটিস আছে, মধুমেহ রোগ
1: হ্যাঁ হ্যাঁ
0: যেটা বলে, সুগার,
1: হ্যাঁ হ্যাঁ
0: উনি
1: আরেকটা
0: যদি
1: দাদাভাই
0: এটা খান,
1: হ্যাঁ
0: তাহলে
1: হ্যাঁ
0: অনেক তিনি উপকার পাবেন।
1: হ্যাঁ আরেকটা দাদাভাই, আমরা মানে চিনি ছাড়া চা খাই, তা গোলমরিচ দিয়ে চাটা খাই, গোলমরিচ গুঁড়ো দিয়ে ওই লিকার চা,
0: হুম
1: হ্যাঁ
0: হুম হুম
1: খুব ভালো জিনিস, এবং মানে শরীরের এই সুগারের পক্ষে খুব উপকার বলছে, জানি না আপনার মাধ্যমে সেটা জানলে ভালো হতো।
0: না
1: হ্যাঁ
0: না, আপনি ঠিক বলেছেন। অ্যাকচুয়াল চা জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক মানে অতুলনীয় একটা তরল জিনিস, যেটা চা আপনি
1: হ্যাঁ
0: বিভিন্নভাবে খেতে পারেন। আপনি দুধ চা খেতে পারেন, আপনি
1: হ্যাঁ
0: লাল চা খেতে পারেন, আপনি চিনি ছাড়া খেতে পারেন, আপনি চিনি দিয়ে খেতে পারেন, আপনি মশলা চা খেতে পারেন, আপনি একটু তেজপাতা আদা দিয়ে থেঁতো করে খেতে পারেন। আপনি
1: হ্যাঁ
0: মানে চাটা, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে খাবেন। চার উপরের কিছু হয় না। আমি তো ভাবি যে চা একটা সকালবেলার একটা এনার্জি।
1: হ্যাঁ আমাদের আর্মি ক্যাম্পে একটা গুরুদুয়ারা আছে, মানে অনেকগুলো আছে, তো ওই গুরুদুয়ারার সামনে কাজ হচ্ছে দাদাভাই,
0: হুম
1: তো
0: হুম হুম
1: যে আর কি গুরুদুয়ারার যে ইয়ে আর কি পুজো করে, সেই গুরুদুয়ারার গুরুজি আমাকে ডাকবে যে চায় পিল। সত্যি করে ওদের চাটা এত মধুর চা, মানে গোলমরিচ আর মানে ইয়ে দারচিনি সব একটা মিক্সড গুঁড়ো পাওয়া যায়,
0: হুম
1: আর
0: হুম হুম
1: খাঁটি দুধের চা দাদাভাই, এবং ওইটা আমার খেয়ে মনে হয় যে অমৃত খেলাম দাদাভাই।
0: তারপর আরেকটা আছে লেমন টি।
1: হ্যাঁ লেমন টি,
0: এই গরম একদম ফুটন্ত গরম জলে অল্প চিনি দিয়ে বা
1: হ্যাঁ
0: চিনি না দিয়ে
1: হ্যাঁ
0: সুন্দর
1: হ্যাঁ
0: চা পাতা দিয়ে একদম ভালো করে কড়া করে ফুটিয়ে
1: হ্যাঁ
0: তারপরে কাপে ঢালার পর 2 থেকে 3 ফোঁটা যে লেবুর রসটা, আহা অসাধারণ একদম।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লেমন টি সত্যি করে আপনার এই জিনিসগুলো অনেক কিছু জানতে পারলাম দাদা ভাই। হ্যাঁ
0: তারপর তুলসী পাতা দিয়ে চা।
1: হ্যাঁ তুলসী পাতা
0: হুম
1: ওটা তো আছে, তুলসী
0: হুম
1: পাতা আমার গোপাল আছে, প্রত্যেক দিন তুলসী
0: হুম
1: পাতা আমি কাঁচাই চিবিয়ে খাই দাদা
0: খুব
1: ভাই
0: খুব শরীর
1: ওনাকে।
0: পক্ষে ভালো এটা।
1: হ্যাঁ হ্যাঁ ওটা সেবা দিই, আবার ওই সেবার প্রসাদ হিসেবে আমি ওটা চিবিয়ে খাই দাদা ভাই। হ্যাঁ প্রত্যেক দিন, হ্যাঁ
0: যাই
1: ওইটা
0: হোক,
1: আমার। হ্যাঁ
0: আপনার
1: ভালো,
0: সঙ্গে অনেক
1: হ্যাঁ
0: ভালো লাগলো কথা বলে, বিভিন্ন বিষয়ে কথা বললাম আপনার সঙ্গে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই
0: জানতে
1: ভালো
0: পারলাম।
1: থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনি অনেক
1: হ্যাঁ
0: ভালো থাকবেন, আপনি এই
1: হ্যাঁ
0: গরমে সুস্থ থাকুন, এটাই আমাদের সকলের কাম্য।
1: ঠিক ঠিক ঠিক দাদা ভাই, ঠিক দাদা ভাই আপনিও সুস্থ থাকবেন দাদা ভাই, আমরা যেন আপনাদের এই আশীর্বাদটুকু পাই। হ্যাঁ তাহলেই অনেক উপকার হবে দাদা ভাই।
0: ও অবশ্যই, আকাশবাণীর মাধ্যমে জানাচ্ছি আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের অনুষ্ঠান আপনি শুনতে থাকুন, কেমন
1: হ্যাঁ
0: হচ্ছে সেটাও আপনি জানাবেন।
1: আমরা তো এক আত্মা এক প্রাণ হয়ে গেছি, প্রত্যেক সময় শুনছি এবং অনুষ্ঠানেও চলে আসি দাদা ভাই।
0: আজকে কিন্তু 10:30 কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান আছে, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমি চাইবো আপনি বা আপনারা অবশ্যই, যারা যারা শুনছেন অবশ্যই
1: হ্যাঁ
0: আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা জুড়বেন আমাদের সঙ্গে, 9434077050 এই নম্বরে।
1: হ্যাঁ হ্যাঁ
0: ধন্যবাদ প্রবীরবাবু, আপনি শুনতে থাকুন।
1: নমস্কার নমস্কার দাদা
0: নমস্কার
1: ভাই।
0: নমস্কার। যাই হোক শ্রোতা বন্ধুরা, শুনলেন একজন পূর্ব বর্ধমান থেকে আমাদের ফোন করেছিলেন প্রবীরবাবু, তার মনের ভাবনা বলতে পারেন বা তার মনের কথা আমরা শুনলাম অনেক কিছু, আর এই মনের ভাবনা দিয়েই আমাদের কথাবার্তা চলছিল। আমরা যা ভাবি আমাদের মন ঠিক সেই অনুযায়ী সাড়া দেয়। যদি আমরা ইতিবাচক বা সুন্দর কিছু ভাবি তবে মন ভালো থাকে এবং শরীরে এক ধরনের ইতিবাচক শক্তির সঞ্চার হয়। অন্যদিকে নেতিবাচক বা খারাপ চিন্তা আমাদের অজান্তেই আমাদের মন খারাপ এবং বিষণ্নতার দিকে ঠেলে দেয়। যাই হোক, বলতে বলতে আরেকজন আমাদের ফোনে চলে এসেছেন। হ্যালো,
2: হ্যালো নমস্কার।
0: নমস্কার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি আলিপুরদুয়ার ফালাকাটা থেকে বলছিলাম দাদা।
0: আলিপুরদুয়ার থেকে? হ্যাঁ বলুন, আপনি কি কে বলছেন, নামটা যদি বলেন।
2: আমার নাম হচ্ছে ধীরেন রায়।
0: ধীরেন বাবু নমস্কার আপনাকে।
2: আচ্ছা আপনাকেও নমস্কার। তো আজকের বিষয়টা হচ্ছে মনের ভাবনা।
0: একদম,
2: এই মনের ভাবনা মানে একটা কথা না বললে না হচ্ছে, আমি তো আকাশবাণীর ওই যে লোকগীতিতে ভাওয়াইয়াটা শুনি, প্রতিদিনই শুনি। তো দাদা আজকে আমি
0: এটা তো মনের, এই ভাওয়াইয়া উত্তরবঙ্গের ভাওয়াইয়া যে মাটির গান, এটা তো একদম মনের গান, এটা মনের গাথার গান একদম।
2: হ্যাঁ আমিও একজন ফোক আর্টিস্ট আমি।
0: আচ্ছা বাহ,
2: তো আমি ডেইলি শুনি প্রোগ্রামটা, কিন্তু আজকে মিস করে ফেলছি। তো আজকে মনের ভাবনাটা আমার মানে বলতে বলতে
0: কোনো অসুবিধা নাই, আমি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এই যে সকালবেলায় যে আপনি আজকে 6:35 যে ভাওয়াইয়া গান হয়েছে, শিল্পী ছিলেন সোনালী জাসমিন, ওনার পরবর্তী গান আপনি শুনতে পাবেন আজ 1:50 এবং সন্ধে 6:40।
2: হ্যাঁ সেটা তো আমি জানি, আমি অনুষ্ঠান সূচিত জানি।
0: হুম হুম
2: হ্যাঁ শুনবই অবশ্যই,
0: অবশ্যই।
2: কিন্তু এখন যে মনের আমার একটা ভাবনা, যদি এই অনুষ্ঠানে
0: হ্যাঁ
2: গান শোনান দুই একটা
0: বলে ফেলুন
2: তো খুব ভালো হয়।
0: নিশ্চয়ই আমি চেষ্টা করব আপনার এই মনের ভাবনাটা পূরণ করার জন্যে। হুম
2: ঠিক আছে,
0: আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: আপনিও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আমি মাঝে মাঝে ফোন তো করি।
0: অবশ্যই করবেন, আমাদের পরবর্তী অনুষ্ঠান আছে আপনার 10:30।
2: হ্যাঁ
0: কিছু
2: সেটা তো
0: কথায়
2: বলবো
0: কিছু
2: আমি।
0: স্যার, অবশ্যই আপনি ফোন করবেন, আপনার সঙ্গে আবার কথা বলবো আমরা।
2: আমি কিন্তু আকাশবাণীর একটা খুব ভক্ত, আজকে 40 বছর আগের আগের আমি শ্রোতা।
0: আচ্ছা
2: হ্যাঁ আমি 1995 সালে রেডিওতে আমি পাশও করেছিলাম,
0: বাহ
2: গানটানো মানে ভাবিয়ে গান করছিলাম। তো
0: আচ্ছা আচ্ছা,
2: এখনো
0: দেখুন
2: সেই নেশাটা আছে, আমি
0: আজকের
2: এখনো
0: বিষয়টা
2: করি।
0: হচ্ছে, আজকের বিষয়টা কি হচ্ছে, মনের ভাবনা। দেখুন আপনি ফোন করেছেন, আপনার মনের ভাবনা যে সমস্ত শ্রোতা বন্ধুর সঙ্গে আমরাও যে শুনছি আপনি শেয়ার করছেন, এই মনের ভাবনাটা, এটা আমাদের কত ভালো লাগছে যে আপনি আকাশবাণীতে ইন্টারভিউ দিয়েছিলেন, তারপর আকাশবাণীর সঙ্গে আপনি 40 বছর যাবৎ আপনি জুড়ে আছেন, এই কত সুন্দর কথাটা, একদম কত ভালো লাগলো এটা।
2: এইটাই আমার মনের ভাবনা যে আমি আদুরা আমার যে কটা দিন বাঁচবো আমি রেডিওকে নিয়ে যেন বাঁচতে পারি, এটা আমার মনের ভাবনা আর কি।
0: না, আপনার ভাবনা খুব ভালো, আপনার ভাবনার যেন সত্যি হয়। আর এই রেডিও জীবনে চলার পথে অনেক অনেক বেশি করে আপনার অনুপ্রেরণা জাগায়, আমরা চাই। আমরা নিত্য নতুন সমস্ত আমাদের যে ডিপার্টমেন্ট আছেন, প্রোগ্রাম হেড থেকে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সকলেই নিরলস চেষ্টা করেন যে আপনাদের যাতে আরও ভালো থেকে ভালো অনুষ্ঠান আপনাদের শোনাতে পারি আমরা।
2: হ্যাঁ, অবশ্যই করে।
0: তো যাই হোক, আপনি ভালো থাকুন, শুনতে থাকুন আমাদের হ্যালো আকাশবাণী পরবর্তী।
2: আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ,
2: নিয়মিত প্রোগ্রাম আপনারা করে যাবেন, আমরা শান্তি পাবো, আমরা শুনবো।
0: একদম একদম, অবশ্যই আমাদের আকাশবাণী দপ্তরে চিঠি লিখবেন, শুধু শুনলেই হবে না, আকাশবাণী দপ্তরে চিঠিও লিখতে হবে যে কোন অনুষ্ঠান আপনার ভালো লাগছে, কোন অনুষ্ঠান আরো বেশি ভালো করলে আগো শ্রোতাদের ভালো লাগবে। আধুনিক যুগে, মোবাইলের যুগে তো চিঠি লেখা প্রায় বন্ধ হয়েই গেছে বলা যায়, কিন্তু আমাদের যে পুরনো ঐতিহ্য, 50-25 পয়সা, বা প্রথমে তো আমি যেটা দেখেছি 25 পয়সা, তারপর 50 পয়সা, তারপর 1 টাকা পোস্ট কার্ড যেটা হতো,
2: ডাক পোস্টে 15 পয়সা থেকে,
0: হ্যাঁ 15 পয়সা আপনি দেখেছেন, আমি 25 পয়সা থেকে দেখেছি। যাই হোক, তখনকার যে ঐতিহ্যটা সত্যি খুব ভালো ছিল, কিন্তু মোবাইলের যুগে, আধুনিক যুগে, ইন্টারনেট যুগে সেই চিঠি লেখাটা এখন অনেকটাই কমে গেছে। যাই হোক, তবুও আমি আপনাদের বলবো, আপনারা চিঠি লিখুন, অনেক বেশি বেশি করে চিঠি লিখুন। যাই হোক,
2: আপনারা পাবেন, ডিপার্টমেন্টে যাবে,
0: আমাদের পড়তেও ভালো লাগবে, আমাদের পড়তে ভালো লাগবে। যাই হোক ধীরেনবাবু, আলিপুরদুয়ার থেকে আপনি ফোন করেছেন, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। যাই হোক, মনের ভাবনা নিয়েই আমরা কথা বলছিলাম। চোখের পলকে মন এক পলক অতীত থেকে ঘুরে আসতে পারে, আবার পরের মুহূর্তেই চলে যেতে পারে সুদূর ভবিষ্যতে। এই কাল্পনিক ভ্রমণের কোনো সীমানা নেই মনকে নিয়ন্ত্রণ করা, তাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। দেখুন, বলতে বলতে আর একটি ফোন চলে এসেছে, নিয়ে নিই। কে বলছেন, কোথা থেকে বলছেন শুনে নিই। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি শিলিগুড়ি থেকে বলছি, শিলিগুড়ি বাগাজাতির পাশ থেকে বলছি, নিতাই রায়।
0: নিতাই রায়, হ্যাঁ নিতাই বাবু, আপনাকে অসংখ্য শুভেচ্ছা, সকালের অনেক শুভেচ্ছা। আপনি হ্যালো আকাশবাণীতে ফোন করেছেন, বলুন আপনার মনের ভাবনা কি?
3: আমার এখানে রয়ে গেল, একজনকে নিয়ে যদি 15 মিনিট কাটে তাহলে গান তো শুনতেই পাবো না, তার সাথে আমরা যে আরো শ্রোতা আছি তাদের কোনো কথা শুনতে পাচ্ছেন না বা পাবেন না।
0: দেখুন, আপনি যে কথাটা বললেন সেটা আপনার কাছে হয়তো ভালো, মানে আপনি সঠিক কথা বলেছেন, কিন্তু গান তো আমরা প্রত্যেক দিন শুনি, আমরা তো গান শোনাবই, কিন্তু শ্রোতা বন্ধুদের কথাটাও কিন্তু আমাদের অনেক মূল্যবান।
3: আমিও প্রতিদিনের শ্রোতা, আমি কালকে 4 বার ফোন করেছি, ওনারাও যেরকম থাকেন আমরাও তেমনই থাকি, তবে সীমিত কথা বলে সীমিত সময় নিয়ে যদি কথা হয় তাহলে খুব ভালো হয়
0: না? দেখুন,
3: আমার আমার আমার ব্যক্তিগত অভিযোগ, এখন অন্য কি বলবো।
0: না না, অবশ্যই আপনাদের প্রত্যেকটা কথা আমাদের শিরোধার্য, কিছু কিছু সময় এরকম হয়, কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করতে গেলে কথা একটু বেশি হয় ঠিকই,
3: কিন্তু কিন্তু বেশি বাড়িয়ে গেলে তখন অন্য শ্রোতার ক্ষোভ থেকে যায়।
0: আমি চেষ্টা করি, আমি যখন লাইভে থাকি আমি অবশ্যই চেষ্টা করি যে অনেক বেশি বেশি করে শ্রোতা বন্ধুদের ফোন অ্যাটেন্ড করা।
3: আমি শুধু আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে যুক্ত থাকি না, আমি অন্য অন্য চ্যানেলের সঙ্গে আমি যুক্ত থাকি।
0: বাহ, খুব ভালো কথা।
3: ফোন রেডিওতে নিয়েই থাকি, আর আজকে না, আমি বাল্য বয়সে, এখন আমার 75 বছর বয়স, হ্যাঁ আমি বাল্য বয়সের থেকে আকাশবাণী যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই আমি আকাশবাণী শিলিগুড়ি যখন, আর আমার প্রতিবেশী সব আকাশবাণীর ছিল, উর্মিলাই ছিলেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি

0: 75 বছর মনেই হচ্ছে না আপনার, উপরান্ত থেকে আপনি যে কথা বলছেন, আপনার তো 75 ইয়ার্স ইয়ং একদম। আপনি ভালো থাকবেন।
1: হ্যাঁ, তো কথা বলেন, আমি না করছি না, কথা বলেন, যাতে সীমিত কথার মধ্যে শেষ হয় সেটা চেষ্টা করবেন।
0: ঠিক আছে,
1: জামের কথা বলছেন, জামের কথাটা আমরা এখানেও জাম খাই, এমনকি আমার মেয়ে থাকে দিল্লিতে, ওর ঠিক ঘরের সামনেই ওর বিলকনির সাথেই জামের গাছ ঝুলে থাকে, আমরা ওইখান থেকে জাম খেয়ে এবং জামের বিচি সংগ্রহ করে নিয়ে এসে সেই জাম এখানে বিচি ঠুকিয়ে ওষুধই তৈরি করি।
0: দেখুন তো কত সুন্দর কাজ এটা, কত
1: সত্যি খুব ভালো জিনিস। জামের বিচি খুবই উপকারী।
0: আপনার মাধ্যমে আমি চাইছি এই যে আপনি কথাটা বললেন,
1: ওইভাবে নানান রকমের পদ্ধতি আমরা চা খাই, আমরা চিনি খাই না, কারণ বয়স হয়ে গেছে, যদিও সুগার নাই, তবু আমরা সেইভাবে তৈরি করে খাই। তা আমি আর বেশি কথা বলবো না, অন্যের অসুবিধা হবে।
0: না না, কেন, কোনো অসুবিধা নেই, আপনাদের জন্যই তো এই হ্যালো আকাশবাণীটা, আপনাদের জন্যেই, আপনাদের মনের কথা প্রকাশ করার জন্যে, মনের ভাবনা প্রকাশ করার জন্যে। আপনি যে এত সুন্দর করে কথা বললেন, এই যে কত শ্রোতা বন্ধু যে শুনলো, এবং যারা জানতেন না তারাও কিন্তু জানলো, এটা এটা তো কত ভালো জিনিস, কত পজিটিভ জিনিস।
1: অবশ্যই ভালো এটা, কিন্তু আমার কথা হলো যাতে কথাটা না বাড়িয়ে একটু সীমিতের মধ্যে দিয়ে কথাগুলো হয়, তাহলে অন্য শ্রোতারা যাদের মনের কিছু ভাবনা থাকে, যেটা ভাবনা নিয়েই কথা বলছেন, তাদের মনের ভাবনাটা প্রকাশ করার জন্য এবং তাদের মনের কথাগুলো বলার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে, সেই কথাগুলো যেন বলতে পারে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত।
0: বেশ বেশ, যাই হোক, আপনি অনেক অনেক ভালো থাকবেন। আপনি শিলিগুড়ি থেকে ফোন করেছেন,
1: থাকবেন,
0: ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: দিলীপ চট্টোপাধ্যায়, তিনি তো মারা গেছেন, তিনি আমার প্রতিবেশী ছিলেন।
0: আচ্ছা,
1: স্বর্ণকমল চট্টোপাধ্যায়, তিনি তার পাঞ্চালী দি, তিনি সব আমরা একই সাথেই ছিলাম, তারা তো নাই এখন,
0: এনারা তো লিজেন্ড আকাশবাণী শিলিগুড়ির।
1: দেখেন আমার আর একটা বাড়ি আছে বাগডোগা, মনোময় পাল আমার পাশের বাড়ির লোক।
0: ও বাহ,
1: জিজ্ঞেস করলেই পাবেন যে আপনার তোমার পাশের বাড়ি নিতাই রায় বলে।
0: আপনি তাহলে আকাশবাণীর অনেককেই চেনেন, জানেন অবশ্যই, আপনি অনেক বছর থেকে আমাদের আকাশবাণীর সঙ্গে জুড়ে আছেন, আপনি নিজেও আকাশবাণীর খুব ভালো একজন শ্রোতা। যাই, খুব ভালো লাগলো অ্যাকচুয়াল, আপনাদের মতো লোক ফোন করলে না আমাদের খুব ভালো লাগে, একটা অনুপ্রেরণা পাই আমরা, আমরা নিজেরাও অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, আমরা যে আকাশবাণীর সঙ্গে যুক্ত প্রত্যক্ষভাবে তার মানে এই নয় যে আমরা সব জানি, আপনারাও কিন্তু, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা
1: নিয়ে কথা বলেন সেগুলো সত্যি ভালো, আমি খারাপ বলছি না, তবে যাতে করে অন্য শ্রোতারা সেটা সুযোগ পায়, তাদেরও মনে অনেক কিছু বলার থাকে, জানার থাকে, সেটা তো অবশ্যই ভালো, সেইটুকু যেন সুযোগ তারাও পায়, তাদের কাছ থেকেও আবার কিছু জানা যায়।
0: ঠিক ঠিক ঠিক, আসলে কথা বলার যে লোভ সেটা না মানে কম করতে পারি না, এই জন্যে একটু বেশি হয়ে যায় কথা বলতে। যাই হোক, আপনার মূল্যবান যে অভিযোগ বা মূল্যবান যে কথা আপনি বললেন, এটা আমাদের শিরোধার্য। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশবাণীর তরফ থেকে আমরা এটা চাই, আর আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: যখনই ভাঙে রেডিও সুইচটা অন হয়ে যায়, তারপরে আমার সারাদিন চলতে থাকে, আমি এখন অসুস্থ আছি যার জন্য আমি ঘরেই থাকি সারাক্ষণ রেডিও, তাছাড়াও আমি যখন আমার দোকান আছে, আমার চশমার দোকান, সেখানে ডাক্তার বসে, তো যখন বাড়িতে থাকতাম না দোকানে থাকতাম, এখন তো সুবিধা হয়ে গেছে মোবাইলে শোনা, মোবাইলে শুনি, তখন হয়তো শুনতে পারতাম না, কিন্তু আমার একটা ছোট্ট রেডিও ছিল, সেই রেডিওটা দোকানে শুনতাম, তো সেটা খারাপ হওয়ার জন্য এখন মোবাইল চলছে।
0: হ্যাঁ, মোবাইল অ্যাপের মাধ্যমেও তো এখন শোনা যাচ্ছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের আকাশবাণী শোনা যাবে,
1: মাধ্যমে কথা সব অভিযোগ যা প্রয়োজন চিঠির মাধ্যমে হতো, এখন তার চিঠিতে হয় না, এখন সব এখন অনলাইনে বা এইভাবে ফোনে কথা বলা যাচ্ছে, এটাও একটা ভাগ্যের ব্যাপার, কারণ এটা আমরা বহুদিন

0: ইচ্ছা করছিলাম যে আপনাদের সাথে ফোনে কথা বলা যাবে কবে।
1: আপনি শুনতে থাকুন, আপনার জন্য একটা সুন্দর একটা আমি গান আমি আপনাকে ডেডিকেটেড করছি, হরিহরন সুরেশ ওয়াদেকার, বিনোদ সেহগাল এবং কেকের কণ্ঠে, ছবির নাম মাচিস। শুনতে থাকুন এই গানটি।

0: গান তো আমরা শুনবই। আমাদের একটা শ্রোতা বন্ধু আমাদের ফোন কলে চলে এসেছেন, শুনে নিস তাকে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সৌভিক সরকার বলছিলাম, কসবা থেকে।
0: কলকাতা কসবা?
1: হ্যাঁ, কলকাতা কসবা থেকে।
0: হ্যাঁ সৌভিক সরকার বাবু, কেমন আছেন আপনি?
1: ভালো আছি।
0: আপনার সঙ্গে আবার আমি কথা বলছি।
1: হ্যাঁ অবশ্যই, আসলে অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে, ভাল লাগছে শুনতে, এবং মনের যে ভাবনাগুলো আমাদের অনেকে ঠিক আকাশের মতন আর কি, মানে কখনো মেঘলা, কখনো রোদ্যুজ্জ্বল, কখনো ঝড় ঝাপ্টার মতন। আসলে আমাদের ভাবনা এক একটা সময় এক একটা ভাবে পাল্টাতে থাকে আর কি, মানে রঙের মতন আর কি
0: ঠিক ঠিক
1: পাল্টাতে থাকে।
0: এই আমরা ভাবলাম, এই আবার অন্য কিছু ভাবনা চলে গেলাম,
1: মানে ভাবনাগুলো মুহূর্তে মুহূর্তে পাল্টাতে থাকে। যেমন আপনাদের প্রোগ্রামটা শুনছি এখন, বলতে গেলে কি সুন্দর, মানে শরৎকালের মতন এখন লাগছে, মানে মানে ওই যেমন থাকে আর কি, মনটা চঞ্চল করছে, এই করছে, এই রকম, এই জিনিসটা আমার খুব ভাল লাগছে। পরবর্তী সময় কি হবে সেটা আমি জানি না, কিন্তু ভাবনাগুলো ভাবতে খুবই ভাল লাগে। আমাদের মন সবসময় একটা নির্ভর করে কিভাবে আপনি আমার আমার আপনার পরিচালনা করবেন, আপনার মনটাই কিভাবে পরিচালনা করবেন, সেটা অনেক সময় আপনার নিজের হাতেতেই থাকে আর কি। আপনি যদি চান যদি দুঃখ থাকবে, দুঃখ দুঃখটাকে জয় যদি করতে চান, তাহলে সেভাবে দুঃখটাকে জয় করা যায়, সেটা আপনার
0: ঠিক ঠিক ঠিক
1: সবসময় হাতে। এই এই জিনিসটা আমি অনেক সময় দেখেছি যে অনেকে যখন দুঃখে থাকে, অনেকে দুঃখের গানগুলি অনেকে শোনে, ওইখান থেকে বেরিয়ে আসার যে রাস্তাটা সেটা কিন্তু অনেকে কিন্তু পথ খুঁজে পায় না, একটা বিভ্রান্ত টাইপের একটা জায়গায় পরিস্থিতিতে পড়ে যায়। আমাকে বলে একটু আনন্দ ফুর্তিতে একটু যদি মন যদি ইয়ে থাকে, সবার সাথে মিশে দুঃখটাকে সবার সাথে শেয়ার করি, আমরা যেমন খুশিটাই এমন সবার সাথে শেয়ার করি, দুঃখটাকেও যদি এটা শেয়ার করি, অনেকে দুঃখটাকে শেয়ার করতে চায় না, মনের মধ্যে গভীরে রেখে যায়, যেন তখন তার কাছে আকাশটা তখন হয়ে যায় গভীর কালোর মতন, মানে ভারী হয়ে থাকে আর কি, মানে বৃষ্টি হবে হবে হবে টাইপের তার আগের মুহূর্ত।
0: আমাদের মনের যে বেশিরভাগ অশান্তি সেটা অতীত নিয়ে, অনুশোচনা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, এগুলো নিয়েই বেশি আমাদের এই অশান্তি হয়। আর বর্তমান মুহূর্তে বেঁচে থাকার অভ্যাসকেই মনকে শান্ত রাখতে সচেষ্ট করে।
1: একদম দাদা, মানে আমাদের আর কি মানে ইয়ে করতে হবে,
0: মনের ভাবনার তো কোনো মানে কি বলবো, মনের ভাবনার তো আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আমি ভাবলাম চোখ বন্ধ করে আমি দিল্লি পৌঁছে গেছি, হ্যাঁ সত্যিই তো আমি দিল্লি পৌঁছে গেছি, আবার ভাবলাম না মনে পড়লো আমার এটা তো কলকাতাতে ছিল, আবার সে সঙ্গে সঙ্গে কলকাতা চলে এসেছি। তো এই যে মনের যে ভাবনা, এইটার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যেটা ভাববেন আপনি সেটাই হবেন। আপনি মনে মনে ভাবলেন আপনি এটা করেছেন, আপনি এটা দেখছেন, এটা দেখছেন, একাগ্র চিত্তে আপনি সেখানেই পৌঁছে যাবেন।
1: একদম, মানে এই যে মনে যে ভাবনা আপনি বললেন, সত্যি তাই, আমরা অনেকে অনেক কিছু ভাবি হয়তো বসে বসে বা শুয়ে শুয়ে, হ্যাঁ আমি হয়তো কাশ্মীর চলে গেছি। যেমন কিছুক্ষণ আগে যেমন আপনি মাকে গানটাই আমি শোনাচ্ছিলেন, আমি ওই ওই কাশ্মীরের যে সিন গুলো যা দেখাচ্ছিল এখানের মধ্যে গানটার মধ্যে যে দেখাচ্ছিল, ওরকম ভাবনাও হয় যে হ্যাঁ কাশ্মীর চলে গেছি, ডাল লেকে রয়েছি, এই জিনিসগুলো ভাবতে তো কোনো ক্ষতি নেই, এতে তো আর
0: একদম নেই। আবার এরকমও হয়েছে, আমি আমার ক্ষেত্রে অনেক হয়েছে এরকম, যে সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি পেডি হয়ে সব কিছু করে অফিস টাইমে যখন বেরোবো, আমি মনে মনে একটা ক্যালকুলেশন করে নিলাম, ভেবে নিলাম যে আজকে সারাদিনে আমি কী কী করবো, এই ব্যাপার। অফিসে যাওয়ার পর, অফিসে বসার পর, তারপর দেখা যাচ্ছে যে আমার যে মনের ভাবনা ছিল যে আমি কী কী করবো, তার বেশিরভাগ দেখছি আমার ভাবনা থেকে অনেক বাইরে চলে গেছে, হচ্ছে না, এটা হয়।
1: আবার
0: একটা সত্যি কথাও এখানে আছে যে সব ভাবনাকে মাথায় প্রশ্রয় দেওয়া কিন্তু ঠিক নয়, ক্ষতিকর বা অহিতুক চিন্তাগুলোকে মন থেকে যত দ্রুত ঝেড়ে ফেলার চেষ্টা করা সেটাই সম্ভব, মানে সেটাই ভালো।
1: একদম, মানে সেটাই, মানে মানে কি বলবো, মানে স্বাস্থ্যের পক্ষে ভালো, নিজের জন্য
0: মনের পক্ষে ভালো। আপনার আজকে কলকাতার আপনার আশেপাশের আবহাওয়া কিরকম?
1: এখন একটু মেঘলা মেঘলা হচ্ছে, আবার রোদ দেখা যাচ্ছে আর কি, মানে মেঘলা মেঘলা মানে ওয়েদার থাকলেও মানে গুমোটটা রয়েছে, মানে মারাত্মক একটা গুমোট রয়েছে।
0: আমাদের শিলিগুড়ির আবহাওয়া কিন্তু বৃষ্টি ভেজা আবহাওয়া, সকালবেলায় ভারী বৃষ্টি হয়েছিল, এখন একটু মেঘলা আবহাওয়া, কখনো কখনো হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বেশ মনোরম আমাদের উত্তরবঙ্গের, আর আবহাওয়াটা মনোরম শিলিগুড়ির।
1: আমিও দেখছিলাম ওয়েদারটা যে সত্যি খুব ভালো রয়েছে আর কি, কিন্তু আমাদের এখানে গত কয়েকদিন ধরে বৃষ্টি তো নেই, দেখা একদমই নেই। আর বিশেষ করে গরম, মানে গরম পরিস্থিতি, রাতের বেলা যদিও নামমাত্র টেম্পারেচার হয়তো নামে, কিন্তু সেটা নামমাত্র আর কি। কিন্তু আপনাদের আমি ওয়েদার আমি ওইদিকে চেক করছিলাম আর কি ফোনে, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি মোটামুটি হচ্ছে আর কি, ভালো পরিবেশ আর কি আপনাদের ওই জায়গাটা আর কি।
0: যাই হোক, কলকাতা থেকে আপনি অনেক অনেক দূর থেকে ফোন করেছেন সৌভিক বাবু, আপনাকে আকাশবাণী শিলিগুড়ির তরফ থেকে এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুনতে থাকুন এইভাবে, আপনি আমাদের দপ্তরে ফোন করুন, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, এবং এর আগেও আপনার সঙ্গে কথা বলেছি, খুব ভালো কথা বলেন আপনি, ভালো লাগে।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, নমস্কার।
1: নমস্কার দাদা।
0: যাই হোক, মনের ভাবনাই কিন্তু আমাদের পরিচয়। প্রখ্যাত দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আমাদের জীবনটা যেটাই যা আমাদের ভাবনা একে বানিয়ে তোলে, অর্থাৎ একজন মানুষ ভেতর থেকে কেমন তা প্রকাশ পায় তার ভাবনার মাধ্যমে। সুন্দর এবং উন্নত চিন্তাভাবনা মানুষকে সমাজে শ্রদ্ধেয় করে তোলে। দেখুন, মনের ভাবনা বলতে বলতে কিন্তু আমাদের আরেক শ্রোতা বন্ধু ফোনে চলে এসেছেন, তাকে আমরা শুনে নিই। হ্যালো,
2: হ্যাঁ
0: হ্যাঁ, নমস্কার।
2: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি দেশবন্ধু পাড়া থেকে বলছি।
0: দেশবন্ধু পাড়া, হ্যাঁ, কি নামটা বলুন আপনার?
2: চিরঞ্জিৎ চক্রবর্তী।
0: চিরঞ্জিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
2: আর আজকে তো সারাদিন তো গল্প করেই কাটিয়ে দিলেন, কোনো গান তো দিলেন না আজকে।
0: গান দুটো বাজিয়েছি, দুটো বাজিয়েছি।

0: গান তো 3 থেকে 4 মিনিট লাগে গান,
1: যাই হোক,
0: এত
1: আপনার কথাটা
0: এত
1: আমরা
0: ওই একই মানে একই ব্যক্তি
1: মনে রাখবো।
0: একই ব্যক্তি রোজই মানে একই ব্যক্তি রোজই ফোন করে যাচ্ছে, রোজই গল্প করে যাচ্ছে, বেশিরভাগই তো একই ব্যক্তি দেখতে পাচ্ছি আমি।
1: আমরা তো চাই
0: এটা একটু
1: প্রত্যেক,
0: গান দিন, একটু একটু গান টান, গানে ডেলি 4-5 গোটা 5 গান তো দিন অ্যাটলিস্ট।
1: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনার জন্য একটা গান আমি বাজিয়ে দিচ্ছি, গুরু ছায়াছবি থেকে ইয়ার রহমানের কণ্ঠে তেরে বিনা, এটা আপনাকে আমি ডেডিকেট করলাম।
0: আর এই 9টা থেকে 9টা 15 পর্যন্ত বাংলা গানটা দেন না কেন আপনারা মাঝে মাঝে, এটাই তো মুশকিল।
1: আমাদের প্রোগ্রাম শিডিউল বিভিন্ন রকমভাবে সাজানো থাকে, তো তো ওজনে কখনো কোনো
0: না
1: বাংলা
0: নটা
1: থাকে।
0: না না আপনাদের 9টা থেকে 9টা 15 পর্যন্ত বাংলা গানটা দিন আপনারা, আর আপনারা 8 ঘন্টা নাই অন্য ওই হিন্দি গান দিচ্ছেন ঠিকই আছে বা বা কথা বলছেন, এই 9টা থেকে 9টা 15 তো আমাদের বাংলার বাংলাকে একটু প্রাধান্য দেন, আমাদের বাংলাকে, পশ্চিম বাংলায় থাকি আমরা, বাংলার প্রাধান্যটা চাই
1: না
0: আমরা।
1: অবশ্যই, কেন নয়, অবশ্যই। আপনার যেরকম এই যে আপনার 10:30 আবার লাইভ ফোন ইন অনুষ্ঠান আছে, কিছু কথায় কিছু গান, এখানে তো পুরো বাংলা, এটা পুরো
0: না
1: বাংলা
0: পুরো বাংলা
1: গেল।
0: আমাদের আমাদের বরাবর দেখে এসেছি 9টা থেকে 9টা 15 মতো বাংলা গান, এই গানটা আপনারা উঠিয়ে দিয়েছেন। তারপর রবীন্দ্রসঙ্গীতটাকে, রবীন্দ্রসঙ্গীতটা আগে ছিল 20 মিনিট, এটা এখন নামিয়ে নিয়ে এসেছেন আপনারা 15 মিনিটে। এখন আমরা যদি ভর্তি,
1: না
0: আমার আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখুন এই যে আমাদের যেমন জি বাংলার মানে বাংলা গানের কম্পিটিশন হয়, আমাদের যারা জাজ বসে থাকেন তারা হিন্দি গান দিয়ে প্রাধান্য দেবেন, এই তো হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমাদের বাংলা সংস্কৃতি বাঁচবে কি করে আমাদের?
1: দেখুন, অনেক আমাদের শ্রোতা বন্ধু আছে, তাদের শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেক দিনের যে শিডিউল আমরা তৈরি করার চেষ্টা করি।
0: আমাদেরকে তো
1: অবশ্যই আপনি
0: হ্যাঁ
1: যেটা
0: আমাদেরকে তো
1: বললেন, আমরা
0: বাংলাটাই তো, আমাদেরকে তো বাংলা গানের আমাদের এত সম্ভার, যে বাংলা গানের সম্ভার সেই জিনিসটাকেই
1: আমরা
0: আমরা
1: চেষ্টা
0: দিন
1: করি,
0: দিন
1: আমরা
0: অবলম্বন
1: অবশ্যই
0: করে কিন্তু
1: চেষ্টা
0: চলে
1: করি
0: যাচ্ছে।
1: বিভিন্ন বাংলা গান বিভিন্নভাবে বাজানোর, কিছু বাধ্যবাধকতা থাকে, কিছু সময়ের আমাদের একটু ঘাটতি থাকে, আমরা চেষ্টা করি, অবশ্যই আমরা বাংলা গান বাজানোর চেষ্টা করি, আগেও করব, কেন করব না, আমাদের বাংলা অবশ্যই মাতৃভাষা। যাই হোক, ভালো লাগলো আপনি ফোন
0: বিশেষ করে
1: করেছেন,
0: পশ্চিম বাংলায় আমরা থাকি।
1: আপনি শুনতে থাকুন, আপনার জন্য এই
0: হ্যাঁ
1: গানটি
0: ওকে
1: ডেডিকেট
0: ওকে
1: করছি,
0: ওকে
1: নমস্কার। দেশবন্ধু শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন চিরঞ্জিত বাবু, তার জন্য এই গানটি।

ফোনে এ মুহূর্তে পেলেন না বা আমাদের সময় একদম শেষের দিকে, আপনারা অবশ্যই ফোন করুন। 10:30 যে অনুষ্ঠান হবে কিছু কথায় কিছু গানে 9434076705 এই নম্বরে। যেসব শ্রোতা বন্ধুরা ফোনে আজকে পেলেন না তারা অবশ্যই ফোন করুন 10:30 অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে কথাই ছিলাম মির্জা। এই গানটির সঙ্গেই এখন শেষ করছি হ্যালো আকাশবাণীর অনুষ্ঠান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু পরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এখন কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করবেন তিনি। 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে আজ নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2,86,000 কোটি টাকা উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ভারতীয় সেনা আধিকারিক মেজর অভিলাষা বারাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। দেশে পেট্রোল এবং ডিজেলের দাম উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে বেড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এখন কলকাতায়। আজ সকাল 7টা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর রুবিওকে স্বাগত জানান। সেখান থেকে তাঁরা মিশনারিজ অব চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরেজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। এরপর তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন। সমাজ মাধ্যমের এক বার্তায় গোর জানিয়েছেন, আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেবা তীর্থে দুপুর 1টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সফরকালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। কোয়াড বৈঠকে যোগ দেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও বৈঠকে বসবেন। 25 তারিখ সোমবার রুবিও যাবেন আগ্রা, সেখান থেকে রাজস্থানের জয়পুর হয়ে পৌঁছবেন নতুন দিল্লিতে। আগামী 26 মে রাজধানীতে কোয়াড গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। মার্কিন বিদেশ সচিব ছাড়াও ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই বৈঠকে অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে বর্তমান উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলিতে ভারত ও সাইপ্রাসের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে গতকাল নিকোস ক্রিস্টোডোলিডস এবং তাঁর প্রতিনিধি দলের সম্মানে এক ভোজসভার আয়োজন করার পর রাষ্ট্রপতি একথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি এবং উদ্ভাবন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2,86,000 কোটি টাকার উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এখনও অবধি এটি কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সর্বোচ্চ লভ্যাংশ। মুম্বাইতে গতকাল আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টরসের 683তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরবিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের বছরের তুলনায় 2025-26 অর্থবর্ষে তাদের মোট আয় 26.42% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তের হাতে। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেন। পরে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ও বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র আয়ুষ্মান মন্দির প্রকল্প নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। তামিলনাড়ুর তিরুপুরের একটি বিশেষ আদালত ভারতে অবৈধভাবে থাকার দায়ে 25 জন বাংলাদেশি শ্রমিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। শ্রমিকরা তিরুপুর জেলার পাল্লাডামের কাছে একটি কাপড়ের সংস্থায় বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করছিলেন। তদন্তে তাদের কাছে বাংলাদেশের নাগরিকত্বের পরিচয়পত্র পাওয়া যায়। এরপর পুলিশ একটি মামলা দায়ের করে এবং বিশেষ আদালতে শুনানি হয়। মধ্যপ্রদেশ সরকার অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি প্রণয়নের জন্য মুখ্যমন্ত্রী মোহন যাদব গতকাল সচিবালয় ইউসিসি.mp.gov.in ওয়েবসাইটটি চালু করেছেন। এই পোর্টালের মাধ্যমে নাগরিক, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলি প্রস্তাবিত ইউসিসি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন। মতামত জমা দেওয়ার শেষ তারিখ 15 জুন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রে স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ভারতীয় সেনা আধিকারিক মেজর অভিলাষা বারাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে নির্বাচিত হয়েছেন। মেজর বারাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়নের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর অভিলাষা বারাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানের রাষ্ট্রসংঘ মিশনে তাঁর সেবার জন্য মেজর সুমান গাওয়ানিকে এবং 2023 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তাঁর কাজের জন্য মেজর রাধিকা সেনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। মার্কিন জাতীয় গোয়েন্দা মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করেছেন। তাঁর স্বামী আব্রাহাম উইলিয়ামসের এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তাঁর পদত্যাগপত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর কাজের প্রশংসা করেছেন এবং প্রশাসন তাঁর অভাব অনুভব করবে বলে জানিয়েছেন। কঙ্গোতে ইবোলার বন্দিভোগীয় স্ট্রেনের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। হুর মহানির্দেশক টেড্রোস অ্যাডহানাম ঘেব্রেইসুস জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী রাষ্ট্র উগান্ডাতেও ছড়িয়েছে, তবে হু জানিয়েছে পরিস্থিতি এখনও মহামারীর পর্যায়ে পৌঁছয়নি। ইউনিভার্সিটি অক্সফোর্ডের বিজ্ঞানীরা এই ভাইরাসের জন্য নতুন টিকা তৈরির কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন কার্ড প্রক্রিয়া একটি বড় পরিবর্তনের ঘোষণা করেছে। বলা হয়েছে সে দেশে স্থায়ী বসবাসের অনুমতি প্রয়োজন এমন বিদেশি নাগরিকদের এখন থেকে আবেদন করার জন্য নিজ দেশে ফিরে যেতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS এর এক নির্দেশিকায় বলা হয়েছে কিছু বিশেষ ক্ষেত্রেই সেদেশ থেকে এই আবেদন করা যাবে। চীনের শান্সি প্রদেশের একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপদসীমা অতিক্রম করায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 38 জন ভূগর্ভে আটকে পড়েছেন। চাংঝি শহরের কিউইওয়ান কাউন্টির লিউ শেনিউ কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে সেদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে। দুর্ঘটনার সময় খনিটির ভেতরে 247 জন শ্রমিক কাজ করছিলেন। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়া উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই তেলের দামে এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবি এখন কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করবেন তিনি। 59তম রোজগার মেলায় আজ 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী। দেশে পেট্রোল এবং ডিজেলের দাম উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে কমেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল জেলা প্রশাসন। জেলাশাসক বিবেক কুমারের উপস্থিতিতে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর হাতে আনুষ্ঠানিকভাবে 190 একর জমির কাগজপত্র তুলে দেওয়া হয়। এই জমি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে ব্যবহার করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রুখতে এই বেড়া নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত আরও 362 একর জমি ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই সেই জমির হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। আদালতের রায়, রাজনৈতিক পালাবদল পেরিয়ে অবশেষে জেলার ডালখোলা পৌরসভার নতুন পৌরপতি হলেন তনয় দে। ডালখোলা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই কর্মী সমর্থকদের ভিড়, উচ্ছ্বাস এবং উৎসবের আবহ চোখে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক আধিকারিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। রায়গঞ্জ পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় রায়গঞ্জ পুরসভার 27টি ওয়ার্ডের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখছেন বিজেপি কর্মীরা। মূলত কোনো বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করানো, কারো মৃত্যু হলে শ্মশানে নিয়ে যাবার সময় পাশে থাকার মতো কাজে যুক্ত হচ্ছেন ওয়ার্ডের বিজেপি কর্মীরা। জঞ্জাল সাফাই, পানীয় জল, পথবাতির মতো বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের নির্মাণ কাজ ঘিরে অসন্তোষ প্রকাশ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বিধায়ক কৌশিক চৌধুরী। বাসস্ট্যান্ড পরিদর্শনে ছিলেন মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, রায়গঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা। বাসস্ট্যান্ড চত্বর ঘুরে দেখে প্রকল্পের অগ্রগতি এবং কাজের গুণমান খতিয়ে দেখেন সাংসদ ও বিধায়ক। পরিদর্শনের সময় নির্মাণ কাজে একাধিক খামতি নজরে আসে বলে অভিযোগ তোলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল। পরে তিনি বলেন, বাসস্ট্যান্ডকে সম্পূর্ণ কার্যকর এবং স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে। যাত্রীদের সুবিধার্থে একাধিক নতুন পরিষেবা যুক্ত করার কথাও ভাবা হচ্ছে। বিশেষ করে মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে বেবি ফিডিং রুম তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ঐতিহ্য, সংস্কৃতি এবং লোকশিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে অভিনব নানা কর্মসূচির মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলা মিউজিয়ামে পালিত হল আন্তর্জাতিক মিউজিয়াম দিবস। কর্ণজোড়ায় অবস্থিত জেলা মিউজিয়াম চত্বরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক বি কুমার, রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়, জেলার বর্ষীয়ান সাংবাদিক ও লেখক সুনীল চন্দ প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থাপত্যভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকসংস্কৃতি বিষয়ক প্রদর্শনী সহ একাধিক আকর্ষণীয় অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। বিশেষ করে জেলার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প ও মুখোশ শিল্পকে কেন্দ্র করে আয়োজিত কর্মশালা সকলের বিশেষ নজর কাড়ে। এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাটির পুতুল ও কাগজের মুখোশ তৈরির বিশেষ কর্মশালা। এদিন জেলা মিউজিয়ামের দ্বিতীয় তলে একটি নতুন ফোক আর্ট গ্যালারির শুভ উদ্বোধন করেন জেলাশাসক বি কুমার। এই নতুন গ্যালারিতে প্রদর্শিত হয়েছে জেলার টেরাকোটার উৎকৃষ্ট নিদর্শন, কাঠের তৈরি ঐতিহ্যবাহী মুখোশ, বাঁশের সূক্ষ্ম কারুকাজ এবং মালগাঁওয়ের বিখ্যাত কার্পেট শিল্পের বিশেষ নমুনা। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
0: মন কি বাত।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্স প্রচার তরঙ্গে। এছাড়াও আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান শুনতে পাচ্ছেন নিউজ অন ইআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে।

0: এখন শুরু হচ্ছে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাননীয় সু।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শিলিগুড়ি আকাশবাণীর পক্ষ থেকে আজ আমরা এসে হাজির হয়েছি শিলিগুড়ির ডাব গ্রামে। এখানে মাননীয় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্রায় শতায়ু একজন তরুণের সঙ্গে। হ্যাঁ, তরুণ বলাই ভালো। আমরা আমাদের চারপাশে যেসব তরুণ সমাজকে দেখি, ইনি তার মানসিকতায় এবং আত্মবিশ্বাসে অনেক অনেক তরুণের থেকেও অনেক বেশি তারুণ্যে ভরপুর। তার আত্মপ্রকাশ আজকের বাঙালি সমাজের কাছে প্রায় ধূমকেতুর মতো। তার আত্মপ্রকাশ মহাভারতের বিরাট রাজ্যে অজ্ঞাতবাস থেকে পঞ্চপাণ্ডবের হঠাৎ আত্মপ্রকাশের মতোই অত্যাশ্চর্যজনক। তার আত্মপ্রকাশ ঝোপে ঝাড়ে লতাগুল্মে আচ্ছাদিত বিশাল বনস্পতি মতো। গত 9ই মে বাংলা 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তীতে যেন নব রবিরশ্মিতে তিনি উদ্ভাসিত। গত 9ই মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবনির্বাচিত বিধানসভার নবনির্বাচিত মন্ত্রীমণ্ডলীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তাকে নতজানু হয়ে প্রণাম করে উত্তরীয় গলায় পরিয়ে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সামনে যেন আমাদের বাঙালিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি ছিলেন, তিনি আছেন, তার আত্মপ্রত্যয়ে বিশ্বাসে বলিষ্ঠ এবং দৃপ্ত পদচারণায় তিনি ছিলেন আমাদের সবার দৃষ্টির অন্তরালে। আজ নতুন করে যেন তাকে আমরা চিনলাম। এখন সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায় এবং আমাদের শিলিগুড়িতেও শিলিগুড়ির আনাচে কানাচে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় গুঞ্জন, হ্যাঁ ইনিই তো, এনাকেই তো আমরা দেখেছিলাম আমাদের হাটের মাঝে, আমাদের বাজারে, আমাদের রাস্তায়, আমাদের গলিতে, আমাদের পাড়ায় পাড়ায়। আমরা এতদিন ঠিক চিনতে পারিনি, আজ তাকে আমরা নতুন করে চিনলাম। তিনি আর কেউ নন, আমাদের শিলিগুড়ির অতি পরিচিত, অতি প্রিয়, আমাদের বরিষ্ঠ নাগরিক, প্রায় শতায়ু, 97-98 বছর বয়স্ক শ্রী মাখনলাল সরকার। আমাদের অনুষ্ঠানে আমরা আজকে প্রথমে স্বাগত জানাব আমাদের প্রিয় শ্রী মাখনলাল সরকার মহাশয়কে। নমস্কার। আমি অনুষ্ঠানের শুরুতে আপনার থেকে একটি জিনিস জানতে চাইব, সেই সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীর যাবেন, উনি এখান থেকে
2: ওনার সাথে চলে গেলাম
1: এইখানে যখন তিলক ময়দানে, আপনি ওনার,
2: উনি বলল আমি কাশ্মীর যাচ্ছি, আমাকে কেউ রুখতে পারবে না, ফিরে আসবো কি না শঙ্কা হচ্ছে, মন বলছে আমি হয়তো ফিরে নাও আসতে পারি। তখন আপনারা কী করবেন? চুপ, সদস্য লোক ছিল তো। আমি বললাম যে আপনার আদর্শকে এগিয়ে নেওয়ার জন্য আমি শপথ নিচ্ছি, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই আদর্শ দিতে হবো না।
1: কতজন গেছিলেন আপনারা এখান থেকে ওনার সঙ্গে?
2: মোটামুটি আমরা সব মিলা 1000-1200 হবে, পুরো পশ্চিমবঙ্গের থেকে।
1: মানে আপনি ওনার সঙ্গে কলকাতা চলে গেলেন, কলকাতা থেকে আপনারা একসাথে ওখানে গেলেন?
2: যতটুকু ট্রেনে যেতে পারছি গেছি, তারপর আমরা হেঁটে গেছি।
1: তো কাশ্মীরে ঢুকতে দিয়েছিল?
2: ঢুকতে দিয়ে বাধা দেয়নি আমাদের।
1: আচ্ছা,
2: যখন ঢুকে গেছি 370 ধারা বলে, তখন জানতে পারলাম 370 ধারা একটা ধারা কেন্দ্র লাগু করলো, যার দরুন স্বায়ত্ত শাসন সব শেখ আবদুল্লার হাতে, তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল। 370 জেলা বলে ওকে গ্রেপ্তার করলো,
1: মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ওখানে গ্রেপ্তার করলো,
2: সবাইকে গ্রেপ্তার করছিল। ওখানে আরএসএস এর সঙ্গে প্রেমনাথ ডোগরা ছিলেন,
1: প্রেমনাথ
2: প্রেমনাথ ডোগরা
1: ডোগরা হ্যাঁ
2: উনি লড়াই করেছেন
1: ওখানে।
2: হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা।
2: উনি আমাকে বললেন মাখন যে আপ উমর 16 সাল বাতা না
1: নাবালক দেখাতে হবে।
2: হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
2: তো আপকে জেলমে নিয়ে দেখা তো পুলিশ অফিসার বললো ওনাকে কোথায় রাখা হবে, ওনাকে তো জেলে নেওয়া যাবে না। প্রেমনাথ ডোগরা বললো কেউ ও আমার বাংলায় থাকবে।
1: আচ্ছা ওনার একটা বাংলো ছিল।
2: হ্যাঁ বাংলা বাড়ি।
1: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জেলে চলে গেলেন আর আপনি চলে গেলেন ডোগরা সাহেবের ওখানে।
2: আমি একাই
1: ওনার বাংলো
2: ডোগরা ছিলাম।
1: আচ্ছা কতদিন ছিলেন?
2: দিন 15-39 দিন।
1: 39 দিন ছিলেন।
2: ছেড়ে দিল যেদিন সবাইকে,
1: হ্যাঁ
2: আপনাদের রিহা করে দিলাম।
1: আচ্ছা
2: তো রিহা করার পরে তো আমরা খুশি।
1: আচ্ছা
2: সব চলে আসলাম দিল্লি এসে শুনলাম।
1: তখন মনে হয়নি যে শ্যামাপ্রসাদজি কোথায় আছেন?
2: মনে তো শঙ্কা ছিল।
1: আপনারাও মনে মনে ভেবেছেন?
2: দিল্লি যখন আসলাম এসে শুনলাম শ্যামাপ্রসাদ নেই। সেখানে আমাদের বোট ক্লাবে সম্বর্ধনা জানাইলো দিল্লি।
1: দিল্লি?
2: হ্যাঁ
1: বোট ক্লাব।
2: হ্যাঁ ওইখানে একটা মিটিংয়ের মতো সম্বর্ধনা জানালো। সেখানে একজন আমাকে বললো মাখন দা একটা গান গাও। তো আমি একটা গান গাইছিলাম, বাহ নেহরু তীরে শান লঙ্কা ভুখা হিন্দুস্তান মাংরায় হিন্দুস্তান কাপড়া লত আউর মকান বাহ নেহরু তীরে শান। এই গানটা গাওয়ার পর আমাকে অ্যারেস্ট করে নিলেন। ও নেহরুর ক্রিটিসাইজ করেছি।
1: হ্যাঁ ওনার ক্রিটিসাইজ করলেন।
2: তো পরের দিন আদালতে
1: না এই গানটা আপনি কোথায় পেলেন, কে লিখেছিলেন?
2: হ্যাঁ
1: গানটা লিখেছিলেন কে?
2: গানটা আমি লিখেছি।
1: এই হিন্দিতে এই গানটা আপনি লিখেছেন? লিখলেন কবে গানটা? গানটা কবে লিখলেন?
2: কাশ্মীরে বসে বসে গানটা মানে আরেকটু বাড়তি আছে।
1: আচ্ছা আরও বড় আছে।
2: তো এতটুকুই বলছি।
1: আচ্ছা
2: তারপরে আমাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে জেলে নিয়ে গেল। ওই আমার প্রথম জেল।
1: তা আপনার ভয় লাগেনি প্রথমে আপনাকে জেলে নিচ্ছে?
2: ভয় আর এসএস কোনোদিনই করে না।
1: আচ্ছা তো আপনারা তারপরে দুদিন পরে এসে
2: এখানে আসলাম। তখন তো মোবাইল ফোন ছিল না, আমার তো ল্যান্ড ফোন ছিল। এখানে আসলাম তখন তো ব্রিজ ফ্রিজ কিছু হয় নাই, ওই রেল লাইন ধরেই এইবারে আসছি।
1: আচ্ছা হেঁটে হেঁটে
2: জংশন থেকে
1: এইবারে
2: আসছি।
1: জংশন মানে শিলিগুড়ি জংশন?
2: শিলিগুড়ি।
1: তখন এনজেপি ছিল না?
2: না না এনজেপি তো প্রশ্নই নেই।
1: আচ্ছা
2: শিলিগুড়ি রাস্তাই ছিল না ওইবারে যাওয়ার, ওই ডিএসএল এর যে লাইনটা ছিল না এইদিকে রেল লাইন তো ওইদিকে
1: ওইদিকে। হ্যাঁ
2: ওইটার ভিতরে ওই স্টিলের পাত বসিয়েছিল ওইটা দিয়ে আসা।
1: আচ্ছা হেঁটে চল।
2: আমি কী করলাম এদিকে রাস্তা আসিনি, ওইখান থেকে জংশন থেকে সিধে ওই পারে চলে আসলাম। আইসা তারপরে বর্তমান টোট তৈরি বাড়িতে আস। তখন তো টোটো ফোটোর বসতাম না।
1: আচ্ছা এখানে এসে আপনি আবার কী দেখলেন?
2: এখানে যখন আসলাম আসার পরে আবার শাখায় যেতে আরম্ভ করলাম। তারপরে জনসংঘের সৃষ্টি হলো। শ্যামাপ্রসাদ ওনার গুরুজির সাথে আশা করেছিল। তো যখন উনি বিজয় দাঁড়ালো তখন 4টা ছেলে চাইছিল শিলিগুড়ি আর এসএসের থেকে, রামকুমার হরিলাল সরাব চন্দিরাম আগরওয়াল আমার কাছে এই 4 জনকে। আমি বললাম আমি যাবো না বিরোধবাবু, কারণ পরে দেখি বংশীলাল ফোন করলো। বিরোধবাবু জানাইছেন মাখনজি দেশ চালিয়ে জানা পড়ে গা কী এলাম। তারপর যে ভোট হলো তাদের ভোটে হারিয়ে গেল। তারপর থেকে যেন আবার নিয়ম ছিল পলিটিক্যালে পার্টিতে থাকলে আর এস এস আর যাওয়া যাবে না।
1: ও আপনাদের তখন আর এস এস যারা করবে তারা জনসংঘ করতে পারবে না?
2: না কোনো পলিটিক্যাল পার্টিতে যেতে পারবে না।
1: আচ্ছা
2: পলিটিক্যাল পার্টি যাবে আর সঙ্গে শাখা যেতে পারবে না।
1: তো
2: তাইলে বলবে আর এস এস আর জনসংঘ এক
1: এক হয়ে যাবে।
2: এখন তো অ্যাভেলেবল,
1: এখন তো অ্যাভেলেবল হয়েছে। তো আপনি তো গেলেন জনসংঘে, আপনাদের 4 জনকে পাঠালো না? তো আপনি আবার জনসংঘ থেকে আর এস এস এ ফিরে আসলেন না আপনি জনসংঘে?
2: নেয়নি
1: ও আর ফেরতই নেয়নি। তারপরে আপনাদের কর্মপদ্ধতি কী ছিল এর মাঝে?
2: আমরা ওই জনসংঘে
1: করলেন। কিন্তু পশ্চিমবাংলার যে রাজনৈতিক অবস্থা ছিল তাতে তো কংগ্রেস, কংগ্রেসের পরে আপনার এলো বামফ্রন্ট, বামফ্রন্টের পরে তৃণমূল। তো জনসংঘের তো সেইভাবে কর্মপদ্ধতি আমরা চোখে দেখিনি,
2: কারণ আছে
1: কী কী অসুবিধেগুলো আপনারা ফেস করেছেন?
2: যখন আমি জনসংঘ করি তখন তো আমি জনসংঘে করি, আর এস এস তো জয়েন করে নাই।
1: না আর এস এস তো জয়েন করে,
2: যখন আর এস এস জয়েন করে শক্তিশালী হয়ে গেল। কিন্তু তারপরও আমরা কোনোদিন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে দিয়েছিলাম আমি, গীতা ছাড়া দিয়ে দুবার দাঁড়ালো, সফল হলো না,
0: সফল হলো না।
2: কত বিধানসভার নির্বাচনে হঠাৎ আমি চা খাচ্ছি, রাজু বিশ্ব আমাদের এমপি আমাকে ফোন করলাম, আঙ্কেল ক্যা কর রে হ্যাঁ চা পিতা হুম কেউ বলে শঙ্কর ঘোষ আপকে এরিয়া কা হ্যাঁ বিজেপি মে আনে চাহতা হ্যাঁ আপ বাত করকে অফিস মে লে লো বলে অফিস মে বাত কিয়া থা আপ আগর বলে তুমি এক কাজ করো কাল সবের 9 বাজে ভেজ দো আমার ঘর আসলো ঠিক আসলো স্যার সাথে নিয়ে যেহেতু আমাকে চিনো আমি যখন রাজনৈতিক করি তোকে চিনব না কেন তোর গোষ্ঠী চিনি তুই তো আগে ফেডারেশন করতি কলেজের চিনব না কেন তো রাজু বিশ আপনার সাথে কথা বললি আপনি বললেন আমার বাড়ি পাঠিয়ে দাও রাজু বিশ শুনলে তো বলে আসলাম আমি বললাম ঠিক আছে বসো চা খাও বলে চা খাই আসছি চা খাবো না আমার পঞ্চনীতির যে বইটা আছে ওইটা নিয়ে আসলাম বলে দেখো এটা কী বলো তো সিম্বল এটা কী বললে পদ্মফুল তুমি এডুকেটেড ছেলে পদ্মফুল ন্যাশনাল ফ্লাওয়ার 28টা পাপড়ি থাকে এইটা 5টা পাপড়ি
0: তাহলে কী করে হলো
2: আমি দিল্লিতে ছিলাম আমাদের সিম্বল করার জন্য সেটা কখন আমাদের যখন ইমার্জেন্সি লাগালো 98টা এমপি ছিল জনসংখ্যা
0: 1975-এর ইমার্জেন্সির কথা বলছেন
2: 98টা এমপি ছিল জনসংখ্যা আর মুরাদি দেশে 35টা এমপি সমর্থন নিয়ে কংগ্রেসের দল ভেঙে জনতা পার্টি আমি যাই নাই উনি প্রধানমন্ত্রী হলো বিদেশ মজুমদার আমাকে বললো আপনার বিজয় না
0: তা আপনারা বেরিয়ে এলেন কেন জনতা থেকে
2: আমরা বেরিয়ে আসি না ও যারা যারা জনতা পার্টি গেছে গেছে তারা এমপিটা গেছে আমরা তো যাইনি পরে জনতা পার্টি থেকে যখন নাকি বললো যে আর এস এস এর সাথে সম্পর্ক রাখা যাবে না
0: তখন আপনারা আদর্শগত কারণে সরে গেলেন
2: হ্যাঁ না যখন বললো যাবে না তখন এরা জনতা পার্টি থেকে বেরিয়ে আসলো জন মানে জনসংখ্যা রিজার্ভ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি তৈরি করলো
0: 1980
2: হয়ে গেছে বিজয় দাস ফাউন্ডেশন এসএসবি করত
0: আচ্ছা
2: অটলজিকে দেখা অটলজির ব্যবহারে উনি বিজেপিতে জয়েন করলো ফাউন্ডেশনের মেম্বার
0: আচ্ছা
2: আসলো আসার পরে রামকুমারবাবুকে যে বললো যে সেখানে অটলজি বলেছেন আপলোক চেষ্টা করকে মাখন সিং বিজেপি লেনেকে চেষ্টা কী দিয়ে বিজেপিও রোজ আমার দোকানে যাই বসতাম দাদা আসেন না দাদা আসেন না কেন্দ্র থেকে একটা কমিশন তৈরি করলো মানে সেন্ট্রাল থেকে অফিস কমিশন তৈরি করে 4টা ডিস্ট্রিক্টে ওরা সফর করলো 5 জন নানাজি দেশমুখ সুন্দর সিং ভান্ডারী এরকম 5 জন বললো 600 লোকের সাথে দেখা করেছে 600 লোকের ভিতরে আবার একটা ইয়ে করেছিল কাকে দিয়ে দেখানো হবে 600 লোকের ভিতরে 570 জন আমার নাম উল্লেখ করেছে
0: 600-র মধ্যে 570-ই আপনার নামই উল্লেখ করলো
2: তখন 21 জনের কনভেনার করে আমাকে সভাপতি করে 1 বছরের টাইম দিয়েছে পদস্থিকান পরিবধ ভারতী তো আমার কাছে একটা রেজিস্ট্রি দিয়ে আসলো আমি কাগজ সাথে আলোচনা করিনি
0: আচ্ছা
2: 7 দিন পরে আমি মার্কেট করতে যাচ্ছিলাম মহাবিস্থানে মদনবাবু রামকুমারের পাশে এই রামকুমার ওই যে মাখন দা যাচ্ছে ধরে নিয়ে ধরে নিয়ে পা যা করে ধরে নিয়ে আসছে রামকুমার দেওয়ার পাশে আরও জগদীশ ফগদীশ 10-12 জন জমে গেছেন চা আইনা দিয়েছে খাইছে পাশে ষষ্ঠীর পান দোকান পান আইনা দিয়েছে পান বলে নাই ষষ্ঠীর পান নিয়ে এসে দাঁড়াইছেন আর কি আমি চা খাওয়ার আগে পান নিয়ে দাঁড়াছিস আমি তো জানি চা গায়ে পান খাবেন এই সব জানাশোনা তো দাদা আপনি কোনো রেস্টিসিডি পেয়েছেন প্রদেশে আমি পেয়েছি আপনার এই কনভেনার করে 21 জনের কমিটি করেছে সবার কাছে কপি আছে
0: হ্যাঁ
2: আমি পেয়েছি তো আপনার তো কিছু বলছেন না আমি কেন বলবো তোমরা আমাকে মানবে কি মানবে না তোমরা যদি সবাই মিলে চাও মিটিং ডাকো রবিবার দিন ডাকলো
0: আচ্ছা
2: আমিও গেলাম এই পরিস্থিতি দিয়ে সম্ভাবনা সবাই অঙ্গীকার করলো আপনার কথার অবৈধ কেউ হবে না আমরা এটা হলো বিজেপির বাবুর কৃতিত্ব সবাইকে বলছে খবরদার আলতু ফালতু কথা বললে কিন্তু আসবে না
0: আচ্ছা
2: দেখলাম যে প্রদেশ প্রতিনিধিও সেই মিটিংয়ে ছিল
0: ছিলেন
2: আর এস এস এর যে প্রধান প্রচারক বংশীলাল সুনিছেও ছিল
0: আচ্ছা
2: যদি আমি রাজি না হই সে কথা রাখতে বললে আমি শুনব বাধ্য। মিটিং হলো রবিবার দিন, সোমবার দিন আমি কলকাতা চলে গেলাম। সেখান থেকে যাইয়া 1000 মেম্বারশিপ, 1000 লোকের মেম্বারশিপের বই নিয়ে আসলাম।
1: আচ্ছা,
2: নিয়ে আইসাম আমি পরে সমস্ত জায়গা ঘুরছি। 3টা দিদি বংশীলালকে বলি যে মালদা যাবো না, আমার ব্যাকওয়ার্ড। তো এই জীবন
1: এইভাবে যে আপনারা করছেন, আমি একটু এগিয়ে যাই। আপনি যখন বললেন যে জনতা দলে আপনারা গেলেন না, ওরা বললো যে আরএসএস থেকে বেরিয়ে আসতে হবে, ওই আদর্শ থেকে ওরা সরে যাচ্ছে।
2: প্রকাশ্য কিন্তু আরএসএস সমর্থন করে নাই।
1: না, প্রকাশ্য তো করে না, ওরা পিছন থেকেই করে। কিন্তু আপনাদের তখন কিন্তু বললেন যে 98 জন এমপি ছিলেন।
2: 98
1: তো আপনারা যখন বেরিয়ে এলেন, বেরিয়ে এসে যখন 1984 যখন নির্বাচনে গেলেন,
2: 80
1: তো বেরিয়ে এলেন বিজেপি করে, তারপরে তো 84 নির্বাচন হলো, তাতে তো মাত্র আপনারা দুটো সিট পেলেন,
2: দুইটা।
1: তো 98 জন এমপি ছিলেন, দুজনে নেবে গেলেন কি করে?
2: সেখানে দুইটা আসলো, আমার কথা শুনুন। আমি গুরুজিকে ফোন করলাম, গোলকারজি, গুরুজি রাজীব গান্ধীকে আপনি সাপোর্ট কিয়া? বলে হ্যাঁ। কেউ বলে মে বংশী গো ফোন কায়া, কাল আপসে ভেট করে গা ক্যালকাটা, বংশী কো ফোন কিয়া, এসে আম ফোন মেনে বলে গা।
1: আচ্ছা,
2: বংশী আসলো, দাদা কারো সামনে না, প্রায় আমাকে নিয়ে বসলো জগদীশের দোকানের পিছনে। যে গুরুজির নির্দেশ আমি আসছি, বৃহত্তর স্বার্থের জন্য ছোটো মোটো ঘটনা সামনে আসে।
1: আচ্ছা,
2: তো সেই ঘটনাকে অগ্রাধিকার দিতে হবে। আমি রাজীব গান্ধীকে সেজন্য সমর্থন করছি, ও আমাদের বাবরি মসজিদের দরজা খুলে দিয়েছে। আমরা তো বাবরি মসজিদে ঢুকতে পারিনি, রাজীব গান্ধী খুলে দিল, আমাদের সুযোগ হয়ে গেল ঢুকে পূজা পাঠ করার রামের। সেজন্য সমর্থন, 5 সাল বাদ নেই করেন গে।
1: মানে এটা তো আমরা সাধারণ মানুষরা তো এতটা আমরা কল্পনা করি না, আমরা সামনে যেটা দেখি সেটাতেই আমরা রিয়াক্ট করে বসি। তার মধ্যে অবশ্য 1984 ভোটটাতে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে একটা হাওয়াও ছিল ওদের দিকে যাওয়ার, যার জন্য একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি কংগ্রেস পেয়েছিল। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করব, আপনি যে এই শিলিগুড়ির কথা বললেন, যখন রাজু বিস্ট বললেন যে শঙ্কর ঘোষ দেখা করবেন, আপনি একটি পদ্ম ফুল দেখালেন যার 5টা মাত্র পাপড়ি।
2: না, আমি বললাম তুমি এডুকেটেড ছেলে, ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম,
1: তার তো পাপড়ি,
2: তাতে 28টা পাপড়ি থাকে,
1: এখানে 5টা
2: আর এখানে 5টা। আমি মিটিংয়ে ছিলাম, আমি বললাম যে একটা কাজ কিজি অটলজি, বলে যা 5টুক নীতিকে আমার,
1: মানে পঞ্চশীলের কথা বলছেন।
2: হ্যাঁ, এই 5টা নীতির ভিত্তিতে 5টা পদ্মের পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করো।
1: এটা কত সালের কথা?
2: 80 সালে।
1: 80 সালে যখন বিজেপি গঠন হচ্ছে তখন অটলজির সঙ্গে আপনার এই কথা হয়েছে?
2: অটলজি আমার বাড়ি আসতো সব,
1: এখানে কারা কারা এসছেন আমরা শিলিগুড়ির এই বাড়িটা একটু জানতে চাই।
2: আমি সভাপতি হওয়ার পর অটলজি আসলেন আবার,
1: সেটা কত সাল?
2: বিজেপি 81। বিজেপিও বলছে দেখেন অটলজি আমি এখানকার সভাপতি নয়, মে তো জানকারি লিখে আয়া না, মেরা মাখন জি হওয়া তো ওই যা রা হয়
1: আপনাকে দেখাচ্ছে।
2: হ্যাঁ, ওই তো মাখন জিয়ারা, সামনে সাথে আমার বড় মেয়ে ছিল।
1: আচ্ছা,
2: আর বুঝলো সামনেও ছিল,
3: গলা
2: গা গেল একটি কোলে নিয়ে ঘুরে বেড়েছে।
1: আচ্ছা,
2: ধরলো
1: আপনার বড় ছেলেকে কোলে নিয়ে বসেছিল, ছোট ছেলেকে? আচ্ছা আচ্ছা, তো এই বাড়িতে কাদের কাদের পদধুলি পড়েছে?
2: এখানে আসছিল আমি সভাপতি হওয়ার পরে অটলজি আসলো,
1: লালকৃষ্ণ আদমানিজি এসেছিলেন,
2: লাস্টে দিনদয়ালজি মাখনজি সভাপতি বানা হয়, আমি শিলিগুড়ি যাওঙ্গা।
1: আচ্ছা,
2: সেন্ট্রাল থেকে জানালো, এমন একটা ডেট দিল আমাকে লাল বাহাদুর শাস্ত্রীর মিটিং। আমি পারমিশন নিয়েছিলাম তিলক ময়দানে, তো আমার কাছে ম্যাজিস্ট্রেট আসলো।
1: আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী আমাদের তিলক ময়দানে এলেন?
2: এলেন, ওই দিন ওনার মিটিংয়ে ডেট করেছেন।
1: আচ্ছা,
2: আর ওই দিনই আমার উনি আসবেন।
1: আচ্ছা,
2: আমি মহামুশকিলে বললাম, এখন ডিসি যখন বলছে প্রাইম মিনিস্টার আসছে, তারটা তো ক্যান্সেল করে দেওয়া, আমার
1: না,
2: আমার পারমিশনটা ক্যান্সেল করে দিল, আমাকে রোড স্টেশনে দিল।
1: আচ্ছা,
2: আর সত্য দিল ওইদিকে আমি মাইক লাগাতে পারবো না, মাইকের ঘুরে আমি একদম
1: ওইদিকে
2: বৃদ্ধ, তাই না, এদিকে শিলিগুড়ি থানার ওইদিকে, আবার ওইদিকে তার নিয়ে গেছি হাতি মোড়ের থেকে, তারপর ইয়ে করেছি রাতে ডিস্টার্ব না হয় ওরা।
4: আচ্ছা,
2: কিন্তু দিনজালের সাথে আরেকজন আসছিল যে গোয়া জেলে ছিল পর্তুগিজ, যে আটক করে রাখছে পিঠে কালা আচ্ছা পড়ে গেছিলাম,
4: মানে এত অত্যাচার করেছে।
2: হ্যাঁ, দিনজালের সাথে আসছিলাম, ওনার বক্তব্য ওই মাইক দরকার নাই, ওনার বক্তব্য শুনে লাল বাহাদুর শাস্ত্রী মিটিং থেকে দলের দল লোক এখানে চলে আসছে,
4: আপনাদের এখানে চলে এলো,
2: আমার এখানে ফল পেয়ে গেল।
4: আচ্ছা,
2: লাল বাহাদুর শাস্ত্রী মিটিংয়ে মাঠের লোক আর ছিল না।
4: আচ্ছা, এক্ষেত্রে আমি একটি কথা জিজ্ঞেস করবো, এই যে যখন আপনার কাছে নতুন কেউ আসে আপনাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কিংবা যে কারণেই হোক, আপনি ওদেরকে কী চোখে দেখেন এবং কীভাবে নির্বাচন করেন যে ও হ্যাঁ আমার আদর্শ অনুসরণ করে চলবে কি চলবে না?
2: একটা কথা,
4: অনেকে তো বিভিন্ন ধান্দায় আসতে,
2: আমাদের বিশ্বাস কি, আমি রাজনীতি করেছি কিন্তু রাজনীতির ভিতরে আমার চরিত্রটা আলাদা ছিল, আমি আদার্স পলিটিক্যাল পার্টির সমালোচনা যাই না, আমি বলতাম ও আমার পার্টি করছে না সেটা আমার কমজোর, আমি তাকে বুঝাইতে পারছি না,
4: একদমই তাই।
2: যেমন আমাকে মমতা সম্পর্কে অনেকে কলকাতা সাংবাদিকদের প্রশ্ন করেছেন, ভাই ওইটা আমাকে বলবে না,
4: আমাদের বোঝাতে পারছি না তাই আমাদের কাছে মানুষ আসছে না, আপনার হচ্ছে এই,
2: হ্যাঁ এইটা আমার ভেবেছিল মমতা সম্পর্কে আমি বলতে পারবো যে ভাষা উনি বুঝে আমার মুখ দিয়ে সে ভাষা।
4: আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো, আপনার যখন বিজেপির এত হাওয়া তখনও তো আপনি কোনো দিন ইলেকশানে দাঁড়াননি?
2: হ্যাঁ,
4: আপনি তো দাঁড়াননি,
2: একটা বিরাট প্রশ্ন, আমি নির্বাচনে দাঁড়াইনি,
4: সবসময় পিছনে
2: পার্টির থেকে বলেছেন আপনি দাঁড়ান, দাঁড়ান না, দাঁড়াইলে আমার যে আদর্শ আমি আদর্শচিত হয়ে যাব, আমি পয়সা খাবো না, চেলা সামুদ্রেরা খাবে, নামটা আমার বদনাম হবে, তাহলে এই জায়গায় আমি পৌঁছতে পারতাম না।
4: তো এই কথা প্রসঙ্গে বলি, এখন তো আমরা চারদিকে যে রাজনীতিবিদদের দেখি যারা রাজনীতিতে আসে কিছু করে কমে খেতেই যেন আছে, আপনার যে আদর্শের কথা বলছেন সেরকম তো চারদিকে দেখি না, কেউ নিজের ছেলে মেয়ে ভাইঝি ভাইপো বউ তাদেরকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যেন রাজনীতি। আপনার কজন সন্তান?
2: আমার কথা, হ্যাঁ,
4: আপনার সন্তান কজন?
2: দুই ছেলে চার মেয়ে।
4: তো আপনি দুই ছেলে চার মেয়ের এক কথায় যাদের চাকরি হয় আপনি কোনোদিন করে দেননি, তো এই মানুষগুলোকে আপনি কী চোখে দেখেন, এই মানুষগুলো কি কি পরিবর্তন করা দরকার বলে আপনার মনে?
2: আমার কথা শোনেন, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি আমার স্ত্রীকে কোনোদিন বলিনি এই ভোট কাকে দিবা,
4: আপনাকে কোনোদিন বলেননি যে ভোট,
5: না না, বলছে যার যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা সবাই স্বাভাবিক, তোমরা গিয়ে ভোট
2: দিচ্ছ পার্লামেন্টে, রাইট,
4: বোঝানোর কাজটা আপনার, ডিসিশন উনি যা নেয় আর নেবেন,
2: আমি বুঝাই তো যাইনি।
4: আচ্ছা,
2: সে যদি বুঝতে না পারে আমি বুঝিয়ে করবো কি, আমার ঘরের সন্তান ছেলে বড় ছেলে তো তৃণমূল করে, তাও আমি বাধা দিই,
4: মানে সব ধরনের মতামতকে উনি গুরুত্ব দেন, জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আপনার মধ্যে একদমই নেই।
2: আমার আদর্শ যদি তাদের মনে প্রবেশ প্রভাবিত হয় তারা নিজেরাই দিবে, তো ভোট তো বিজয়ীকেই দিয়েছে, কিন্তু আমি বলি না
5: এর ভোট বাড়ির থেকে নেয়,
2: আমি বাড়ির কোনো লোককে রিকোয়েস্ট করি না আমাদের ভোট দিয়ে, আজ আমাদের আদর্শের প্রভাবে আমরা জিতেছি, আজকে এই জায়গায় যে আমি পৌঁছেছি রাজনৈতিক,
4: মানে আপনার দারিদ্র আপনার সংগ্রাম যা কিছু হোক না কেন আপনি আদর্শ থেকে বিন্দু মাত্র,
5: মিটিং মিছিল করে কোনো লোক যদি যেতে না পারত বাড়িতে, কেউ ফাঁসি দেওয়ার, কেউ গোয়াল টুলি চট লোক বাড়িতে নিয়ে আসতাম, আমি রান্না করে খাওয়া,
2: অনেক মেয়েদের বিয়ে দিয়েছি, অনেক লোক মারা গেছে, সাধ্যের টাকা দিয়েছে নিজে দাঁড়িয়ে থেকে দাঁড়ানো
5: ঘটনা হলো।
4: যখন এই রাজনীতির ক্ষেত্রে আমরা যখন দেখলাম আমাদের পশ্চিমবাংলায় প্রায় মাতসন্যায় চলছে, মানে কেউ বাইরে রাজনীতি করতে পারছে না, কোনো একটা প্রচার করতে গেলে বাধা দিচ্ছে সমস্ত কিছু, তখনও আপনি রাস্তায় বেরিয়ে এলেন না কেন? আপনারই তো আদর্শে অনুপ্রাণিত মানুষরা রাস্তায় রাস্তায় আন্দোলনে নামলো, আপনাকে কিন্তু আন্দোলনে ফ্রন্টে আমরা পেলাম।
2: আমার কথা ছিল, আমি কষ্ট আন্দোলনে গিয়েছি, আমি রাম মন্দির আন্দোলনে যাইনি, লোক পাঠাই,
4: লোক পাঠিয়েছেন,
2: আমি যাইনি,
5: শিলা পূজো
2: কেন, কেউ আঙ্গুল তুলবে সত্তার অপব্যবহার করছে
4: সেটা আপনি একদমই হতে দেননি।
2: আজকে আমার পাড়ায় কমিউনিস্ট আছে, কংগ্রেস, আমাদের পাড়ায় তো সব দলই আগে ছিল,
4: সব দলই আছে,
2: হ্যাঁ, কোনো দলের কাছে আমি বিতর্কে জড়িত হইনি,
4: না আপনাকে নিয়ে কোনো বিতর্ক অন্তত শিলিগুড়িতে তো আমরা শুনিনি,
2: ওই আমাকে আজ এই জায়গায় পৌঁছাইছেন, মুখের ভাষা কথা।
4: আচ্ছা, আমরা যখন মহাভারতে দেখি তখন আমরা একজনকে পেয়েছিলাম, তিনি ছিলেন ভীষ্ম, ভীষ্ম পিতামহ, তিনি সারাক্ষণ মহাভারতের যুদ্ধ দেখেছেন, তিনি ছিলেন কৌরবদের পক্ষে, পিতৃসত্য পালনের জন্যই যেন ছিলেন, উনি বলেছিলেন কুরুবংশটাকে আমি রক্ষা করব। কিন্তু উনি চাইছিলেন ধর্মের জয় হোক, সত্যের জয় হোক, উনি চাইছিলেন পাণ্ডবরা জিতুক। আপনি এখানে এত অত্যাচার দেখলেন, এত অনাচারে ভরে গেছে, এত চুরি জচ্চুরি, আপনাকে কিভাবে বিদ্ধ করেছে এই অপকর্মগুলো?
2: আমি তোমাকে স্পষ্ট বলি, প্রথম আমার বাড়ি করা নিয়ে ক্লাবের সাথে ঝামেলা।
4: আপনি তো ধরো দিদির কোয়ার্টারে ছিলেন, তো এই বাড়িটা আপনার কবে বানালেন, কিভাবে
2: বিয়ে করলাম?
4: আচ্ছা, বিয়েটা কত সালে হয়েছিল?
2: 60 সালে,
4: 1960-এ আপনাদের বিয়ে হয়েছিল। কি দেখা দেখি করে বিয়ে হল?
2: ওনার বয়স 13.5 বছর।
4: আমরা একটু আপনার নামটা জিজ্ঞেস করব।
5: পুতুল সরকার।
4: পুতুল সরকার, আপনার কি এই দেশে বিয়ে? না,
2: আমার বিয়ে, আমার বিয়ে,
4: আপনিও পূর্ববঙ্গের?
2: আচ্ছা, ওনার বাড়ি চাঁদপুর ছিল, ওইখানে বিয়ে হয়েছে,
4: চাঁদপুরে।
2: যখন বিয়ে করলে ওনার বয়স 13.5 বছর।
4: 13.5,
2: তো বিয়ের পর আমি বৌদিকে বললাম, বৌদি নাম পুতুল, এমনি
4: আপনার তো তখন অনেক বছর বয়স।
2: হ্যাঁ, 28 বছর। আমি বৌদিকে বললাম আমি ওকে নিয়ে গেলে আমি আলাদা থাকতে হবে, কোয়ার্টার তো জায়গা হবে না, তো
4: না,
2: মাও আছেন, আমিও আছি, আবার আমার এক ভাইটাকেও উনি নিয়ে আসছিলেন।
4: আচ্ছা, তো বাংলাদেশ থেকে
5: নিয়েছিলাম কেন? যে ওইখানে তো পড়াশোনা একদম বদ্ধ গ্রাম।
4: আচ্ছা, ওখানে তো হবে না,
5: একদম বদ্ধ গ্রাম, খালি মাঠকে মাঠ, জমিন আর পুকুর, গাছ গাছেরই বাগান বাড়ি, আর আমি ছিলাম একদম পপার টাউনে চাঁদপুরে।
4: আচ্ছা,
2: তারপরে আমি ঘর বানিয়ে নিয়ে,
5: না তারপরে আমরা ছিলাম ভাড়া, অসীম সিট আছে না সুভাষপল্লী,
4: হ্যাঁ
5: ওইখানে ছিলাম 10 টাকা।
4: মানে দিদির বাড়ির থেকে আপনারা ভাড়া বাড়িতে গেলেন,
5: কোয়ার্টারে তো 2টা রুম আর
4: একদমই একদমই,
5: তারপরে 10 টাকা ভাড়া মাসে ছিল
4: তখনকার দিনে ওরকম।
5: তারপরে পাশের বাড়িতে আসলাম ভাড়া,
4: এটা ও এই বাড়ির পাশে আপনারা ভাড়ায়
5: ছিলাম।
4: তো এই বাড়িটা আপনারা কিভাবে কিনলেন?
5: আমার আমার মনসা ঠাকুরের দান।
4: আমি মনসা ঠাকুরের দান?
5: হ্যাঁ,
2: আমি বলি
5: এক বাড়িতে দুধ তোলা,
2: আমি ডামডিং এ,
5: তখন বৃষ্টি পড়ছিল, তখন ওই পাশের ভদ্রমহিলা বলছিল, বয়স্ক ভদ্রমহিলা বলছিল যে মা তুমি এত পূজাশ্রী করো, মনসা মঙ্গল পড়ো, রামায়ণ পড়ো, সব পড়ো, তোমার একটা বাড়ি হইলে তো তুমি বাড়িতেই পূজা। তখনই এই বাড়িটাতে ক্লাব দখল করছিল, এই বাড়ির মালিক ছিল আগরতলায়।
4: আচ্ছা,
5: আগরতলায় ছিল, আর আমরা তখন সরকারি কর থেকে জল ঠল আনতাম।
4: আচ্ছা,
5: তখন আমরা মাথায় ঘুমটা দিয়ে, আমরা এত বছর আমার ছেবেটি ছেবেন রানি, তাও আমরা গায়ের কাপড় ফেলি না, মানে আমাদের পরম্পরা,
4: একদম হিন্দু পরম্পরায় যেটা আছে।
5: এখন মাথায় কাপড়টা দিই না, তখন তো মাথায় কাপড়টা পুজিয়ে সরকারি করতে জল আনতাম। তারপরে ক্লাব দখল করছিল, তখন দেখলো পাড়ায় সব বড় বড় মেয়েরা সরকারি কয়, স্নান করে, সব করে, বউরা, তখন থানার থেকে এসে বললো কোনো ভদ্র ফ্যামিলি থাকলে বসিয়ে দেয়। তখন আমাদেরকে বললো আমরা বসবো কিনা, তখন আমি বলছিলাম ওই তখন দুধ কলা হাতে নিয়ে যে মা গো আমার একটা বাড়ি দিলে বাড়িতেই পূজা করো।
4: মা শুনতে পেয়েছে,
5: তখন মা আমার রাত্রে স্বপ্নে দেখায় আসছে।
4: বাহ,
5: তখন আমি এই বাড়িতে চলে আসলাম।
4: তারপরে কি আপনি মায়ের

0: তারপরে শ্রাবণ মাসে এক কেজি চাল আর একটু সবজি দিয়ে পূজা দিলাম। আগে ফল দিয়ে দিলাম, তখন দেখলাম
1: আমি মায়ের নির্দেশ ছাড়া বেরোই না, আমি এখানে যাইতে চাইছিলাম না।
0: তারপরে আমি প্রণাম করে পাঠিয়েছি, তারপরে আমি বললাম যে মা গো, যদি পাঁচজন নিমন্ত্রণ করি আসে 15 জন, তাহলে আমি কি করব। তারপরে দেখলাম আস্তে আস্তে তার এখন আমার 35-40 কেজি গোবিন্দভোগ চাল, তারপরে সবজি, আমার সব বাসন, একটা বাসনও আনে না সেই ঠাকুর মশাই আমার রান্না করতে, রান্নার ঠাকুর 3,500-4,500
2: এখনো
0: সব বাসন আমার। এখন আমার বাড়ি
1: কেবল আমার, এখন
0: শঙ্কর ঘোষ আসে, তারপরে ওই যে তৃণমূলের কাউন্সিলররাও আসে,
2: সবাই আসে। আপনার মানে এখানে অজাত শত্রু আপনারা,
0: আপনাদের শত্রু নেই। গৌতম দেবতা এসে গেল জানুয়ারি মাসে, তারপরে
1: রায়পুর ফল তোলেনি
0: এখনো। তোমার আমি কোথাও গেলে বলি যে মা, আমরা তো এই কাজটা যদি একটা মেয়ে দেখলে ভালোই লাগে, নাহলে আগে মানে এটা বলি আর কি
2: সবসময়।
3: শ্রোতা বন্ধুরা, আজকের মাননীয় অনুষ্ঠান এখানে শেষ করছি। মাননীয় অনুষ্ঠানে আজ আমরা কথা বললাম শিলিগুড়ির প্রবীণ বরিষ্ঠ নাগরিক, 97-98 বছর বয়স্ক মাখনলাল সরকারের সঙ্গে। কথোপকথনে ছিলাম আমি সুনীল কুমার দাস। আজ শুনলেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। নমস্কার।
4: শেষ হলো মাননীয় অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি।

0: লক্ষেরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: এখন শুনবেন একটি অনুষ্ঠান, কমিউনিটি সিঙ্গিং সং উইথ লেশন। আজকের ভাষা আসামিজ।

0: আসুক দুঃখ লাঞ্ছনা,
1: আসুক দুঃখ লাঞ্ছনা,
0: সহিব নির্যাতন,
1: সহিব নির্যাতন।
0: আপ একসাথ গানে কি কোশিশ করো, মাটিকে।

0: চরিত্র ভালোবাসা জীবনের সঙ্গীতা প্রেম মৈত্রী মৈত্রী হ্যাঁ
1: প্রেম মৈত্রী ভালোবাসা জীবনের সঙ্গীতা
0: পুরো গাও

हाँ वो ऊपर का जैसा था वैसे ही है। हाँ फिर से लो, 1 2 3 4।

এতক্ষণ শুনলেন কমিউনিটি সিঙ্গিং সং উইথ লেশন, বিষয় আসামিজ ভাষায়, আকাশবাণী শিলিগুড়ি।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম এফ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এছাড়াও আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন নিউজ অন ইআইআর মোবাইল অ্যাপের মধ্যে। এখন শুরু হচ্ছে আপনাদের বিশেষ অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফোন করুন 9434076705 এই নম্বরে।

কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে ফোন করতে আপনারা ভুলবেন না। 9434076705 এই নম্বরে ফোন করুন। আজকের যে কথা নিয়ে আপনাদের সঙ্গে আলাপচারিতা করব সেটা হচ্ছে সংকল্প। সংকল্প হল মনের এমন এক দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা যা মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে সবচেয়ে বেশি সাহায্য করে। সহজ কথায়, কোনো কাজ করার জন্য নিজের মনের মধ্যে যে অটল সিদ্ধান্ত আমরা নিই সেটাই সংকল্প। যাই হোক, সংকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক আমরা কথা বলবো। তার আগে শুনে নিই একটা গান। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের যে কথা নিয়ে আপনাদের উপস্থিত হয়েছি, সংকল্প। ইচ্ছা মানুষের মনে যে কোনো সময় জাগতে পারে। যেমন আমার ধনী হতে ইচ্ছে করছে, কিন্তু সংকল্প হলো সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি কঠিন প্রতিজ্ঞা। যেমন আমি কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাবই। ইচ্ছা কেবল আশা দেখায় আর সংকল্প পথ তৈরি করে। যাই হোক, কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন, শুনে নিই উনি কে বলছেন। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ নমস্কার
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে।
0: জলপাইগুড়ি থেকে? হ্যাঁ, কে বলছেন আপনি?
1: রাজেন।
0: আপনার আওয়াজটা ভালো আসছে না, কে বলছেন?
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো, আপনার নামটা যদি একটু বলুন।
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি আপনার আওয়াজ, শুনতে পাচ্ছি।
1: হ্যালো।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার নামটা বলুন। হ্যাঁ, আপনার নামটা কি?
1: আজকের কি বিশেষ সংকল্প?
0: হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা যদি একটু বলুন শ্রোতা বন্ধুরা তো ভালো হয়।
1: সংকল্প তো ভালো জিনিস, সংকল্প থাকা ভালো। যে আমি নিজের চেষ্টা বড় হব, ভালো হব, সুখে থাকব, এটাই তো ভালো। আর ক্ষতি করব না, অন্যায়ের পথে চলব না। হ্যালো।
0: হ্যাঁ শুনছি, আপনার ভলিউমটা যদি একটু মিউট করে দেন। আপনি যে সেটে শুনছেন, আপনি মোবাইল বা রেডিও সেটে যে শুনছেন, আপনি ওটাকে যদি মিউট করে দেন তাহলে আপনার আওয়াজটা খুব ক্লিয়ার আসবে এবং সমস্ত শ্রোতা বন্ধু শুনতে পাবে। আপনার নামটা জানা হয়নি, আপনি নামটা বলুন। হ্যালো। যাই হোক, ফোনটা কেটেই গেল। যাই হোক, পরবর্তীতে ওনার সঙ্গে আবার যোগাযোগ করা যাবে। যাই হোক, সংকল্প নিয়ে আমরা আলোচনা করছি। সংকল্প যেমন আত্মবিশ্বাস এবং একাগ্রতা। একটি দৃঢ় সংকল্প মানুষের ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে। যখন আপনি কোনো বিষয়ে সংকল্পবদ্ধ হন, তখন আপনার মন এদিক ওদিক না চটকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে স্থির হয়, সেটাই হচ্ছে সংকল্প। যাই হোক, পরবর্তী ফোন আসার আগে আমরা শুনিনি আরেকটি গান, জুবিন গার্গের কণ্ঠে এই গানটি।

0: এই গানটি শুনতে শুনতেই আমাদের এক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি বলছি আমাদের আলিপুরদুয়ার ফালাকাটা ব্লক থেকে।
0: আচ্ছা আচ্ছা, আলিপুরদুয়ার থেকে আপনি কে বলছেন, নামটা যদি বলেন।
1: আমি একটু ধীরেন রায় বলছি, আমার নাম।
0: আচ্ছা আচ্ছা, ধীরেন বাবু, ধীরেন বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন।
1: তো অনুষ্ঠান তো খুবই ভালো লাগতেছে, আমি একটা অনুরোধ রাখবো এই অনুষ্ঠানটাতে আজকে, যে যদি একটা গান আপনারা শোনান আমার অনুরোধে।
0: আচ্ছা,
1: সেটা গোষ্ঠগোপাল দাসের গান একটা যদি শোনান, মানে কে যাও তুমি গাওয়ালে যদি শোনান,
0: অবশ্যই আমি চেষ্টা করব,
1: খুশি থাকবো আর কি,
0: চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানো। যাই হোক, আজকে তো আজকের অনুষ্ঠানে সংকল্প নিয়ে কিছু কথা হচ্ছে। সংকল্প মানে হচ্ছে আত্মবিশ্বাস বা একাগ্রতা বা ইচ্ছা শক্তি। আপনার সংকল্প কি, আপনার সংকল্প নিয়ে যদি কিছু মতামত থাকে আমাদের জানাতে পারেন।
1: আমার সংকল্প বর্তমান নাই কিছু, আপনারা যা মানে শ্রোতারা যা বলতেছে আমার মনের কথাই বলতেছে, এবং আপনারা যা করতেছেন সেটা আমার মনের সাথেই মিলতেছে, কাজে আমার ব্যক্তিগত আর কোনো সংকল্প নেই। যদি পারেন একটু গানটা শুনিয়ে আমাকে, তাহলে আরো খুশি হবো, না শুনাইলেও খুশি থাকবো আমি।
0: ঠিক আছে, আপনার যে পছন্দের আমাদের বললেন, আমরা নিশ্চয়ই আপনার এই পছন্দের গানটা বাজানোর চেষ্টা করব। যদি এই মুহূর্তে আমরা যদি না পারি আপনার পছন্দের গানটা না শোনাতে, আমরা নিশ্চয়ই কোনো এক অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই আপনার এই গানটি অবশ্যই শোনাবার চেষ্টা করব। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ভালো থাকবেন। নমস্কার, যাই হোক, আলিপুরদুয়ার থেকে ধীরেনবাবু ফোন করেছিলেন আমাদের, তার একজন পছন্দের গান শুনতে চেয়ে। যাই হোক, আমাদের যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই তার গান আমরা তাকে শোনাব। আমরা কথা বলছিলাম সংকল্প নিয়ে। জীবনের পথ কখনোই আমাদের কাউরেরই মসৃণ হয় না, কিন্তু যার মধ্যে সংকল্পের জোর থাকে সে যে কোনো বড় বাধা বা ব্যর্থতাকে পেরিয়ে যেতে পারে। সংকল্পবদ্ধ মানুষকে কোনো পরিস্থিতি দমাতে পারে না বা ধরে রাখতে পারে না। সংকল্প হলো সেই শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ কাজে সফল করে তোলে। কথা বলতে বলতে আরেকজন শ্রোতা বন্ধু আমাদের ফোনে চলে এসেছেন, শুনে নি। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি রাঙাপানি থেকে প্রফুল্ল বলছি।
0: প্রফুল্ল বাবু, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
2: হ্যাঁ
0: বলুন।
2: তো আজকের বিষয় তো এই মাত্র শুনলাম, সংকল্প। তো মানুষের এক এক আলাদা আলাদা এক ধরনের সংকল্প থাকে। তো আমার সংকল্প তো আমার কৃষি চাষবাস নিয়ে সংকল্পটা করি, যে আজকে কি করব, আগামীতে কি হবে, সেই বিষয়গুলো কি আমি চিন্তাধারা করে চলি। এইটাই নিয়ে চলি, সংকল্প করি।
0: আচ্ছা,
2: তো আমার অন্য কোনো পন্থা নাই বা অন্য ব্যবস্থা নাই, কৃষির উপরে নির্ভর। আর গান বাজনাটাই আমার শ্রেয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মানে সংকল্প। কৃষিও করব আবার গান বাজনাও করব। হ্যাঁ, গান গাই, এটাই আমার সংকল্প। যে পয়সা হোক না হোক আমি কৃষির জন্য চাষ করে যাব, আর পয়সা পাই না পাই আমি গান করে যাব। কারণ একটা মনের খোরাক আর একটা হচ্ছে পেটের খোরাক। হ্যাঁ, এই দুইটাই খোরাক প্রধান। মনের পেট যদি ভরে আবার গান যদি না হয় তাহলে আবার ভালো লাগবে না।
0: হ্যাঁ, যাই হোক, আপনি আমাদের দপ্তরে ফোন করেছেন প্রফুল্ল বাবু, অনেক অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমাদের গান। নমস্কার। প্রফুল্ল বাবুর সঙ্গে কিছু কথা আমরা শেয়ার করলাম, চলে যাই পরবর্তী গানে। আমরা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলাম শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। যাই হোক, আমরা আলোচনা করছি সংকল্প নিয়ে। জীবনে সংকল্প বাস্তবায়নের কিছু উপায় হল, স্পষ্ট লক্ষ্য স্থির করতে হবে, ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, অজুহাত বন্ধ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আপনি ঠিক কি চান তা নিজের কাছে পরিষ্কার রাখতে হবে, তবেই আপনার স্পষ্ট লক্ষ্য স্থির থাকবে। একবারে বড় কিছু না করে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করতে হবে। আর আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, এই মানসিকতা আপনার সংকল্পকে দুর্বল করে দেয়। রাতারাতি কাউরই সাফল্য আসে না, তাই সংকল্পে অবিচল থেকে অপেক্ষা করাই ভালো। চলে যাই আরেকটি গানে, সুন্দর গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটি।

0: গান শুনতে শুনতে একজন শ্রোতা বন্ধু আমাদের ফোনে চলে এসেছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সুধন চন্দ্র বিশ্বাস।
0: জলপাইগুড়ি থেকে সুধন চন্দ্র বিশ্বাস, হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: বহুদিন আগে আমার ফোনটা ধরা হয়েছিল, কিন্তু অনেকদিন যাবত আমার ফোনটা উঠান না কেন, একটু দুঃখ পাইলাম।
0: এই যে আপনার ফোনটা আবার আমরা রিসিভ করলাম,
1: খুব আনন্দ পেলাম। আজকে
0: আমরাও আনন্দ পাচ্ছি যে আপনার সঙ্গে অনেকদিন পর কথা বলছি। বলুন আপনার
1: ফোনটা ধরবেন মাঝে মাঝে, আমার এতে আমি শান্তি পাবো, বুঝলেন?
0: আসলে আমাদের যখন এই অনুষ্ঠান শুরু হয়, ফোনের অনুষ্ঠান, আমাদের অনেক শ্রোতা বন্ধু ফোন করেন, হয়তো সেই সময় আপনিও ফোন করেন কিন্তু আপনার ফোনটা সময় মতো আমাদের দপ্তরে আসে না। যাই হোক, আপনার ফোনটা যখন পেয়ে গেছি, আমরা আপনার সঙ্গে কথা বলছি, ভালো লাগছে।
1: আমাকে আজকে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে।
0: আপনি শোনেন আমাদের সমস্ত অনুষ্ঠান?
1: আমি সর্বদাই শুনি।
0: বাহ, আজকে জলপাইগুড়ির আবহাওয়া কিরকম?
1: হ্যাঁ,
0: জলপাইগুড়ির আবহাওয়া আজকে কিরকম?
1: আজকে মোটামুটি ভালো।
0: বৃষ্টি হয়েছে সকালে?
1: আজকে সকালে বৃষ্টি হয় না, আকাশ মোটামুটি পরিষ্কারই আছে।
0: আচ্ছা, আপনি কি করেন?
1: আমি একটা হতভাগ্য, আমি কিছু করি না বললেই চলে, তবে এখন সামান্য একটু এই একটু আচার টাচার নিয়ে বসতে যাই, একটু ভালোবাসা কুড়াই, দুটো পয়সাও কুড়াই, এই করেই আছি আর কি।
0: বাহ ভালো তো। আজকে তো আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সংকল্প। আপনি এই বিষয়ে কিছু আপনার মতামত যদি থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের জানাতে পারেন। জীবনের সংকল্প,
1: জীবনের সংকল্প বলতে যেটা আর কি ধরে রাখার, সেটা যে ধরে রাখাটা বড় কঠিন হয়ে গেছে। তবে আছি সেটাকে ধরেই, ধরে থাকাতে সেটা সুফল অবশ্যই পাচ্ছি, কিন্তু এটা আমাকে একাকেই ভোগ করতে হচ্ছে আর কি, এটা কেউ শেয়ার হচ্ছে না।
0: আচ্ছা,
1: এইটুকুই আমার আঘাত। তবে হ্যাঁ, মানব জন্মে সংকল্প করে চলাটা একান্ত প্রয়োজনীয় বলে মনে করি আমি।
0: হ্যাঁ, মানুষের একটা সংকল্প তো থাকা জরুরি, না হলে মানুষ এগিয়ে যেতে পারবে না।
1: পারবে না,
0: একটা লক্ষ্য, লক্ষ্যে পৌঁছতে গেলে তো একটা সংকল্প তার দরকার।
1: 100 বার একটা লক্ষ্যে পৌঁছতে গেলে একটা সংকল্পের অবশ্যই জরুরি আছে, অবশ্যই দরকার আছে। যাক, আজকে দীর্ঘায়ু করলাম না?
0: একদম একদম, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য একটা আমি গান আপনাকে ডেডিকেট করছি, নচিকেতা চক্রবর্তীর, আপনার নিশ্চয়ই ভালো লাগবে, শুনতে থাকুন আপনি। নমস্কার।

গানটি শুনলেন প্রিয়ঙ্গদা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, শুনছেন কিছু কথায়। কিছু শুনি কিছু কথায় কিছু গানে। আজকের এই অনুষ্ঠানের বিষয় সংকল্প। আমরা আপনার ফোনের অপেক্ষায়, শ্রোতা বন্ধুদের ফোনের অপেক্ষায়। প্রিয়ঙ্গদা বন্দ্যোপাধ্যায়ের পরে পরের গানটি অমিত কুমারের কণ্ঠে।

0: শুনছেন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গান আজকে আমাদের কিছু কথায় কিছু গানের গান, কিন্তু আমাদের কথাগুলি আজকে বিষয় সংকল্প নিয়ে। সংকল্প বিভিন্ন রকম, সংকল্পের খারাপ দিকও আছে, সংকল্পের ভালো দিকও আছে। কারুর সংকল্প নিজের জীবন নিয়ে, কারুর সংকল্প ভালো কিছু করা নিয়ে, কারুর সংকল্প নিজের চারপাশের লোকদের নিয়ে, কারুর সংকল্প পরিবেশ নিয়ে, যার যেটা লক্ষ্য যার যেটা সংকল্প। আবার কেউ কিন্তু সংকল্প করে অন্যের খারাপটাও করতে চায়, কারুর সংকল্প অন্যের ক্ষতি করা। কিন্তু আমরা সবসময় আশাবাদ নিয়ে বাঁচি, আমরা সবসময় ভালো দিকটা নিয়ে বাঁচি, কাজেই সংকল্প বা সংকল্পের দৃঢ়তাকে আমরা ভালো দিক থেকেই ভাবার চেষ্টা করি। আমরা এই বিষয় নিয়ে আপনাদের ফোনের অপেক্ষায়, আপনার কথা শুনতে চাই, আপনার কথা শোনাতে চাই। আমাদের আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বন্ধুদের আপনার ভাবনা ভাগ করে নিতে চাই। আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে, আর সেই সঙ্গে পরের গান আশা ভোসলের কণ্ঠে।
1: Tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, tak dimi dha, t

কিছু কথায় কিছু গানে, বাংলা আধুনিক গানের এই অনুষ্ঠানটি। আমরা আছি আপনাদের ফোনের প্রতীক্ষায়। আজকের বিষয় সংকল্প। সংকল্প নিয়ে আমরা আপনাদের কথা শুনতে চাই, আপনাদের ভাবনা শুনতে চাই আমাদের ফোন লাইনের মাধ্যমে। ফোন করুন 9434076705 এই নম্বরে। আর পরের গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: এখন শুনবেন বিচিত্রা। আজকে বিচিত্রা অনুষ্ঠানে শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। সঙ্গীতালেখ্য প্রতিদিনের রবীন্দ্রনাথ।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
2: ফিল্মেশ্বরী প্রোডাকশন, যে কোনো ধরনের শর্ট, ফিচার ফিল্ম, সিরিজ, অডিও ড্রামা, নির্বাচিত থিয়েটার প্রযোজনা ও পরিচালনা করা হয়। যোগাযোগ বকুলতলা মোড়, সুভাষপল্লী, শিলিগুড়ি। ফোন 9800880436 এবং 9382109895। ফিল্মেশ্বরী প্রোডাকশন, যে কোনো ধরনের শর্ট, ফিচার ফিল্ম, সিরিজ, অডিও ড্রামা, নির্বাচিত থিয়েটার প্রযোজনা ও পরিচালনা করা হয়। যোগাযোগ বকুলতলা মোড়, সুভাষপল্লী, শিলিগুড়ি। ফোন 9800880436 এবং 9382109895।
3: স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা আজকের বিচিত্রা অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের সংকলিত নিবেদন প্রতিদিনের রবীন্দ্রনাথ। পরিবেশনায় রক্তকরবী গানের পাঠশালা, পরিচালনা সর্বাণী ব্যানার্জি।
4: কান্না হাসির দোদুল তোলায়, দুঃখে সুখে সংকটে, সম্পদে উৎসবে কিংবা অপার আনন্দে, রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের প্রেরণা, নিত্য কর্মযোগ এবং চিরকালীন ঐতিহ্য। রবীন্দ্রনাথ চেয়েছিলেন এমন এক ভারতবর্ষ যেখানে প্রতিটি মানুষ ভয়শূন্য চিত্তে, মুক্ত জ্ঞান নিয়ে এবং শির উচ্চ করে স্বাধীনভাবে বাঁচবে। রবীন্দ্রনাথের গান আমাদের জীবনের উপলব্ধি, আমাদের শয়নে, স্বপনে, জাগরণে, চিন্তনে, মননে। রবীন্দ্রনাথ আমাদের চির বন্ধু, চির নির্ভর।

বিশ্বকবির স্বদেশ ভাবনার মৌলিকতা কেবল দেশের স্বাধীনতার মধ্যে নিহিত ছিল না, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা সম্পর্কিত তাঁর ভাবনা এবং পথ নির্দেশেও তিনি তাঁর অমর লেখনীর মাধ্যমে ব্যক্ত করে গেছেন। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে, দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সদনে, জড়তা হতে নবীন জীবনে, নূতন জনম দাও হে।

উপনিষদের আদর্শে অনুপ্রাণিত কবি বিশ্বলোক ও অন্তর্লোকের মধ্যে সেতুবন্ধ রচনা করেছেন। এই অন্তর্মিলনই কবির দর্শন ও মননের মূল ভিত্তি। তাঁর কবিতা, গান, নাটক ও অন্যান্য রচনায় ফিরে ফিরে এসেছে ঈশ্বর চিন্তা, নান্দনিকতা, প্রকৃতি প্রেম এবং মানব প্রেম। আর সেইখানেই রবীন্দ্রনাথ কালজয়ী। তিনি বলেছেন, হাওয়া লাগে গানের পালে, মাঝি আমার বসো হালে, দিন গিয়েছে এলো রাতি, নাই কেহ মোর খাটের সাথী, কাঁটো বাঁধন দাও গো ছাড়ি, তারার আলোয় দেব পারি, সুর জেগেছে যাওয়ার কালে, হাওয়া লাগে গানের পালে, মাঝি আমার বসো হালে।

নিরন্ন ভারতবর্ষ যখন ইংল্যান্ড দ্বারা পরিপুষ্ট হয়েছিল, তখন তারা মানুষকে অমানুষ করে রেখে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ তা অনিবার্য বলে মেনে নেননি। তিনি তার দেশপ্রেমের কর্মকাণ্ড শুরু করেছিলেন শ্রীনিকেতনে সমাজতন্ত্রের ভাবনায় পুষ্ট হয়ে। যে সমাজে অস্পৃশ্যতা ব্যাধি হয়ে থাকে, যে সমাজে শিক্ষা তলানি পর্যন্ত পৌঁছয় না, সেই সমাজের মানুষ নিতান্তই অসহায়। প্রয়োজন বিপুল উদ্যম, বিপুল শিক্ষা বিস্তার। রবীন্দ্রনাথ মর্মে মর্মে তা উপলব্ধি করেছিলেন। তিনি বলেন, যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণতলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে।

বৈষ্ণব পদাবলীর পরে বাঙালি তার বিচিত্র প্রেমানুভূতি সবচেয়ে বেশি খুঁজে পেয়েছে রবীন্দ্রনাথের মধ্যে। প্রেম অসীম, অনন্তের ধন আত্মার সম্পদ, দেহের সীমায় তাহাকে ধরা যায় না। তাঁর কবিতা ও গানে প্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে। তাঁর সরল স্বীকারোক্তি, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। ভালোবাসা প্রসঙ্গে বলেছেন, ভালোবাসা অর্থে আত্মসমর্পণ করা নহে, ভালোবাসা অর্থে ভালোবাসা, অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেওয়া, অন্যকে মনের সর্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা।

রবীন্দ্রনাথের জাতীয়তাবোধ উগ্র ছিল না। তিনি তাঁর জাতীয়তাবাদী ভাবনায় ভারতবাসীকে উজ্জীবিত করেছেন এবং আজও করছেন। তাঁর জাতীয়তাবাদ উঠে এসেছে মানবিক চেতনা থেকে, আত্মোপলব্ধি থেকে। সংকটের কল্পনা করে ভীত না হয়ে নিঃসংকোচে চোখে চোখ রেখে দাঁড়াতে শিখিয়েছেন। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, নিজেরে দিন নিঃসহায় যেন কফু না জানো। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর না রেখো সংশয়।

0: রবীন্দ্রসঙ্গীতে সংকলিত নিবেদন প্রতিদিনের রবীন্দ্রনাথ। অংশগ্রহণে মিতালী অধিকারী, দোলনচাপা নাগ, মৈত্রী ব্যানার্জি, মৌসুমি মজুমদার, জোনাকী মৈত্র, বর্ণালী ব্যানার্জি, মাধবী দে রায়, চৈতালী ভট্টাচার্য, পুষ্পিতা দে, কনিষ্ক মৈত্র, মৌমিতা দত্ত রায়, সর্বাণী ব্যানার্জি। যন্ত্রানুষঙ্গে কিবোর্ড সন্দীপন গাঙ্গুলি, সম্পাদনা সঞ্জয় সাহা, পরিবেশনায় রক্তকরবী গানের পাঠশালা, পরিচালনা সর্বাণী ব্যানার্জি।
1: ফিল্মেশ্বরী প্রোডাকশন, যে কোনো ধরনের শর্ট, ফিচার ফিল্ম, সিরিজ, অডিও ড্রামা, নির্বাচিত থিয়েটার প্রযোজনা ও পরিচালনা করা হয়। যোগাযোগ বকুলতলা মোড়, সুভাষপল্লী, শিলিগুড়ি। ফোন 9800880436 এবং 9382109895। ফিল্মেশ্বরী প্রোডাকশন, যে কোনো ধরনের শর্ট, ফিচার ফিল্ম, সিরিজ, অডিও ড্রামা, নির্বাচিত থিয়েটার প্রযোজনা ও পরিচালনা করা হয়। যোগাযোগ বকুলতলা মোড়, সুভাষপল্লী, শিলিগুড়ি। ফোন 9800880436 এবং 9382109895।
2: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানেই শেষ হলো।

বিচিত্রা অনুষ্ঠানে শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। সঙ্গীতালেখ্য প্রতিদিনের রবীন্দ্রনাথ। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বাংলা ও হিন্দি ছায়াছবির গান কথায় সুরে। প্রথম গানটি শুনবেন গঙ্গা ছায়াছবি থেকে, সবিতা চৌধুরী ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

পরের গানটি শুনবেন মাদার ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

ছবি মিশন কাশ্মীর, শিল্পী উদিত নারায়ণ। শিল্পী উদিত নারায়ণ ও আলকা ইয়াগনিক।

0: আমার দূরের এবং কাছের বন্ধুদের অনেক অনেক আদর আর ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের কিশোর জগৎ অনুষ্ঠান। আমার দূরের বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমি জানি এই সময়টা আসলেই তোমরা অনেকটা ভালো থাকো, কারণ আজ যে শনিবার, আর এই আগামী প্রায় এক ঘন্টার সময় তোমাদের কিন্তু সমস্ত বই খাতা পাশে সরিয়ে রেখে শুধুমাত্র গান গল্প আবৃত্তি শোনার সময়, তাই মনটাও ভালো হয়ে যায় আর আমারও খুব মন ভালো হয়ে যায় তোমাদের সঙ্গে এখানে এসে তোমাদের সঙ্গে কথা বললে, তোমাদের গান কবিতা গল্প শুনতে পেলে তো আরও ভালো লাগে। আজ প্রথমেই আমরা একটু গানে যাব। আজ কিন্তু আমাদের সঙ্গে আমার ৬ জন বন্ধু আছে, তোমাদের গান কবিতায় ভরিয়ে তুলবে। সবার প্রথমে রয়েছে শ্রেয়া। শ্রেয়া পাল এসেছে আমাদের গান শোনাবে বলে, তাহলে আগে একটু শ্রেয়ার পরিচয়টা জেনে নেওয়া যাক। শ্রেয়া, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 10-এ পড়ি।
0: তুমি তো আজকে আমাদের গান শোনাবে, তাই না?
1: হ্যাঁ।
0: তুমি গানটা কবে থেকে শিখতে শুরু করলে?
1: আমি গানটা ক্লাস 1 থেকে, মানে 2017 সাল থেকে শেখা শুরু করি।
0: ও বাবা, তাহলে তো দীর্ঘদিন।
1: হ্যাঁ,
0: মানে প্রায় 9-10 বছর চলছে তোমার গান নিয়ে পথ চলা। তুমি কোথায় থাকো?
1: আমি শিলিগুড়ি আশ্রম পাড়ায় থাকি।
0: আচ্ছা, বাড়িতে কে কে আছেন?
1: বাড়িতে আমি, মা বাবা, আমার ঠাম্মা আর আমার দিদি।
0: আচ্ছা, তোমার গান গাইতে ভালো লাগে?
1: খুব ভালো লাগে।
0: সবচেয়ে কি গান গাইতে পছন্দ করো?
1: আমি মোটামুটি সব ধরনের গানই করতে পছন্দ করি, কিন্তু বেশি আমার ভাল লাগে রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক গান।
0: আজকে আমরা প্রথমে একটু রবীন্দ্রসঙ্গীত শুনে নিই।
1: হ্যাঁ।

0: আমরা এতক্ষণ শ্রেয়া পালের রবীন্দ্রসঙ্গীত শুনলাম। এবারে যে একটু আবৃত্তি শুনতে ইচ্ছে করছে, আমাদের সঙ্গে কিন্তু আজকে আবৃত্তির অনুষ্ঠান নিয়ে তিনজন বন্ধু আছে। তবে সবার প্রথমে কার কবিতা শুনি? সবার প্রথমে একটু দেবাদৃতার সাথে কথা বলি। দেবাদৃতা রায় এসেছে। দেবাদৃতা, তুমি কোথা থেকে এসেছো?
1: আমি রথখোলা রবীন্দ্রনগর থেকে।
0: মানে তুমিও শিলিগুড়ি, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি 9-এ পড়ি।
0: 9-এ পড়ো? আর তোমার এই আবৃত্তি নিয়ে পথ চলা কতদিনের?
1: আমি তো 2016 থেকে শিখছি, এবার কাউন্ট করা হয়নি।
0: হ্যাঁ, প্রায় 10 বছর, 10 বছর হয়ে গেল। আবৃত্তি করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: কাকে দেখে তোমার প্রথম মনে হলো যে আমিও আবৃত্তি শিখবো?
1: ওরকম কিছু না, মা হলো ছোট ছোট কবিতা ছড়াগুলো করাতো, তো মা বলতো যে ভালো হচ্ছে, তো তারপর স্যারের কাছে দিল।
0: আচ্ছা, মানে মা তোমার মধ্যে সেই অনুভব, অভিব্যক্তি, আবেগগুলো রয়েছে সেগুলো ছড়ার মধ্যে দেখতে পেয়ে মনে হয়েছে যে আমার মেয়েটির মনে হয় আবৃত্তি দিলে হবে, তখনই নিয়ে যাওয়া, তাই তো? আজ তুমি আমাদের কি কি শোনাবে?
1: আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ কবিতাটা শোনাবো।
0: প্রথমে তাহলে শুভক্ষণটা শুনে নি।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মা গো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াব যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগে না করিয়া বেশ, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝরিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমিষের লাগিয়ে নিয়েছি মা দেখে, ছেড়ে মনি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মা গো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেড়া মনি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গুড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানি না সে কেউ, ধুলায় রহিল ঢাকা, তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে।
0: খুব ভালো হলো, খুব ভালো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের এই কবিতাটি। কিন্তু দেবাদৃতা, তোমাকে যেমন এখনো ছাড়তে ইচ্ছে করছে না, আর একটা যে আবৃত্তি শুনতে ইচ্ছে করছে,
1: আমি তাহলে বাংলার মুখ কবিতাটি শুনে।
0: তুমি বাংলার মুখ বলবে, জীবনানন্দ দাসের লেখা, তাই তো? একটু শুনি।
1: বাংলার মুখ আমি দেখিয়াছি, কবি জীবনানন্দ দাস। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ফোড়ের দোয়েল পাখি, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ, ফণি মনসার ছোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
2: এমনই হিজল বট তমালের নীল ছায়ায় বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।
0: বাহ, আমাদের প্রকৃতির কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য, স্নিগ্ধ রূপ, আর এই যে প্রত্যেকটি যে প্রকৃতির রূপের মধ্যে তিনি বারবার সারা পৃথিবীকে ভুলে শুধু বাংলার মধ্যেই বাঁচতে চেয়েছিলেন। তিনি লিখছেন যে, তোমার যেখানে সাথ চলে যাও আমি বাংলার পারে রয়ে যাব। খুব সুন্দর হলো দেবাদৃতা আমাদের সঙ্গে এতক্ষণ আবৃত্তি নিয়ে, প্রথমে রবীন্দ্র কবিতা আবৃত্তি এবং পরবর্তীতে জীবনানন্দ দাশের কবিতা নিয়েছিল দেবাদৃতা রায়। এবারে একটু যে গান শুনব, কে গান শোনাবে? আমাদের উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া গান নিয়ে রয়েছে আমাদের সঙ্গে আমাদের আজকের বন্ধু অনুষ্কা, অনুষ্কা রায়। অনুষ্কা কিন্তু খুব মিটমিট করে হাসছে। অনুষ্কা, তুমি কোথায় থাকো?
3: আমি ফালাকাটা ব্লকের দেওমালি গ্রাম থাকি।
0: আচ্ছা, তুমি এই ভাওয়াইয়া গানটা তোমার ভালো নিশ্চয়ই লাগে, তাই শিখতে গেছো, তাই তো? তো কেন ভালো লাগলো?
3: ভালো তো লাগবেই, কারণ উত্তরবঙ্গের এটা মাটির প্রাণ বলা যায়। আর তার মধ্যে আমার মায়ের ঠাকুর দাদা যিনি আছেন, উনি স্বর্গীয় বঙ্গরত্ন ধনেশ্বর রায়।
0: ও আচ্ছা আচ্ছা।
3: ছোটবেলা থেকে ওনার মুখ থেকে আমি গান শুনেছি। তাছাড়া আমার মায়ের বাড়ি সবাই গান করে, সবার মুখ থেকেই আমি গান শুনেছি, তাই আমারও ছোটবেলা থেকেই ভালো লাগা শুরু হয়ে যায় এবং আমিও ঠিক করে নেই মনে মনে যে আমিও গান শিখব।
0: বাহ, খুব ভালো লাগছে অনুষ্কা। তুমি প্রবাদ প্রতিম হাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায়ের রক্ত তোমার শরীরে বইছে, সেই বংশের পতাকা তুমি বয়ে নিয়ে যাচ্ছ, খুব ভালো। আজ তুমি আমাদের কি কি শোনাবে?
3: আমি আজকে একটি দরিয়া গান শোনাবো।
0: মানে ভাওয়াইয়ারই বিভিন্ন ধরনের গান তুমি শোনাবে আজকে, তাই তো?
3: বিভিন্ন ধরনের তালের গান।
0: বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি বললে তো তোমার বাড়িতে একটা সাংগীতিক পরিবেশ রয়েছে, এখন তোমার বাড়িতে কে কে আছেন?
3: আমার বাড়িতে আমার বাবা মা এবং আমি রয়েছি, তাছাড়া আমার জেঠু জেঠিমা দাদা দিদি তারাও রয়েছে।
0: বাহ, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমি ক্লাস সিক্সে পড়ি।
0: সিক্সে পড়ো, আচ্ছা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। নিশ্চয়ই গান শুনো, আমাদের সবার খুব ভালো লাগবে, কি তাই তো? চলো তোমার গানটা শুনে নিই।

0: আমরা এতক্ষণ অনুষ্কা রায়ের ভাওয়াইয়ার গানের মধ্যে ছিলাম। কি অপূর্ব সুরে ও আমাদের মোহিত করে রাখলো। অনুষ্কা রায়ের গানকে যারা সাজিয়ে তুললেন তবলায় উৎপল দাস এবং দোতারায় সতীশ রায়। আমরা আজকের আমাদের কিশোর জগতের আসরে যেভাবে রবীন্দ্রসঙ্গীতে নিমগ্ন ছিলাম, তারপরে রবীন্দ্র কবিতা আবৃত্তিতে নিমগ্ন ছিলাম, জীবনানন্দ দাশের কবিতা শুনেছি, ভাওয়াইয়া দরিয়া শুনেছি, আর এখন মনটা খুব ইচ্ছে করছে আমাদের আরেকটা বন্ধু আছে ইন্দ্রাশিস দাস কিন্তু অনেকক্ষণ থেকে চুপচাপ বসে আছে আর খালি একটু উসখুসো করছে যে আমারটা কখন হবে কখন হবে। কি ইন্দ্রাশিস, তাই তো? তুমি আজকে আমাদের কি শোনাবে?
1: আমি সুকান্ত ভট্টাচার্যের পুরনো ধাঁধা প্রথমে শোনাতে চাইব।
0: প্রথমে পুরনো ধাঁধা? মানে প্রথমে তুমি আমাদের ধাঁধা দিয়ে বশ করে নেবে, তাই কি? তাহলে আগে শুনেই ফেলি, তুমি কি ধাঁধা দিচ্ছ আমাদের দেখি।
1: পুরনো ধাঁধা, সুকান্ত ভট্টাচার্য। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, এ কি অনা সৃষ্টি? বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই কেন তারা মাছির মতো মরছে? ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়।
0: না সত্যি সত্যি তুমি যে কঠিন ধাঁধাটা দিলে সেটার কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো উত্তর নেই। সুকান্ত ভট্টাচার্যের পুরনো ধাঁধা এই কবিতাটি আমরা শুনলাম তোমার কাছে। সত্যি সত্যি অনেক রকম এই প্রশ্নগুলো কিন্তু ছোটদের মনে নাড়া দিয়ে যায়, আর সেই আমাদের ইচ্ছেগুলো বা সেই প্রশ্নগুলোই কবি সুকান্ত ভট্টাচার্য তার কলমের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। ইন্দ্রাশিস, তোমার সাথে তো পরিচয় তো হলো না, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 8 পড়ি।
0: ক্লাস 8 পড়ো, তুমি কোথায় থাকো?
1: আমি রবীন্দ্রনগর বকুলতলা মোড়ে থাকি, ঘুঘুমারি ব্রিজের আগে।
0: আচ্ছা, বাড়ির ঠিকানা পেয়ে গেলাম কিন্তু জেলার নাম তো পেলাম না, কোন জেলা?
1: দার্জিলিং জেলায়।
0: হ্যাঁ, দার্জিলিং জেলায় শিলিগুড়িতে থাকো, তাই তো? আচ্ছা, বাড়িতে কে কে আছেন?
1: বাড়িতে মা বাবা দিদা আর আমি থাকি।
0: মানে বাড়িতে পুরোপুরি তোমারই রাজত্ব চলে নাকি?
1: না না,
0: মনে হচ্ছে তোমার ভাবসাব দেখে।
1: না না
0: না। আচ্ছা, এইবারে আমাদের কি কবিতা শোনাবে তুমি?
1: এখন আমি শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, 10টা বাজে 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেকে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি, একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানালা দিয়ে দেখিছে এ পথে পাগড়ি পরে পাহাড় অলা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি।
0: বাহ, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের কবিতা বিচিত্র স্বাদ শুনলাম। আচ্ছা ইন্দ্রাশিস, তোমার কি স্বাদ হয়? তুমি বড় হয়ে কি হতে চাও, কি ইচ্ছে?
1: যখন আমি ক্লাস 3-তে ছিলাম, আমি ভেবে নিয়েছিলাম বড় হয়ে ডাক্তার হব।
0: বাহ, সেই ভাবনাটা কি এখনো রয়েছে?
1: হ্যাঁ।
0: নাকি অন্য ভাবনায় শিফট করে গেছো?
1: সেই ভাবনাটা এখনো আছে।
0: আচ্ছা, কেন হঠাৎ তুমি ডাক্তার হতে চাইছো কেন?
1: আমি লোকেদের চিকিৎসা করব, লোকেদের হেল্প করব।
0: বাহ, ঠিক আছে, আমাদেরও তুমি ভবিষ্যতে তোমার ইচ্ছে পূরণ করো, এই জন্য শুভকামনা থাকলো। আমাদের সঙ্গে এতক্ষণ আবৃত্তি নিয়েছিল ইন্দ্রা আশিস দাস। এবারে আমাদের কাছে রয়েছে আমাদের আরেক বন্ধু, একজন না দুজন বন্ধু রয়েছে পরপর। একজন বন্ধু আবৃত্তি শোনাবে, একজন বন্ধু গান শোনাবে। আমরা পরপর দুটো আবৃত্তি শুনি, শেষটা আমরা গানে গানে করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের ছোট্ট বন্ধু দেবস্মিতা সরকার। দেবস্মিতা, তুমি তো আবৃত্তি করবার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছো, কিন্তু আগে একটু তোমার সঙ্গে আলাপ করে নিই। তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস 6-এ পড়ি।
0: কোন স্কুলে পড়ো?
2: শিলিগুড়ি গার্লস হাই স্কুল।
0: আচ্ছা, কোথায় থাকো?
2: আমি শিলিগুড়ি রবীন্দ্রনগরে থাকি।
0: বাড়িতে কে কে আছেন?
2: আমি, আমার মা আর আমার বাবা।
0: আচ্ছা, আবৃত্তি করতে ভালো লাগে?
2: হ্যাঁ।
0: মুখস্থ করার সময় পাও?
2: হ্যাঁ।
0: মানে জোর জার করে মাকে বলতে হয়, বাবাকে বলতে হয় কর কর কর কর, এরকম না তো?
2: না।
0: মানে তুমি আবৃত্তিকে ভালোবাসো, তাই তো?
2: হ্যাঁ।
0: তো এই আবৃত্তিকে ভালোবাসাটা কবে থেকে শুরু হয়েছিল?
2: এটা যখন আমি ছোট ছিলাম, তখন থেকে আমার ঠাকুমা আমাকে আবৃত্তি শিখাতো। তো তখন আমার শিখতে শিখতে না খুব ভালো লেগেছিল। তারপর আমি 2-1 বার আবৃত্তিতে প্রোগ্রাম করে আমি আবৃত্তির ক্লাস করা শুরু করি।
0: বাহ, আজকে তুমি আমাদের কি কি শোনাবে?
2: আজকে আমি শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকোযাত্রা।
0: ঠিক আছে, দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমের মধ্যে দিয়ে আমরা কোথায় পৌঁছে যাই তোমার কবিতার মধ্যে দিয়ে দিয়ে।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তো মা যাচ্ছি নিকো চলে, রামের মতো 14 বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীর পুণ্যের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, ধন্যবাদ।
0: বাহ, দেবস্মিতার কবিতার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেকটা রাস্তা ঘুরে আসলাম। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আবার আমরা আমাদের আজকের কিশোর জগতে ফিরে এলাম। কিন্তু একটা কবিতায় তো মন ভরল না, তুমি এবারে কোনটা শোনাবে?
2: আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সুচিকিৎসা করে শোনাবো।
0: আচ্ছা,
2: নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সুচিকিৎসা। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেশে, বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কি না আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এরক থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারি, সত্যি হলেই এমন তারো? ধন্য ডাক্তারি, ধন্যবাদ।
0: সত্যি সত্যি ধন্য ডাক্তারি, সাধারণ সর্দিতে যদি এত কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে বড় বড় রোগ হলে না জানি কি হবে। খুব সুন্দর, আমরা সুকান্ত ভট্টাচার্যের সুচিকিৎসা শুনলাম দেবস্মিতা সরকারের কণ্ঠে। আমরা এখন কার কাছে যাই? হ্যাঁ, আমাদের একটা বন্ধুই বাকি রয়ে গেছে, সমৃদ্ধ, সমৃদ্ধ সাহা। ও কিন্তু গান শোনাবে বলে হারমোনিয়াম নিয়ে রেডি হয়ে আছে, আগে একটু ওর সাথে কথা বলে নি। সমৃদ্ধ, তুমি কোন ক্লাসে পড়ো?
3: ক্লাস সিক্স।
0: সিক্সে পড়ো। তুমি গান কবে থেকে শিখছো?
3: 2018 থেকে শিখছি।
0: মানে 2018, মানে প্রায় 8-9 বছর শিখছো। গান শিখতে ভালো লাগে?
3: হ্যাঁ ভালো লাগে।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? সিক্সে বললে। বাড়িতে কে কে আছেন?
3: বাড়িতে আমি, মা আর বাবা।
0: আচ্ছা, আর তুমি গান বাদে আর কিছু শেখো কি, না শুধু পড়াশোনার গান?
3: আমি গান বাদে আবৃত্তি, আর্ট আর যোগা শিখি।
0: বাহ, তাহলে তোমার তো সারাটা দিন তোমার একেবারে রুটিন ঠাসা জীবন, তাই কি?
3: ওরকম সেরকম ভাবে না।
0: খেলাধুলা করো?
3: হ্যাঁ।
0: দুষ্টুমি করো?
3: দুষ্টুমি করতে করি, কম কম করি।
0: কম কম করো না, দুষ্টুমিটা কিন্তু করতে হবে, কিন্তু সেটা কখনোই অন্যকে আঘাত করে না। দুষ্টুমি না করলে ছোটবেলা থাকলো কি? থাকলো না তো। তুমি আজকে আমাদের কি শোনাবে?
3: আজকে আমি শোনাবো রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা তাহলে শুরু করি আমরা।

0: আমাদের সমৃদ্ধ সাহা কিন্তু খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো, কিন্তু না, নিশ্চয়ই আমার কাছের এবং দূরের বন্ধুদের কারোরই মন ভরনি, কি তাই তো?
1: হ্যাঁ,
0: আরও আমরা শুনতে চাই তো?
1: হ্যাঁ,
0: তাহলে সমৃদ্ধ, আমার কাছের বন্ধুরা কিন্তু বলে দিচ্ছে যে আর একটা গান শুনতে চাইছে, এইবারে তুমি কোনটা শোনাবে?
2: গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।
0: বাহ, চলো তোমার গানের মধ্যে দিয়ে দিয়ে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে বোলপুর শান্তিনিকেতন, সেই রাঙা মাটির পথ ধরি।

গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি গিয়ে শোনালো আমাদের সমৃদ্ধ সাহা, আর সমৃদ্ধকে তবলায় সহযোগিতায় ছিলেন উৎপল দাস। আমার দূরের এবং কাছের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের আসরে এতক্ষণ গান আবৃত্তি সমস্ত শুনে মন ভরেছে। আজকে কিন্তু আমাদের ছজন শিল্পী ছিল, তিনজন আবৃত্তি করে শুনিয়েছে আর তিনজন গান শুনিয়েছে। আমি জানি আমার এই কাছের বন্ধুদের মতো আমার দূরের বন্ধু

0: ও কিন্তু উসখুস করছে যে সবই তো হলো, গল্পটা কখন হবে? হ্যাঁ, গল্পটা এই শুরু হলো বলে।
1: আজ তোমাদের একটা গল্প শোনাই, টুনটুনি আর রাজার গল্প। এই গল্পটি সুকুমার রায়ের বাবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তিনি লিখে গেছেন তোমাদের একদম মনের মতো করে। চলো তাহলে আমরা গল্প শোনা শুরু করি। টুনটুনি আর রাজার গল্প। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর মনে মনে ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সেই কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলে, হ্যাঁরে, পাখিটা কি বলছে রে?
2: সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে।
1: শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে।
2: তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে।
1: শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে চলে এলো।
2: টুনটুনি বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর।
1: শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ট্যাটারে, যা ওর টাকাটা ফিরিয়ে দিয়ে আয়।
2: টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ। তখন সে বলছে,
3: রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল।
2: রাজা জিজ্ঞেস করলেন,
1: আবার কি বলছে রে?
2: সবার লোকেরা বললে, বলছে যে মহারাজ, আপনি নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন।
1: শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির, বললেন, কি এত বড় কথা? হ্যাঁ, অন্ত ধরে বেটাকে ভেজে খাই।
2: যেই না বলা, অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোই করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে রানীদের বললেন,
1: এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে।
2: এই বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজন মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বলে,
3: কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি,
2: বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালিয়ে গেল।
1: কি সর্বনাশ, এখন কি উপায় হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষা থাকবে না।
2: এমনি করে তারা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাং সেইখান দিয়ে থপথপ থপথপ করে যাচ্ছে। সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দি। আর রাজামশাই খেয়ে ভাববেন তিনি টুনটুনি খেয়েছেন।
1: সেই ব্যাংটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন।
2: তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন,
1: এবার পাখির বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে,
3: বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাং বাজা।
2: শুনি তো রাজামশাই লাফিয়ে উঠছেন। তখন তিনি থুতু ফেলেন, তোলেন, মুখ ধোন, আরো কত কি যে করেন।
1: তারপর রেগে

0: বললেন, যাও সাতরানীর নাক কেটে ফেলো।
1: অমনি জল্লাদ কি সাতরানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে,
2: এক টুনটুনিতে টুনটুন আলো সাতরানীর নাক কাটলো।
0: তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবারে গিলে খাবো, দেখি কেমন করে পালায়।
1: সবাই গিয়ে টুনটুনিকে তো ধরে আনলে।
0: রাজা বললেন, আন জল।
1: জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবার পাখি জব্দ, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজা বসে ভক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে গিয়ে করে উড়ে পালিয়ে গেল। রাজা বললেন, গেল গেল গেল গেল, অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনল। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজা মশার কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে কেটে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট ছটফট করতে লাগলো। খানিক পাতে রাজামশাই নাক ছিটকে বলে, অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতরের সব জিনিস বেরিয়ে এলো। সবাই বলে, সিপাই সিপাই, মারো মারো মারো, পালালে পালালে। সিপাই তো থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাই নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সভার লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো,
2: নাক কাটা রাজা রে, দেখতো কেমন সাজা রে, নাক কাটা রাজা রে,
1: বলে সে উড়ে সেই দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখল, খালি বাসা পড়ে আছে। কি আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি ও রাজার গল্প?
3: খুব ভালো,
4: খুব ভালো।
3: এতক্ষণ আমরা কিন্তু গান, আবৃত্তি এবং গল্পে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম, কিন্তু ঘড়ি বলছে যে আমাদের ধীরে ধীরে ঘরে ফিরতে হবে। আমাদের অন্য অনুষ্ঠানগুলো আমাদের পিছনে তাড়া দিচ্ছে যে শেষ করো শেষ করো, অনুষ্ঠান শেষ করো, আমরাও শুরু করব। তাহলে আজকের মতো আমরা বিদায় নেব। তবে আমার সব বন্ধুদের বলছি, তোমাদের আজকে আমাদের এখানে এসে কেমন লাগলো?
5: খুব ভালো,
4: খুব ভালো।
3: গল্প শুনে কেমন লাগলো?
5: খুব ভালো।
3: বাহ, আমরা আবারও আগামী পর্বে উপস্থিত হব আমার নতুন নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে, মন দিয়ে বাবা মার কথা শুনবে, কেমন? আজ তাহলে এখানেই শেষ করি।

আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে বাংলার খবর, তারপরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশে পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের চিনওয়ান কান্ট্রির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 82 হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 69তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন।
1: আজ 51,000 সে জাদা ইউয়াওকো সরকারি নৌকরি কা নিযুক্তি পত্র মিলা হ্যায়। আজ আপ সভি দেশ কি বিকাশ যাত্রা মে अहम भागीदार बन रहे हैं, जिम्मेवार भागीदार बन रहे हैं। रेलवे, बैंकिंग, डिफेंस, हेल्थ, एजुकेशन, आप सभी नई जिम्मेदारियां संभालने जा रहे हैं। आने वाले वर्षों में विकसित भारत के संकल्प को सिद्ध करने में आप सभी महत्वपूर्ण भूमिका निभाने वाले हैं।
0: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজ 69তম রোজগার মেলায় এক ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্ত মানুষের কাছে যোগাযোগ সহ অন্যান্য সুবিধা পৌঁছে দিতে সড়ক, রেলপথ সহ পরিকাঠামো নির্মাণের কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
1: ভারত কি গ্রোথ স্টোরি আর এমপ্লয়মেন্ট জেনারেশন ইসমে ইনফ্রাস্ট্রাকচার কি বহুত বড়ি ভূমিকা হতি হ্যায়। জব গাঁও, ছোটে শহর আর দূর দরাজ কে ইলাকে বিকাশ সে জুড়তে হ্যায়, তভি দেশ কি প্রগতি কা লাভ জাদা লোগো তক পৌঁছতা হ্যায়। পিছলে 12 বর্ষো মে রেলওয়ে, হাইওয়ে, এয়ারপোর্ট, লজিস্টিক্স, পোর্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পর কল্পনা ভার কা তেজ গতি সে বিস্তার হুয়া হ্যায়।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করবে। কলকাতার শিয়ালদায় আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নবনিযুক্তদের নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজ্য সরকারের চাকরির জন্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ওই মার্কশিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। রাজ্য সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত একটি নীতি ঘোষণা করবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যাতে সাংবিধানিক নিয়ম মেনে সংরক্ষণের সুবিধা দেওয়া হয় তা নিশ্চিত করা দরকার। কেন্দ্র কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় এবং অবাধে নাগরিকদের কাছে পৌঁছানো দরকার। নতুন দিল্লিতে তাঁর মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী চৌহান একথা বলেন। এই বৈঠকে তিনি কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের বিভিন্ন কর্মসূচির রূপায়ণের অগ্রগতি পর্যালোচনা করেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, আগামী 5 বছরে সে রাজ্যে 1 লক্ষ নিয়োগ শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের প্রতি বছর অন্তত 20,000 শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে এখন থেকে প্রতি বছর জুলাই মাসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন তিনি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তাঁকে স্বাগত জানান। সেখান থেকে তাঁরা মিশনারিজ অফ চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। সমাজ মাধ্যমের এক বার্তায় গোর জানিয়েছেন, আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেবা তীর্থে দুপুর 1টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সফরকালে ফলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য প্রতিরক্ষা জ্বালানি নিরাপত্তা প্রযুক্তি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত। বর্ধিত দামের উপর কর আরোপ করে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। 1 লিটার পেট্রোলের নতুন দাম হচ্ছে 110.64 টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হবে 99.91 টাকা এবং ডিজেলের দাম হবে লিটার প্রতি 92.49 টাকা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 পয়সা। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড সিএনজির দাম কিলোগ্রাম প্রতি 1 টাকা করে বাড়িয়েছে। এর ফলে জাতীয় রাজধানী অঞ্চলে 1 কিলোগ্রাম সিএনজির দাম হবে 81.09 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীনের উত্তরাঞ্চলীয় সাংশি প্রদেশের চীন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে হয়েছে 82। গতকাল সকালে এই খনিতে দুর্ঘটনা ঘটে। আরও 9 জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে জানা গেছে। জোর কদমে উদ্ধার কাজ চলছে। এদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি এই ঘটনার বিস্তারিত তদন্তের পর দায়িত্ব নির্ধারণের কথাও বলেছেন। কর্মস্থলে নিরাপত্তা বাড়ানোর এবং ঝুঁকি চিহ্নিত করে দুর্ঘটনা এড়িয়ে চলার উপর তিনি জোর দিয়েছেন। কঙ্গোতে ইবোলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। WHO-র মহানির্দেশক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী ইউগান্ডাতেও ছড়িয়েছে। তবে WHO জানিয়েছে, পরিস্থিতি এখনও মহামারীর পর্যায়ে পৌঁছয়নি। অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পাল সমুদ্রমে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্সে আজ ভারতীয় রাজস্ব পরিষেবার 76তম ব্যাচের অফিসারদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আধিকারিকরা শ্রী চৌধুরীকে গার্ড অফ অনার প্রদান করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত পবিত্র হেমকুণ্ড সাহেবের প্রবেশদ্বার আগামীকাল পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এদিকে পঞ্চ পেয়ারের নেতৃত্বে তীর্থযাত্রীদের প্রথম দলটি গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটিতে দেশ বিদেশ সহ 5,000-এরও বেশি পুণ্যার্থী রয়েছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি জমি ব্যবহারের ধরন পরিবর্তন সংক্রান্ত ভুয়ো সম্মতিপত্র দেওয়ার মাধ্যমে অর্থ তছরুপের একটি মামলায় জলন্ধরের ইন্ডিয়ান কোঅপারেটিভ হাউস বিল্ডিং সোসাইটির সেক্রেটারি অজয় সেহেগালকে গ্রেপ্তার করেছেন। পাঞ্জাব পুলিশের কাছে কৃষকদের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া একটি FIR-এর কারণে ইডি এই তদন্ত শুরু করে। কৃষকদের সই জাল করে ওই জমিতে সানটেক সিটি নামক একটি মেগা রিয়েল এস্টেট প্রকল্প গড়ে তোলার এই সম্মতিপত্র তৈরি করা হয়েছিল বলে খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে IMD। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। SpaceX তাদের স্টার্টআপ স্টারশিপ সুপার হেভি রকেটের সবচেয়ে শক্তিশালী সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। চাঁদ ও মঙ্গল গ্রহে ভবিষ্যতের অভিযানের জন্য তৈরি মহাকাশযানকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার লক্ষ্যেই পরীক্ষা চালানো হয়। IPL ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকের পর রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন, সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের প্রতিনিধিরা। আসছি বিস্তারিত খবরে। দুর্নীতি ও স্বজন পোষণ রুখে মেধাবী চাকরিপ্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার এখন থেকে ওয়েমার সিটের কার্বন কপি দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ শিয়ালদায় রোজগার মেলায় অংশ নিয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষায় একটি ন্যূনতম নম্বর রাখা হবে।
1: আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবে তাদের দেব, সে প্রভিশন আছে। রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে পশ্চিমবঙ্গে ভাইবাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে, ইটস নট গুড, ভাইবাতে মিনিমাম নাম্বার রাখা উচিত।
0: রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করা হবে বলেও জানিয়েছে।

0: মুখ্যমন্ত্রী নিয়োগে দুর্নীতি রোধেও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
1: আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন 100% ইমপ্লিমেন্টেশন, ইটস এ ম্যান্ডেটরি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ড গুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়।
0: শিয়ালদায় বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিধায়ক তাপস রায় উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে নিয়োগ নিরাপত্তা নিয়োগ প্রক্রিয়ায় 185 জনের মধ্যে 90 জন রেলে নিয়োগ হয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রিপোর্টিং। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় সরকারের 19তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 47টি স্থানের সঙ্গেই আজ এই কেন্দ্রীয় রোজগার মেলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। খড়গপুরের এই কেন্দ্র থেকে ভারতীয় রেল, ডাক বিভাগ এবং বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে মোট 147 জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বিশিষ্ট আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিল্লিতে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকের পর রাজ্যসভার সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ে তোলার কথা বলেছেন। বিজেপি সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করবে, এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে।
2: পশ্চিমবঙ্গ এখন পরিযায়ী যে রাজ্য, পার ক্যাপিটা ইনকাম আর কি সবচেয়ে নিচে এসে দাঁড়িয়ে, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরির কথা বলেছেন, সোনার বাংলা আমরা তৈরি করবো। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই মিলে আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারি।
0: রাজ্যসভা সাংসদ সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে গত 50 বছরে আর্থিক অবস্থা ধ্বংস হয়ে গেছে, শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং মানুষের মাথাপিছু আয় কমে গেছে। পশ্চিমবঙ্গ আজ পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের এই আর্থিক বেহাল অবস্থা থেকে অর্থনৈতিক উত্তরণের জন্য কি করা উচিত সে বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিজ্ঞতা রয়েছে। পশ্চিমবঙ্গকে এই শ্রীহীন অবস্থা থেকে মুক্ত করার জন্য যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা তিনি নেবেন বলে শ্রীমতী সীতারমন তাকে আশ্বাস দিয়েছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেছেন। পরে সমাজ মাধ্যমের বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের আশ্বাস দিয়েছেন। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হুড়মুচ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত। বর্ধিত দামের ওপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। 1 লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে 110.66 টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হবে 99.91 টাকা এবং ডিজেলের দাম হবে লিটার প্রতি 92.49 টাকা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠক করেছে। আগামী জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। পাশাপাশি জনঔষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469টি করা হবে বলেও তিনি জানান। অমৃত প্রকল্পে কম দামে ওষুধ দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বর্তমানে 53% থেকে আগামী 3 মাসে নিয়োগ বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন রাজ্যকে 2,103 কোটি টাকা অনুমোদন করেছে। আজ প্রথম দফায় 500 কোটি টাকা দেওয়া হলো বলে মুখ্যমন্ত্রী জানান। শিলিগুড়িতে মাদক পাচারের ছক বানচাল করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। গতকাল গভীর রাতে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ফাঁড়ি এলাকায় কদমতলা এলাকায় অভিযান চালান এনসিবি আধিকারিকরা। অভিযানে হরিয়ানার নম্বরের একটি ট্রাক আটক করা হয়। তল্লাশিতে ট্রাকটির ভিতরে তৈরি করা গোপন চেম্বার থেকে প্রায় 800 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে। প্রাথমিক তদন্তে অনুবাদ, শিলিগুড়িতে করিডোর হিসেবে ব্যবহার করে বিপুল পরিমাণ মাদক অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। এনসিবি সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য 100 কোটি টাকা। নির্বাচন পরবর্তী হিংসা, বেআইনি গরু পাচার, কাটমানি ও দাগি দুষ্কৃতীদের গ্রেপ্তার, বিনা হেলমেটে বাইক চালানোর মতো বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের 99 থেকে পাঠানো এক নির্দেশিকায় কোন জেলায় কেমন কাজ হয়েছে তা বিস্তারিত জানিয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দপ্তরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। রাজ্য সরকারের জারি করা আইন মেনে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের মুসলিম সমাজ জানিয়েছে এবার থেকে ঈদ সহ কোনো ধর্মীয় উৎসবে গরু কুরবানি দেওয়া হবে না। স্থানীয় মসজিদের সদস্য ফিরোজ খান জানান, যেহেতু হিন্দু সম্প্রদায় গরুকে গোমাতা বলে শ্রদ্ধা ও পুজো করে, এই বিষয়টিকে সম্মান জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মসজিদের ইমাম মৌলানা ফিরোজ আলম আশরাফি জানিয়েছেন, সরকার সমাজের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার সরসোনা অঞ্চলে এক স্কুল ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, নাবালিকা সহপাঠীর সাহায্য নিয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে সেই ঘটনার ভিডিও তুলে রেখে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করা হয়। এরপর সেই স্কুল ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়লে তার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর একাধিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ তদন্ত শুরু করেছে। দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পুর পরিষদ সদস্য সঞ্জয় দাসের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে নাগেরবাজার কাজীপাড়ার বাড়িতেই আত্মঘাতী হন তিনি। তাকে উদ্ধার করে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আগামী 4 দিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এরপর ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আজও উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের প্রতিনিধিরা। রাজ্যে জুলাই থেকে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন ভাওয়াইয়া শুনবেন সোনালী জেসমিনের কণ্ঠে।

ভাবাইয়া শুনলেন সোনালি জেসমিনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরাজি এবং তারপরে হিন্দিতে সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে। এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশন। শুনব আপনাদের কথা, আমাদেরকে ফোন করুন 9434076705 এই নম্বরে। আজ মনপুরা জাংশনে বাংলা ও হিন্দি ছায়াছবির গান।

মনপুরা জংশন শুনছেন বাংলা ও হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। প্রথম গানটি শুনবেন হিন্দি ও বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানে। প্রথম গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে, 1942 আ লাভ স্টোরি ছবি থেকে।

শুনছেন মনপুরা জংশন লাইভ ফোন ইন অনুষ্ঠান 9434076705। এই নম্বরে আপনারা ফোন করুন, আমরা আছি আপনাদের ফোনের অপেক্ষায়, আপনাদের ফোনের বার্তালাপ ভাগ করে নেব আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের সঙ্গে। 9434076705 এই নম্বরে। পরের গানটি শুনবেন মনপুরা জংশন এই অনুষ্ঠানে, পরিন্দা ছবি থেকে আশা ভোসলে ও সুরেশ ওয়াদকরের কণ্ঠে।

0: আর আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন?
1: হ্যাঁ, আমি প্রত্যেকটি অনুষ্ঠানই শুনি, আমার খুবই ভালো লাগে।
0: আচ্ছা,
1: আমি রেডিও নিয়ে থাকি, আমি তো একাই থাকি, আমার রেডিও হলো আমার সঙ্গী।
0: আর জলপাইগুড়িতে আজকে আবহাওয়া কিরকম?
1: আবহাওয়া মানে ভালোই আছে, মানে না গরম না ঠান্ডা,
0: আচ্ছা,
1: মিষ্টি, এরকম
0: বৃষ্টি হচ্ছে?
1: একটু রোদ ছিল, না বৃষ্টি নেই, সকালে একটু রোদ ছিল, এখন রোদ নেই।
0: একেবারেই এখন মেঘলা?
1: হ্যাঁ, একেবারেই মেঘলা।
0: আচ্ছা, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, খুব ভালো
1: ঠিকই
0: লাগলো
1: আছে,
0: আপনি।
1: অনুরোধ করবো।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আগত না হতি, হ্যাঁ আমি অর্ডার দিই এই গানটি, যদি
0: হামে অর,
1: আমি আর দিনে কি
0: আচ্ছা
1: আগাতুম
0: আচ্ছা,
1: না হতি বই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করছি, আপনি শুনতে থাকুন। আজকে এই অনুষ্ঠানে না হলেও এর মধ্যে আপনাকে নিশ্চয়ই এই গানটি শুনিয়ে দেওয়া হবে, আপনি তো সবসময় আমাদের অনুষ্ঠান শুনতেই থাকেন। আপনার অনুষ্ঠান, আপনার অনুরোধের গানটি আমি যথাযোগ্য জায়গায় অবশ্যই পৌঁছে দেব। আর আপনাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা এখন শুনব মনপুরা জাংশনে কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে খুবসুরত এই ছায়াছবির গান।

শুনছেন মনপুরা জাংশন। পরের গানটি শুনবেন দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে, অমিতাভ বচ্চন আশা ভোসলেও শরদ কুমারের কণ্ঠে।

শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন যুব অনুষ্ঠান।

নমস্কার যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠানে তোমাদের সঙ্গে রয়েছি আমি সংযুক্তা। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা কথা বলবো আয়ুষ্মান ভারত উদ্যোগ নিয়ে। প্রথমেই তোমাদের বলি, আয়ুষ্মান ভারত আসলে এমন একটি উদ্যোগ যার মূল উদ্দেশ্য হল স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া। সহজ করে বললে, কেউ অসুস্থ হলে যেন শুধু টাকার চিন্তায় চিকিৎসা বন্ধ না হয়ে যায়, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। সাধারণ মানুষ এটাকে এভাবে বুঝতে পারে, ধরো একটি পরিবারে হঠাৎ কারো বড় চিকিৎসার দরকার হলো। অনেক সময় হাসপাতালের খরচ এত বেশি হয় যে পরিবারকে ঋণ নিতে হয় বা চিকিৎসাই পিছিয়ে যায়। আয়ুষ্মান ভারত সেই ধরনের আর্থিক চাপ কমানোর চেষ্টা করে, যাতে যোগ্য মানুষ নির্দিষ্ট শর্ত অনুযায়ী চিকিৎসার সুবিধা পেতে পারে। এটার আরেকটা দিক হল, শুধু বড় হাসপাতালে চিকিৎসা নয়, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকেও গুরুত্ব দেওয়া, যেমন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ সম্পর্কে সচেতনতা, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি। অর্থাৎ অসুস্থ হওয়ার পর চিকিৎসা নয়, আগে থেকেই স্বাস্থ্য নিয়ে যত্ন নেওয়ার দিকেও গুরুত্ব দেয়। আয়ুষ্মান ভারতকে শুধু একটি স্বাস্থ্য প্রকল্প হিসেবে না দেখে এমন একটি উদ্যোগ হিসেবে ভাবা যায়, যেখানে চেষ্টা করা হচ্ছে যেন চিকিৎসা কোনো বিলাসিতা না হয়ে মানুষের নাগালের মধ্যে থাকা একটি অধিকার সদৃশ পরিষেবা হয়ে ওঠে। আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করার মূল উদ্দেশ্য ছিল এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা, যেখানে মানুষ অসুস্থ হলে চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবে ভেঙে না পড়ে এবং সবাই তুলনামূলকভাবে সহজে স্বাস্থ্য সেবা পেতে পারে। ভারতের মতো বড় দেশে অনেক পরিবার ছিল যারা বড় অসুখের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সঞ্চয় হারাত, ঋণ নিত বা চিকিৎসাই করাতে পারত না। সেই ব্যবস্থা থেকে এই উদ্যোগের ভাবনা আসে। আরও গভীরে দেখলে এর কয়েকটি বড় লক্ষ্য ছিল, স্বাস্থ্যসেবাকে শুধু শহর কেন্দ্রিক না রেখে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া, চিকিৎসার খরচের কারণে যেন পরিবার আর্থিক সংকটে না পড়ে, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো, শুধু রোগ হলে চিকিৎসা নয়, আগে থেকেই স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসাকে গুরুত্ব দেওয়া, দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এই প্রকল্পের মূল ভাবনা ছিল মানুষের স্বাস্থ্য যেন অর্থের ওপর পুরোপুরি নির্ভর না করে, প্রয়োজনের সময় চিকিৎসা পাওয়ার সুযোগ যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই প্রকল্প নিয়ে তোমাদের আরও কিছু কথা অবশ্যই জানাবো, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে একজন আবৃত্তিশিল্পী এবং একজন সঙ্গীত শিল্পী। আমরা এখন সাক্ষী রায়ের গান শুনব। সাক্ষী রায়ের সঙ্গে তবলায় সঙ্গ দিচ্ছেন উৎপল দাস এবং দোতারায় রয়েছেন সতীশ রায়।

0: আমরা শুনলাম সাক্ষী রায়ের একটি ভাওয়াইয়া সঙ্গীত। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো সাক্ষীর এই গানটি। বন্ধুরা, আমরা কথা বলছিলাম আয়ুষ্মান ভারত নিয়ে। এবারে একটু তোমাদের জানাই, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি কি কি পরিবর্তন এনেছে বা আনতে চায়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত এমন একটি পরিবর্তন আনতে চায় যেখানে চিকিৎসা শুধু কিছু মানুষের জন্য সীমাবদ্ধ না থেকে আরও বেশি মানুষের নাগালের মধ্যে আসে। আগে অনেক সময় দেখা যেত মানুষ অসুস্থ হলেও খরচের ভয়ে হাসপাতালে যেতে দেরি করত বা চিকিৎসা মাঝপথে বন্ধ করে দিত। এই উদ্যোগ সেই পরিস্থিতি বদলাতে চায় যাতে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তে অর্থ একমাত্র বাধা না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল স্বাস্থ্যসেবার ধারণাকে বদলানো। আগে অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতো রোগ হওয়ার পরে চিকিৎসায়। এখানে চেষ্টা করা হচ্ছে রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সময় মতো চিকিৎসাকে বেশি গুরুত্ব দিতে। এছাড়া লক্ষ্য হল গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার ব্যবধান কিছুটা কমানো, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকেও আরও কার্যকর করা এবং দীর্ঘমেয়াদে এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা যেখানে স্বাস্থ্যসেবা মানুষের জীবনের মৌলিক প্রয়োজনের অংশ হয়ে ওঠে। আয়ুষ্মান ভারত শুধু চিকিৎসার খরচ কমানোর উদ্যোগ নয়, বরং এমন একটি ভাবনা যেখানে মানুষ অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্য নিয়ে সচেতন হবে এবং প্রয়োজন হলে সময় মতো চিকিৎসা পাবে। ভারতবর্ষে এমন একটি স্বাস্থ্য প্রকল্পের প্রয়োজন হয়েছিল কারণ দীর্ঘদিন ধরে এক বড় বাস্তব সমস্যা ছিল। অনেক সময় চিকিৎসার সুযোগ পেলেও সেই চিকিৎসার খরচ মানুষ বহন করতে পারত না, ফলে কি হতো, ফলে অসুস্থ হওয়ার পরেও অনেক পরিবার চিকিৎসা পিছিয়ে দিত, ঋণের মধ্যেও পড়ে যেত। আরেকটি বড় কারণ ছিল স্বাস্থ্যসেবার অসমতা। শহরে তুলনামূলকভাবে বেশি সুযোগ থাকলেও গ্রাম বা দূরের এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সব সময় সহজলভ্য ছিল না। তাই এমন একটি ব্যবস্থা দরকার ছিল যেখানে শুধু বড় হাসপাতালে চিকিৎসা নয়, মানুষের বাড়ির কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকেও শক্তিশালী করা যায়। এই প্রকল্পের ভাবনা ছিল স্বাস্থ্যকে শুধু রোগ হলে চিকিৎসা হিসাবে না দেখে প্রতিরোধ, সচেতনতা, প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজন হলে উন্নত চিকিৎসা পর্যন্ত একটি ধারাবাহিক ব্যবস্থা তৈরি করা। লক্ষ্য ছিল আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং দীর্ঘমেয়াদে সবার জন্য স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো। কারো চিকিৎসা হবে কি হবে না সেটা যেন শুধু তার আর্থিক অবস্থার উপর নির্ভর না করে, এই প্রয়োজন থেকে এমন একটি স্বাস্থ্য প্রকল্পের জন্ম। বন্ধুরা, আমরা এবারে শুনব শরণ ভাদুরের একটি আবৃত্তি, তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে আবারও ফিরে আসব।
1: কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরে ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব, আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। ধন্যবাদ।
0: আমরা শুনলাম একটি অসাধারণ আবৃত্তি। আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত আর সাধারণ স্বাস্থ্য বীমা দেখতে একই রকম মনে হলেও ভাবনা ও কাজের ধরনে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। সবচেয়ে সহজভাবে যদি বলা যায়, তবে আয়ুষ্মান ভারত হল সরকারের উদ্যোগে নির্দিষ্ট যোগ্য মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার একটি ব্যবস্থা, আর সাধারণ স্বাস্থ্য বীমা হল এমন একটি বীমা পরিকল্পনা যেখানে সাধারণ মানুষ নিজে প্রিমিয়াম দিয়ে কভারেজ নেয়। আরও সহজ করে যদি তোমাদের বোঝাই, তবে আয়ুষ্মান ভারতে মূল লক্ষ্য হল যাতে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ না হয়ে যায়, তাই যোগ্যতা অনুযায়ী সুবিধা দেওয়া হয়। সাধারণ স্বাস্থ্য বীমায় সাধারণত আগে থেকে একটি প্ল্যান নেওয়া হয় এবং তার জন্য নিয়মিত টাকাও দিতে হয়। আয়ুষ্মান ভারত শুধু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার সহায়তা নয়, এর বড় ভাবনা হল স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকেও গুরুত্ব দেওয়া। সাধারণ স্বাস্থ্য বীমার কভারেজ, নিয়ম, সুবিধা কোন কোম্পানির প্ল্যান নেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে বদলাতে পারে। সাধারণ স্বাস্থ্য বীমা হল ব্যক্তিগত সুরক্ষার আর্থিক পরিকল্পনা, আর আয়ুষ্মান ভারত হল স্বাস্থ্যসেবাকে আরও বেশি মানুষের নাগালে আনার একটি সামাজিক উদ্যোগ। আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই স্বয়ংক্রিয়ভাবে পান না, এটি মূলত অর্থনৈতিক দুর্বল ও নির্দিষ্ট যোগ্যতার পরিবারের জন্য তৈরি করা হয়েছে। যোগ্যতা সাধারণত সরকারি তথ্যভাণ্ডার ও নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ঠিক করা হয়। সহজভাবে বললে, গ্রামীণ এলাকার এমন পরিবার যারা সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নির্দিষ্ট শ্রেণীতে পড়েন, ভূমিহীন বা অস্থায়ী শ্রম নির্ভর পরিবার, কিছু বিশেষভাবে সুবিধা বঞ্চিত পরিবার যেমন নারী প্রধান পরিবার বা নির্দিষ্ট দুর্বল গোষ্ঠী, শহরাঞ্চলে নির্দিষ্ট অসংগঠিত পেশার সঙ্গে যুক্ত কিছু কর্মী ও তাদের পরিবার। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু আয় কম হলে হবে এমনটা নয়, নির্ধারিত তালিকায় নাম ও যোগ্যতা অনুযায়ী সুবিধা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে পরিবারের তথ্য আগে থেকেই সরকারি ডেটাবেসে অন্তর্ভুক্ত থাকে। এই প্রকল্পের লক্ষ্য সবার জন্য একই সুবিধা দেওয়া নয়, বরং যাদের চিকিৎসার সময় আর্থিক সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি তাদের কাছে স্বাস্থ্যসেবার সুযোগ পৌঁছে দেওয়া। বন্ধুরা, আমরা একটু স্বাদ বদলের জন্য আবারও শরণ ভাদুরের একটি আবৃত্তি শুনব।
1: বনলতা সেন, কবি জীবনানন্দ দাস। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভনগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ
0: বন্ধুরা। আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি, তাই আরও কিছু কথা তোমাদের জানাবো, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। আয়ুষ্মান ভারত কার্ড করতে কি কি নথি লাগে? কয়েকটি নথি লাগে, যেমন আধার কার্ড, পরিচয় যাচাই ও KYC এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোবাইল নম্বর, OTP ভেরিফিকেশনের জন্য, রেশন কার্ড, পরিবারের তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজন হতে পারে, পরিবারের যোগ্যতার তথ্য বা SECC তথ্য, কিছু ক্ষেত্রে সাম্প্রতিক ছবি বা অতিরিক্ত পরিচয়পত্রও লাগে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, আমাদের হাতে যেহেতু আর সময় নেই, সবশেষে এইটুকুই বলবো যে অনেক সময় আমরা কাজ, পড়াশোনা বা ব্যস্ততার কারণে শরীরের ছোট ছোট সংকেতগুলোকেও কিন্তু এড়িয়ে যাই, কিন্তু সুস্থ থাকার শুরু হয় প্রতিদিনের ছোট অভ্যাস থেকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো হেলদি ফুড, পর্যাপ্ত ঘুম, নিয়মিত নড়াচড়া, মানসিক সুস্থতার যত্ন এবং প্রয়োজনে সময় মতো চিকিৎসা নেওয়া। সুস্থ থাকা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটা পরিবার ও সমাজের শক্তি। নিজের যত্ন নাও, অন্যকে সচেতন করো, কারণ স্বাস্থ্যই সত্যিকারের সম্পদ। বন্ধুরা, আশা করছি তোমাদের এই পর্বটি খুব খুব ভালো লাগলো। আজকের মতো বিদায়, সবশেষে শুনব আমরা একটি সুন্দর মিষ্টি গান সাক্ষীর কণ্ঠে। ধন্যবাদ।

schon denn Jubo Unustan Nagashbani Shiliguri. Jubo Unustan Upostaponai. Chilen Shongjukta Chakraborty. Akashbani Shiliguri. Akon Shunben Grammy Gonji. আজ শুনবেন ড্রাগন মাল্টা চাষ নিয়ে কিছু কথা বলবেন বিশেষজ্ঞ শান্তনু রায়।

0: নমস্কার। আকাশবাণী শিলিগুড়ির গ্রামে গঞ্জে অনুষ্ঠানে আমরা বর্তমানে এসে পৌঁছেছি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার উত্তর সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্মানীয় শিক্ষক শান্তনু রায় লস্কর মহাশয়ের বাড়িতে এবং তার ড্রাগন ফ্রুট বাগানে। সম্মানীয় শিক্ষক শান্তনু রায় লস্কর মহাশয়কে ধন্যবাদ জানাই আপনাকে আকাশবাণী শিলিগুড়ির গ্রামে গঞ্জে অনুষ্ঠানে।
1: আপনাকেও স্বাগত।
0: আমাদের গ্রামে গঞ্জে অনুষ্ঠানে আমাদের যে মূল বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তু হচ্ছে আমরা কি করে আমাদের উত্তরবঙ্গের এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের যারা কৃষক বন্ধুরা আছেন এবং যারা আপনাদের মতন শিক্ষক মহাশয়রা আছেন, আপনারা কিন্তু চিরাচরিত যে চাষাবাদ সেখান থেকে বেরিয়ে গিয়ে ক্যাচ ক্রপ যেটা বলছে নতুন অর্থকরী ফসলের চাষের উপরে আপনারা গুরুত্ব দিয়েছেন, আপনিও তাদের মধ্যে একজন। তাই আজকে আপনার এখানে আমরা এসে আপনার যে কৃষি পদ্ধতি, আপনি বর্তমানে ঠিক কোন কোন ফসল বা কোন ফল আপনি চাষ করছেন এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো। প্রথমেই জানতে চাই আপনি বর্তমানে যে ড্রাগন ফ্রুট এবং মালটা, এই যে মৌসুমী যে একটা ভ্যারাইটি যে চাষ করছেন, এগুলো আপনি কতদিন ধরে আপনার এলাকায় এই বাগিচাতে শুরু করেছেন?
1: 4 বছর ধরে।
0: আপনি গত 4 বছর ধরে ড্রাগন ফ্রুট এবং মালটা বা যেটা বলছি আমরা আমাদের এখানে মৌসুমী যে চাষ করছেন 4 বছর ধরে কাজ করছেন?
1: 4 বছর।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার এই ড্রাগন ফ্রুটের বাগানে আপনি কোন ভ্যারাইটি এবং কতখানি জায়গা জুড়ে চাষ করছেন আপনি একটু বলবেন সংক্ষিপ্ত?
1: আমার এখানে প্রায় 100 বিঘা, মানে প্রায় 40 ডির মতো আর কি জায়গায় ড্রাগনটা আছে।
0: আচ্ছা,
1: সেটা অনেক ভ্যারাইটি লাগানো আছে, সবগুলোই প্রায় কমার্শিয়াল।
0: আচ্ছা আচ্ছা,
1: তার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট যেগুলো দিচ্ছে সেরকম কয়েকটা নাম বলছি, যেমন সিয়াম রেড,
0: আচ্ছা,
1: তারপরে মরক্কন রেড,
0: আচ্ছা,
1: তারপরে তাইওয়ান পিং, সিএন পিং, এরকম প্রচুর ভ্যারাইটি আছে। তো এইগুলাই সবচেয়ে ভালো কমার্শিয়াল। আর হলুদের মধ্যে আছে ইসরায়েলি হলো,
0: আচ্ছা,
1: তারপরে সাদার মধ্যে একটা ভ্যারাইটি আছে, সেটা হলো এটা থাইল্যান্ডের একটা জাত, এটা সুইট ড্রাগন,
0: আচ্ছা,
1: হোয়াইট সুইট ড্রাগন।
0: আচ্ছা, তো এই ড্রাগন ফ্রুট যে আপনি চাষ করছেন, এই চাষ করতে গিয়ে জমি তৈরির জন্য যে পদ্ধতিগত যে ব্যবস্থা, এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন। কারণ আপনার এই সাক্ষাৎকার আমাদের উত্তরবঙ্গ, কেন উত্তরবঙ্গের বাইরে দক্ষিণবঙ্গ কিন্তু আমাদের যারা নবীন যুব সমাজ আছে বা আপনার মতন যারা সম্মানীয় শিক্ষক মহাশয়রা আছেন সবাই অনুপ্রাণিত হবে। ঠিক কিভাবে ড্রাগন ফল চাষে এই জমিটাকে তৈরি করতে হয়?
1: প্রথমে উঁচু জমি তো লাগবেই যদি কেউ মাটিতে লাগায়। তবে মজার বিষয়ে যাদের মানে লাগানোর ইচ্ছে আছে তারা ইচ্ছা করলে ছাদেও লাগাতে পারে।
0: আচ্ছা,
1: ধরেন ফলের ক্যারেটে, টবের মধ্যে, এবং খুব সহজেই হবে এবং খুব অর্গানিক ভাবে করতে পারবেন।
0: অর্গানিক ভাবে করতে হবে, ঠিক ঠিক।
1: তারপরে জমিতে যদি কেউ করে তাহলে একটু উঁচু জমি হতে হবে।
0: আচ্ছা,
1: উঁচু জমি এটা হলো প্রথম কন্ডিশন, কারণ জল যাতে গোড়ায় না দাঁড়ায় সেজন্য একটু উঁচু জমি লাগবে।
0: আচ্ছা,
1: তারপরে প্রয়োজন অনুযায়ী তার উপযুক্ত আর কি কাঠামো করে দিতে হবে।
0: তো এই যে মাটিটা যখন আপনি তৈরি করছেন এই চাষ করার জন্য, সেই মাটিটাতে আপনি তো বললেন যে জৈব অ্যাপ্লিকেশন করে, সেখানে কতবার চাষ করতে হবে জমিটাকে তৈরি করতে গেলে সেটা যদি বলেন?
1: প্রথমে লাগানোর সময় জমিটাকে ভালো করে চাষ করে নিতে হবে।
0: আচ্ছা,
1: করে একটু রোদে শুকাতে হবে, কারণ কিছু খারাপ জীবাণু আমাদের মাটির সঙ্গে মিশে থাকে, সেই জীবাণুগুলোকে নষ্ট করার জন্য সূর্যের আলোই সবচেয়ে উপযুক্ত মাধ্যম।
0: মানে সূর্যের আলো প্রয়োজন ড্রাগন ফল চাষে?
1: সূর্যের আলোতে আর কি
0: মাটিটা অশোধন হয়ে যাবে।
1: হয়ে গেল।
0: আচ্ছা,
1: তার সঙ্গে ডলোমাইটই বলুন আর চুনেই বলুন, ক্যালসিয়াম অক্সাইডেই বলুন আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইডেই বলুন, একটু জমিতে দিলে ভালো হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: জমির যদি পিএস এর কোনো সমস্যা থাকে পিএসটাকে কন্ট্রোল করা যায়
0: ঠিক
1: সেই হিসাবে।
0: আচ্ছা, এই যে ড্রাগন ফলের যে চারা, এটা কি কাটিং লাগানো হয়?
1: বীজ থেকেও চারা হয়, তবে বীজ থেকে অনেক সময় লাগে, 4-5 বছর বা 2-3 বছর লাগে, আর কাটিং থেকে যদি ম্যাচিওর কাটিং হয় 1 বছরেই সেটা প্রোডাকশন দেয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাইবো যে দেখুন আপনার এখানে তো এই কাটিং আপনি তৈরি করেন, তাই তো? আপনার এখানে চারা আপনি তৈরি করে নিচ্ছেন, এই কাটিং যেটা, তো সেক্ষেত্রে এই যে চারা যেটা আছে, চারা লাগানোর সময় ঠিক বছরের কোন সময়টায় আর কোন সময় ফুল এবং ফল আসে এটা যদি একটু বলেন।
1: এমনি সারা বছরই লাগানো যায়, তবে তো আমরা সারা বছরই লাগাতে পারি, তবে জমিতে লাগালে যে সময় প্রচণ্ড রৌদ্র এবং প্রচণ্ড বৃষ্টিপাত সেই সময় না লাগানোই ভালো।
0: আচ্ছা,
1: তাছাড়া বছরের সব সময়ই লাগানো যায়।
0: আচ্ছা আচ্ছা, আর এই ক্ষেত্রে ফুল আর ফলটা কতদিন পরে আসে?
1: মোটামুটি এক বছর হয়ে গেলেই গাছে ফুল চলে আসে। ফুলটা রেডি হতে মোটামুটি 15 দিন লাগে। ফুলের সাইজ প্রায় সানাইয়ের মতো একদম বড়, দেখতে দারুণ লাগে। আর মজার ব্যাপার হলো এটা রাতের মধ্যে আর কি ফুলটা আসলে ফোটে।
0: আচ্ছা, রাতে ফুলটা ফোটে।
1: আর ফল সেট হয়ে যাওয়ার পরে যদি পরাগযোগ করা যায়, কিছু ভ্যারাইটি আছে পরাগযোগ করতে হয়, কিছু ভ্যারাইটি আছে পরাগযোগ না করলেও চলে। কমার্শিয়ালি যারা চাষ করে সাধারণত পরাগযোগ করা সম্ভব না, তবে পরাগযোগ করলে আরো ভালো। সাইজে ফলটা
0: ভালো হবে। তো আপনার এখানে আপনি মোটামুটি 4 রকমেরই ভ্যারাইটি কি করছেন নাকি?
1: আমার কাছে হ্যাঁ মোটামুটি ভ্যারাইটি প্রায় 12-13টা আছে।
0: আচ্ছা আচ্ছা, তার মানে আপনার সঙ্গে যদি কোনো কৃষক বন্ধু বা যারা নিউ এন্টারপ্রেনিওর যারা আছে, যদি কেউ আগ্রহী হয়, যেহেতু হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকেও সহযোগিতা করেন, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও সহযোগিতা করেন, সেক্ষেত্রে যারা নবীন প্রজন্ম বা যারা উৎসাহিত হবেন এই ড্রাগন ফল চাষে, তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে নিশ্চয়ই এই চারাগুলো আপনি তাদেরকে যোগান দিতে পারবেন, তাই তো? বা এর সঙ্গে সঙ্গে তার প্রযুক্তিগত যে পরামর্শ সেটাও আপনি নিশ্চয়ই দিতে পারবেন। আরেকটা ব্যাপার বলবো আপনাকে, এই ড্রাগন ফল চাষে কোনো কি পোকামাকড় বা কোনো রোগের উপদ্রব হয়?
1: যখন ড্রাগনের নতুন ডালপালা হয় তখন একটু হালকা পোকার উপদ্রব হয়, কিছু শোষক পোকা হয়তো খেয়ে নেয়, তো হালকা ধরনের পেস্টিসাইড দিলেই চলে।
0: তবে এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যেগুলো জৈব যেটা আছে, ধরুন যেগুলো ফাঞ্জিসাইড, সেটা অ্যাপ্লাই করাই খুব ভালো হবে,
1: যেমন
0: নিমে ব্যবহার করে
1: দিতে হবে একটা নির্দিষ্ট সময়ে।
0: ঠিক ঠিক। এবার আমি আপনাকে বলছি যে ধরুন কেউ যদি কমার্শিয়ালি করেন, 1 বিঘাতে যদি সঠিকভাবে যদি ড্রাগন ফলের গাছগুলো ভালো হয়, তাহলে কিরকম প্রোডাকশনটা আসতে পারে 1 বিঘাতে?
1: 1 বিঘাতে 4,000 কেজির বেশি পর্যন্ত হবে।
0: এক বিঘা মানে 1 বছরে বলছে। হ্যাঁ, আর

0: এটা ওই চারা লাগানোর কতদিন পর থেকে আসতে পারে?
1: এটা মোটামুটি 3 বছর সময় লাগে।
0: আচ্ছা, একটা গাছ সেটা কত বছর ফলন দিতে পারে?
1: একটা গাছ আমার জানা মতে প্রায় 15-20 বছর।
0: বাহ, মানে একবার একটি গাছ লাগালে সেই গাছটি কিন্তু 15-20 বছর পর্যন্ত ফলন দিতে পারে, মানে সক্ষম।
1: সেটা হলো কলকাতার এক ছাদ বাগানে আর কি, 15 বছরের গাছ দেখলাম। সেখান থেকে আমাদের গাছের বয়স তো অত হয়নি, কিন্তু ওখান থেকেই আগে অভিজ্ঞতাটা।
0: বাহ, এটা খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার আরেকটি ব্যাপার আমরা দেখলাম যে আপনি কিন্তু এই ড্রাগন ফলের যে আপনার বাগান, আপনি কিন্তু মাঝখানে মিক্সড ক্রপিং করেছেন, যাকে আমরা ইন্টারক্রপিং বলছি আর কি। হ্যাঁ, এই ব্যাপারে আপনি একটু বলুন তো, আপনি কি কি লাগিয়েছেন এই ড্রাগন ফলের?
1: এইখানে আমার বাড়ির চাহিদার জন্য যা লাগে আর কি।
0: আচ্ছা,
1: সবে একদম রসুন থেকে শুরু করে আলু থেকে শুরু করে,
0: আচ্ছা,
1: ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কুলি সবই লাগানো আছে, টমেটো, বেগুন। এটা হলো বেশি হলে এটা মার্কেটেও দেওয়া যায়, তারপরে কিছু আমার কাছাকাছি লোক যারা আমার বাগানে আসে তারাও সময় নিয়ে যায়।
0: এটা কিন্তু ভালো জিনিস। দেখুন, আপনি কিন্তু আপনার যে বাগানের যে জায়গাটা, মানে মাঝখানে ইন্টারক্রপিং করে কিন্তু কোনো জায়গা আপনি কিন্তু নষ্ট করছেন না, ঠিক ব্যবহার করে ফেলছেন। এটা দারুণ ব্যাপার। এটা একটা এই ড্রাগন ফলের সঙ্গে এই যে ইন্টারক্রপিং যেটা করছেন, এতে আপনার দৈনন্দিন যে কিছু সবজিরও ব্যবস্থা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার বিক্রিও করতে পারছেন, এটা একটা লাভজনক দিক। তাহলে শান্তনুবাবু, আমরা এতক্ষণ ধরে আপনার এই ড্রাগন ফল চাষ এবং তার সঙ্গে যে ইন্টারক্রপিং, যেটা আপনি যে অন্যান্য যে ফসলগুলো তার মাঝখান দিয়ে চাষ করছেন, দেখুন এই এত কিছুর মাঝখানে আপনার কিন্তু একটা অর্থকরী ব্যাপারটা কিন্তু চলে আসছে। দেখুন, আপনার ড্রাগন ফলের যখন ফল আসবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে চাষগুলো আপনি করছেন এখানে, তারও কিন্তু একটা অর্থকরী প্রভাব আছে। এখান থেকে কিন্তু আপনার একটা ভালো একটা আর্থিক সুরাহা হচ্ছে। তার মানে যখন ড্রাগন ফল চাষ করার সঙ্গে সঙ্গে যদি এরকম ইন্টারক্রপিং আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের দ্বিগুণ লাভ হবে। আমার মনে হয় নি আপনার এখানে যা আপনি করেছেন, এই যে সম্প্রচারিত হচ্ছে, এ দেখে আমরা আশা করছি যে নবীন প্রজন্ম আরো বেশি উৎসাহিত হবে। কেননা এখনকার যা সময় এসছে, কিন্তু একটা ভালো করে যদি কৃষিকাজ, যে কাজটা এখন চিরাচরিত দিক থেকে বেরিয়ে এসে আমরা করতে পারি, সেটা অবশ্যই এই ড্রাগন ফল এবং তার সঙ্গে ইন্টারক্রপিং। এবারে আমি আপনার কাছে আসব, আপনি যে শুরু করেছেন আমাদের এখানে মাল্টা, মৌসুমীর একটা ভ্যারাইটি, এই ব্যাপারে আপনি একটু বলুন তো, মাল্টা জিনিসটা কি?
1: মাল্টা অ্যাকচুয়ালি আমাদের এই উত্তরবঙ্গের সমতলে যে মোটামুটি মৌসুমী বা মাল্টা হবে, এটা আমরা কিন্তু আগে ভাবতেই পারিনি, কল্পনা করতে পারিনি। তো যাই হোক, আমি এটা প্রথমে ইন্টারনেটেই দেখে তারপরে আর কি সিদ্ধান্ত নিলাম যে আমরাও এটাকে করতে পারি। এবং মজার ব্যাপার হলো, এটা আমার কিন্তু চা বাগানে লাগানো।
0: চা বাগানের মধ্যে লাগিয়ে?
1: চা বাগানের মধ্যেই
0: লাগানো, সেফটি হিসাবে নাকি?
1: হ্যাঁ, সেফটি হিসাবে। এবং সেটা প্রায় 4 বিঘা চা বাগানের উপরে আছে আমার। সবথেকে মজার ব্যাপার হলো, এখানকার আমাদের মাল্টা মোসাম্বির যা রস, মানে সেটা হলো বাইরের মধ্যে অত পাওয়া যায় না, খেতেও সুস্বাদু, দারুণ চাহিদাও।
0: আর এইভাবে ভেতরে বিচির সংখ্যা খুব কম?
1: হ্যাঁ, এটা ভ্যারাইটির উপর নির্ভর করে, কিছু ভ্যারাইটিতে বেশি আছে, কিছু কম আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: তবে আপডেট যত ভ্যারাইটি আছে তার মধ্যে বীজের সংখ্যা কম।
0: আচ্ছা আচ্ছা, এখানে ভ্যারাইটিটা কি আপনি অ্যাপ্লাই করেন যদি বলেন?
1: এখানে অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায়।
0: আচ্ছা,
1: যেমন আমাদের ইন্ডিয়ান সিকি বলে একটা ভ্যারাইটি আছে।
0: আচ্ছা,
1: এটা মোসাম্বিকেরই একটা ভ্যারাইটি।
0: আচ্ছা,
1: তারপরে ভিয়েতনামের একটা ভ্যারাইটি আছে, যেটা বছরে 2-3 বার হয়, সেটাই আমার বেশি লাগানো। তারপরে আবার নতুন কিছু আপডেট আরো ভ্যারাইটি আসছে।
0: আচ্ছা,
1: মিশরীয় মাল্টা আসছে, আফ্রিকান ইয়েলো মাল্টা আসছে, ওগুলো আরো আপডেট। আশা করা যায় এই ধরনের মাল্টা মোসাম্বি যদি লাগানো যায় বাজারে, মাল্টা মোসাম্বির থেকে অনেক ভালো হবে, অনেক আপডেট হবে। এবং অনেকেরই ছাদ বাগানে হয়তো হয়েও গেছে, তারা নিশ্চয়ই জানবে যে কত সুস্বাদু খেতে। এবং সবথেকে মজার ব্যাপার, শুধু এটা মাঠে লাগানো যাবে না, টবেও লাগাতে পারে ইচ্ছা করলে।
0: আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি ভাবে যে আমি বাণিজ্যিকভাবে এটার চারা তৈরি করে আমি টবে করে বিক্রি করব, তারও একটা বাড়িতে নিয়ে গিয়ে শখের মিটলো, আবার এদিকে বাগানে লাগিয়ে সেফটি হিসাবেও লাগাতে পারে, একটা অর্থকরী দিক চলে আসছে। এদিকে চা বাগানে সেফটি কিন্তু ভাইটাল জিনিস, সেই ক্ষেত্রে আমি ফলও পাচ্ছি, এদিকে আমার সেফটিও কাজ করছে। মানে এই মালটা চাষ করে বিশেষ করে মৌসুমি একটা নিশ্চয়ই দাম আসে বাজারে, আর এই ক্ষেত্রে কিন্তু একটা অর্থকরীর দিকও চলে আসছে, খুবই ভালো এটা। তবে আরও একটি ব্যাপার বলবো, আপনি কিন্তু পাশাপাশি আমরা দেখেছি আপনি সাদা চন্দনের চারা তৈরি করছেন।
1: সাদা চন্দন, লাল চন্দন,
0: বাহ, তো কিরকম হচ্ছে এই চারাগুলো?
1: সাদা চন্দন, লাল চন্দন আমি মোটামুটি 4 বছর আগে লাগিয়েছি।
0: আচ্ছা,
1: গ্রোথ তো ভালোই, আমাদের উত্তরবঙ্গের মাটিতে যে এত গ্রোথ হবে সেটা আমারও জানা ছিল না।
0: আচ্ছা,
1: এবং গাছ মোটামুটি তো বেশ বড় হয়ে গেছে। এবং তারপরে আমি ভাবলাম যে ফার্মারদের জন্য তো আমাদের যে

0: 1 কোটি টাকা টার্ন ওভারও হতে পারে।
1: তাহলে দেখুন তো দেখি, এই সাদা চন্দন রক্তচন্দন যেটা আমাদের দক্ষিণ ভারত থেকে আসে, সেটা যদি আমাদের এখানেই যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করে তার লালন পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা সকলেই উপকৃত হব এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার দিকে আমরা এগিয়ে যাব।
0: তবে সাধারণ ফার্মারদের কাছে এটা মেসেজ এখনো নাই যে সাদা চন্দনই হোক লাল চন্দন হোক এটা লাগানো যায়। ফার্মাররা এখন লাগাতে পারবে
1: সাদা এবং রক্তচন্দন, তাই তো?
0: হ্যাঁ, আমার উদ্দেশ্য হলো সবাই বাড়ির পাশাপাশি অন্তত পাকে 8-10টা লাগা, তারপরে সাদা চন্দন মোটামুটি 15 বছরে ম্যাচিউর হয়,
1: 15 বছরে ম্যাচিউর হয়ে
0: যায়, লালটা 25 বছরের মতো লাগে,
1: লালটা একটু সময় লাগে বেশি, 25 বছর, তাই তো? এটা দারুণ দারুণ ব্যাপার। তাহলে দেখুন, আপনার এখানে এসে আমরা যে ব্যাপারে সব থেকে বেশি আমরা উপকৃত হলাম, যে দেখুন আপনি একদিকে যেরকম চিরাচরিত যে কৃষি পদ্ধতি সেখান থেকে বেরিয়ে এসে আপনি ড্রাগন ফলের চাষ করছেন, ড্রাগন ফলের চাষের পাশাপাশি আপনি ইন্টারক্রপিং করছেন, আর আপনার এখানে ড্রিপ ইরিগেশন চালু আছে, ড্রাগন ক্ষেতের চারদিক দেখলাম যে ওই নিচে মালচিং করা আছে, অল্প অল্প করে জল যাতে যাতে মাটিটা একটু মানে ওই মালচিংয়ে একটু ভেজা থাকে। আচ্ছা, এবার ঠিক তার পাশাপাশি আপনি মৌসম্বি চাষ করছেন, যার এখানকার নাম হচ্ছে মালটা, যেটা ভ্যারাইটিটা, এটা আপনি ব্যবহার করছেন কোথায়? না, আপনার যে চা বাগান আছে চা বাগানের সেটটি হিসাবে। তাহলে কি হলো, সেটটি চা বাগানের সেটটি খুব প্রয়োজন, খুব প্রয়োজন, আর সেখানে এই সেটটি থেকে আপনি ফল পাচ্ছেন মৌসুম্বি, যেটার ভ্যারাইটির নাম মালটা, এটা একটা বিরাট অর্থকরী দিক আছে। এর পাশাপাশি আপনি করছেন যে সাদা চন্দন এবং রক্ত চন্দনের চাষ, যেটা আপনি বললেন যে সাদা চন্দন 15 বছরের মধ্যে ম্যাচিওর হয়ে যায় গাছ, আর রক্ত চন্দন 25 বছর ম্যাচিওর সময়। তাহলে দেখুন চন্দন কাঠের যে বাজার মূল্য সেটা কিন্তু অনেক বেশি, আমরা অনেক সময় আমাদের পুজোর সামগ্রী কিনতে বা অনেক ক্ষেত্রে কিনতে যাই অনেক দাম, এখন যদি এখানেই এটা উৎপাদিত হয় তাহলে কিন্তু আমাদের এই নতুন যারা আপনার এই সাক্ষাৎকার নেওয়ার পরে যারা আগ্রহী হবেন তারা সকলেই উপকৃত হবেন। সেক্ষেত্রে আপনি বললেন যে সাদা এবং রক্তচন্দন আমরা এখন চাষ করতে পারি, এটা খুব ভালো খবর দিলেন আপনি।
0: আমি বলতে পারি মানে কেউ যদি এই ধরনের কোনো কিছু লাগাতে চায় সে প্রয়োজনে আমার বাগান ভিজিট করতে পারবে, শুধু খালি আমাকে ফোন করে আসতে হবে,
1: আপনার নাম্বারটা একটু বলবেন,
0: এবং ছুটির দিন হলে সব থেকে ভালো।
1: হ্যাঁ, বিশেষ করে রবিবার হলে ভালো হয় বা ছুটির দিন হলে, আপনার পরামর্শ এবং আপনার কাছ থেকে সবকিছু আপনি তাদেরকে সহযোগিতার হাত
0: একদম প্র্যাকটিক্যালি দেখে তারপরে উদ্যোগ নিতে পারবে। তাহলে
1: খুব ভালো, আপনার মোবাইল নাম্বারটা আপনি বলুন।
0: 9679795866।
1: বাহ, খুব ভালো। এতক্ষণ ধরে যে আমরা আলাপচারিতায় ছিলাম, এই যে আমাদের চিরাচরিত যে কৃষি পদ্ধতি, আপনি তো উত্তরবঙ্গের এই জলবায়ু সম্পর্কে সম্পূর্ণ বাকি বহাল। দেখুন এই বছরে কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের যে আবহাওয়াটা এ সময় একটু গরম পড়ে যায়, কিন্তু দেখুন এখন কিন্তু সেরকমভাবে অতটা দুপুর ছাড়া কিন্তু গরমটা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে চাষবাসের ক্ষেত্রে কি কিছু পরিবর্তন হচ্ছে আপনার মনে হচ্ছে? এই
0: যে একটু তো পরিবর্তন হচ্ছে, যেহেতু শীতটা একটু পিছিয়ে গেছে, গাছের ডরমেন্সিটাও একটু পিছিয়ে গেছে, ফুল ফল যা আসতেছে একটু পিছিয়ে, আমের মুকুল একটু দেরি করে আসতেছে, এরকম আর কি, লেবুর যে ফুল সেটাও একটু দেরি করে আসতেছে।
1: আপনার এখানে আমি আম গাছ দেখলাম বেশ সুন্দর, এটা কি ভ্যারাইটি, আপনি যে চারাটা এখানে বড় হয়ে?
0: আমার এখানে বাগানে মোটামুটি আছে 15-20টা ভ্যারাইটি, তার মধ্যে পুষার কিছু ভ্যারাইটি আছে, পুষার অরুণিকা, তারপরে পুষা লালিমা, পুষা শ্রেষ্ঠা, তারপরে থাইল্যান্ডের কিছু সাকসেসফুল ভ্যারাইটি আছে যেটা আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মাটিতে ভালো হচ্ছে, এবং কাটিমন, তারপরে কিউজাই, এরকম প্রচুর ভ্যারাইটি আছে এবং খুব সুন্দর হচ্ছে।
1: এগুলো ফলন ঠিক কতদিন পরে আসতে পারে?
0: এগুলো ফলন মোটামুটি টবে যদি কেউ লাগায় 1 বছর প্লাসেই চলে আসে,
1: 1 বছর প্লাসেই চলে আসে,
0: আর মাটিতে লাগালে 2 বছর লাগে,
1: 2 বছরের মতন লাগে। আর এগুলোর ফল বেশ সুস্বাদু নাকি?
0: ফল খেতেও দারুণ,
1: আমাদের ডিপো হয়ে যাচ্ছি আমরা যদি অর্গানিক ব্যবহার,
0: মানে আসল কনসেপ্ট হলো সবাই নিজে নিজে লাগাক বাড়িতে, ছাদে লাগাক, অক্সিজেনও গাছ যেমন দিবে তার সঙ্গে সুস্বাদু ফলও পাবে। শুধু আম না, পেয়ারা লাগাতে পারে, আমার এখানে একটা খুব কয়েকটা আপডেট জাত আছে, তাইওয়ানের একটা ভ্যারাইটি আছে, তাইওয়ান পিং আছে, থাই গোল্ডেন 8 আছে, থাই 7 আছে, এটা খুবই ভালো খেতে, এবং পেয়ারার সাইজও দারুণ।
1: তো দেখুন একটা ব্যাপারে আপনার দেখলাম, আপনার এখানে শুধু এই ড্রাগন ফল, মালটা, সাদা চন্দন, রক্তচন্দন বা আম,
0: তারপরে কাঁঠালও আছে
1: একটা। আপনি হ্যাঁ এই কাঁঠালের ব্যাপারে একটু বলুন তো, আপনার এখানে কোন ভ্যারাইটিটা আছে?
0: কাঁঠালে

0: এটা সম্ভবত থাইল্যান্ডেরই হবে।
1: আচ্ছা,
0: এইটা খুব আর্লি একটা ভ্যারাইটি, যেটা হলো আমাদের কাঁঠাল সাধারণত আসে ফেব্রুয়ারি মাসে, আর যেটা অক্টোবর মাসেই চলে আসে।
1: আচ্ছা,
0: অক্টোবর সেপ্টেম্বরের মধ্যেই চলে আসে,
1: আগুরি বলে।
0: হ্যাঁ, একদম খুব অ্যাডভান্স চলে আসে এবং এটা কমার্শিয়ালিও খুব ভালো হয়।
1: আচ্ছা, এটা কতদিন লাগবে চারা লাগানোর পর?
0: চারা লাগানোর পরে মোটামুটি এক বছরেই ফল ধরে।
1: তবে
0: এক বছরই ফল ধরে, তো এক বছরের গাছ তো বেশি রেডি হয় না, তবে এক বছর না নিয়ে দুই বছর থেকে কমার্শিয়ালি নিলে সব থেকে ভালো।
1: একটু সময় দিলে গাছটাও ভালো হবে, ঠিক মতন যত্ন আত্তি করতে হবে। তাহলে
0: আপনাকে আমার যে গাছে ফলে আছে আপনি হয়তো দেখেছেন, এবং আমি অনেকগুলো গাছও লাগিয়েছি, সেটা অনেকে ইচ্ছা করলে, অনেকেরই বাড়িতে অনেক ধরনের ফাঁকা জমি আছে, যারা ধরেন একটু সময় কম দিতে পারেন তাদের জন্য কাঁঠাল চন্দন এগুলো ঠিক আছে।
1: অনেকেই সময় দিতে পারে না, মানে যারা বাড়িতে শখে
0: লাগায় লাগলেই হয়ে গেল।
1: এবার যারা অর্থকরীভাবে ব্যাপারটা নেবে তারা কিন্তু নিবিড়ভাবে এটাকে ভালোবেসে ফেলতে হবে, নাহলে কিন্তু ঠিকভাবে মানে অর্থকরী আসবে না। আর যারা শখের বাগান করবেন তাদের আলাদা, তারাও কিন্তু লাগাতে পারেন এগুলো।
0: এই কাঁঠালটা টবেও হয়,
1: কাঁঠালটা টবেও হয়, মানে বড় টবে আর কি। বাহ, ভাবুন তো, টবের মধ্যে কাঁঠাল হচ্ছে, আমরা নিয়ে খাচ্ছি, কি সুন্দর। আর কমার্শিয়ালেও এখন ওই কাঁঠালের যে বাজার দর দেখবেন, আমাদের উত্তরবঙ্গ থেকে ছোটো ছোটো কাঁঠাল ট্রাকে ট্রাকে চলে যাচ্ছে ওই জ্যাম জেরি আচারের জন্য। অথচ দেখুন, এই কাঁঠাল কিন্তু আগে আমাদের এখানে এরকমভাবে বিক্রি হতো না, কিন্তু এখন কিন্তু একটা ভালো বাজার কাঁচা কাঁঠাল, যেটা এঁচড় হিসাবে খাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে জ্যাম জেরি হিসাবে। সেই ক্ষেত্রে কিন্তু এই কাঁঠাল যদি কেউ ভালো করে বিঘার পর বিঘা চাষ করতে পারে যত্ন নিয়ে, একটা অর্থকরী দিক তো আসবে। তো ঠিকই আছে, ভালো। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনাকে বলবো, এই আপনি যেটা অর্থকরী দিকের যে চাষটা করছেন, ড্রাগন ফল, মাল্টা বা সাদা চন্দন, রক্ত চন্দন, এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু চাষ কর, যেমন ক্যাপসিকাম করা যায়। ক্যাপসিকামটা কিন্তু বেশ ভালো বাজার।
0: ক্যাপসিকাম, স্ট্রবেরিও চাষ,
1: স্ট্রবেরিও করা যায় মালচিং করে, তাই না? এটাও কিন্তু খুব দরকার। স্ট্রবেরি চাষটাও কিন্তু আমাদের এখানে হচ্ছে। হ্যাঁ, কেউ আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও কিন্তু উৎসাহ দেওয়া হয়, ডেমো হিসাবে অনেক সময় প্লটও দেওয়া হয়, করছে অনেকেই, কিন্তু আরও বেশি করে আর কি আমাদের এই স্ট্রবেরি আর এই যেমন ড্রাগন, আপনি যেটা বলছেন মাল্টা, যেটা হচ্ছে খুব ভালো। এই আমাদের সামনে এখানে যে স্ট্রবেরি আছে, মাল্টা আছে, খুব ভালো লাগলো। তো এইগুলো আমাদের নবীন প্রজন্মের কাছে একটি বার্তা যাচ্ছে আপনার মাধ্যমে। তবে আপনার কাছে আমরা যেটা আরও জানতে চাইবো যে আপনি এখানে শিক্ষকতা করার পরে আপনি যে সময়টুকু দেন তাতে আপনি কতটুকু সময়ের মধ্যে দিচ্ছেন এখন?
0: ঘুম থেকে বাগানে যদি যাওয়া হয় প্রজেক্টে, তাহলে আর ওখান থেকে আসতে ইচ্ছা করে না, চারদিকে তো সবকিছু হয়ে আছে,
1: সন্তানের মতন আর কি।
0: তো যাই হোক, আমি করি, তারপরে এখানে কয়েকজন আবার কর্মসংস্থান মোটামুটি।
1: হ্যাঁ, এইটাই জানতে চাইছি যে আপনার এই যে বাগিচা, এই যে ড্রাগন ফল, মাল্টা বা আপনার এই নার্সারির যে ব্যাপার, এখানে কিন্তু কিছু মানুষের কিন্তু রোজগারের একটা জায়গা হয়ে গেছে। শুধু আপনার ভালোবাসাটুকুই নয়, আপনার পরিশ্রমটুকু নয়, আপনার এখানে মোটামুটি কতজন লোকের মোটামুটি কাজের ব্যবস্থা হয়?
0: মোটামুটি দুই তিনজন তো থাকেই,
1: থাকে, মানে সারা বছর ওনারা কিন্তু আপনার এখান থেকেই বলতে গেলে পরোক্ষ না প্রত্যক্ষভাবে সেই কয়েকটা পরিবার কিন্তু আপনার মাধ্যমেই কিন্তু আরও উপকৃত হচ্ছে। এটাও একটা বিরাট দিক, শুধু চাষ করলেই হবে না বা নিজের শুধু না, এখানে কিন্তু আপনার মাধ্যমে আরও এই যে তিন চারটে পরিবার তাদের সবাই কিন্তু উপকৃত হচ্ছে, তাদের সংসার চলছে, এটাও একটা বিরাট দিক। আপনি সরাসরি প্রত্যক্ষভাবে তাদের কিন্তু সহায়তা করছেন, তারা আপনার এখানে শ্রম দিচ্ছে, তার বিনিময়ে তারা কিন্তু তাদের রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে।
0: সেইটা যেমন হচ্ছে, পাশাপাশি আমার গ্রামের বা পাশাপাশি শহরের কিছু লোকও আমার এখান থেকে আইসে সরাসরি বাগান থেকে কিন্তু একদম কি বলবো অর্গ্যানিক ফল সংগ্রহ করে নিয়ে যায়। তারা সবসময় সুযোগ পেলেই আসে, এবং অনেক দূর দূরান্ত থেকে, জলপাইগুড়ি থেকে আসে, এরকম শিলিগুড়ি থেকেও আসে।
1: বাহ, এ তো আপনার যে পরিচিতি চলে এসছে, খুব ভালো লাগছে এটা। আর একটা জিনিস আপনাকে জানতে চাই, ড্রাগন ফলের বাজারে আপনি ঠিক কি লাভবান হচ্ছেন, মানে মার্কেটিং এর ক্ষেত্রে?
0: ড্রাগন তো অ্যাকচুয়ালি যারা করছে তারাও যেমন লাভবান, এই ড্রাগন ফল আনতে কিন্তু এক সময় বিদেশে প্রচুর টাকা কিন্তু বিদেশের বাজারে চলে যেত। সেটাও হলো আমাদের এই টাকাটা ভারতবর্ষেই থেকে যাচ্ছে,
1: থেকে যাচ্ছে,
0: তাহলে দুটোই হচ্ছে,
1: দুটোই হচ্ছে,
0: আমরাও অর্থনৈতিকভাবে ডেভেলপ হয়ে গেল।
1: মানে যেরকম আপনি নিজেও আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছেন, আবার আমাদের ভারতীয় অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হচ্ছে, আমরা এটা আমদানি করতে হচ্ছে না, উপরন্তু আমরা তাহলে রপ্তানিও করতে পারবো, তাই না? এটা দারুণ।
0: হ্যাঁ, রপ্তানিও হচ্ছে তো, অলরেডি হওয়া শুরু হয়ে গেছে।
1: হ্যাঁ, এই দেখুন, এই যে যেটা সাদা এবং রক্ত চন্দন, এটাও বিরাট বাজার মূল্য। আর এখান থেকে যখনই এই চাষ করে এই আমরা যদি এখান থেকে চন্দন কাঠটা বাইরে বিক্রি করতে পারি ওপেন মার্কেটে, ভালো বাজার দর পেয়ে যাবো আমরা।
0: এবং চন্দন সম্বন্ধে একটা মেসেজ দেওয়ার আছে, সেটা হলো এই চন্দন উৎপাদনে কিন্তু ভারত এক সময় এক নম্বর স্থানে ছিল।
1: আচ্ছা,
0: কিন্তু রিসেন্ট বিশ্বের যা চাহিদা সেই অনুযায়ী প্রোডাকশন কম হওয়ার জন্যই কিন্তু ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যাতে ফার্মাররাও লাগাতে পারে।
1: খুব ভালো শান্তনুবাবু, আপনাকে আকাশবাণী শিলিগুড়ি গ্রামে গঞ্জে অনুষ্ঠান থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাই, আপনি আপনার ব্যস্ত সময় আমাদের দিয়েছেন। খুব ভালো থাকবেন, আগামী দিন উজ্জ্বল হোক, এই শুভকামনা রইল আপনার প্রতি।

শুনলেন ড্রাগন মাল্টা চাষ নিয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, বিশেষজ্ঞ শান্তনু রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সৌমেন্দ্র দাস, আকাশবাণী শিলিগুড়ি। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী 29 মে পর্যন্ত কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী 27 মে পর্যন্ত কৃষক ভাইদের জন্য জল হওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দুদিনে জল হওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন। এই সঙ্গে শেষ হলো আজকের গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আমাদের সমস্ত শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই। ব্রুস লি এই নামটির সঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। ব্রুস লির ছায়াছবি আমরা অনেকেই দেখেছি। শৈশব থেকেই ব্রুস লি বা জ্যাকি চ্যানের অ্যাকশন আমাদের কল্পনার জগৎকে প্রতিদিন রোমাঞ্চিত করত। অলীক কল্পনাগুলোকে বাস্তবে রূপায়িত করার জন্য সে সময় কতই না কসরত করতাম। ব্রুস লি বা জ্যাকি চ্যানের দৌলতে যে খেলাটি সবথেকে জনপ্রিয় হয়ে উঠেছে তা হল মার্শাল আর্ট। ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব মার্শাল আর্টের একটি অঙ্গ উশু নিয়ে। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন দীপক বর্মন। দীপকবাবু, আপনাকে ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: উশু এটি কি, এ বিষয়ে যদি একটু বলেন।
1: হ্যাঁ, উশু হচ্ছে একটি মার্শাল আর্টের পার্ট। যেমন আগে কুংফু ছিল, আগে উশু নামে কোনো মার্শাল আর্ট ছিল না। মানে চায়নাতে 1970-এর দশকে ওখানে কুংফুই হতো, মানে অনেক আগে থেকেই কুংফু হতো। তো তারা তখন ভাবলো যে
0: ব্রুস লি, যার কথা বলছিলাম,
1: ব্রুস লি, হ্যাঁ,
0: কুংফুর,
1: হ্যাঁ, তখন
0: আদিপুরুষ,
1: হ্যাঁ, সেখান থেকেই ফেমাস হয়েছে। ব্রুস লি ছিল, তারপর জ্যাকি চ্যান, জেট লি ওরা আসছে। তো চায়নাতে কুংফু হতো, গ্রামে গ্রামেই হতো কুংফু। তো তারা তখন ভাবলো যে এটিকে মানে স্পোর্টসে কী করে আনা যায়। এটি তো মানে গ্রামে গ্রামে খেলা হচ্ছে, কিন্তু এটি কেউ জানতে পারছে না। তো স্পোর্টসে আনার জন্য তারা এটিকে মানে মডিফাই করে, আরও মডার্ন করে তোলে। মডার্ন করে এটাকে উশু তারা স্পোর্টস নাম দেয়। আর এখন এই স্পোর্টসই এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আমাদের ইউথ অলিম্পিকে আছে। আর উশুর মিনিং হচ্ছে উমিন ওয়ার শু মিন আর্ট, মানে যুদ্ধকলা কৌশল।
0: আচ্ছা।
1: আর উশু তো হচ্ছে তারা এমনভাবে করেছে যে দুটি পার্ট করেছে, একটি হচ্ছে সান্ডা ফাইটিং, মানে ওজন হিসেবে হয় ফাইটিং, আর একটি তাওলু। যারা একটু ভয় পায় তারা তাওলু করতে পারে। যেমন তাওলুতে একাই প্রদর্শন করতে লাগে, মানে নিজেকে কল্পনা করে ছায়া যুদ্ধের মতন সেটাকে প্রদর্শন করতে হয়।
0: আচ্ছা। তো বিভিন্ন যে মার্শাল আর্ট,
1: হ্যাঁ,
0: ধরুন টাইকোয়ান্ডো, কুংফু, ক্যারাটে, রীতিনীতিগত বা কলাকৌশলগত কি পার্থক্য রয়েছে উশুর সঙ্গে?
1: হ্যাঁ, এটিতে অনেক পার্থক্য আছে। কারণ উশুকে মাদার অফ মার্শাল আর্ট বলা হয়, এটির পিছনেও কারণ আছে। কারণ উশুর যে সান্ডা ফাইট হয় সেটি অন্যান্য মার্শাল আর্টের থেকে একদমই ডিফারেন্ট। যেমন আপনি ক্যারাটেতে দেখবেন, ক্যারাটেতে অনেকগুলো ফেডারেশন আছে, তার মধ্যে ওদের স্টাইল একটু আলাদা। তারপর তাইগুন্ডোতে যেমন আছে, তাইগুন্ডোতে শুধু কিক ইউজ হয়,
0: আমি শুধু পা,
1: শুধু পা, মানে সবার নিজের জায়গায় বেস্ট। কিন্তু উশুতে হচ্ছে সান্ডা যে আছে, সান্ডাতে হচ্ছে কিকও আছে, বক্সিং আছে, অ্যান্ড রেসলিং, মানে জুডো, এই তিনটাকে মিক্স করে সান্ডা ফাইট বানানো হয়েছে। তাই এটি মানে অন্যান্য মার্শাল আর্টের থেকে একটু টাফ আর একটু ডিফারেন্ট।
0: না, আপনাদের যে তলোয়ারের যে কলাকৌশল, সোর্ডের যে কলাকৌশল, সেটা কি প্রথম থেকেই দেওয়া হয়?
1: না, উশুতে মানে ওখানে আগে যখন বাচ্চারা আসে শিখতে, তখন ওদেরকে মানে প্রথমে তো একসাথে ট্রেনিং হয়, তারপর ওখানে মানে যারা কোচ আছে স্যাররা, ওরা দেখে যে এই বাচ্চাটাকে মানে ফাইটে ভালো হবে নাকি তাকে যদি তাওলুতে দিই, মানে সোর্ডের বা স্টিকে, সেটাতে ভালো হবে। তারা আগে বেসিক করায়, তারপর ওরা ওখান থেকেই মানে আলাদা আলাদা পার্ট করে দেয়।
0: আচ্ছা আচ্ছা, এবারে যে কথাটি জিজ্ঞাসা করব, আপনার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি জলপাইগুড়ি, ময়নের ব্লকে।
0: জলপাইগুড়ি ময়নাগুড়িতে আপনার বাড়ি, মানে ময়নাগুড়ি একটা গ্রাম পঞ্চায়েত।
1: হ্যাঁ।
0: তো এইরকম একটা প্রত্যন্ত জায়গায় উশুর মতো বিদেশি একটা মার্শাল আর্ট, কীভাবে আপনি এই উশুর সঙ্গে যুক্ত হলেন?
1: হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমি মুভি দেখতাম, ওই জ্যাকি চ্যান, জেট লি আর ব্রুস লির মুভি দেখতাম। তো আমার খুব ভালো লাগতো মার্শাল আর্ট। যখন আমি প্রায় 7-8 বছর ছিল তখনই আমি ভাবছিলাম যে শিখবো। তো আমাদের ওখানে ছিল না, শুধু ময়নাগুড়িতে একটি জায়গাতেই শেখাতো।
0: মানে আপনি প্রথম থেকে উশু?
1: হ্যাঁ, মানে
0: আমি
1: যে কোনো মার্শাল আর্ট, আমি বুঝতাম না উশু কি, কিন্তু আমি ভাবছিলাম যে মার্শাল আর্ট আমি শিখবো। এটা আমার মানে ইচ্ছা ছিল খুব, যে মার্শাল আর্ট শিখবো, শক্তিশালী হব, শক্তির উপাসনা করব। যেমন কেউ আমাকে অ্যাটাক করতে আসলে যাতে আমি রক্ষা করতে পারি, এবং আমার
0: সেলফ ডিফেন্স যেটা যে কোনো মার্শাল আর্টের প্রধান বৈশিষ্ট্য।
1: হ্যাঁ, যাতে আমি
0: মানে অ্যাটাক করাটা কিন্তু উদ্দেশ্য নয়,
1: না, অ্যাটাক করাটা উদ্দেশ্য নয়, যাতে আমি আমার আত্মরক্ষা করতে পারি। এটা আমি ভাবতাম, কেউ আমাকে অ্যাটাক করতে আসলো বা আমার ফ্যামিলিকে অ্যাটাক করতে আসলো। তো আমার ভালো লাগতো, ছোটো থেকেই মার্শাল আর্ট আমার খুব পছন্দের ছিল।
0: আচ্ছা, তো তারপরে কিভাবে আপনি প্রবেশ করলেন?
1: হ্যাঁ, তারপর
0: শুরু করলেন।
1: তারপর আমি মানে অনেক খুঁজেছিলাম, কোথাও ছিল না। তারপর আমার বাবাও একদিন খোঁজ পায় যে এখানে শেখানো হয়, ময়নাগুড়ির একটি জায়গায় শেখানো হয়, আনন্দনগর লালবাবা শিব মন্দির নামে একটি জায়গা আছে, সেখানে শেখানো হয়। তো সেখানে আমার বাবা নিয়ে যায়, তো আমি খুব খুশি খুশি গিয়েছিলাম। তারপর যখন আমি সেখানে যাই, মানে মার্শাল আর্ট শুরু করি, তারপর কয়েকদিন পরে আমার মনে হয় যে এটা তো শুধু শিখছি, ভালো, আমি তো আমার রক্ষা করব, কিন্তু আমাকে অন্যজনকেও রক্ষা করতে হবে।
0: তাই সেটা কি উশু ছিল না যখন প্রথম শুরু
1: হলো? তখন উশুই ছিল।
0: আচ্ছা,
1: হ্যাঁ, সেখানে যে স্যার করাতো উশুই ছিল।
0: আচ্ছা,
1: মানে আমি বুঝতাম না, আমি ভাবতাম ক্যারাটেই হয়তো, ক্যারাটে বা যে কোনো মার্শাল আর্ট, তখন আমি বুঝতাম না উশু মানে কি। পরে যখন এক মাস দেড় মাস হয় তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এই মার্শাল আর্টটি খুব ভালো,
0: মানে সবার থেকে একটু আলাদা,
1: আচ্ছা, তো এইভাবেই মানে খুব ভালো লাগে। তো আমি তখন ভাবলাম যে না, শুধু আমি শিখলেই হবে না, আমার যে পাশে গ্রামে ছেলেমেয়েরা আছে তাদেরকেও নিয়ে আসতে হবে। তখন আমি কী করলাম, তাদেরকেও এক এক করে সবাইকে মার্শাল আর্টেই মানে ঢুকিয়ে দিলাম এখন ক্লাসে।
0: তো বর্তমানে ওখানে আপনাদের গ্রামের কতজন এই উশু শিখছে?
1: আমার গ্রামে আমার বন্ধু মিলে প্রায় 16-17 জনকে আমি নিয়ে আসছি। তারা এখন মানে অন্যান্য যে প্রাইভেট স্কুলগুলো আছে তারা স্কুলেই শেখাচ্ছে এবং ভালো স্যালারিও পাচ্ছে।
0: আপনার গুরু কে?
1: আমার প্রথম গুরু শঙ্কর দাস স্যার, যার হাত ধরে আমি উশুতে আসি এবং তিনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। তার কাছে ট্রেনিং করে আমি ন্যাশনাল মেডেল পেয়েছি এবং ওখান থেকে আমি স্কলারশিপ পেয়ে আবার পাঞ্জাবে 3 বছর ছিলাম।
0: পাঞ্জাবে?
1: হ্যাঁ, আমি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছি, ওখানে স্পোর্টস নিয়েই করেছি।
0: আচ্ছা,
1: মানে আমি ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন করেছি আর ওখানে আমি স্কলারশিপে ছিলাম 3 বছর।
0: আচ্ছা, তারপরে?
1: ওখান থেকে তারপর আমার একটু পারিবারিক সমস্যা হয়, তার জন্য আমি সেখানে কোর্স কমপ্লিট করি। তারপরে আরও কোর্স করার ইচ্ছা ছিল কিন্তু আমি পারিনি, তো বাড়ি এসে পড়ি। তারপর আমি এখানে ট্রেনিং করেছিলাম, তারপর আমি ন্যাশনাল গেমসের জন্য সিলেকশন হই, ন্যাশনাল গেমসও খেলেছি।
0: প্রথম আপনার গুরু হচ্ছেন শঙ্কর দাস, তারপর?
1: তারপর শঙ্কর দাস স্যার যে আছে তিনি আমাকে আবার বাইরে পাঠান, আমাকে নেপালেও ট্রেনিংয়ের জন্য পাঠান। ওখানে আমার গুরু ছিল বিনোদ মালিক, তারপর ওখান থেকে ময়নাগুড়িতেও আসি। তারপর এখান থেকে আমি যখন স্কলারশিপ পেলাম 2018 তখন আমি পাঞ্জাবে চলে যাই, সেখানকার গুরু হচ্ছে অবিকল স্যার।
0: আচ্ছা, তো সেই সময় আপনারা ওরকম একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থাকেন, হয়তো এইরকম একটা মার্শাল আর্টকে ঠিক ঠিক শেখার জন্য যতখানি পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোটাও হয়তো আপনাদের ছিল না সেই সময়। কিভাবে তিনি উৎসাহিত করতেন?
1: হ্যাঁ, সেখানে আমাদের ওরকম কিছু ছিল না, না ম্যাট ছিল, না গ্লাভস ছিল, না কোনো সোর্ড ছিল, না ইউপেন্স। তো আমাদের যে স্যার ছিল তিনি কী করতেন, কাঠের সোর্ড বানিয়ে দিতেন, ওগুলো দিয়ে আমরা বেসিক করতাম। যখন আমরা বাইরে খেলতে যেতাম যে প্লেয়াররা থাকে তাদের কাছে আমরা সোর্ড নিয়ে খেলতাম, মানে বলতাম যে সোর্ডটা দাও আমরা ইভেন্টটা করব, তখন তারা দিয়ে দিত, ওইভাবেই আমরা মানে এগিয়েছি।
0: আপনাদের যে ধরুন রেগুলার একটা রুটিনের মধ্য দিয়ে আপনাদের চলতে হয়, কেমন থাকে আপনাদের রুটিন?
1: যদি প্লেয়ার হতে হয় তাহলে তাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, এমন না যে আমি আজকে প্র্যাকটিস করলাম আর 2 দিন রেস্ট, তাহলে আমরা ভালো প্লেয়ার হতে পারবো না। যদি ভালো প্লেয়ার হতে চাই তাহলে দিনে 4-5 ঘন্টা ট্রেনিং করতেই হবে। যেমন রেগুলার আমরা ভাত খাচ্ছি, স্নান করছি, সেম এটাকেও স্পোর্টসকেও আমাদেরকে রেগুলারলি এরকম করতে হবে যে একদিনও ছুটি নেওয়া যাবে না, তাহলে আমরা ভালো প্লেয়ার হতে পারবো এবং ভালো জায়গায় পৌঁছতে পারবো। তাই আমি সবাইকে বলি যে যারা যে কোনো স্পোর্টস, শুধু উশু না, যে কোনো স্পোর্টস করো কিন্তু রেগুলার করো এবং মন দিয়ে করো, ভালোভাবে করো। আমি সবাইকে এই
0: সকালে কটার সময় ওঠেন, তারপর কেমনভাবে প্র্যাকটিস করেন?
1: হ্যাঁ, আমি যখন ছোটোবেলায় যেতাম সকালে আমরা প্রায় 4:30 দিকে উঠতাম, 4:30 উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আবার 5 দিকে আমরা গ্রাউন্ডে পৌঁছে যেতাম।
0: আচ্ছা,
1: আবার ওখানে ট্রেনিং করতাম 2 ঘন্টা, তারপর বাড়ি এসে সকালে যেরকম নর্মাল খাওয়া দাওয়া হয় এরকম করতাম, আবার দুপুরে 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করতাম। আবার স্কুল যে আমি যেতাম, স্কুলে আমি স্কুল দিয়েই আমি ক্লাসে চলে যেতাম, মানে স্কুলে বাড়ির থেকে আমি টিফিন নিয়ে যেতাম, সেখানে টিফিন খাওয়া দাওয়া করে স্কুল ছুটি হতো, ডাইরেক্ট আমি বিকালে ক্লাসে চলে যেতাম এবং ক্লাস থেকে আবার বাড়ি চলে যেতাম।
0: আচ্ছা,
1: এটাই রুটিন ছিল আমার।
0: আচ্ছা, তো আপনি এই যে উশুর কথা বলছেন, উশুতে কটা পার্ট বা কেমনভাবে কী কী আছে উশুর মধ্যে?
1: হ্যাঁ, উশুতে বললাম উশুতে 2 পার্ট আছে, মানে একটি হচ্ছে সান্ডা, একটি তাওলু। সান্ডারা হচ্ছে যারা একটু সাহসী, ভয় পায় না তারা সান্ডা করতে পারে, আর যারা একটু ভয় পায় যে ফাইট করবে না বা কিছু, উশু শিখবে, মার্শাল আর্ট করবে কিন্তু মানে ফাইটের থেকে একটু ভয় পায় যে যাতে মুখে চোট না লাগে, নাকে বা দাঁত না ভাঙে, ঠোঁট না কাটে,
0: তারা
1: তাওলু করতে পারে।
0: আচ্ছা, আর ফাইটিং যেটা সেটা একদম?
1: হ্যাঁ, ফাইটিং একদম ফুল কন্ট্যাক্ট হয়, ফাইটিংয়ে একটু ইঞ্জুরি হওয়ার চান্স বেশি থাকে।
0: ডায়েট আপনাদেরকে কীভাবে কী মেনটেন করতে হয়? খাবার দাবারের কি কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা আছে?
1: হ্যাঁ, ডায়েট তো মেনটেন করতে হবে, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন ডায়েট সম্বন্ধে অত বুঝতাম না যে ডায়েট কী, ডায়েট কী জিনিস, বাড়িতে যেরকম খাবার হতো সেরকমভাবেই খেতাম। কিন্তু যখন একটু বড় হলাম, যে বাইরে যখন খেলতে গেলাম, তখন বাইরের প্লেয়াররা দেখি ডায়েট অনেক মেনটেন করে, ওরা সাথে নিয়েও আসে খাবার, ওদের এক্সট্রা খাবার যেগুলো ডায়েটের থাকে। তো ওইভাবেই শিখলাম যে ডায়েট কী, ডায়েট কী কী ডায়েট নিতে হয়, যেমন ওয়েট কমানোর জন্য কী ডায়েট নিতে হবে, ওয়েট বাড়ানোর জন্য কী ডায়েট নিতে হবে, এগুলো আমি শিখেছি এখন।
0: প্রথম কবে থেকে আপনি এই উশুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করলেন?
1: আমি ফার্স্ট স্টেট চ্যাম্পিয়নশিপ খেলেছিলাম 2012,
0: সেটা কোথায়?
1: কলকাতায়।
0: আচ্ছা,
1: আর আমি ন্যাশনাল প্রথম খেলেছিলাম 2015 হিমাচলে, সেখানে আমি জুনিয়র ন্যাশনাল খেলেছিলাম, ওখানে আমার ব্রোঞ্জ মেডেল আছে।
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: তাহলে প্রথম মানে বলতে পারেন রাজ্যস্তরে, তাই না? রাজ্যস্তরের মেডেল আপনার কলকাতাতে, নাকি ওটা জাতীয় স্তরে?
1: না, রাজ্য ছিল কলকাতায়, এবং যখন আমি ন্যাশনাল যাই প্রথম হিমাচলে পাই,
0: হিমাচল
1: ন্যাশনাল,
0: সেখানে আপনি
1: ব্রোঞ্জ
0: পদক।
1: ব্রোঞ্জ,
0: এই যে ধরুন আপনারা যখন প্রতিযোগিতায় নামেন, ধরুন তার ঠিক আগ মুহূর্ত দিয়ে কিভাবে নিজেদেরকে মোটিভেট করেন?
1: হ্যাঁ, যখন আমি নামি রিংয়ে, তার একটু আগে আমি মেডিটেশন করি, প্রাণায়াম করে নিই, আর এবং 10 সেকেন্ড আগে আমি আমার স্যারের কথা এবং আমার বাবা মার কথা আমি চোখ বন্ধ করে ভাবতে থাকি, কারণ তারা আমাকে অনেক সাপোর্ট করেছিলেন, তাদের জন্য আমাকে জিততে হবে, এই কথাটা ভেবেই আমি রিংয়ে নামতাম।
0: আচ্ছা, এই যে বললেন যে কলকাতায় আপনি যেটা আপনার রাজ্যস্তরে বা জাতীয় স্তরে যে পুরস্কার পেয়েছেন, এছাড়া আর কি কি পুরস্কার পেয়েছেন?
1: হ্যাঁ, আমার 2015 জুনিয়র ন্যাশনালে ব্রোঞ্জ মেডেল আছে, এবং 2017-18 এবং 2019 সিনিয়র ন্যাশনালে আমার একবার সিলভার মেডেল আর দুবার ব্রোঞ্জ মেডেল আছে। আর আমি ন্যাশনাল গেমসও কোয়ালিফাই করেছিলাম, ন্যাশনাল গেমসে গিয়েছিলাম, কিন্তু ন্যাশনাল গেমসে আমি মানে ফোর্থ পজিশন হয়েছিলাম। এবার যে 2025 হয়েছিল উত্তরাখণ্ডের দেরাদুনে, সেখানে আমি ফোর্থ পজিশনে ছিলাম।
0: আচ্ছা, এই যে আপনাদের যাতায়াত বা এই যে আপনাদের একটা এই খেলা নিশ্চয় করতে গিয়ে আপনাদের অনেক রকমের খরচ হয়, তো সরকারিভাবে কোনো রকমের সহযোগিতা পান?
1: ন্যাশনাল গেমস যেটা হতো গভর্নমেন্টের, সেখানে দিত, সরকার গভর্নমেন্ট থেকে দিত, কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য কোনো কিছু দিত না, ওটা নিজের খরচাতে যেতে লাগতো।
0: এই যে আপনি জাতীয় বা রাজ্যস্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কারের কথা, খেতাবের কথা বললেন, সেই সময়কার কিছু যদি কিছু মুহূর্ত এমন কিছু থাকে, সেগুলো কেমন লেগেছিল বা কেমন আপনার মনে হয়েছিল সে সময়, সে বিষয়ে যদি একটু বলেন।
1: হ্যাঁ, যখন আমি মেডেল জিতেছিলাম প্রথম, তখন আমি আমার বাড়ির কথাই মনে করছিলাম, যে আমার বাবা মা আমার জন্য কত কি স্যাক্রিফাইস করেছে, আমার গুরু আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার যে স্যার ছিল শঙ্কর স্যার, তিনিও অনেক সাপোর্ট করেছেন। মানে আমি যখন ছোটো ছিলাম তখন আমার, আমি তো তাওলু খেলতাম, তো আমার তাওলু মানে তাওলু শুজ আলাদা রকম হয়, তো ওটা মানে চায়না থেকে আসে, রাশিয়া থেকে আসে, ওগুলোর অনেক দাম পড়ে, তো ওই স্যারই আমাকে কোথা থেকে ডোনেশন নিয়ে আমাকে এগুলো কিনে দিত।
0: তাওলু মানে যেটাতে মারপিট নেই?
1: হ্যাঁ, মারপিট নেই, তাওলু। হ্যাঁ, আমি ন্যাশনাল তাওলু খেলেছিলাম।
0: আচ্ছা,
1: তো স্যার মানে আমাকে ডোনেশন নিয়ে ওগুলো শ্যুজ কিনে দিয়েছিল, ড্রেস। আমার বাবাও আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, আমার বাবা আমার মানে বাবার কাজ বন্ধ করে আমাকে গ্রাউন্ডে নিয়ে যেত খেলার আগে, 3-4 মাস আগে থেকেই।
0: বাবা কী করেন?
1: আমার বাবা পাইপ লাইনে কাজ করতো, তো এখন এখন কাজ করে, এখন বাড়িতেই থাকে। তো যখন আমি মেডেল জিতেছিলাম, শুধু আমার বাবা মার কথাই আর আমার স্যারের কথাই মনে পড়ছিল, যে তারা এত স্যাক্রিফাইস করেছিল।
0: এই যে তাওলুর কথা আপনি বললেন, তাওলুতে জাজরা ঠিক কী কী দেখে মার্কিংটা করেন?
1: হ্যাঁ, তাওলুতে ইঞ্জুরি কম আছে, কিন্তু তাওলু হার্ড বেশি আছে, কারণ তাওলুতে অনেক মুভমেন্ট হয়, জাম্পিং মুভমেন্ট হয়, যেমন তাওলুতে অনেক জাম্প থাকে, 720, 540, এগুলো শূন্যের মধ্যে ঘুরে বসতে হয়, তো যদিও ওটাতে একটু ডিসব্যালেন্স হয়, জাজেসরা পয়েন্ট কেটে দেবে। আর তাওলুতে হচ্ছে মেন হচ্ছে টাইমিং থাকে, 1 মিনিট 20 থেকে 25 সেকেন্ড, যে তাওলু করছে সে যদি 1 মিনিট 20 সেকেন্ডের আগেই তাওলু শেষ করে দেয়, তাহলে তার পয়েন্ট মাইনাস করে দেবে জাজেসরা, আর যদি 1 মিনিট 25 সেকেন্ডের উপরে যায় তাও পয়েন্ট মাইনাস হবে। তো তাওলুতে মুভমেন্ট ভালো করতে হবে, আর হেড মুভমেন্ট, এক্সপ্রেশন, এগুলো সব ভালোভাবে করতে হয়।
0: আমি সকলের উদ্দেশ্যে একটা সাধারণ প্রশ্ন করছি, কারণ খেলাতে হার জিত থাকে, আমাদের জিত হয়তো অনেকটা দেরি করে আসে। ধরুন একটা ম্যাচে হেরে গেলেন, তখন কিভাবে নিজেকে মোটিভেট করেন সেই সময়টাতে?
1: হেরে গেলাম, তখন ভাবি যে আরও আমাকে প্র্যাকটিস করার দরকার, এই ভাবনাটা নিয়েই আমি আসতাম। আর আমার প্র্যাকটিস টাইম আরও, আমি যেখানে আমি 4 থেকে 5 ঘন্টা করতাম, সেখানে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি বাড়িয়ে দিতাম, এভাবে করেই করতাম আমি।
0: আপনি যে জলপাইগুড়িতে ময়নাগুড়ি ব্লকে আছেন, বহুদিন থেকে এই খেলাটার সঙ্গে জড়িত, তা বর্তমানে আপনার এই সফলতার পরে উশুতে কী কী উন্নতি হয়েছে?
1: হ্যাঁ স্যার, আমরা যেমন উশুটাকে গভর্নমেন্ট অনেক স্কুলেই আমরা এখন ট্রেনিং করাচ্ছি, সেখান থেকে ছেলেমেয়েরা স্কুল গেমসে গিয়েছে, এবং আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকেই এই বছরও 4 জন স্কুল ন্যাশনাল গেমসে গিয়েছে, এবং 1 জনের মেডেলও আছে, ব্রোঞ্জ মেডেল। তো অনেক স্কুলেই আমরা এখন ছড়াতে পেরেছি এই খেলাটাকে, আর অনেক স্কুলেই জানে যে উশু কী, আগে তো জানতো না, এখন আমি আছি, আমার টিমও আছে, তারা গিয়ে গিয়ে অনেক প্রচার করেছি।
0: আগামীতে সুযোগ সুবিধা আর কী কী আশা করছেন?
1: হ্যাঁ, সুযোগ সুবিধা যদি স্টেট গভর্নমেন্ট থেকে জবের জন্য যদি ভ্যাকেন্সি দেয়, যেমন অন্যান্য স্টেটে তারা স্টেট ন্যাশনাল পার্টিসিপেট করলেই তাদেরকে পুলিশ বা অন্যান্য জবে দিয়ে দিচ্ছে,
0: যেটা অন্যান্য খেলাতে কিন্তু আছে, ইভেন হেপটা থেলেন বা অন্যান্য।
1: তো এখন গভর্নমেন্ট যদি সাপোর্ট করে তাহলে আরও বাচ্চারা এগিয়ে যাবে।
0: ধরুন আপনি যখন শুরু করেছিলেন, আপনি উত্তরবঙ্গের কথা বললেন, উত্তরবঙ্গে আপনি অনেক স্কুলে এখন এই খেলাটিকে জনপ্রিয় করতে পেরেছেন, যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের অবস্থা কেমন উশুর বর্তমান?
1: পশ্চিমবঙ্গের অবস্থা একটু পিছনেই আছে, কারণ এখানকার বাচ্চারা অনেক কষ্ট করে মানে নিজের টাকা খরচা করেই তারা ন্যাশনাল খেলে, এবং উশুতে মানে কিটসের অনেক দাম, যেমন শুজ হলো, তারপর সান্ডার যে গ্লাভস থাকে, প্যাড থাকে, এগুলোর প্রচুর দাম পড়ে, তাও তারা নিতে পারে না। তো আমরা মানে এখন অনেক পিছিয়ে আছি, যেমন অন্যান্য স্টেট মণিপুর, আসাম, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, তারা অনেক আমাদের থেকে এগিয়ে আছে। তো আমরাও ধীরে ধীরে চেষ্টা করছি যে যাতে আমরাও এখান থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার বের করতে পারি, তার জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।
0: যারা নতুন খেলা শিখছে বা যারা আপনার কাছে আসছে বা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছে, উশু শিখছে, কি কি টিপস দেবেন তাদেরকে, মানে কিভাবে করে তারা একজন সফল উশু খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে?
1: হ্যাঁ, যেই ছেলেমেয়েরা আমার কাছে আসে মানে আমাদের জেলাতে যারা আছে শিখে, তাদেরকে আমি একটা কথাই বলি যে তোমরা যদি এটাকে ভালোভাবে করতে চাও বা এটার থেকে ফিউচার বানাতে চাও ভালোভাবে, তাহলে তোমরা রেগুলার ট্রেনিং করো, এটা 4-5 ঘন্টা ট্রেনিং করো আর মন থেকে ট্রেনিং করো, তাহলেই তোমরা সাকসেস পাবে। যেমন আমরা পড়াশোনা করি, কিন্তু অনেক গার্জিয়ানরা আছে কী হয় মানে খেলাটাকে সাপোর্ট করে না,
0: ঠিক?
1: তো গার্জিয়ানকে বাড়িতে গিয়েও বোঝাতে হয় যে খেলাতেও ফিউচার আছে। এখন যেমন আমাদের জেলাতে সেন্ট্রাল গভর্নমেন্টে একজন স্পোর্টস কোটা থেকে মানে জব পেয়েছে, উশু থেকেই,
0: হয়তো আগামীতে রাজ্য সরকারের থেকেও এই সমস্ত পাওয়া যাবে।
1: হ্যাঁ, তো এগুলো গিয়ে বলতে হয়, তো বাড়িতেও বোঝাতে হয়, বাচ্চারা তো বুঝে যায়, কিন্তু মেন হচ্ছে গার্জিয়ানদেরকেই বোঝাতে একটু কষ্ট হয়, তাদেরকে মানে বাড়ি বাড়ি গিয়ে একটু বলতে হয়।
0: তো তাদেরকে কী কী টিপস দেবেন? ধরুন তারা খেলাটা শুরু করলো, এবার এটা তো আপনি যেটা বললেন সেটা তো হলো বাড়িতে গিয়ে বোঝাতে হচ্ছে বা তাদেরকে সবসময় ইতিবাচক মানসিকতা রাখতে হবে, আর কী কী করতে হবে?
1: আমি বাচ্চাদেরকে এটাই বলি যে তোমরা যদি করো ভালোভাবে করো, আর না করলে ছেড়ে দাও, অন্য কিছুতে যাও। কারণ আমি যদি এটাকে করি 1-2 বছর করলাম, তাহলে আমি এটাতে কোনো লাভ পাবো না, না এটাতে ফিউচার হবে না কিছু। যেমন পড়াশোনা করতে গেলে অনেক পড়াশোনা করে তারপরে জব পাওয়া যায়, সেম মার্শাল আর্টও যদি করতে হয় কন্টিনিউ করতে হবে, ভালোভাবে করতে হবে, তাহলেই আমরা ভালো ফিউচার পাবো এবং ভালো প্লেয়ার হতে পারবো। আমি এটাই বলি তাদেরকে।
0: মেয়েদের জন্য মেয়েরা কতখানি এগিয়ে আসছে?
1: হ্যাঁ, আমাদের জেলাতে মেয়েরাই বেশি ইন্টারেস্ট, কারণ আমরা যে স্কুলে ট্রেনিং করি সেখানে মেয়েরাই বেশি পার্টিসিপেট।
0: সরকারি স্কুল না?
1: হ্যাঁ, সরকারি স্কুলও আছে, বেসরকারি স্কুলও আছে। তো মেয়েরাই বেশি ইন্টারেস্ট, মেয়েরাই আমাদের ক্লাসে বেশি আসে, ছেলেরাও আসে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি।
0: মেয়েদের মধ্যে থেকে সফলতা কেমন কী দেখতে পাচ্ছেন?
1: আমাদের ওখানে মেয়েদেরও আছে, মেয়েদের যেমন এবার স্কুল গেমসে 4 জন সিলেকশন হয়েছিল, তার মধ্যে 3 জনই মেয়ে, একজন শুধু ছেলে গিয়েছিল স্কুল ন্যাশনাল গেমসে। তো তাদেরকে দেখে
0: ব্রোঞ্জ পেল, সে কি ছেলে না মেয়ে?
1: একজন ছেলে, আর মেয়েও পেয়েছিল 2024-এ পেয়েছিল।
0: আচ্ছা,
1: হ্যাঁ, আর এইবার যে পেয়েছে সে ছেলে।
0: আচ্ছা, মানে 2024 সালে উশুতে?
1: হ্যাঁ।
0: এটা কোন স্তরে? রাজ্য স্তরে?
1: রাজ্য স্তরে তো ছিল, ন্যাশনাল।
0: আচ্ছা, জাতীয় স্তরে?
1: হ্যাঁ, জাতীয় স্তরে।
0: আচ্ছা, তার নাম কি ছিল?
1: তার নাম ছিল তনুশ্রী রায়।
0: আচ্ছা,
1: হ্যাঁ, আর যে ছেলে পেয়েছে ও বিজয় বর্মন।
0: আচ্ছা,
1: হ্যাঁ।
0: তাদের বয়স কত ছিল?
1: তারা আন্ডার-18 খেলেছে।
0: আন্ডার-18 মানে 18 বছরের নিচে একজন নিজেকে সফলভাবে প্রতিষ্ঠা করতে পারছে। মেয়েদেরকে ধরুন আজকে আমাদের এই আকাশবাণী শিলিগুড়ি স্টুডিও থেকে আপনি কি এমন কোনো টিপস দিতে পারেন আত্মরক্ষার জন্য, যেমন ধরুন এই কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, ধরুন কখনো তারা একটা কোনো সমস্যায় পড়ল, কিভাবে তারা আত্মরক্ষা করতে পারে?
1: হ্যাঁ, আমি সবাইকে বলি, যারা মেয়েরা আছে তাদেরকে মার্শাল আর্ট শেখার জন্য বলি, কিন্তু অনেক মেয়েরাই শেখে না, তারা ভাবে মার্শাল আর্ট শেখে কী হবে। যারা মার্শাল আর্ট শেখে, যে মেয়েরা, তারা তো নিজেকে সেলফ ডিফেন্স করে দেবে, এবং যারা মার্শাল আর্ট পারে না তাদেরকে আমি বলি যখনই কোনো অ্যাটেক হবে তাহলে তোমরা সবার ফার্স্টে চোখে অ্যাটেক করতে পারো, কারণ তোমরা তো মার্শাল আর্ট যাও না, কারণ তোমরা না ঘুষি মারতে পারবে না কিক মারতে পারবে ভালোভাবে। তাই আমি ওদেরকে বলি যে তোমরা একদম যেগুলো নরম জায়গা আছে বডি পার্টের সেগুলোতে তোমরা অ্যাটাক করতে পারো।
0: আচ্ছা, এবার একটু আসি যে আপনার যে কিট ব্যাগ,
1: হ্যাঁ,
0: অনেকের অনেক রকমের একটা লাকি ব্যাপার থাকে,
1: হ্যাঁ,
0: তো আপনি কি এমন কিছু ব্যবহার করেন?
1: হ্যাঁ, আমার যে কিট ব্যাগ আছে ওখানে আমি ভগবানের ছবি রাখি, আমি ছোটোবেলা থেকে ভগবান কৃষ্ণের পূজা করি, তো আমি কৃষ্ণ ভগবানের ছবি রাখতাম।
0: আচ্ছা, সেটা এখনও সবসময় সঙ্গে?
1: সবসময় থাকে।
0: আর খেলার সময় বা খেলার আগে এরকম সময় কি কোনো কিছু এরকম আছে?
1: না না, ওরকম কিছু নাই যে রাখতে হবে বা কিছু, আমি শুধু ব্যাগে আমার থাকে কৃষ্ণ ভগবানের মূর্তি থাকে, মানে ফটো থাকে, ওটাতেই আমি।
0: আচ্ছা, আপনাদের তো বিভিন্ন রকমের যে ধ্বনি, বিভিন্ন রকমের যে আপনাদের বিভিন্ন রকমের তেমন আছে, তো সেরকম একটা কিছু যদি আমাদেরকে করে শোনান।
1: হ্যাঁ, আমাদের যেমন তাওলুতে আছে, তাওলুতে আওয়াজ করতে হয়।
0: আচ্ছা,
1: একটা তাওলুতে 4টা সাউন্ড থাকবে, মানে 4 জায়গায় 4টা সাউন্ড করতেই হবে, মানে কম্পালসারি। যেমন সাউন্ড থেকে জোরে বলতে হয়, যেমন হাই করে জোরে চিল্লাতে হবে, যদি আমি সাউন্ড লাউডলি মানে জোরে না বলতে পারি তাহলে ওখানেও পয়েন্ট কাটবে জাজেসরা, তো ওই সাউন্ডটা করতে হবে। আর সান্ডাতে সাউন্ড করে না, কিন্তু প্র্যাকটিসের সময় সাউন্ড করে, কারণ সান্ডাতে হচ্ছে যখন খেলতে নামে তাদের মুখে টিথ গার্ড থাকে, তো তারা সাউন্ড করতে পারে না।
0: আচ্ছা,
1: হ্যাঁ, কারণ সাউন্ড করলে ওই টিথ গার্ডটা বের হয়ে যাবে।
0: আর বললেন যে চারটে সাউন্ড, আর কি কি সাউন্ড থাকে এরকম?
1: তারপর হু সাউন্ড থাকে, খিয়া সাউন্ড থাকে, এগুলোই থাকে।
0: আচ্যা, খিয়া সাউন্ডটা সম্ভবত ক্যারাটে তো
1: ক্যারাটে, হ্যাঁ ক্যারাটে থাকে, এটা তো থাকে, মানে উষুতে থাকেই।
0: আচ্ছা, বর্তমানে উষুর যারা খেলোয়াড়রা রয়েছেন জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে, এরকম বিখ্যাত খেলোয়াড় কে কে রয়েছেন?
1: আমাদের ইন্ডিয়াতে আছে, হরিয়ানার আছে পূজা গাইদিয়ান, তিনি ওয়ার্ল্ড উষু চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতেছিলেন এবং তাকে আমাদের রাষ্ট্রপতি অর্জুন অ্যাওয়ার্ড দিয়েছিল। এবং আরও আছে, মণিপুরের আছে চারজন, বিমলজিৎ সিং আছে, সান্থরিয়ান দেবী, রশ্মিনা দেবী, তারাও এশিয়ান গেমসে মেডেল জিতেছিল, তো তাদেরকেও অর্জুন অ্যাওয়ার্ড দিয়েছিল। আরেকজন আছে রাজস্থানের প্রবীণ কুমার, তিনিও ওয়ার্ল্ড উষু চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল জিতেছিল, তাকেও অর্জুন অ্যাওয়ার্ড দিয়েছে। তো তারা এখন মানে আমাদের ইন্ডিয়াতে ভালো ফেমাস।
0: রাজ্যস্তরে কে কে আছেন?
1: আমাদের রাজ্যস্তরে আছে কয়েকজন, আছে বিজয় বর্মন যারা যে স্কুল গেমসে মেডেল জিতেছে, ও আছে, তারপর আরও রনি আছে, তারপর সাফিয়া নামে একজন ছেলে আছে।
0: তারা উত্তরবঙ্গের?
1: হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের আছে।
0: আর দক্ষিণবঙ্গ থেকে?
1: দক্ষিণবঙ্গ থেকে শুভ নামে একজন আছে। মানে আমাদের ওয়েস্টবেঙ্গলে বলতে গেলে আমাদের উত্তরবঙ্গে উষুতে অনেক এগিয়ে আছে, মানে
0: মানে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গই উষু খেলায় বেশি এগিয়ে রয়েছে,
1: বেশি এগিয়েছে, কারণ উত্তরবঙ্গ থেকেই বেশি প্লেয়াররা ন্যাশনালে পার্টিসিপেট করে।
0: গ্রামাঞ্চলে আমাদের এই উষুকে আগামীতে আরও জনপ্রিয় করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনার মনে হয়?
1: হ্যাঁ, যেমন আমরা এই যে এখন কি করছি, আমাদের যে জেলার ডিআই অফিস আছে, সেই ডিআই অফিসে গিয়ে আমরা ডিআইয়ের পারমিশন নিয়ে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, সেই স্কুলগুলোতে আমরা এখন মানে উষু ক্লাস চালাচ্ছি। তো এভাবে করে আমরা গ্রামে গ্রামে মানে উষু ক্লাস খুলেছি, তো এখন ভালো ছেলেমেয়েদের সাড়া পাওয়া যাচ্ছে, তো তারা আসছে ক্লাসে, এভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি। এখন
0: মনটাকে শান্ত রাখা তো আপনাদের নিশ্চয়ই মার্শাল আর্টের বিশেষ একটা ভূমিকা, তো ধ্যান বা মেডিটেশন কেমনভাবে কী কী করেন?
1: হ্যাঁ, ধ্যান আমি করি, আগে থেকেও করতাম, আগে আমি ওমকার করি, তারপর আমি ভ্রামরী প্রাণায়ামও করি, কারণ আমি যখন উষুতে জয়েন করেছিলাম আমার স্যার আমাদেরকে ইয়োগাও করাতো, ইয়োগার যে মেডিটেশন হয় মানে প্রাণায়াম, সেগুলো আমরা ছোটো থেকেই করতাম। তো আমি যখনই খেলতে যাই না কেন, আমি ভ্রামরী প্রাণায়াম আর ওমকার আমি করি।
0: আচ্ছা, হ্যাঁ, এটা কি প্রতিদিন করেন?
1: হ্যাঁ, প্রতিদিনও করি, ক্লাস যখন চলে ক্লাসেও করি, আর যখন আমি খেলতে যাই খেলার পাঁচ মিনিট দশ মিনিট আগেও আমি এই প্রাণায়াম করি, তারপরে আমি খেলাতে নামি।
0: ছাত্রছাত্রীদেরকেও শেখান?
1: হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকেও আমি এই প্রাণায়ামগুলো করাই।
0: এত বছর ধরে আপনার এখন বয়স কত?
1: আমার এখন 27।
0: আপনি মোটামুটি যা বললেন, 8 বছর বয়স থেকে আপনি?
1: হ্যাঁ, আমি 8 বছর বয়স থেকে উষুতে জয়েন করেছিলাম।
0: আপনি আছেন?
1: হ্যাঁ,
0: মানে মোটামুটি আপনি 19 বছর ধরে আছেন। তো কি কি কেমন কি কি অভিজ্ঞতা আপনার হয়েছে, যদি কিছু এরকম অভিজ্ঞতার কথা আমাকে বলেন এই খেলাকে কেন্দ্র করে?
1: হ্যাঁ, যেমন খেলাতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, যেমন আমি খেলতে যখন যাই তখন দেখতে পাই অন্য অন্য স্টেটের লোক, কথাবার্তা, মানে এইভাবে করে আমি দেখেছি যে আমরা কতটা পিছিয়ে আছি, আমরা কতটা লড়াই করে এগিয়ে যাচ্ছি, তো এগুলো আমি দেখেছি। আর একটু যদি সাপোর্ট করে তো আমাদের এখানকার বাচ্চারা অনেক এগিয়ে যাবে। এখনও আমরা উষুতে অনেক পিছনে আছি, আমরা আমাদের 29টা রাজ্যের মধ্যে আমরা উষু 27 কি 28 নম্বরে আছে এখনও
0: পশ্চিমবঙ্গ।
1: হ্যাঁ, পশ্চিমবঙ্গ।
0: আর না, অভিজ্ঞতা কেমন, বিভিন্ন ঘটনা, এরকম যদি কয়েকটা ঘটনার কথা বলেন।
1: হ্যাঁ, একবার যেমন গিয়েছিলাম আমি খেলতে, সেখানে পূজা কাইদিয়ান, আমি জানতাম না যে, তখন আমি ছোটো ছিলাম, মানে আমি তখন জুনিয়রে খেলতে গিয়েছিলাম, আর তিনি হচ্ছে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেল জিতেছিল, তো আমি জানতাম না, তো আমি ওই মানে প্লেয়ারটাকে ভাবছিলাম যে আমাদের জুনিয়রই প্লেয়ার হবে।

0: তো তাকে গিয়ে আমি মজাক মজাকে বলছিলাম ইধার আয় ইধার আয়, হিন্দিতে বলছিলাম। তো তারপর একজন স্যার এসে বলছে, আরে এ পাগল, এ ইন্টারন্যাশনাল প্লেয়ার, তুই একে এভাবে ডাকছিস কেন?
1: আচ্ছা,
0: মানে আমাদের কোচ বাংলাদেশে আমাকে বলছিল পরে। তো আমি তখন এইরকম এক মজাদার ঘটনা হয়ে যায়, মানে স্পোর্টসে তো কেউ কাউকে স্যার বলে
1: বিভিন্ন
0: না।
1: জায়গায় যে
0: হ্যাঁ
1: যান, বিভিন্ন জায়গায় যে আপনারা
0: হ্যাঁ
1: আপনারা যে খেলতে যান,
0: হ্যাঁ
1: খেলার মাঠে তো যখন যাচ্ছেন তখন হয়তো
0: হ্যাঁ
1: অপোনিয়েন্ট আপনার
0: হ্যাঁ
1: হয়তো
0: হ্যাঁ
1: লড়ছেন,
0: হ্যাঁ
1: কিন্তু লড়ার পরে যখন আপনারা ওখান
0: তখন
1: থেকে বেরিয়ে
0: তখন
1: আসছেন,
0: আমরা বন্ধু, একদম বন্ধু, ফ্রেন্ডের মতন সবাই, মানে অন্য এরকম না যে এ অন্য স্টেটের, অন্য স্টেট, সেখানে আমরা একদম মানে পরিবারের মতন, বন্ধুর মতন হয়ে যাই। এরকম না থাকে না যে তাকে দেখে হিংসা হবে বা কিছু, স্পোর্টস যে কোনো স্পোর্টস মানে হিংসা শেখায় না।
1: আচ্ছা শেষের দিকে আপনাকে যে প্রশ্নটি
0: হ্যাঁ
1: করব, আমরা এতক্ষণ ধরে উশু নিয়ে অনেক কথা
0: হ্যাঁ
1: শুনলাম, তো উশু আমাদের ভারতবর্ষে, চীন থেকে এই যে
0: হ্যাঁ
1: উশু হলো, এটাকে তার পরবর্তীতে ভারতবর্ষে বা তারপরে পশ্চিমবঙ্গে এই উশু কীভাবে বা কবে এলো?
0: হ্যাঁ আমাদের ভারতবর্ষে উশু এনেছিল শ্রী আনন্দ কাক্কর স্যার, 1990-এ এনেছিল। তিনি হচ্ছে উত্তরপ্রদেশের বাসিন্দা, আর আমাদের উশুর যে হেডকোয়ার্টার আছে সেটি উত্তরপ্রদেশের লখনৌয়ে আছে।
1: আচ্ছা
0: আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে 1994 সালে
1: আচ্ছা
0: শ্রী শম্ভু শেঠ মহাশয়, তিনি, তার বাড়ি কলকাতায়, তিনি কলকাতায় থাকেন, তিনি প্রথম উশু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসেছিলেন।
1: চালু করলেন
0: হ্যাঁ
1: আর কি। আচ্ছা, আর অলিম্পিকে কবে থেকে উশু যুক্ত হলো?
0: হ্যাঁ ইউথ অলিম্পিকে এইবারে ইনক্লুড হয়েছে এই বছর, মানে ওরা মানে বলেছে যে ইউথ অলিম্পিকে থাকবে এবার, এবার থেকে। আর এশিয়ান গেমসে তো 2004 এরকম সময় থেকে এশিয়ান গেমসে উশু ইনক্লুড হয়েছে।
1: সংযুক্ত হয়েছে
0: হ্যাঁ
1: মোটামুটি অলিম্পিকে। তাহলে কোন দেশ সব থেকে বেশি এখনো পর্যন্ত সফল?
0: দেশের মধ্যে চায়না, আমেরিকা, তারাই এগিয়ে আছে
1: আচ্ছা,
0: অলিম্পিকের দিকে। আর
1: ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করে
0: হ্যাঁ
1: উশুতে
0: হ্যাঁ উশুতে এশিয়ান গেমসে ভারতের অনেক মেডেল আছে তারা।
1: অলিম্পিকে?
0: হ্যাঁ অলিম্পিকে এখনও যায়নি, কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের মেডেল আছে।
1: আচ্ছা,
0: মানে ইন্ডিয়া, আমাদের এশিয়া মহাদেশে চায়নার পরে জাপান, কোরিয়া আছে, তারপরে ইন্ডিয়া মানে ভালো জায়গাতে আছে উশুতে।
1: আচ্ছা, আর ভারতের মধ্যে এখন সব থেকে সফল কোন রাজ্য?
0: রাজ্য অনেকগুলোই আছে, মণিপুর আছে, হরিয়ানা আছে, রাজস্থান আছে, পাঞ্জাব আছে, আসাম আছে।
1: আচ্ছা, আর এই যে উশু খেলায়
0: হ্যাঁ
1: কোথায় কোথায় স্পোর্টস কোঠা বা এই যে স্পোর্ট খেলার সঙ্গে
0: হ্যাঁ
1: যুক্ত কোথায় কোথায় কী কী সুবিধা পাওয়া যায়?
0: হ্যাঁ উশুতে এখন সবাই ইন্টারেস্ট হচ্ছে, কারণ উশুর থেকে স্পোর্টস কোটায় অনেক জব পাচ্ছে, জব ছাড়ছে। যেমন আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে আছে, এয়ারফোর্সে আছে, তারপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, তারপর 8 কেন্দ্রবাহিনী যেমন CRPF, SSB, এগুলোতে উশু আছে। আমাদের জলপাইগুড়ির ছেলে আছে, তারাও স্পোর্টস কোটা থেকেও জব পেয়েছে। তো
1: আপনারও চেষ্টা করেননি?
0: হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আসাম রাইফেলেও গিয়েছিলাম, কিন্তু আমার হাইট কম ছিল 2 সেন্টিমিটার, তো আমাকে সেখান থেকে মানে বাতিল করেছিল।
1: আচ্ছা,
0: হ্যাঁ
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন একটি বিশেষ মার্শাল আর্ট উশু, এ বিষয়ে আলোচনা। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন দীপক বর্মন। দীপকবাবুকে আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

এতক্ষণ ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে শুনলেন জাতীয় উশু খেলোয়াড় দীপক বর্মনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন মনোময় পাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ননিগোপাল সাহা। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভালো আছেন নিশ্চয়ই সবাই, তো চলুন কিছুটা সময় আমরা কাটিয়ে দিই গানে গানে আর গল্প কথায়। আমি অপর্ণা রয়েছি আজকে আপনাদের সাথে আনন্দধারা অনুষ্ঠানে, আপনাদের সাথে ভাগ করে নেব আপনাদের মনের কথা অনুভূতি। আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, আমরা প্রথমেই ফোনটা নিয়ে নিই। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ কি? হ্যাঁ নমস্কার,
1: শুভ সন্ধ্যা। আমি নিতাই রায় বলছি, শিলিগুড়ি বাগাজাদিন পার্ক থেকে।
0: হ্যাঁ বলুন।
1: তো আনন্দধারা খুব ভালো প্রোগ্রাম,
0: ভালো
1: লাগে। তো সাথে যদি আজ কিশোর কুমারের কোন একটা গান যদি শোনান তাহলে খুব ভালো লাগে, বিশেষ করে আনন্দ আশ্রম যদি হয় সব থেকে ভালো।
0: আচ্ছা বেশ, আপনার অনুরোধ আমরা শুনলাম, আমাদের মাথায় থাকবে। আমাদের এই মুহূর্তে যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাব, আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনি নিশ্চয়ই নিয়মিত শোনেন আমাদের অনুষ্ঠান, কেমন লাগে আমাদের অনুষ্ঠান কেমন লাগে শুনতে?
1: অবশ্যই ভালো লাগে। তো সকালবেলা আমি একটা অভিযোগ করেছি, সেটা যদিও বাধ্যই করেছি, আপনাদের আধা ঘন্টার প্রোগ্রামে 15 মিনিট একজনের সাথে কথা হয়েছিল।
0: আচ্ছা,
1: তাতে আমার অভিযোগটা এটাই ছিল, শুধু আমি না, তারপরে জলপাইগুড়ির থেকেও একজন এই অভিযোগটা করেছেন। কেন আধা ঘন্টার প্রোগ্রামে যদি একজনের সাথে 15 মিনিট কেটে যায়, সে আর কেউ না, আপনি চিনবেনও, সেই কি বলে পূর্ব বর্ধমানের যে প্রবীর মণ্ডল,
0: আচ্ছা
1: তার সাথে কথা হয়েছিল, প্রায় 15 মিনিট কথা হচ্ছে। কিন্তু তার মাঝখানে আমরা যে পড়ে আছি, কথা বলার জন্য বসে আছি, বা আপনাদের প্রোগ্রামের সাথে যে সংযুক্ত হয়ে কিছু বলা বা তার ভাগ করে নেওয়ার, সেটা পাচ্ছিলাম না, তার জন্য মনোক্ষুণ্ণ হয়ে কথাগুলো বলেছি।
0: না, মনোক্ষুণ্ণ হবেন না, আমরা আমাদের অনুষ্ঠান
1: প্রোগ্রামটা সবার জন্য, সবাইকেই সুযোগ দিতে হবে, সবার সাথে কথা বলতে
0: হবে, নিশ্চয়ই নিশ্চয়ই
1: কথার মধ্যে সবকিছু সারতে হবে, তবেই প্রোগ্রামটা ভালো লাগবে এবং গান যেটা সেটাও শোনাতে হবে
0: নিশ্চয়ই। আসলে আমাদের তো সময়সীমা নির্ধারিত থাকে, তার মধ্যে আমরাও চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের সাথে কথা বলার, সেই জন্যই আর কি আমরাও চেষ্টা করি যাতে সবার সাথেই কথা বলা যায়, এটা সবসময়ই আমরা চেষ্টা করে থাকি। নিশ্চয়ই আপনার কথা আমাদের মাথায় থাকবে, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান আমরা বিভিন্নভাবে চেষ্টা করি সাজিয়ে তোলার।
1: আপনাদের সময়টা তো বাধা, সেই সময়ের মধ্যে আপনার প্রোগ্রামটা সারতে হয়।
0: ঠিক ঠিক,
1: সেখানে যদি আধা ঘন্টার প্রোগ্রামে যদি একজনের সাথে 15 মিনিট চলে যায়, তাহলে অন্য শ্রোতারা তো মনোক্ষুণ্ণ হবে, এটা স্বাভাবিক।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে ঠিক আছে।
1: আমি শুধু শিলিগুড়ি আকাশবাণী শুনি না, আমি আকাশবাণী শিলচর, আকাশবাণী পোর্টবেয়ার, আকাশবাণী বিবিধ ভারতী বোম্বে, বিভিন্ন প্রোগ্রাম আমি শুনি, আমি একেবারে সারাক্ষণ আকাশবাণীর সঙ্গে জড়িত থাকি।
0: বাহ, খুব ভালো, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: আকাশবাণীর যারা কর্মী, প্রাক্তন কর্মী যারা মারা গেছেন, একজন দুজন আছেন এখনো পরিচিত, যেমন শেখর চক্রবর্তী এখনো বেঁচে আছেন, যেটা রবীন্দ্রনগরে বাড়ি
0: ওনা,
1: উনি রিটায়ারমেন্ট। তারপরে আপনার দিলীপ চট্টোপাধ্যায়, আমি ওনার বাড়ির একেবারে পাশাপাশি থাকতাম। হ্যাঁ, স্বর্ণকমল চট্টোপাধ্যায় তারপরে বৌদি

0: যে উনার সাথে এখন আমার আর একটা বাড়ি আছে বাগডোগরায়, সেখানে মনোময় পাল একটু আগেই ওর আর প্রোগ্রাম হয়ে
1: হুম
0: গেল,
1: হুম
0: ও একটা
1: ঠিক ঠিক
0: সাক্ষাৎকার নিয়েছিল,
1: ঠিক ঠিক
0: ওর বাড়ির পাশেই আমার বাড়ি।
1: ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে ফোন
0: এইরকম
1: করার জন্য।
0: সবার সাথেই পরিচয় আছে,
1: হুম হুম
0: তবে
1: হুম
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: আপনাদের
1: নিশ্চয়ই যুক্ত থাকুন।
0: আপনাদেরকে করতে হবে, সেইভাবে করেন,
1: হুম
0: খুব
1: হুম
0: ভালো লাগবে।
1: হ্যাঁ আপনারাও
0: তবে
1: সঙ্গে
0: আরেকটা
1: থাকুন
0: জিনিস
1: আমাদের,
0: আমার,
1: আমরা আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের পছন্দ হয় যাতে, ভালো লাগে যাতে, সেই রকম অনুষ্ঠান
0: আর একটা আমার
1: উপস্থাপন
0: অভিযোগ
1: করার।
0: আছে, এই কারণ আধুনিক যুগ,
1: হুম
0: যান্ত্রিক যুগ,
1: হুম
0: যেমন আমি পোর্ট বেয়ার, তারপরে বোম্বে বিবিধ ভারতী, এগুলা যখনই যে গান অনুরোধ করা হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা শুনে হচ্ছে,
1: হুম
0: কিন্তু আপনাদের আকাশবাণীর থেকে সেটা পাওয়া যাচ্ছে না।
1: হুম
0: এটা আমার অনুরোধ যে সেটা যেন করলে সবার মানে মনোপুত হয় আর কি,
1: হুম
0: যেমন আমি এখন অনুরোধ করলাম,
1: হুম হুম
0: কিন্তু হয়তো সেটা সঙ্গে সঙ্গে শোনাতে পারছেন না,
1: হুম
0: হয়তো পরে শোনাবেন বা যখনই হোক শোনাবেন,
1: হুম হুম
0: কিন্তু এই চেষ্টাটা করেন যাতে সঙ্গে সঙ্গে শোনাতে পারেন। এটা
1: আপনাদের
0: খুব
1: আপনাদের অভিযোগ, অনুযোগ এবং আপনাদের ভালোবাসা সবটা নিয়েই আমরা আকাশবাণী চলছি। আপনারা সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, খুব ভালো থাকবেন, অনুষ্ঠান শুনতে থাকুন।
0: আপনারাও ভালো থাকবেন,
1: হুম
0: সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এইটাই
1: হুম
0: প্রার্থনা।
1: নমস্কার।
0: ঠিক আছে।
1: শ্রোতা বন্ধুদেরকে জানাই আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। প্রথমেই আমরা একজনের সাথে কথা বললাম, একজন শ্রোতা বন্ধুর সাথে, তিনি যেমন আমাদের অনুষ্ঠান ভালো লাগে বললেন, তেমনি তার কিছু অনুযোগ আমরা শুনলাম। নিশ্চয়ই আসলে আমাদের যা কিছু ভালো লাগে বা যাদেরকে ভালো লাগে বা যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের প্রিয় জিনিসগুলো বা প্রিয়জনেদের প্রতি কিন্তু আমাদের অভিমান, অনুযোগ এগুলোই করে থাকি, তাই না? সবটা নিয়েই আমরা পথ চলছি। প্রথমেই শুনে নেব শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্রর কণ্ঠে এক যে ছিল রাজা ছবির গান।

আমাদের ছিল ধুলো কাদামাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কালবৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল। আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। অনুভবের সূক্ষ্মতায়, ভাবনার গভীরতায় জীবন বোধে রবীন্দ্রনাথ, তেমনি আমাদের চেতনায় প্রতিবাদে, মানবতাবাদে সাম্যবাদে নজরুল। পঁচিশে বৈশাখ আর এগারোই জ্যৈষ্ঠ, এই দুই মহান স্রষ্টার জন্মদিন, তাই শুধু এই দুটো দিনেই সীমাবদ্ধ থাকে না, ঘুরে ফিরে আসে বারবার আমাদের চলার পথে। তাদের সৃষ্টির বিপুল সম্ভারে যে অজস্র মণিমাণিক্য জলজল করে সবসময়, তারই উদ্ভাসিত আলোক শেখায় আমরা পথ চলি। এবারে শুনবেন জাতিস্বর ছবির গান রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আপনারা শুনছেন আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা রয়েছি আপনাদের সাথে কিছুটা সময় গানে এবং কথায়। এবারে শুনব, আমাদের একটু আগে একজন শ্রোতা বন্ধু ফোন করে অনুরোধ জানিয়েছিলেন আনন্দ আশ্রম ছবির গান শোনাবার জন্য। এমনটা নয় যে আপনাদের অনুরোধ আমরা উপেক্ষা বা অবহেলা করি, আমরা সব সময় চেষ্টা করি আপনাদের অনুরোধ রাখার, কারণ আপনাদের জন্যই এই অনুষ্ঠান, আপনাদের কথা শুনব এবং আপনাদের অনুরোধটিকে যত্ন করে উপস্থাপনা করতে পারলে আমাদেরই সবচেয়ে বেশি ভালো লাগবে। কিশোর কুমারের কণ্ঠে আনন্দ আশ্রম ছবির গান।

0: আমাদের এক হাতে জলে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি। স্বাধীনতা সংগ্রামের সেই আগুনঝরা দিনগুলিতে কারার ওই লৌহ কপাট কিংবা দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, স্বদেশী আন্দোলনের ব্রতী ছিলেন যারা, তাদেরকে সদা অনুপ্রেরণা জাগিয়েছে, জাগ্রত করেছে স্বদেশ প্রেমের মন্ত্রে। একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমাদি বলুন।
1: আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমি শুনি, আর হ্যালো আকাশবাণী, গানে গানে কথায় কথায় কথায় সুরে আনন্দ ধারা, প্রত্যেকটি অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে।
0: আচ্ছা ধন্যবাদ।
1: হ্যাঁ, আর আমি একটা অনুরোধ করব গানের, এই বইটির নাম হচ্ছে দোলন চাপা, শিল্পীর নাম লতা মঙ্গেশকর, গানের লাইন হচ্ছে মাগো যতবার দেখি যতবার ডাকি মাগো তোমায়, আমি এই গানটি যদি দিতেন খুব ভালো হতো।
0: নিশ্চয়ই আমাদের সংগ্রহে থাকলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব শোনাবার। আসলে আমাদের সময়ও প্রায় শেষের দিকে চলে এসেছে, নিশ্চয়ই আমরা শোনাবার চেষ্টা করব। আপনার অনুরোধ আমরা রাখার নিশ্চয়ই চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
1: নমস্কার,
0: সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

বলছিলাম রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে। আসলে রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে কথা বলতে গেলে সে কথা শেষ হয় না। তবুও একটি কথা খুব বলতে ইচ্ছে করছে

বিদ্রোহী কবি কাজী নজরুলের সম্পর্কে বলেছিলেন ভারত মাতার আরেক বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, আমরা যখন যুদ্ধে যাব তখন আমাদের কণ্ঠে নজরুলের গান গীত হবে, আমরা যখন কারাগারে বন্দী হব তখন নজরুলের কবিতা আমাদের কণ্ঠে থাকবে। বিপ্লবীদের মনে কতটা অনুপ্রেরণা, কতটা স্বদেশ প্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হলে এই কথা বলতে পেরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। আবার একইভাবে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। রবীন্দ্রনাথ যখন এই কথা বলেন তখন মনে হয় দেশের প্রতি কি গভীর প্রেম, ভালোবাসা এবং শ্রদ্ধা অনুরণিত হয় প্রতিটি শব্দে, প্রতিটি লাইনে, প্রতিটি সুরে। এই আমাদের রবীন্দ্রনাথ আর এই আমাদের নজরুল। লড়াই ছবির গান অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে।

সময়ের ঘন্টা বেজে গেছে, তাই বিদায় নিতে হচ্ছে আনন্দধারা অনুষ্ঠান থেকে। কিছুটা সময় আপনাদের সাথে আমি ছিলাম অপূর্ণা, আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো আনন্দধারা অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ শুনলেন লাইফ অন ইন অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি স্থানে ভারী বর্ষণ হয়েছে এবং বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি স্থানে তাপমাত্রা হ্রাস পেয়েছে। বাকি এলাকায় তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা মালদায় ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে 23.6 ডিগ্রি সেলসিয়াস। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ বিচ টি গার্ডেন 18 সেন্টিমিটার, জয়বীরপাড়া টি এস্টেট 13 সেন্টিমিটার, বক্সাদুয়ার কুমারগ্রাম 12, হাসিমারা 11, রায়ঢাক টি এস্টেট 10, নিউল্যান্ডস টি গার্ডেন কুমারগ্রাম টি এস্টেট 7 সেন্টিমিটার, সুভাষিনী টি এস্টেট 5 সেন্টিমিটার, শঙ্কোশ টি এস্টেট 5 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 29 মে শুক্রবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে পরবর্তী দুদিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু একটি স্থানে ভারী বর্ষণ এবং বজ্র বিদ্যুৎ সহ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন, দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস উইথ হেভি রেইনফল এট 1 or 2 প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। Yesterday's maximum temperature rose markedly at 1 or 2 places over Sikkim and Sub-Himalayan West Bengal and appreciably fell 1 or 2 places over Sikkim and Sub-Himalayan West Bengal. Yesterday's highest maximum temperature, 34.8 degrees Celsius at Malda and 23.6 degrees Celsius at Kalimpong. Chief amount of rainfall, Beach Tea Garden 18, Joybipara Tea Estate 13, Baksaduar Kumargram 12, রায়ধাক টি এস্টেট 10, পলাশবাড়ি টি এস্টেট 7, নিউল্যান্ডস টি এস্টেট 7, সুভাষিনী টি এস্টেট 5 সেন্টিমিটার। ওয়েদার ফোরকাস্ট টিল 29th মে ফ্রাইডে, লাইট টু মডারেট রেন অর থান্ডার শোয়ার ভেরি লাইকলি টু অকার at most places over Sikkim and Sub-Himalayan West Bengal. Weather warning for next 2 days. Heavy to very heavy rainfall likely occur at 1 or 2 places over Jalpaiguri, Kochbihar and Alipurduar district of Sub-Himalayan West Bengal and Sikkim. Thunderstorm with wind speed 40-50 km per hour. Lightning very likely to occur at 1 or 2 places over the district of Sub-Himalayan West Bengal. That concludes the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. Akashbani Shiliguri. Ekhon ajker poroborti onushthan suchi. Shondhe 6ta beje 5 minute shunben bishesh onushthan. Sanjeev Kumar Dasher sakkhatkar. Sakkhatkar niyechen Anamika Deb. 6ta beje 40 minute bhawaiya gaan Sonali Jasmine er konthe. 7tay Hindi chobir ganer

অনুষ্ঠান। রাত 8টায় শুনবেন মুখোমুখি। আজ অংশগ্রহণে থাকবেন অনুরাধা শর্মা এবং মুক্তিচন্দ। 8:30 আধুনিক গান মান্নাদের কণ্ঠে, 9:15 আবিদা পারভিনের কণ্ঠে গজল, 9:30 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঠ্য। রাত 10টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠসঙ্গীত। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। ধীর গতির যান চলাচল এবং নির্মাণ কাজ চলমান এলাকাসমূহ। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত NH10 রাস্তার উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন। শাওডাঙ্গি আম্বারি লিংক ব্রিজ, তিস্তা ক্যানেল ক্যানেল মোড়, যাত্রীদের নোয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুনলেন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন সাক্ষাৎকার ভিত্তিক একটি বিশেষ অনুষ্ঠান, গীতিকার ও কবি সঞ্জীব কুমার দাসের সঙ্গে কথোপকথনে থাকবেন অনামিকা দেব।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির একটি বিশেষ আলাপচারিতামূলক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই আলাপচারিতায় আজ আমরা পেয়ে গিয়েছি কবি এবং গীতিকার সঞ্জীব কুমার দাস মহাশয়কে।

0: এসো অনাগত এসো সুন্দর হয়ে, শুনলেন সোহম দাসের কণ্ঠে। গানটি লিখেছেন সঞ্জীব কুমার দাস।
1: কবি এবং গীতিকার সঞ্জীব কুমার দাস মহাশয়, তার গান, লেখা, কবিতা এই সকল কিছু পড়ে আমরা তো মুগ্ধ হয়েছি। আশা করি শ্রোতা বন্ধুরা আপনারাও মুগ্ধ হবেন।
2: তোমার মিষ্টি হাসির ঝিলিকি আমার বৃষ্টি নামক সবুজ প্রাণে, তোমার এলো চুলের বাহার দেখে বাতাস নাচুক আনন্দে, আমি দেখব গোপনে তোমার চোখের তারায় ফুটে উঠুক ভালোবাসার নতুন ছবি, বৈশাখিয়ে মাতাল হাওয়ায় আঁচল উড়ুক হিল্লোলে, আমি দেখব গোপনে।
1: সঞ্জীব বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে অনেক অনেক স্বাগত।
3: নমস্কার আপনাদেরও, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সকল শ্রোতাদেরও আমি আমার নমস্কার জানাচ্ছি।
1: আপনাকে যখন আমরা স্টুডিওতে পেয়েছি, আপনার সবটা সম্পর্কে আমরা জানতে চাইব আপনার ছোটবেলা, ঠিক

0: আসে। সেই জন্য আমরা চলে যাব আপনার অতীতে, একটু অতীতের স্মৃতিচারণা হয়ে যাক। সঞ্জীবাবু বলুন যে আপনার জন্ম, ছোট থেকে বড় হয়ে ওঠা বা পড়াশুনো, তার চারপাশের পরিবেশটি কেমন ছিল?
1: আমি বেসিক্যালি গ্রাম থেকে বিলং করি, সেখানে আমার গ্রামীণ পরিবেশে পড়াশোনা, সেখানেও গ্রামের পরিবেশে, সেভাবে বড় হয়েছি গ্রামের পরিবেশে। গান বাজনার প্রতি যে শখ, গানের প্রতি, এগুলি বলছেন, ছোটোবেলার তো এইসব কিছুই ছিল না, মনের মধ্যে ওইসব কিছু ছিল না। পড়াশোনা করছি, পড়াশোনা করে বড় হয়ে একটা চাকরি করবো, এটাই মনের ভিতরে, এর বাইরে আর কিছুই ছিল না মনের ভিতরে। তো গ্রামে পড়াশোনা কমপ্লিট করে যখন আমরা কলকাতায় হায়ার স্টাডিজের জন্য কলকাতায় এসেছি, কলকাতায় এসে সেই পড়াশোনার মধ্যেই ছিলাম, তখনও মনের ভিতরে এইসব কিছু ছিল না। পড়াশোনা করতে করতে তারপরে আমি এয়ারফোর্সে জয়েন করেছিলাম। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা ভালো ছিল না, সো আমরা যেখানে যে চান্স পেয়েছি, সময় পেয়েছি, আমরা চলে গেছি। সো পড়াশোনা করতে করতে এয়ারফোর্সে জয়েন করেছিলাম। হ্যাঁ, গান বাজনা শুনতাম ছোটোবেলায়, যখন আমরা গ্রামে ছিলাম তখনও শুনতাম রেডিওতে যে গান বাজনা, গানটা শুনতাম, হ্যাঁ ভালো লাগতো। কবিতার প্রতি একটু ছিল, মানে যখন বড় হয়েছি হায়ার স্টাডিজের জন্য কলকাতায় এসেছি, তার আগে ছিল একটু মনের ভিতরে। পরে যখন এয়ারফোর্সে চলে যায় তখন লাইফটা একাই বলা যায়, ফ্যামিলি থেকে দূরে চলে গেছি। সেখানে গিয়ে গানের প্রতি, কবিতার প্রতি, গান বলবো না ঠিক, কবিতার প্রতি একটা ইয়ে ছিল, কিন্তু সেইভাবে কিছু করে ওঠেনি। পরে আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে আমার মিসেস কখনো কখনো আমার সার্ভিসের হিসাবে বাড়িতে থাকতে হতো, তো যেরকম আমি কোনো হার্ট

0: তাছাড়াও আমি যদি ধরি যে গান এবং কবিতা এই সকল কিছুই কিন্তু খুব গভীরভাবে তৈরি হয় বিরহ থেকে, তাহলে আপনি আপনার সঙ্গিনীর থেকে যখন বিরহের পর্যায়ে যাচ্ছেন ঠিক সেই সময় আপনার ভেতর থেকে কবিতা বের হচ্ছে?
1: আপনারা ওগুলিকে বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারেন, বাট দুই একটা গান লিখেছিলাম সেগুলো কখনোই বিরহের গানের মধ্যে পড়েনি সেগুলো। হ্যাঁ, এখন যেটা এখন পড়ছে, এখন যেটা লিখেছি সেটা পরে বলবো কীভাবে হচ্ছে। একটা গান বিরহের গান যেটা বলা হচ্ছিল, একটা গানের আমি দুটো পংক্তি শোনাতে চাইছি। এই গানটার বেস যদি বলা যায়, যেমন আমি আগেই বলেছিলাম বেশিরভাগ সময়টা আমার জীবনের বাইরে কাটিয়েছি, আমি পরিবার থেকে অনেক দূরে থাকি, তো পরিবারের অনেক কমপ্লেন থাকে। যেমন আমার মিসেস বলে আমাকে একা একা থাকতে হয়, এখানে সব কাজ করতে হয়, আমার এত কষ্ট, সেগুলি কি তুমি বোঝো? তো এসব কমপ্লেনগুলো সবসময় পায়। তো এই গানটা সেই ধ্যান ধারণার উপরে তৈরি, বলতে গেলে কথাগুলো তার কথা, আমি জাস্ট লিখেছি। কথাগুলো কীরকম সেটা দুটো লাইন আমি পড়ে শোনাতে পাই। এই দূরে দূরে থাকা এ ক্লেশ এ যা তো না, আখি বিছায়ে পলক ছাপিয়ে শুধু এ পথ চাওয়া, মনের বেদনা প্রিয় আর যে যায় না সহা, এই একা একা থাকা একা একা এ পথ চলা, মনের ব্যথা লুকাই মনে একা একা এ রাত জাগা।

0: না সহা, দুটো পঙ্ক্তি এটা শোনালাম, আরও আছে সেগুলি।
1: বাহ, গান গাইলেই যে আমাদেরকে প্রথাগত শিক্ষার দরকার হবে তা কিন্তু নয়। গান তো মনের ভাষা, ভালোবাসা এবং মনের যে যাপন রয়েছে তার বহিঃপ্রকাশ। অসাধারণ সুন্দর আপনার লেখা।
0: কিন্তু তখন যেগুলো লিখেছিলাম সেগুলো গান তো ছিল না তখন, তখন গান কতটা ভাবিনি, কবিতা ছিল একটা ডু।
1: এরপর এই যে কবিতা লেখার আপনার সূচনা পর্ব, এরপর ধীরে ধীরে আপনি আরও কবিতার মধ্যে দিয়ে কি ডুবে গেলেন, নাকি আপনি কর্মজীবনের ব্যস্ততা ছাড়াও হঠাৎ করে আবার গানের পথটাও ধরলেন, সেটা আমাদেরকে একটু বলুন। গানের যাত্রা বা গান লেখার যাত্রার কি করে সূচনা হলো?
0: না, ওটা একটা সাময়িক সময়ের জন্য ছিল, তারপরে কিন্তু আমি ওর থেকে আবার আউট হয়ে গেছিলাম, ওর মধ্যে ছিলাম না। পরে আমি এয়ারফোর্স থেকে যখন বেরিয়ে এলাম, আবার আমি জিএসটি অফিসে জয়েন করলাম, জিএসটি অফিসে জয়েন করে পুনেতে পোস্টিং ছিল, সেখানেও একা ছিলাম। তারপরে এই শিলিগুড়িতে আসার পরে, কিন্তু তখনও মনের ভিতরে আর কিছু ছিল না, শিলিগুড়িতে আবার পোস্টিং হলো, শিলিগুড়িতে এসেও আমি সেই একা আছি, একা একা থাকি, মোবাইল দেখি, তো একা একা থাকলে যেমন হয় মোবাইল টোবাইল দেখে, ইউটিউব টিউটিউব দেখে বেশি ওর মধ্যে খুব ইনভলভ হয়ে গেছিলাম। কিছুদিন আগে আমার চোখটাও অপারেশন হয়েছিল, আমার মিসেসও এই নিয়ে একটু উদ্বিগ্ন, ছেলেও আমার বলতো যে এত মোবাইল ঘাটো, এত ইয়ে করো, এগুলি থেকে বেরিয়ে আসো। তারপরে আমার মিসেস আমাকে একটু ইয়ে করেছিল যে তুমি আগে কবিতা টবিতা লিখতে, তুমি সেগুলি লেখো, তুমি মোবাইলের মধ্যে কেন নিজেকে ইনভলভ করলে। সেখান থেকে একটুখানি ইয়ে পেয়েছি, আমার চোখের যে আমার যে আইসাইট আরও ডাউন হচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম অপারেশনের পরে, এখানে সে মোবাইল বেশি ঘেঁটে ঘেঁটে। তখন আমি চেষ্টা করলাম যে হ্যাঁ তাই তো, আমার তো এইভাবে থাকলে তো আমার চোখের ক্ষতি আরও বেশি ক্ষতি হবে। আমি তখন ওই পুরনো স্মৃতি ইয়ে করতে হতে হ্যাঁ কবিতা লিখতাম, দুই একটা কবিতা লেখা শুরু করলাম। কবিতা মানে অনেক কিছু ভাবতে, অনেক কিছু, গানকে অনেকটা বলা যায় কবিতার ছোট ভাই, ছোট সময়ের মধ্যে একটা সামান্য চিন্তা ভাবনার মধ্যে হয়ে যায়। তো এখন ওই গানটার মধ্যে বেশি কবিতা লিখতে গিয়ে গানটাও হয়ে যাচ্ছে, কবিতা হয়তো অত লম্বা হচ্ছে না। তো সেভাবে গানটা ধীরে ধীরে করছিলাম, তারপরে আপনাদের স্টুডিওর সাথে একটু পরিচয় হলো মিউজিক সেকশানে। আগে যে কবিতাগুলো লিখেছিলাম সেইগুলো সাইটে আসে না, দুই একটা ছিল মনের মধ্যেও, কয়েকটা কিছু একটা ছিল, কবিতাগুলো হারিয়ে গেছে, বাট মনের মধ্যে ছিল, কিছু লিখেছিলাম।
1: তাহলে সেই মনের মধ্যে লেখা জিনিসগুলো যখন কাগজে এসেছে, সেই কবিতাগুলো আমরা একটু শুনতে পারি?
0: অবশ্যই, দুই একটা কবিতা তো শোনানো যায়।
1: এবং শ্রোতা বন্ধুদেরকে আপনি একটু শোনান, আমরা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছি।
0: তো একটা কবিতা আছে, বায়না বুড়ির বায়না, এরকম ছিল কবিতাটা।

0: হীর মালা কিনবে বলে মায়ের কাছে পয়সা চেয়ে বায়না বুড়ি চলেছে রথের মেলাতে। গ্রামের প্রান্তে সেই যে শিব মন্দিরের মাঠে রথযাত্রার মেলা বসেছে, যাবে সে সেইখানে। এইটা চাই আমার, ওইটা চাই, এটা করব আমি, ওটা করব, এমনি করে বায়না বুড়ি যখন তখন বায়না ধরে। বায়না বুড়ি এবার বায়না ধরেছে, একা একাই যাবে সে রথের মেলাতে। যেতে যেতে পথের ধারে দেখে সে এক বুড়ো বাবা ভিক্ষে করে। বায়না বুড়ি তাকে ডেকে কিছু পয়সা দিল হাতে। রথের মেলা, কত মানুষ, কত দোকান, কত কত খেলনা পুকুর পুতুল দেখছে সে ঘুরে ঘুরে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক ছোট্ট শিশু কাঁদে, খোকন সোনা তুমি কাঁদছ কেন? বায়না বুড়ি সুধোয় তারে, আমার পুতুল হারিয়ে গেছে, খোকন সোনা বলে আধো আধো স্বরে। ওহো, তোমার পুতুল হারিয়ে গেছে বুঝি, ঠিক আছে চলো তোমায় একটা পুতুল কিনে দেব। পুতুল পেয়ে খোকন সোনা নাচতে থাকে খুশিতে, বায়না বুড়ি হাসে। হঠাৎ করে কোত্থেকে এক দিদি এসেছে, এই ভাই তুই এইখানে, আর আমি কিনা খুঁজছি তোকে সারা মেলাতে, এক্ষুনি চল মা বকবে। ও তোমার ভাই বুঝি? বায়না বুড়ি প্রশ্ন করে। হ্যাঁ ও আমার ভাই। ওরা চলে যায়। বায়না বুড়ি অপলকে দেখে দিদির হাত ধরে ছোট্ট সোনা চলে যাচ্ছে নাচের ভঙ্গিতে। পুঁতির মালা ভুলে গেছে, বায়না বুড়ি খালি হাতে বাড়ি ফিরে আসে। মা আমার ভাই কোথায়? প্রশ্ন করে সে তার মাকে। আদরের ছোট্ট মেয়েকে বুকে টেনে নেয় মা। তোমার আবার ভাই কোথায়? তুমি তো আমাদের একমাত্র ছোট্ট সোনা মা। না আমার ভাই চাই, আমার ভাই এনে দাও। আদরের ছোট্ট মেয়ে মায়ের কোলে মুখ লুকিয়ে কাঁদছে। বায়না বুড়ি এবার ছোট্ট একটি ভাই চাই বায়না ধরেছে।
1: আচ্ছা, এর যে বাস্তব প্রেক্ষাপটে কি আপনি কোনো এমন শিশুকে দেখেছিলেন যে সে বায়না করছে, নাকি এটা সম্পূর্ণটাই আপনার কল্পনা?
0: অবশ্যই কিছু একটা আপারিবার্ষিকভাবে দেখেছিলাম কিছু, তারপর নিজের ভাবনা জুড়ে। বেসিক্যালি এই কবিতাটা ছিল আমাদের গ্রামে ছোটো ছোটো রথের মেলা হতো, আমরা নিজেরাও যেতাম। ছোটো ছোটো ছেলেমেয়েরা বাবা আমাদের কাছে বায়না করে, তারা রথের মেলা যায়, কী করে সেগুলি দেখে সেভাবে কারেক্ট। হ্যাঁ, তো এইভাবে ওই কবিতাটা তৈরি হয়েছিল।
1: মানে তার সাথে আপনার নিজেরও শৈশব অবশ্যই কিছুটা জুড়ে যায়।
0: হ্যাঁ, মিলে, আমি ওইখানে ওই পরিবেশের মধ্যে আমিও ছিলাম, তো আমারও জীবন কিছু।
1: গানের বিষয়টা নিয়ে আপনি এখন এত একটু বেশি ভাবছেন কবিতার থেকে, তাহলে আমরা একটু পেছনের দিকে যাই আর আপনাকে প্রশ্ন করতে চাই যে ঠিক ছোটবেলায় বা যৌবনে যেই সময় আমাদের এই সত্তাগুলো ভীষণভাবে জাগ্রত হয়ে ওঠে, শিল্পী সত্তা বলা যেতে পারে, সেই সময় কোন কোন শিল্পীদের গান আপনি শুনতেন?
0: তখনকার দিনে তো ওই হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, ওনাদের গান খুবই শুনতাম। রেডিওতে প্রোগ্রাম শুনতাম, মনের মতো গান, মনে রাখার কথা, শ্রাবন্তী মজুমদারের অনেক প্রোগ্রাম আমরা শুনতাম। ওইভাবে ওইগুলি তো আমরা রেডিওতেই শুনতাম, টিভি তো তখন ছিল না গ্রামে। গানের প্রতি যদি অ্যাট্রাকটিভনেস কিছু থাকে তো সেটা ওই রেডিওর মাধ্যমে আমরা ওই প্রোগ্রামগুলো শুনে।
1: মানে ছোটবেলার বা যৌবনের যে যাপন হয়েছে শিল্পী সত্তা, তা সম্পূর্ণই রেডিওর সাথে।
0: অফকোর্স, আলাদা আর কোনো সোর্স ছিল না
1: গ্রামে তো। হ্যাঁ, গ্রামে ছিল,
0: হ্যাঁ গ্রামে বিশেষ করে আর কোনো সোর্স পাওয়া যায় না, রেডিও বা টিভির মাধ্যমেই হতো।
1: আপনি যে দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন স্থানে ঘুরেছেন, দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, তো সেইখানকার যে প্রভাবগুলো সেগুলোও কি আপনার কবিতা বা গানে এসেছে, নাকি সে সময় কেবলমাত্র কর্মব্যস্ততা?
0: না, কর্মব্যস্ততাতেই কেটেছে। তারপরে এটা এয়ারফোর্স, একটা ডিফেন্স লাইফ, সেখানে সেইভাবে নিজেকে ইয়ে করতে পারিনি। এয়ারফোর্স থেকে বেরিয়ে আসার পরে এখানে এসে মেনলি হয়েছে, এর বাইরে আর কিছু ছিল না।
1: আচ্ছা, তাহলে শিলিগুড়ি শহরের প্রাকৃতিক সৌন্দর্য কি কোথাও এর কারণ হতে পারে?
0: হ্যাঁ, একা সিঙ্গেল লাইফ এখানে, সেটা একটা, আর অফকোর্স এখানকার ওয়েদার, সারাউন্ডিংস, একটা
1: সবকিছুই আপনার কবিতাকে আরো সমৃদ্ধ করে চলেছে এবং গানকে। তাহলে এবার না হয় আমরা একটা গান শুনে নেই?
0: গান তো মানে গান তো গাইতে পারবো না, গানের গলা তো নেই। আমি সুরটা
1: যেভাবে, আপনি আপনার যে সন্তান তুল্য গান তাকে আপনি যেভাবেই পরিবেশন করুন না কেন, তা সুন্দরই হবে।
0: হ্যাঁ, আমি যখন গানগুলো লিখি তখন মনের ভিতরে একটা সুর থাকে, সেভাবেই গানগুলো লিখি। লিখতে লিখতে একটা সুর তৈরি হয়ে যায় নিজের মনের ভিতরে, বেসিক। তো সেই সুরটাই আমি শোনাতে পারি, গান তো শোনাতে পারবো না, সুরটাই ইয়ে করতে পারি। গুনগুন গুনগুন করি সারা রাত সারা দিন, কি যে গান লিখে যায় তোমার স্মৃতিতে, পাতায় পাতায় ভরিয়ে সকাল সন্ধে রাতি, কি যে কবিতা লিখে যায় তোমার স্মৃতিতে। কখনো কখনো বসে

0: তিন দেশ তো।
1: বাহ, যেই মালা আপনি গেঁথেছেন শব্দের এবং সুরের সবই কিন্তু অনবদ্য। একদিকে আমি বলবো যে আপনার চোখের যখন একটু সমস্যা তৈরি হয়, সেটি আপনাকে এই যে আমরা যে এত প্রযুক্তিগতভাবে আমাদের জীবনকে নির্ভর করে ফেলেছি প্রযুক্তির ওপরে, তার থেকে কোথাও আপনি নিষ্কৃতি পেয়েছেন, পেয়েছেন কবিতায় এবং সুরে, এটি কিন্তু সত্যি একটি ভালো দিক। আবার কি আপনি সেই ফোন নিয়ে, মুঠো ফোন নিয়ে যাপন করতে চাইবেন নাকি কবিতা এবং গান?
0: না, ওটা আমি অনেকটা রিলিফ ফিল করছি যখন আমি এর মধ্যে ঢুকে পড়েছি, তো মোবাইল থেকে অনেকটা নিষ্কৃতি পেয়েছি বলা যায়। এবং আগে যে চোখের অবস্থাটা আমি দিনের পর দিন বুঝতে পারছিলাম যে আমার চোখ আইসাইট আরও ডাউন হয়ে পড়ছে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটা আমার জন্য গুড সাইড।
1: বাহ, তাহলে এটা কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের কাছেও একটি দারুণ বার্তা যে আমরা যে সারাটা জীবন আমাদের এই মুহূর্তে প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্তকে আমরা মুঠো ফোনের মধ্যে বন্ধ করে রেখেছি, তার থেকে কিন্তু উত্তরণ ঘটাতে গেলে আমাদের শারীরিক উত্তরণও ঘটবে অবশ্যই। এটি আমরা নতুন প্রজন্মকেও বলবো আপনার এই বার্তা। তাহলে আমি আরেকটি আপনার কথার মধ্যে দিয়ে যেটি জানতে পারলাম তা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতেই হবে, যে একজন ভালো জীবন সঙ্গী অবশ্যই জীবনে দরকার, যে সঠিক পথ।
0: অবশ্যই অবশ্যই, আমার মিসেস রবীন্দ্রসঙ্গীত ওনার প্রিয় ছিল, তো উনি চর্চা করতেন, কিন্তু আমি ওনাকে সেভাবে সাপোর্ট করতে পারিনি, সেজন্য উনি ওটা কন্টিনিউ করতে পারেননি। বাট আজকে আমি যা কিছু করছি আমার মিসেস কিন্তু আমাকে সাপোর্ট করে যাচ্ছে।
1: মানে এই যে তার একটি দেওয়া কথা বা একটি সাজেশন দেওয়া যে আপনি আবারও এইটিকে ছেড়ে আপনি আপনার পুরনো কাগজ এবং কলমকে ধরুন, যদি আপনার জীবনের এক নতুন অধ্যায় সেটা আবার উন্মোচন হতে পারে।
0: হ্যাঁ, সেই সাথে আমার ছোট ভাইও আমাকে এই ব্যাপারে খুব উদ্বুদ্ধ করেছে বলতে পারেন।
1: আচ্ছা, আপনার ছোট ভাইয়ের নাম?
0: সুনীল কুমার দাস।
1: আচ্ছা, বাহ, তাহলে ছোট ভাইয়ের অনুপ্রেরণা আসলে এ থেকে আমরা বুঝতে পারি যে আমরা যাদের সাথে আমাদের খুব কাছের সম্পর্ক, যারা আমাদের প্রিয় মানুষ, যারা আমাদের আশেপাশে রয়েছে, আমাদের জড়িয়ে রয়েছে, তাদের বলা প্রতিটি কথা, তাদের আমাদের প্রতি ভালো চিন্তা ভাবনা, সব কিছুই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। এই জিনিসগুলো না হলে কিন্তু সত্যি হয়তো আমরা কোনোভাবে অনেক জায়গায় পিছিয়ে পড়তে পারতাম। আর আপনার যে সম্ভার আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে, এতগুলো খাতা, এত কাগজপত্র, এত অঢেল লেখা, সেটির কোনোভাবেই আবার করে সূচনা সম্ভব ছিল না, তাহলে
0: না? হ্যাঁ, এই সাপোর্টগুলো না পেলে হয়তো করতে পারতাম না।
1: আচ্ছা, এবার আমার একটি প্রশ্ন আপনাকে, এই যে এত লেখা আমরা যে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছে না কিন্তু বলছি যে সঞ্জীব বাবুর বিশাল এক পুটুলি নিয়ে তিনি এসেছেন, অনেক কাগজ, অনেক লেখা গান, অনেক কবিতা, তো শ্রোতাদের তরফ থেকে আমি প্রশ্ন করতে চাই এবং আমার মনেও প্রশ্ন যে এগুলো নিয়ে কর্মজীবনের ইতি টানার পর আপনি এটি নিয়ে কিভাবে আরো ভবিষ্যতে এগিয়ে যেতে চাইবেন?
0: হ্যাঁ, চাকরির সূত্রে আমি এখানে এসেছি, আর হার্ডলি আমার আজ 5-6 মাস মতো সার্ভিস বাকি আছে, আমি রিটায়ার করব নেক্সট অগাস্ট, তো রিটায়ারমেন্টের পরে একটু সময় দিতে পারবো।
1: একটু নয়, আমরা চাইব আপনি সমস্ত সম্পূর্ণ সময়টি দিন পরিবারকে সাথে নিয়ে কবিতা এবং গানে আপনি যাপন করুন। আপনি আপনার লেখা আরো একটি কবিতা শোনান না?
0: আরেকটি কবিতা
1: আপনার থেকে আরও অনেক শোনার রয়েছে, এত কিছু সম্ভারে রয়েছে, আমরা আরও গানও শুনবো, তবে আরেকটি কবিতা আমরা শুনি।
0: ঠিক আছে, একটা কবিতা। কিছু স্মৃতি আছে মনে, কিছু স্মৃতি আছে পাতায়, কিছু মুছে গেছে চিরতরে, কিছু স্মৃতি যেন আজও ভেসে উঠে ক্ষণে ক্ষণে, কিছু মিশে গেছে ঘন কুয়াশায়, কিছু স্মৃতি যেন আজও কিছু কথা কয়ে এসে জীর্ণ আঁখি পাতে, আজ জীবনের পুরনো পাতাগুলি ফিরে ফিরে যখন

0: দেখি স্মৃতির অতল হতে যেন নাম ধরে কেহ ডাকে আমায়। সবই তো ভুলেছি আজ, সবই তো স্মৃতির পাতায়, তবু কেন বারে বারে অতীত ফিরে ফিরে আসে।
1: বাহ, আমরা অতীতকে ছাড়া কিন্তু কখনোই এগোতে পারি না। অতীত থাকে আমাদের পেছনে, কোথাও হয়তো বাক্সবন্দি করে আমরা একটু চাপা দিয়ে রেখে দিই, কিন্তু তাকে ছাড়া কিন্তু আমাদের অস্তিত্ব পরিপূর্ণ হতে পারে না। তবু এগিয়ে যেতে হয়, জীবনে চলার নামই জীবন আমরা জানি। তবে আর একটা কথা, এখানে আমরা দেখলাম যে স্মৃতি নিয়ে আপনি কথা বলেছেন, আসলে সবকটা লেখাই তো কিছু একটি ভাবনা থেকে আসে। তো এইখানে যখন আপনি স্মৃতি নিয়ে লিখেছেন, আমরা জানতে চাইব আপনার জীবনের কোনো একটি বিশেষ স্মৃতি সম্পর্কে যা আপনার হৃদয়ের খুব কাছের।
0: এটা কোনো পার্টিকুলার একটা স্মৃতির কথা ভেবে লেখা নয়। আমাদের পুরনো জীবনের কথা যখন ভাবি আমরা, আমাদের এত বয়স হয়েছে, আমরা পুরনো জীবনের কথা যখন ভাবি অনেক কিছুই ভেসে উঠে মনে পড়ে পুরনো স্মৃতির কথা, তাই সেই সবের উপর লেখা। পার্টিকুলার কোনো স্মৃতি আমার সেইভাবে কিছু নয়।
1: আসলে জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময়ই কোথাও না কোথাও মূল্যবান। তাহলে আমরা চাইব আপনি আরো এগিয়ে যান এই লেখা, গান, কবিতা সবকিছু নিয়ে। তবে এই লেখা, গান, কবিতাগুলো কি খাতাতেই বন্দী থাকবে, নাকি তা প্রকাশ পাওয়ারও কোনো আশা রয়েছে?
0: কবিতাগুলো কেউ যদি রিসাইট করতে চায় আমার কবিতা, তো আমি ওয়েলকাম, আমি দিতে পারি নিজে। আমি আছে আমার কাছে, যদি কখনো সেরকম সুযোগ আসে সেগুলো নিয়ে আমি সামনে এগিয়ে আসবো।
1: আপনি কিন্তু জীবনে সেকেন্ড উইংসে আসতে চলেছেন, তার মানে কিন্তু অঢেল সময় রয়েছে। তাহলে লেখা এবং গান নিয়ে কিন্তু আরও ভীষণভাবে ব্যাপ্তি আপনি ঘটাতে পারেন। চলুন, আপনার এবার লেখা এবং সুর দেওয়া একটি গান আমরা শুনে নিই।
0: ঠিক আছে, আমি আমার মায়ের কথা ভেবে একটা গান লিখেছিলাম, এই গানটা একটুখানি দু লাইন শোনাচ্ছি। মা তুই আঁচল ভরি ফুল যে তুলেছিলি, সে ফুল আর নেই যে আঁচলে, দেখ সব ছড়িয়ে পড়ে গেছে, কেহ জলি ভাসি কেহ ধুলায় লুটায়, কেহ হাওয়ায় ভেসে ভেসে কোথায় হারিয়ে গেছে। মা তোর মমতারুই শিকল কেটে কেটে।

0: उनको रम दोषे तो के भूलेगी ऐसे
1: যেখানে আবেগ এসে জোরে, যেখানে চোখ ভেজে যায়, সেখানে সত্যি প্রশংসাসূচক কোনো বাক্য বা স্তুতিবাক্য আসে না, কারণ তা তো আমাদের মনের এক ভাবনা, এক ভালোবাসার স্থান। আর যখন মায়ের কথা আসে, এই মা শব্দটিতে আমরা সকলেই যেন স্তব্ধ হয়ে যাই। আমাদের সেই যে নারীর টান, আমাদের জীবনের সূত্রপাত, এই যে মায়ের নমাসের গর্ভস্থ করে রাখার পর আমাদেরকে তিনি ভূমিষ্ঠ করেছিলেন, সেই ঋণ সারা জীবন থাকবে। এবং তার জন্য তাকে উদ্দেশ্য করে যখন কবিতা লেখা হয়, তখন সত্যিই তা মমত্ব কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। তাই হয়তো গলা কেঁপে ওঠে, চোখের কোণে জল ভেসে আসে। এবার আমরা একটু ভিন্ন ছন্দে ফিরি, আর এবার আমাদের অন্য কি গান আর শোনাবেন বলুন, যেটাতে একটু মন খুশি হয়ে যাবে আমাদের।
0: আচ্ছা আচ্ছা, দুটো লাইন শোনাবো, ঠিক আছে। এসেছে পূর্ণিমা, বসেছে রঙের মেলা, শুরু আজ হোলির খেলা, মেতেছে সবাই আজ নূতন খেলায়। খুশি আজ কৃষ্ণচূড়া, খুশি আজ কাকাতুয়া, খুশি আজ ময়নাটিয়া, দেন আজ কারো আর খুশির সীমা নাই। রে সবুজ আয় রে আকাশ আয় রে বাতাস আয়, দেখে যা রঙের মেলা। কে ছোট কে বড় আজ আর নেই ভেদাভেদ, খুশিতে নাচছে সবাই, খুশিতে গাইছে সবাই, খুশিতে নাচছে সবাই, খুশিতে গাইছে সবাই। রে ছোট আয় রে বড় আয় রে জওয়ান আয়, মিশে যা রঙের খেলায়। করিস না রং দেখে ভয়, করিস না আর

0: আনন্দ সব মিলিয়ে নে খুশি দে খুশি হোস না দুঃখী আজ রে খুচি আই রে কাঁচা আই রে সবুজ আয় মিশে যা রঙের খেলায়।
1: বাহ চমৎকার, আমরা সঞ্জীব বাবুকে কিন্তু পেয়েও গিয়েছি, এখনো পর্যন্ত আমাদের বসন্ত কিন্তু শেষ হয়নি। যদিও আমরা ফাল্গুন ছাড়িয়ে চৈত্রতে পদার্পণ করেছি, কিন্তু তারপরেও এই এত সুন্দর দোলের গান, বসন্ত উৎসবের গান, রঙের গান, পলাশ শিমুল এবং কৃষ্ণচূড়ার রক্তিম আভার গান আমরা শুনতে পেলাম। আমাদের মন এমনি অসম্ভব আনন্দে আরও যেন মেতে উঠল। বাহ চমৎকার। এরপর আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই পর্যায়ে সঞ্জীববাবুকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাবো যে উনি আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন এবং এত সুন্দর সুন্দর গান এবং কবিতা, যা নিজের সৃষ্ট সন্তানের মতো, তা আমাদের সাথে এবং শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিলেন। এবার আপনি আর একটা কিছু শোনান, যাতে আমরা আরও সমৃদ্ধ হতে পারি।
0: একটা কবিতা শোনাবো।
1: একদম।
0: সবুজের বাহুবন্ধনে কলি এখনো পরম সুখনিদ্রায়, সবুজ তার বাঁধন একটু একটু করে খোলে, কলি ধীরে ধীরে বড় হয় একদিন। বাতাসের হালকা ছোঁয়ায়, সূর্যের প্রথম কিরণে চোখ মেলে সে দেখে নতুন পৃথিবী। ভোরের প্রথম আলোয়, শিশির ভেজা সকালে একটি একটি করে পাপড়ি মেলে সে। বৃন্ত বলে, এবার তাহলে আমি আসি, তুই তো এখন সম্পূর্ণ, তুই তো এখন বড় হয়েছিস। ফুল বলে, না, তোকে ছাড়া আমি অপূর্ণ, তোকে ছাড়া আমি কোথায়, আমাকে ছাড়া তোর যেমন নেই কোনো পরিচয়। তোর শক্ত বাঁধনেই যে আমার অস্তিত্ব, তুই না থাকলে যে আমি হারিয়ে যাব। সারা জীবন তুই আমায় এমনি করে জড়িয়ে রাখবি, এমনি করে আগলে রাখবি আমায়, তোর আমার জীবন যে অভিন্ন।
1: এই কবিতাটি কি আপনি কাউকে উদ্দেশ্য করে লিখেছেন?
0: না, এটা কারোর উদ্দেশ্য নয়, এটা একটা মনের ভাবনা থেকে এসছে। একটা ফুল, একটা কলি, একটা ফুল ফোটে, কলি সে বড় হচ্ছে, আর বৃন্ত, বৃন্ত ওই কলিটাকে ধরে রাখছে শক্ত করে, প্রথমে আবদ্ধ রাখে, সবুজের মাঝখান থেকে কলিটা ধীরে ধীরে বেরিয়ে আসে, তারপরে সে কলি বড় হয়, বৃন্ত তাকে শক্ত করে ধরে রাখে। সো বৃন্ত আর ফুল, ওরা অভিন্ন, ফুল ছাড়া বৃন্তের কোনো পরিচয় নেই। যে গোলাপ ফুল, গোলাপ ফুলের বৃন্ত, তো ফুল না থাকলে গোলাপ ফুলের বৃন্তের কোনো পরিচয় নেই, এইভাবে একটা ভাবনা থেকে।
1: বাহ চমৎকার ভাবনা এবং অত্যন্ত গভীর ভাবনা নিঃসন্দেহে। আর সঞ্জীববাবু, আমরা চাইব আপনি এই যে গান এবং কবিতায় রয়েছেন, গানে গানে রয়েছেন, আপনার আরও বেশি করে আপনি সমৃদ্ধ হন, আমাদের মতো শ্রোতাদের অনেকের আপনার মতো সুন্দর সুন্দর লেখা পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব। কারণ এমন কিছু উপাদান আমাদের জীবনে বেঁচে থাকার জন্য রসদ হিসেবে দরকার, যা কবিতা এবং গানের মাধ্যমেই পাওয়া সম্ভব। এবার শেষ মুহূর্তে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আর সঞ্জীববাবু, চাইব আপনার জীবন কর্মরত জীবনের অবসরের পর আরও সুন্দরভাবে এগিয়ে যাক, আরও রঙিনভাবে এগিয়ে যাক। এই যে দোলের গান আপনি আমাদের শোনালেন, আপনার মনে, আপনার জীবনে, আপনার কলমে আরও সুন্দরভাবে নতুন করে অনেক রং লাগুক, আর বেঁচে থাকার স্বপ্ন আপনি আপনার লেখা আমাদেরকে অনুপ্রাণিত করতে থাকুন এবং দেখাতে থাকুন। বেঁচে থাকার গান
0: আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জীবনেরও গান গেয়ে প্রাণ খুলিয়ে কিছুক্ষণ এ সুন্দর পৃথিবীতে বাঁচব, নীল গগনে উড়ি রাম ধনুর সাত রঙে ভাসব, আমি বাঁচব, আমি হাওয়ায় হাওয়ায় উড়ি বেড়াব, আমি সবুজে সবুজে মিশে যাব, ব্যথা যদি পাই তবে সব ভুলে কিছুক্ষণ মনের সুখ।

0: শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান, গীতিকার ও কবি সঞ্জীব কুমার দাসের সঙ্গে কথোপকথনে ছিলেন অনামিকা দেব, আকাশবাণী শিলিগুড়ি।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, RBI এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন ভাওয়াইয়া গান সোনালী জেসমিনের কণ্ঠে।

ভাওয়াইয়া গান শুনলেন সোনালী জেসমিনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

মাজদাভান ছবির গান শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন লাভ গেমস লাভ ডেঞ্জারাসলি এই ছবির গান। সঙ্গীত হলদিপুর এবং রসিকা শেখরের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: सबैभन्दा पहिला यस बुलेटिनका मुख्य समाचार। प्रधानमन्त्री नरेन्द्र मोदी र अमेरिकी विदेश मन्त्री मार्को रुबियोद्वारा भारत अमेरिकाको व्यापक विश्वव्यापी रणनीतिक साझेदारीमाथि छलफल। 11 मईमा अधिसूचित विकसित भारत जी राम जी एन 2025 आगामी 1 जुलाईमा देशमा लागू हुने। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले अलिपुरद्वार, कालिम्पोङ र दक्षिण दिनाजपुर जिल्लामा नयाँ मेडिकल कलेज तथा उत्तर बंगालमा नयाँ एम्स स्थापना गर्न केन्द्र सरकारलाई प्रस्ताव पठाएको दिनुभयो जानकारी। मेजर अभिलाषा बारक संयुक्त राष्ट्र सैन्य लैंगिक समानता च्याम्पियनशीप पुरस्कारद्वारा सम्मानित। अनि पेट्रोल र डिजेलको मूल्य वृद्धि। प्रधानमन्त्री नरेन्द्र मोदी र अमेरिकी विदेश मन्त्री मार्को रुबियोले आज भारत अमेरिका व्यापक विश्वव्यापी रणनीतिक साझेदारीमा निरन्तर प्रगति र क्षेत्रीय तथा विश्वव्यापी शान्ति अनि सुरक्षासँग सम्बन्धित मुद्दाहरूबारे छलफल गर्नुभयो। विदेश मन्त्री मार्को रुबियोले आज नयाँ दिल्लीको सेवा तीर्थमा प्रधानमन्त्री मोदीलाई भेट्नुभयो। सामाजिक सञ्जालको एउटा पोस्टमा श्री मोदीले भारत र संयुक्त राज्य अमेरिकाले विश्वव्यापी हितका लागि मिलेर काम गरिरहने बताउनुभयो। भेटमा विदेश मन्त्री डाक्टर जयशंकर र राष्ट्रिय सुरक्षा सल्लाहकार अजित डोभाल पनि उपस्थित हुनुहुन्थ्यो। श्री मार्को रुबियो आगामी 26 तारीकमा हुने क्वाड विदेश मन्त्रीहरूको बैठकमा भाग लिन भारतको 4 दिने भ्रमणमा हुनुहुन्छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले सरकारी जागिर नागरिकहरूको जीवनको सुधार र सहज बनाउने महत्वपूर्ण माध्यम भएको बताउनुभयो। उहाँले आज भिडियो कन्फरेन्सिङ मार्फत 1900 रोजगार मेलालाई सम्बोधन गर्दै यी टिप्पणीहरू गर्नुभएको हो। प्रधानमन्त्रीले देशले आफ्ना कर्मयोगीहरूमा विश्वास राखेको छ र अब उनीहरूको समर्पण आचरण तथा दैनिक कार्यहरू मार्फत उक्त विश्वासलाई सम्मानसहित सुदृढ पार्नु उनीहरूको जिम्मेवारी हो भन्नुभयो। श्री मोदीले सम्पूर्ण विश्व भारतको विकास यात्राको हिस्सा बन्न उत्सुक बनेको बताउँदै भारतले विश्वभरिका विभिन्न देशहरूसँग पनि साझेदारी गरिरहेको छ जसले देशका युवाहरूलाई अवसर रोजगारी र विश्वव्यापी अनुभव प्रदान गर्ने लक्ष्य राखेको छ भन्नुभयो। उहाँले नवनियुक्ति कर्मचारीहरूलाई आइगोट कर्मयोगी प्लेटफर्मलाई अधिकतम प्रयोग गर्न प्रोत्साहित गर्दै नवनियुक्त कर्मचारीहरूले देशको प्रगतिमा योगदान पुर्याउनेछन् र विकसित भारतको सपना साकार पार्न महत्वपूर्ण भूमिका खेल्नेछ भन्ने विश्वास पनि व्यक्त गर्नुभयो।
1: कर्मयोगी प्रारम्भ जैसे मॉड्यूल से आपको अपनी जिम्मेदारियां समझने में बहुत सहूलियत होगी। मेरा आपसे आग्रह है इसका ज्यादा से ज्यादा लाभ उठाएं। आज भारत का युवा दुनिया के हर क्षेत्र में अपनी पहचान बना रहा है। यही स्पिरिट यही ऊर्जा पब्लिक सर्विस में भी दिखाई देनी चाहिए। विकसित भारत ऐसे ही युवाओं के प्रयास से बनेगा जो अपने काम को देश सेवा का माध्यम मानते हैं।
0: आज 1900 वार्षिक रोजगार मेलामा विभिन्न सरकारी विभाग र संस्थाहरूको लागि छनट भएका 51,000 भन्दा बढ़ी युवाहरूलाई नियुक्ति पत्र वितरण गरिएको थियो। यो रोजगार मेला देशभरिका 47 स्थानमा आयोजना गरिएको थियो। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज राष्ट्रपति भवनमा साइप्रसका राष्ट्रपति निकोस क्रिडोलोरिसलाई स्वागत गर्नुभयो। राष्ट्रपति निकोस र उहाँका प्रतिनिधिमण्डललाई भारतमा स्वागत गर्दै राष्ट्रपति मुर्मूले भन्नुभयो भारत र साइप्रसले विश्वास र सद्भावनामा आधारित घनिष्ठ सम्बन्ध साझा गर्छन्।
2: 1962 हमारे राजनयिक सम्बन्ध की स्थापित के बाद से ही भारत और साइप्रस एक दूसरे के साथ खड़े हो रहे हैं। हमारे जानसीपुर की मित्रता अब से सम्मान साझा मूल्य विश्वास और एकजुटता पर आधारित है। आने वाले वर्षों में भारत साइप्रस के साथ अपने व्यापक सहयोग को आगे बढ़ाने के लिए उत्सुक है। मुझे पूर्ण विश्वास है कि आपके मार्गदर्शन और नेतृत्व के साथ हमारी मित्रता निरंतर सुदृढ़ होती जाएगी।
0: उल्लेख्य छ साइप्रसका राष्ट्रपति भारतको 4 दिने भ्रमणमा हुनुहुन्छ। वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले विश्वव्यापी उथलपुथल भएको अवस्थामा पनि भारतको अन्तर्निहित अर्थतन्त्र बलियो रहेको र निर्यातमा दरिलो वृद्धि भएको बताउनुभयो। वहाँले अप्रेलपछि मई महिनामा निर्यात वृद्धि जारी रहने बताउनुभयो, जसले विश्वव्यापी प्रतिकूल परिस्थितिहरूमा पनि भारतीय अर्थतन्त्रको लचिलोपनलाई प्रतिबिम्बित गर्दछ। आज नयाँ दिल्लीमा बोल्दै श्री गोयलले किसानहरूलाई बढ़दो लागतबाट जोगाउन सरकारले मलको मूल्यमा वृद्धिको भार वहन गरेको उल्लेख गर्नुभयो। सरकारले भव्य योजना मार्फत व्यवसायलाई सहज बनाउन देशभरि 100 औद्योगिक पार्कहरू स्थापना गरिने श्री गोयलले साझा गर्नुभयो। ग्रामीण विकास मन्त्रालयले विकसित भारत जी रामजी ऐन 2025 अन्तर्गत सार्वजनिक परामर्शका लागि मसौदा नियमहरू प्रकाशित गरेको छ। ग्रामीण विकास मन्त्रालयले बताए अनुसार कुनै पनि व्यक्ति, सरकारवाला अथवा संस्थाले अर्को महिनाको 21 तारीकसम्म यी मसौदा नियमहरूमा आपत्ति वा सुझावहरू पेश गर्न सक्छन्। विकसित भारत जी रामजी ऐनले 20 वर्ष पुरानो महात्मा गान्धी राष्ट्रिय ग्रामीण रोजगार ग्यारेन्टी ऐन मनरेगालाई प्रतिस्थापन गर्दछ। नयाँ ऐनले प्रति आर्थिक वर्ष 100 दिनको रोजगारीको कानूनी ग्यारेन्टीलाई 125 दिनमा बढ़ाउने लक्ष्य राखेको छ। मन्त्रालयका अनुसार मस्यौदा नियमहरू ऐनको धारा 33 र अन्य सान्दर्भिक प्रावधानहरू अनुसार तयार पारिएको छ। विकसित भारत जी रामजी ऐन 2025 11 मईमा अधिसूचित गरिएको थियो, तर यस वर्ष 1 जुलाईदेखि सबै राज्य र केन्द्रशासित प्रदेशहरूमा लागू हुनेछ। यस वर्षको जुलाईदेखि पश्चिम बंगालमा आयुष्मान भारत योजना शुरू हुनेछ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले आज कोलकातामा केन्द्रीय स्वास्थ्य मन्त्री जेपी नड्डासँगको भर्चुअल बैठकपछि उक्त घोषणा गर्नुभएको हो। राज्यको स्वास्थ्य योजना स्वास्थ्य साथी अन्तर्गत अवस्थित लाभार्थीहरूलाई आयुष्मान भारत योजनामा समावेश गरिनेछ। आयुष्मान भारत आरोग्य मन्दिर सम्बन्धी समझदारी पत्र जूनमा नयाँ दिल्लीमा हस्ताक्षर गरिनेछ। मुख्यमन्त्रीले अलिपुरद्वार, कालिम्पोङ र दक्षिण दिनाजपुर जिल्लामा नयाँ मेडिकल कलेज खोल्न र उत्तर बंगालको लागि नयाँ एम्स स्थापना गर्न केन्द्र सरकारलाई प्रस्ताव पठाएको पनि बताउनुभयो। भारतीय सेनाकी अधिकारी मेजर अभिलाषा बराकलाई 2025 संयुक्त राष्ट्र सैन्य लैंगिक समानता च्याम्पियनशीप पुरस्कार प्रदान गरिएको छ। लेबनानमा संयुक्त राष्ट्र शान्ति सेनामा सेवारत मेजर अभिलाषा हाल लेबनानको संयुक्त राष्ट्र अन्तरिम बल महिला संलग्न टोलीमा भारतीय बटालियनको कमाण्डर हुनुहुन्छ। मेजर बराक भारतीय सेनाको पहिलो महिला लड़ाकू हेलिकप्टर पायलट पनि हुनुहुन्छ। मेजर बराक यो पुरस्कार प्राप्त गर्ने तेस्रो भारतीय शान्ति सेनाको सदस्य बन्नुभएको छ। यसअघि मेजर सुमन गवानीले र मेजर राधिका सेनले यो पुरस्कार प्राप्त गरेकी थिइन्। पेट्रोल र डिजेलको मूल्य आज प्रति लिटर 91 पैसा बढ़ेको छ। यो पछिल्लो 10 दिनमा तेलको मूल्यमा वृद्धि तेस्रो वृद्धि हो। दिल्लीमा पेट्रोलको मूल्य 87 पैसाले बढ़ेर प्रति लिटर रूपियाँ 99.51 पैसा पुगेको छ भने डिजिटलको मूल्य 91 पैसा बढ़ेर प्रति लिटर रूपियाँ 92.49 पुगेको छ। 15 मईमा प्रति लिटर रूपियाँ 3 र 19 मईमा प्रति लिटर रूपियाँ 90 दरले वृद्धिपछि इन्धनको मूल्यमा यो तेस्रो संशोधन हो। हालका दिनहरूमा मूल्य प्रति लिटर लगभग रूपियाँ 5 बढ़ेको छ। इरान द्वन्द र हर्मुज जलडम्बरूमा अवरोधपछि विश्वव्यापी कच्चा तेलको मूल्यमा वृद्धिको कारण भारतमा पनि यो वृद्धि भएको हो। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। प्रधानमन्त्री नरेन्द्र मोदी र अमेरिकी विदेश मन्त्री मार्को रुबियोद्वारा भारत अमेरिकाको व्यापक विश्वव्यापी रणनीतिक साझेदारीमाथि छलफल। 11 मईमा अधिसूचित विकसित भारत जीएमजीएन 2025।
3: বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ ঊনবিংশতিতম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি অক্ষুণ্ণ রয়েছে বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সেক্রেটারি অফ স্টেট আজ প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। শ্রী মোদী শান্তি প্রচেষ্টায় ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রুবিওকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে হতে চলা কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও 4 দিনের সফরে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঊনবিংশতিতম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি। কলকাতার শিয়ালদা বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 142 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আর এক অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান নিয়োগপত্র তুলে দেন নবনিযুক্তদের হাতে। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য 2,103 কোটি টাকা এবং আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান তিনি।
4: আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব।
3: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। মন্ত্রী আরও বলেন, দেশের স্বাক্ষরিত 9টি মুক্ত বাণিজ্য চুক্তি এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক 5 দেশ সফরে দেশের আত্মনির্ভরশীলতা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন যাত্রা প্রতিফলিত হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র সেক্রেটারি জেনারেল নুরলান ইয়ের মেক বাহেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, SCO-কে শক্তিশালী করা, আঞ্চলিক স্তরে যোগাযোগ বাড়ানো, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। উল্লেখ্য, এই আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন MG নারেগাকে প্রতিস্থাপিত করে। উল্লেখ্য, চলতি বছরের পয়লা জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাঁর সফরসঙ্গী হবেন বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA-র অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের অবসরপ্রাপ্ত আধিকারিক ত্রিলোকীনাথ প্রয়াত, বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্রিলোকীনাথ অল ইন্ডিয়া রেডিওর বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বভার সামলেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একাধিক বিভাগেও তিনি কাজ করেছেন। রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে সেদেশের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সুবিচারের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। গতকাল বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে সেদেশে শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা এবং হত্যার ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত, আহত আরও 9 জন। এর আগে লুহান্স্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত স্টারোবিলস্কের একটি কলেজে ছাত্রাবাসী ইউক্রেনের ড্রোন হামলায় 11 জন নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর রাশিয়া আজ এই অভিযান চালায়। ভারতীয় কুস্তিগির সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং আজ এশিয়ান অনূর্ধ্ব-23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। এর ফলে অন্তত 2টো রুপো নিশ্চিত করেছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 69তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো এরপরে খবর 7:50।
5: আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় শুনবেন মুখোমুখি। এই অনুষ্ঠানে অনুরাধা শর্মার সঙ্গে আলাপচারিতায় থাকবেন মুক্তিচন্দ। মান্নাদের কণ্ঠে আধুনিক গান 8:30। রাত 9:15 গজল, শিল্পী আবিদা পারভিন। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক একটি বিশেষ অনুষ্ঠান, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য। রাত 10টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী চেঙ্গানাসারি সিপি মাধবন নম্পুথেরি। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9টায় আপকে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10টায় ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30শে মে থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এসওপি প্রকাশ। আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া ট্রেনি চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় 51,000-এর বেশি মানুষের হাতে ভার্চুয়াল মাধ্যমে নিয়োগপত্র তুলে দিয়েছেন। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন আইন আনা হবে। রাস্তা জবরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে রাজ্য সরকার সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বকরি ঈদ উপলক্ষে রাজ্য সরকার 28শে মে একদিনের ছুটি ঘোষণা করেছে। রাজ্যে আরও 4 দিন এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড রাজ্যের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
1: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
0: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র ইতোমধ্যেই বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত থেকেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও তিনি জানান। এরাজ্যে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469 করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। এতে ওষুধ কেনার খরচ প্রায় 10 গুণ কমে যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের শিশু মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শ্রী অধিকারী। স্বাস্থ্যক্ষেত্রে আগামী 3 মাসে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর আশ্বাস দেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোলে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য পদক্ষেপ করা হবে বলেও জানান শ্রী অধিকারী। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30শে মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও তা শুরু হয়নি। এইচপিভি ভ্যাকসিন আগেই রাজ্যে পাঠানো হলেও তৃণমূল কংগ্রেস সরকারের গাফিলতির কারণেই টিকাকরণ শুরু করা যায়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
1: পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30শে মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে।
0: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা হবে। আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবনের তরফে আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে সার্ভিস কোটা ব্যবহার করে কিভাবে তিনি স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন তা খতিয়ে দেখতে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 2024 আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে SSKM হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি অভিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই তাকে সাসপেন্ড করা হয়। আরজিকরের ঘটনার পর রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে, এতেও নাম জড়ায় অভিকের। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত সকল দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 19তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এর বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে কলকাতার বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনা হবে। স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, একাডেমিক মূল্যায়ন, মৌখিক পরীক্ষার নম্বর কম করে আগামী দিনে নিয়োগের ব্যবস্থা করা হবে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে 142 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। রাজ্যে জমিজটের কারণে রেলের যে সমস্ত প্রকল্প আটকে ছিল সেগুলি পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমিজটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা শুরু করেছেন। রাস্তা বা ফুটপাথ জবরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দপ্তরের আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তার বেশি সময় ধরে যারা ফুটপাথে ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে।
2: এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে এনক্রোচমেন্ট কী হিসেবে হয়েছে, কীভাবে হয়েছে। তাতে দেখুন, সাধারণ মানুষ, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে ঘুরতে ফুটপাথ পার্ক সরকারি জায়গা সব কিছু দখল হয়ে গেছে। বাট এটা নিয়ে একটা ডিসিশন নেওয়া দরকার। কিন্তু আবার মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট আমাদের প্রথম দিনে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে কারোর পেটে লাঠি না পড়ে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তাই জন্য দেখুন, একদিকে আমাকে এনক্রোচমেন্টের বিষয়টাও যেমন দেখতে হবে, আমাকে তেমনভাবে দেখতে হবে যে 20-30 বছর আজকে যারা দোকান করে বসে রয়েছে তাদেরকে আমি যেন একটা রিলোকেট করার জায়গা পাই, মানে দিতে পারি।
0: এদিকে হকার উচ্ছেদের প্রতিবাদে আজ পার্ক সার্কাসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। ধর্নায় অংশ নেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্যপদের তালিকা তৈরি করে আগামী 3 জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারের কাছে ইমেল মারফত তা পাঠাতে হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে VIP গেটের সামনে থেকে বিতর্কিত ফুটবলারের মূর্তিটি সরানো হয়েছে। এর আগে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ওই মূর্তিটি ভেঙে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। বকরি ঈদ উপলক্ষে দুদিনের পরিবর্তে একদিন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 26 ও 27 মে পরিবর্তে শুধুমাত্র ঈদুল জোহার দিন 28 মে ছুটি থাকছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে রাজ্য সরকারের তরফে 26 ও 27 মে ঈদের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু ঈদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও পরিবর্তন করা হলো বলে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও 4 দিন একইভাবে বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা, তবে আগামী সপ্তাহে 27 তারিখ থেকে কয়েকদিন সর্বোচ্চ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তাপমাত্রা ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা। আবহবিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, বিহারের ওপরে অবস্থানরত ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ও তরাই অঞ্চলের জেলাগুলিতে আগামী 3 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30শে মে থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি। আজ অনুরাধা শর্মার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন মুক্তিচন্দ।
4: শ্রোতা বন্ধুরা, কি খবর? ভালো আছেন? ভালো আছেন, ভালো থাকতে হবে, ভালো থাকা চাই, নইলে সামনাসামনি বসবো কী করে? যে অনুষ্ঠানটির নাম মুখোমুখি, আমরা মুখোমুখি হতে পারি না, কিন্তু কথার মধ্যে দিয়ে, মনের মধ্যে দিয়ে আমরা সামনে চলে যাই, তখন কথাটা আসে সামনাসামনি। আমাদের সামনাসামনি আরও একটি পর্ব আজ, যার পোশাকি নাম মুখোমুখি। আমরা আয়না কী না ব্যবহার করি, ছোট হোক বড় হোক, বিশাল করে সাজিয়ে রাখা আয়না কিংবা একটা ভাঙাচোরা কাচের টুকরো আয়না, যে যেভাবে পারি নিজের মুখটা দেখি, নিজেকে চিনি আর নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে, ভালোবাসতে চেষ্টা করি। তেমনি আয়না ধরে নিতে পারেন মুখোমুখি, সেরকম একটা আয়নায় আজকে মুখ দেখব আমাদের। আমাদের সঙ্গে রয়েছেন অনুরাধা শর্মা। হ্যাঁ, সেই কিছুদিন আগে শুনলেন তার সাংবাদিক জীবন নিয়ে নানান রঙিন সব গল্প, সেই সব রঙের ছোঁয়া মাখা আজ আরেকটি পর্ব। তার জীবনের, আসলে তার চলতি জীবনের এতগুলো ভাগ রয়েছে যে আরেকটা মুখোমুখি অনায়াসেই দেখা যাবে, কিন্তু আমি এটাকে একটু উল্টে আয়না নাম দিতে চাই। কেন? ক্রমশ আপনারাও শুনবেন, আমিও জানবো আর শুনবো। অনুরাধা, তোমাকে আমি শুভেচ্ছা জানাই।
5: নমস্কার।
4: শ্রোতা বন্ধুদের সঙ্গে সঙ্গে তোমাদের জন্য অনেকটা শুভাশিস, ভালো থাকো, ভালো করে তোমার কাজটা এগিয়ে নিয়ে চলো।
5: অনেক ধন্যবাদ।
4: তোমার সম্পর্কে যে কথাটা ভীষণভাবে আমাকে আকৃষ্ট করে আর ভীষণভাবে তোমাকে জানতে ইচ্ছে করে, শুধু না, তোমার ওই কাজের ভাবনাটাকে ছুঁতে ইচ্ছে করে, সেটা হচ্ছে সিস্টারহুড। এই বিশাল কথাটা, বিশাল শব্দটা কিভাবে তোমার মনে এলো?
5: সিস্টারহুড, আমি যখন বড় হয়েছি তখন আমি খুব শুনতাম উইমেন এম্পাওয়ারমেন্ট।
4: হ্যাঁ,
5: উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, খুব একটা বুঝতাম না তখন। মনে হতো সামহাও আমরা ল্যাকিং, আর আমাদেরকে এম্পাওয়ার করা দরকার, আর মহিলাদেরকে পাওয়ার দেওয়া, ইউনো, ইউ হ্যাভ টু এম্পাওয়ার উইমেন। তারপরে আমার হঠাৎ বলবো না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হলো যে এটার অনেক অ্যাসপেক্ট আছে, আর এটার একটা অ্যাসপেক্ট সিস্টারহুডটা। কেন আমার মনে হলো যে আমাদেরকে আগে থেকেই আমাদের পেট্রিয়ার্কাল সোসাইটি এরমভাবে রেখেছিল,
4: আমরা পিতৃতান্ত্রিক যে আমাদের
5: পরিবেশটা,
4: সেখানে আমাদের মেয়েদের কিভাবে রাখা হচ্ছে, এটাই তোমাকে নাড়া দিল?
5: হ্যাঁ, ওটা আমার ভীষণভাবে নাড়া দিল। তখন না মনে হতো, আমাদেরকে বলা হতো মহিলারাই মহিলাদের শত্রু, তো আমাদের সামহাও এরমভাবে করা হতো যে মহিলা বস হলে সে খারাপ হবে, শাশুড়ি আর বৌমা
4: সবসময় ধরেই নিচ্ছে, যেন
5: ধরে ওটা একটা অ্যান্টি রিলেশন হতে হবে। হ্যাঁ, তো আমাদেরকে না একটা মনে হতো যে পিতৃতান্ত্রিক সমাজ আমাদেরকে লড়িয়ে জুঝিয়ে রাখতো সারা, যাতে ওটাতে আমার মনে হতো পেট্রিয়ার্কিরই যাতে ফায়দাটা হয়। হ্যাঁ, তখন আমরা মহিলারা মহিলাদের অ্যালাই হিসেবে না দেখে, তখন আমরা একটু ডাউটের চোখে দেখা,
4: সংশয়।
5: হ্যাঁ, আর সেখান থেকে পুরুষরা খুব বড় একটা মানে বুক পিটিয়ে আমরা মহিলাদেরকে এম্পাওয়ার করব, আমরা একটা জায়গা করে দেব, সেখানে মহিলারা আমরা এগিয়ে নিয়ে আসব। তো করতে করতে যখন সিস্টারহুডটাকে বুঝলাম, ব্যাপারটা সিস্টারহুড প্লেন কথা বলতে আমরা মহিলাদেরই মহিলাদের হাত টানবো, উই উইল এম্পাওয়ার ইচ আদার। এমনি খুব সিম্পল মনে হয়, কিন্তু এটা প্র্যাকটিক্যালি কিন্তু হয় না,
4: এর বিশাল জগৎ,
5: বিশাল জগৎ। কারণ আমাদের কন্ডিশনিংটা পিতৃসত্তার একটা আমরা চশমা পরে করি, তো আমাদের এম্পাওয়ারমেন্টটাও তখন এরমভাবে হয়ে এসেছিল যে আমরা মহিলারা ধরুন যে খুব একটা ইম্পর্টেন্ট জায়গাতে গিয়েও আমরা পুরুষ হওয়ার চেষ্টা করতাম। মানে
4: এটা না, মানে আমি তাই অবাক হচ্ছি যে ভাবে সবাই তাহলে একই। সত্যি কথা কি, আমাকেও আত্মসম্মানের লাগতো, তোমায় দিলাম, তোমায় করে দিলাম, করে দিলাম, দিয়ে দিলাম, কেন রে ভাই? আমার কি অর্জনের এতটুকু শক্তি নেই? এতটুকু তার আমার সেই অর্জন করবার আমার কোনো রকম দক্ষতা নেই, তুমি আমায় দিয়ে দিলে, কেন তুমি দেবার কে?
5: দেবার কে, সেটা একটা আছে। আর এম্পাওয়ারমেন্টটাকে এইভাবে ধরা হতো, মহিলারাও আমরা সেটাকে ইন্টারনালাইজ করেছি যে আমরা শাড়ি মানে আমরা পুরুষ হওয়ার চেষ্টা, যে পুরুষরা যেরকম করছে আমাদেরকে
4: সমকক্ষ বলতে ওটা শব্দটা নয়,
5: ওটা নয়। হ্যাঁ, তো যার ফলে কি হতো যে আমরা উই আর কম্পিটিং টু বি লাইক ম্যান, মানে আমার মনে হয় সেটা একটা ভুলভাবে মহিলার এম্পাওয়ারমেন্টটা দেখা। হ্যাঁ, তো যার ফলে এখন সিস্টারহুডটা কি হয়ে যাচ্ছে, সিস্টারহুডে তখন কি হতো যে উই আর ডিপেন্ডেন্ট অন মেন টু মেক আস লাইক দেম, যে ওরা এম্পাওয়ার অ্যান্ড ইন দ্য স্পেস দ্যাট দে হ্যাভ ক্রিয়েটেড ফর আস। তো আমার সেটা মনে হলো যে পুরুষরা আমাদের স্বার্থে কোনো কিছুই করবেন না।
4: অনুরাধা, আমার কাছে এই ছোট্ট একটা দ্বন্দ্ব আছে এই কথাটার মধ্যে, যে আমি কখনোই না পুরুষকে আমার প্রতিদ্বন্দ্বী বা আমার শত্রু তো কখনোই মনে করি না।
5: অ্যাবসলিউটলি,
4: কেননা একজন পুরুষ আমার শত্রু হলো না মিত্র হলো, সেটা আমার প্রশ্নের বাইরে, আমার জানার বাইরে। যে মানুষ সমব্যথী হয়, সমমর্মী হয়, সে মানুষ যুগে যুগে এসছে, থাকবেও। রামমোহন এসছেন, বিদ্যাসাগর এসছেন, তো এরকম তারা তো পুরুষ ছিলেন। সুতরাং পুরুষ মানুষ আমার প্রতিদ্বন্দ্বী নয়, আর তার সমকক্ষ হতে গিয়ে তার গুণগুলোকে আমার নিজের মধ্যে অর্জন করা, সেটাও আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য সমান মর্যাদা,
5: সমান মর্যাদা, ওটাই হচ্ছে অপারেটিভ। মানে পিতৃসত্তার বিরোধ করা পুরুষের বিরোধ করা
4: না, না না,
5: ওটা পিতৃসত্তার বিরুদ্ধে আমরা,
4: তুমি যে পিতৃতান্ত্রিক
5: বিরোধী যে এটা সেটা না,
4: কখনোই নয়।
5: হ্যাঁ, তো এই জায়গাটা আর কি একটু ক্ল্যারিটি দরকার, যে আমরা যে পুরুষদের যে বিরুদ্ধে আছি বা পুরুষদের অ্যাগেনস্টে বলছি সেটা না। পুরুষরা কিন্তু পিতৃসত্তাকে কায়েম রাখা, ওটাকে এগিয়ে নিয়ে যাওয়া,
4: সেটা তো যে যার রাজত্ব,
5: ছেলেরাও করেছে, মেয়েরাও কিন্তু ওটাকে সাপোর্ট করেছে,
4: ছাড়বে কেন?
5: সেই তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে পিতৃসত্তার অ্যাগেনস্টে যদি আমাদের করতে হয়, সিস্টারহুড ইজ ওয়ান ওয়ে, যেখানে আমরা মহিলারাই মহিলাদেরকে সাপোর্ট করছি। আমাদের ধরুন যে কন্ডিশনিং যেরকম হয়ে এসেছে, আমাদের ধরুন একটা সিম্পল কথা, যদি কোনো মহিলা মানে একটা অ্যালিগেশন আনে অফ সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাগেনস্ট আ ম্যান, আগে থেকে আমাদের
4: কোনো শারীরিক নির্যাতন,
5: কোনো নির্যাতনের একটা যদি অভিযোগ আনে, আমাদের যেটা আগেকার যে কন্ডিশনিং আছে, আমরা আগেই আমাদের মেয়েরই কিছু দোষ হতে হবে, এটা পিতৃসত্তা আমাদেরকে শিখিয়েছে,
4: তুমি কেন ওখানে রাতে গেছিলে, তুমি
5: পিতৃসত্তা সেটা আমায় শিখিয়েছে। কিন্তু এখন আমাদের যে ফেমিনিজম, এখন আমাদের ফেমিনিজম উইচ রিলাইজ অন সিস্টারহুড ইজ দ্যাট উই ট্রাস্ট হার, রাইট, ফ্রম দেয়ার উই গো হেড।
4: প্রথম তাকে
5: প্রথম ট্রাস্ট করা বা মহিলার পক্ষটাকে আমাদেরকে দেখা,
4: আগে তার কথা বিশ্বাস করে,
5: বিশ্বাস করে এগোনো, সেটা হচ্ছে কেন আমরা সবসময় কেন ডাউট দিয়ে এগোবো, আমরা সবসময় বেনিফিট অফ ডাউট পুরুষকেই কেন দেব? যে বেনিফিট মানে এখানে সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, কিন্তু আমাদের যে আগের কন্ডিশনিং, যে মহিলা মানে যে হয়তো ওই মিথ্যে কথাটা বলছে, পরে প্রমাণ হোক না সত্যি, যে এই যে বেনিফিটটা আমরা কেন সবসময় এটা পিতৃসত্তা সবসময় করে এসেছে, কিন্তু সেটাই ওটাকে ফ্লিপ করা।
4: আচ্ছা, তুমি প্রথমে যেরকম একটা কথা এনেছিলে শাশুড়ি বৌমা, তো একটু আমি পরিবারে আসি, তো পারিবারিক ক্ষেত্রে সিস্টারহুডটা কিভাবে আমরা প্রয়োগ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি? একটা ভ্রাতৃত্ব বোধ হয়, আর এটা কি বোন বা কি বলবো জানি না, সহোদরা বৃত্তি বা কিছু,
5: হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কোনো কথা নেই, which is why দেখুন আমরা এত স্ট্রাগল করছি, যে ইংরেজিতে বলা হয় রোম্যান্স, হ্যাঁ, ছেলেদের মধ্যে একটা কিন্তু কোড আছে, হ্যাঁ, ছেলেরা কিন্তু নিজেদেরকে ভীষণ প্রোটেক্ট করে, একটা ছেলে এটা আমাদের সমাজে হয়ে এসেছে, ও তো ওরকমই, ওর সাথে দেখবেন সেই উইচ ইজ ওয়াই, সেই কারণে দেখবেন অনেকগুলো মহিলাদের অভিযোগগুলো আমরা সেটার কোনো
4: ধর্তব্যের মধ্যে
5: আসে না, কারণ ছেলেরা ছেলেদেরকে বাঁচায়,
4: ও তো একটু রাগি,
5: ও তো একটু রাগি, ওর একটু স্বভাব আছে, ও একটু মেয়েদেরকে ওরমভাবেই দেখে, কিন্তু ওরা কিন্তু সেটা করে। আর সামহাও পিতৃসত্তা আমাদের কিন্তু লড়িয়ে রেখেছে, মানে পাশাপাশি আমরা কিন্তু দ্বন্দ্বে আছি, আমরা কিন্তু ও মানে ও এরকম, ও ওরকম। ইনফ্যাক্ট এটা আমি আগে ভাবতাম হয়তো যে এটা আমি জাস্ট
4: ভাবছি,
5: এমনি ভাবছি, কিন্তু সেদিন আমি খুব ইন্টারেস্টিংলি বানু মুস্তাকের একটা ইন্টারভিউ শুনলাম আর কি, তো তিনিও বলছেন যে এটা পেট্রিয়ার্কির কনভিনিয়েন্সের জন্য মহিলাদেরকে মহিলাদের সাথে লড়িয়ে রাখা হয়েছে আজ অব্দি, যেখানে এসে মহিলা শাশুড়ি,
4: এই সচেতনতা,
5: এই সচেতনতা আমাদের আনার খুব দরকার। আর আমরা যে ন্যাচারালি উই কনসিডার অ্যাজ অ্যালাইজ, আমরা অ্যালাইজ, আমরা একসাথে আছি, তো আমরা যে ডাউটটাকে ফেলে দিয়ে, মানে ধরুন আমি যেমন, এটা আমার না এরম ভাবে ঢুকে গেছে, আমি যখন বাজারে যাই, আমি মানে না ন্যাচারালি মহিলা বিক্রেতার কাছে চলে যাই,
4: আচ্ছা
5: বুঝতে পারছেন, মানে এটা হচ্ছে যে আমি বাজার করতে গেলাম
4: পরোক্ষ সমর্থন,
5: যে আমি ও একটা এইটুকু সবজি নিয়ে হয়তো বসে আছি।
4: না, এবার তোমাকে একটা কুটিল প্রশ্ন করবো এখানে, এরকম একটা মনে কাজ করে না তো, আহা বেচারা মহিলা এত কষ্ট করে সব নিয়ে বসে, যাই ওর থেকে একটু কিনি, ওকে একটু সাপোর্ট হলো এটাতে, এই মনে কাজ করে
5: না? আমার না দয়া না, অ্যাট অল না, সেটা কি বলুন তো, একটা আমার মনে হয় এম্পাথি, সহমর্মিতা। এম্পাথিটা কি, আমি জানি যে ও ওই সবজিটা বিক্রি করে গিয়ে বাড়ি থেকে রান্না করে ওকে বাড়িতে লোককে খাওয়াতে হবে, ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে, ওর প্রচুর কাজ।
4: এই বোধটা তুমি ছড়িয়ে যাক চাইছো?
5: আমি চাই যে এটাই হোক আমাদের অ্যাকচুয়ালি ন্যাচারালি কি আসে, যে আমরা ওরম ভাবে আর কি এটাকে ইনকালকেট, আমি যখন কিছু করছি, যখন আমি কোলাবোরেট করব, মানে আমি যখন সাংবাদিকতাতে, আমাকে ধরুন লেখা যখন লিখতে হয়, আমাকে এক্সপার্টদের ইন্টারভিউ করতে হয়, মানে কোন ধরুন ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখলাম, আমি সবসময় কেন পুরুষকে কোট করব? মহিলা কি এক্সপার্ট নেই? আমরা পুরুষ যারা বিজ্ঞ যারা আছে তাদের কাছে গিয়ে আপনি
4: দু লাইন বলুন
5: তো মহিলারা অনেকেই আছে। তো আমার মনে হয় যে এইভাবে যে ভিক্টিভলি সিক আউট, হ্যাঁ, যে মহিলা এক্সপার্ট কারা আছেন ক্লাইমেট চেঞ্জ খোঁজা, তো আমরা যেহেতু খুঁজি না তাদেরকে পাই না, তখন বলি যে মহিলারা নেই।
4: এই প্রসঙ্গে জানো একজন মহিলা কবির কথা আমার এক্ষুনি ভীষণ মনে পড়লো। একজন মহিলা কবি একটা কবিতা পাঠের আসরে গেছি, সবাই কবিতা বলছেন এবং স্বাভাবিকভাবেই বেশিরভাগ অংশটাই একজন পুরুষ কবি। তখন ওই মহিলা কবি স্বখেদে বললেন যে আপনারা একটু মহিলা কবিদেরও বাছুন না। এটা আমরা সত্যি কিন্তু করে চলেছি, কখনো আশাপূর্ণা দেবীর কথা আনছি প্রাসঙ্গিকভাবে ঠিকই, কিন্তু সেটা বলে না কোটিতে গুটিক, আমরা অনেক কিছুর মাঝখানে হয়তো একটা খুঁজে নিচ্ছি, আমরা কিন্তু সেটাকে খুব বিস্তৃতভাবে খুঁজি না বা পরিশ্রম করি না।
5: এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় আছে, আমি সেটা বলতে চাই, আমরা বলি মহিলারা এগিয়ে আসে না। হ্যাঁ, মহিলারা আসে না, কারণ বাই নেচার আমাদেরকে তো পিছিয়ে থাকতে শেখানো হয়েছে না। ভালো মেয়ে কোনোদিন উঁচু গলায় কথা বলবে না, ভালো মেয়ে কোনোদিন এগিয়ে সেরকম করে লজ্জা নেই এরকম ভাবে।
4: না, আমি একজন মহিলাকে বলতে শুনেছি রাস্তায় উনি যেভাবে ঝগড়া করলেন, বাবা গো,
5: আমাদের মহিলাদের কি হচ্ছে না, আমাদেরকে শেখানো হয়েছে আমরা কাজ করব ক্রেডিট নেব না, পুরুষ যাই কিছু করুক না কেন আমি এটা করেছি।
4: এই
5: জন্য আমি মহিলাদেরকে ভীষণ ভাবে পুষ্য করি, কারণ ওকে যদি একবার বলা হয় জানো এটাতে একটা প্রোগ্রাম হচ্ছে একটু বক্তৃতা দিতে হবে, এসব না আমি পারবো না আমি আসবো না, আমাকে কেন বলা হয়েছে, আচ্ছা ও তো আছে, না আমি তোমাকেই চাই, তোমাকে বলতেই হবে। সো ইউ হ্যাভ টু পুশ, এইটা আমরা অ্যাজ সিস্টারহুড উই পুল ইচ আদার অ্যান্ড উই পুশ টু গো ফরওয়ার্ড। তো মেন বক্তব্যটা হচ্ছে এটাই, কারণ এটা আমার সাথেও হয়েছে যে আমি
4: এই মনের জোরটাকে
5: মনের জোরটা দেয়া, এইটা কিন্তু আমি দেখেছি সাধারণত অনেক প্রোগ্রেসিভ পুরুষদের মাথাতেও এটা আসে না। মানে ধরে নিন যে কোনো মিটিং হচ্ছে, ওরা আচ্ছা আমরা শুধু পুরুষরা মিলে করছি, মহিলারা কোথায়? আজকের এই একবিংশ শতাব্দীতে প্রায় 25 ইয়ার্স ওভার হয়ে গেছে, এখনো যদি আমাদের টেবলে পাঁচজনের মধ্যে যদি একটা মহিলা হতে না পারে তো ইটস এ ফেইলিওর। তো ওখানে আমাকে চিন্তা করতে হবে মহিলারা কোথায়। তো আমার মনে হয় অ্যাজ সিস্টার্স অ্যাজ উই ক্যান সেট ইট রাইট, বিকজ পুরুষরা সেটা আমাদের জন্য হয়তো করে ভেবে উঠতে পারছেন না। তো আমরা ভাবি আমরা যেখানেই পারি, আমার কাছে যদি সুযোগ থাকে যে আমি মহিলাকে নিয়ে করব,
4: এবং তার জন্য সামান্য হলেও পরিশ্রম করব,
5: পরিশ্রম করতে হবে।
4: আমাদের এই যে উত্তরবঙ্গে একটা বিরাট অংশ তো চা বাগান, এই চা বাগানের নানান অবহেলার গল্প শুনি, পিছিয়ে পড়ার কথাটা এখন সত্যি খুব খেলো লাগে আমার কাছে, কেন পিছিয়ে পড়াটা আবার তাদের কোনো অস্তিত্বই স্বীকার করা হয় না, তো পিছিয়ে আর এগিয়ে কি আছে? তো এটা নিয়ে তোমার কোনো কাজ বা তোমার কোনো কাজের জগৎ?
5: হ্যাঁ, চা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, চা বাগান
4: না চা বলে
5: মহিলাদের নিয়ে অবশ্যই, কেন ওটা একমাত্র শিল্প যেখানে মহিলাদের ভীষণ এমপ্লয়মেন্ট আছে, আর এতে চায়ের চা এখনো প্রচুর, কারণ চা তোলার কাজটা পুরোপুরি মহিলারাই দেখেন, মানে আগে থেকে ঐতিহাসিক সেটা কিন্তু মহিলারা করে এসছেন, কিন্তু ওপরের পদগুলোতে কিন্তু আর মহিলারা নেই। হ্যাঁ, মহিলারা সেই চা তুলেই ওদের শেষ হয়, চা তুলেই ওরা
4: মেশিনের যে চালানো,
5: হ্যাঁ, তার ও যত আপনার উপরের পদগুলো হয় যেগুলো হাই পোস্ট, ওখানে কোনো পুরুষরাই আছে। আর আরেকটা ইন্টারেস্টিং, চা বাগানের ক্ষেত্রে চা বাগানের যে পপুলেশন আছে, চা বাগানে যারা বসবাস করেন তারা হচ্ছে জেনারেশন পর জেনারেশন ওটা করে। তো মহিলা শুধু কর্মী না, মহিলা কিন্তু কর্মীকে প্রডিউসও করেন, মানে মহিলা জন্ম দেয় কর্মীকে, একটা এটা সার্কেলটা চলছে। আর একটা ভেরি এনক্লোজড অ্যাটমসফিয়ার, ওটা জগৎ থেকে দূরে, কেন চা বাগানগুলো তো মোরালেস একটা এনক্লেভ,
4: হ্যাঁ, এটা মানে
5: বিচ্ছিন্ন একটা জায়গায় তারা নিজেরা কাজ করে যাচ্ছেন, আর তারা ওয়ার্কারদেরকে জন্ম দেয়, আর বাচ্চারাই আবার ওয়ার্কার হয়ে যাচ্ছে। তো এই একটা সার্কেল তো চলে যাচ্ছে। তো মহিলাদের এটা দীর্ঘদিন ধরেই মেশিনের মতো প্রায় সেটা করে যাচ্ছেন, অথচ ডিসিশন মেকিং
4: উচ্চ পদে তারা বসতে পারছেন না।
5: আর আমি না, আমি আগে কিন্তু এটা ভুল করতাম, ভেবে যে এটা শুধুমাত্র কোট আনকোট গরিবদের প্রবলেম, কিন্তু এইটা এই জিনিসটা শুধু চা বাগান বা আর্থিক জায়গা যেখানে, কিন্তু এটা এই যে সমস্যাটা যে উঁচু পদে, সেটা আমাদের সাংবাদিকতা বলুন যে অন্য কোনো জায়গায় বলুন, একটা মিসম্যাচ কিন্তু আছে। সামহাও আমাদের এরম একটা তৈরি হয়েছে, যখন কোনো একটা গুরুত্বপূর্ণ যদি পদ হয়, আমরা হট করে প্রথমেই সেটা পুরুষকে ভাবা হয়। হ্যাঁ, আর মহিলাদের, মানে একটু আগে আমি এক্সপার্টসদের কথা বললাম যাদেরকে আমরা ইন্টারভিউ করি, ধরুন আমি একটা আর্টিকেল লিখছি ক্লাইমেট চেঞ্জ বা দেশের অর্থনীতি নিয়ে, তখন আমার অটোমেটিক্যালি পুরুষদেরকে ইন্টারভিউ করা, মানে এটা একটা মিডিয়ার একটা টেন্ডেন্সি আছে। আর যখন ধরুন বাড়ির জিনিস নিয়ে, তখন মহিলাদের ইন্টারভিউ করতে হবে। এখন ওই যে মেন্টালিটি যে আমরা এক্সপার্ট,
4: বিষয় নির্বাচনগুলো মহিলা পুরুষ,
5: হ্যাঁ, তো তেমনি ভাবে যে কোনো গুরুত্বপূর্ণ জায়গা

0: বন্ধু হয়েছেন, বৌমা শাশুড়িকে বিউটি পার্লারে নিয়ে যাচ্ছেন জোর করে, তাকে সাজগোজ করাবেন, আবার শাশুড়ি বৌমার টিফিন বক্স ভরে দিচ্ছেন সে তাড়াতাড়ি বেরুবে বলে। এতে কেউ কারোর উপরে রাগ করছেন না, কোনো অভিযোগ নেই, কেননা আমি কেন ওর জন্য করবো? এই যে প্রশ্নটা ছিল এতদিন ধরে একটি মহিলা আর একটি মহিলার জন্যে, তারা তো দুটো পরিবার থেকে এসেছেন। আমার শাশুড়ি মা সগর্বে বলতেন, এই তোরা একদিকে থাক, আমরা পরের বাড়ির মেয়ে, আমরা ভাই এক কাট্টা। এই যে এত বড় চোখ খোলার একটা কথা আমার শাশুড়িমা বলছেন, সে যুগের একজন মহিলা কলেজে পড়েননি, তিনি স্কুলেরও সবটুকু শেষ করতে পারেননি, বিয়ে হয়ে গেছে। এই সুফলটা কিন্তু তাহলে এসছে, অন্তত বর্তমান পরিবারগুলো বলছে
1: অনেক চেঞ্জ হয়েছে এখন, কিন্তু এটা আমি বাইরে অনেক ফিল করেছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এখন এই ব্যাপারটা যে মহিলারা আমরা মানে সে চেনা হোক অচেনা হোক, আগে না কি হতো, বাসে উঠলে পরে আমরা সবাই চুপ করে থাকতাম, এখন না অটোমেটিকলি আপনি দেখবেন যদি বাসে যান কোনো মহিলা থাকে দেখা হলে আমরা স্মাইল করি, অ্যাটলিস্ট আমি অন্তত করি। সো দ্যাট স্মাইল, দ্যাট ইজ এ বন্ড, ওটাই হচ্ছে একটা বন্ডিং।
0: এই সিস্টারহুড কথাটা যে আমরা একে অপরের বোন, মানে সহোদরা, বোনটা বলতে অনেক রকম হয়, তো এই সহোদরা শব্দটার মধ্যে আছে আমরা সহ বড় হয়েছি, একসাথে এক মায়ের গর্ভজাত বড় হয়েছি, তাই একটা আলাদা মায়া, একটা মমত্ব, একটা আলাদা বোধ থাকে পরস্পরের প্রতি। কিন্তু আমরা এইটাকেই তুমি বলছো বৃহত্তর জগতে ছড়িয়ে দেওয়া, তো যে যেরকম সহোদর বোন একটি একজন একজনের জন্য মমত্ব বোধ করবে সেরকমই সবাই মিলে করবে, তো এর জন্য তুমি কয়েকটা প্রস্তাব দাও।
1: প্রস্তাব আমি তো ব্যক্তিগত জীবনে আমরা কি করতে পারি সেটা নিয়ে, যেমন আমি কিছু আগেই বললাম যে আমরা ধরুন একটা পূজার প্যান্ডেলও হতে পারে, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমাদের শুধু একটা করতে হবে যে আমাদের মাথায় এটা রাখা কি আমরা যখন কোনো কিছু করছি একসাথে এখানে মহিলারা আছেন কি না, হ্যাঁ, মহিলাদের সহভাগিতাটা এনশিওর করা। তো অনেক সময় লোকেদের মনে হয় যে মহিলাদেরকে ডাকলে অনেক, আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, 3-4 বছর আগে আমি দার্জিলিংয়ে একটা প্রোগ্রামে গেছিলাম সাংবাদিকদের, ওখানে পার্টিসিপেন্ট ছিলেন 70 জন, মহিলা কজন? 2 জন।
0: আচ্ছা,
1: ওখানে গিয়ে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে কি আজকের দিনেও কি এরকম অবস্থা, মেয়েদের তো সংসার থাকে, এই থাকে, ও থাকে, তো এখানে আসার জন্য যে কি করতে লাগবে সেইটা করাটা, অনেকেরা ভাবে যে মহিলাদেরকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেয়া, কিন্তু সেটা না। ইনক্লুশন, কাউকে ইনক্লুড করা মানে প্রশ্ন তুলবো এটা বরাবরই করে, আমাকে অনেকেই অপছন্দ করে কারণ আমি তো জিজ্ঞেস করিনি, আচ্ছা এখানে এই যে তোমরা প্যানেল বানিয়েছো 4 জন ছেলে একটাও পুরুষ,
0: এখানে আমি একটু হিংসুটের কথা বলবো, আমার পছন্দ করো না, করতে হবে না।
1: হ্যাঁ, এক্স্যাক্টলি, তো আমাদের কাজ দেখুন, এখানে পপুলারিটি কনটেস্ট জিততে আমরা আসি
0: না, না এটা আমার হচ্ছে আমার কাছাকাছি মহিলাদের ভীতিটা ভাঙাবো।
1: এক্স্যাক্টলি, কাছাকাছি মহিলাদের ভীতিটা ভাঙাবো, আর মহিলারা যে আমাদের যে ভয়ে আমরা আছি যে আমাদের অ্যাকসেপ্টেন্স নিয়ে আমাদেরকে জাজ করা হয়, আমরা করব না। আর এবং আমরা যখনও কোনো কাজ ধরুন কাউকে দিয়ে করাতে হবে, আমরা মহিলাদেরকে টেনে আনবো, বলবো হ্যাঁ ইউ ক্যান ডু ইট।
0: এবার এটা জটিল, অবশ্য এটা যুগ যুগ ধরে জটিল, এই জটিলতা থেকে আদৌ কবে সবটা মুক্তি পাবো জানি না, বা মুক্তি হবেও না, ধরে নিচ্ছি মুক্তি হবে না। সেটা হচ্ছে অনেক পারিবারিক যে গঠনটা আছে সেখানে কিন্তু সত্যিই একজন মহিলা যদি এভাবে এই ধরনের কাজগুলোতে বেরিয়ে যায়, ধরো একটা মিছিল হচ্ছে, একটা মিছিলে কি সব বাড়ির মহিলাদের অনুমতি দেওয়া হবে যে হ্যাঁ তুমি মিছিলে গিয়ে একটু হাঁটো না? হয়তো খুব যুক্তিসঙ্গত সেই প্রতিবাদটা, কিন্তু হবে তো? এই জায়গায় তুমি একজন সিস্টার হয়ে সিস্টারহুডকে কি বলবে?
1: আমার মনে হয় কি এইটা কোনো রুল বা এরম একটা কোনো হতে পারে যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল ইকুয়ালি হয়। হ্যাঁ, আমার মূলত আমার যেটা মনে হয় কনসেন্ট আর চয়েস, আমার অ্যাজ এ মহিলার
0: আমার কি মনে হলো
1: এক্স্যাক্টলি, তো সেই মহিলা, আমি তো কাউকে জোর করে তোমাকে মিছিলে যেতে হবে না, পুরুষকে বলতে পারি, পুরুষকেও তো বলার তো আমার মানে সেই ফ্রিডম নেই, সেরকম ভাবে মহিলার কাছে
0: না, পুরুষকে অন্তত কেউ বাধা দেয় না,
1: বাধা দেয় না, হ্যাঁ
0: মহিলাকে অন্তত 99% বাধা দেয়।
1: আমি সেটাই বলছি যে মহিলার যেটা ফ্রি উইল আছে সেটাকে এক্সারসাইজ করতে দেওয়ার সুযোগ আমাদেরকে দিতে হবে।
0: এই মনের জোরটা সে আনবে কিভাবে?
1: ওটা আমাদেরকে অ্যাজ আ সিস্টার্সহুড, মানে সেটা যেহেতু আজ অব্দি যেটা দেখলাম পিতৃসত্তা সেটা দিতে পারেনি, আর এটা আমরা কিন্তু করে এসেছি। এখন না হয় আমাদের কাছে সিস্টারহুড কথাটার আমাদের কাছে আছে, কিন্তু আমরা মহিলারা যদি মহিলাদের সাথে যদি না থাকতাম তাহলে ভীষণই বিপদ ছিল।

0: আমরা কিন্তু পাশাপাশি আমরাই কিন্তু মহিলাদের পাশে ছিলাম। এখন আমাদের কাছে যেহেতু একটা থিওরি, একটা সিস্টারহুড কথাটার একটা আছে হেল্প, তো ওটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। তো আমার মনে হয় যে আমরা এই মনোবলটা দেয়া বা বলা বিশ্বাস যে হ্যাঁ তুমি পারবে, তুমি করো, তুমি এগিয়ে এসো। ইনফ্যাক্ট মিটিং মিছিলে তাও মহিলাদেরকে দেখা হয়, কিন্তু দৈনন্দিন ছোটখাটো অনেক জায়গায় আপনি দেখবেন হালকা করে মহিলার ওখানেই সরে যাচ্ছেন, মানে যেটা খুব রেগুলার। তো ওই রেগুলারগুলো কেন, ওগুলো এতই রেগুলার আমরা অত অ্যাটেনশন পে করি।
1: তো আজকে তো আমাদের বিষয়টা এত গভীর না, আর এত ব্যাপ্তি, এত বিশাল একটা পটভূমি যে সত্যি এই মুখোমুখি রাত ঘন্টা বোধ হয় কিছুই না, 30 মিনিটের এর হয় না উত্তর। তাই আরো বিষয় আসবে, আরো বিষয় আসবে আসবে। তবে আজকে সিস্টারহুডে যে কথা তোমার সাথে আমি এতক্ষণ ধরে বললাম, তোমার কাজগুলো জানলাম, আজকের মুখোমুখির একটা কথা উঠে এলো যে আমাদের মনোবল বৃদ্ধি করতেও কিন্তু সবচেয়ে বেশি বোধ হয় কাজটা ভারী ওইটাই। কাজগুলো তো আমরা করছি, কিন্তু এই মনের থেকে যে একটা জোর শক্তি আনা, সেটা বলছে মনে হয় আমাদের সবচেয়ে দরকারি এবং সবচেয়ে বেশি ভারী কাজ অপেক্ষায় আছে।
0: একদম একদম, এই মনের জোরটা, কারণ আর মনে হয় মহিলারা আমরা সামহাও আমাদেরকে ডাউট করি, আমরা নিজেদেরকে হয়তো আমি ঠিক
1: পারবো,
0: হয়তো আমি পারবো, হয়তো পারবো না। আর তাই জন্য আমরা চট করে কোনো অপরচুনিটি এলেও আমরা আগে নাই বলি, আর অনেকগুলো বাহানাও খুঁজে নিই, না আমার তো বাড়িতে এতগুলো কাজ, আচ্ছা ওটা করলে এটা। তো সামহাও আমরা নিজেদেরকে ইন্টারনাল যে আমাদের যে মনোলগটা চলে মাথায়, আর এরমভাবে করি, মানে এটা আমরা মানে মনে হয় যে এটা আমরা স্বেচ্ছাই করছি, কিন্তু এটা সিস্টেম আমাদেরকে ওরমভাবে তৈরি করে দেয় যেখানে আমরা নিজেদেরই বিরুদ্ধে আমরা নিজেরাই কাজ করি।
1: তোমার কোনো অভিজ্ঞতা আছে এই নিয়ে, মানে ধরো একদম কাজের ক্ষেত্রে? কিন্তু
0: হ্যাঁ কাজের ক্ষেত্রে বলছি, এটা তো এত আমার তো এত ইনবিল্ট ছিল, এখনো টাকাটা আমাকে একবার একটা কনফারেন্সে ডাকা হয়েছিল। তো তিনি ভদ্রলোক ফোন করলেন, বললেন যে এরকম এরকম কনফারেন্স আছে আমরা চাইছি, আর আমি না ওনাকে সবার নম্বর দিয়ে যাচ্ছি, আচ্ছা এনাকে যোগাযোগ করুন, এ এটা ভালো ওটা ভালো। তো সে নিজে, তারপরে উনি বললেন না আমি ওদেরকে ডাকার জন্য, আমি তোমাকেই ডাকার জন্য আমি ফোন করি। তখন ইট স্যাঙ্ক অন মি যে এই অপরচুনিটিটা যখন আমার কাছে এসছে, আমি কেন ওটাকে না নিয়ে, আমি কেন ধরে নিয়েছি যে আই এম নট ফিট ফর দিস। আমি ওনাকে, আচ্ছা এটা আমাকে বলছো আই এম নট ফিট ফর দিস, কলকাতাতে অমুককে বলো, এটাকে অমুককে বলো। তারপরে ভাগ্যিস তিনি ভদ্রলোক ভালো ছিলেন, এরকম মানে অনেক আমাদের অ্যালাইজ আছে যারা
1: তোমার মনোবল তৈরি করতে হয়েছে।
0: আমাকে নো নো অনুরাধা, আমি তো তোমাকে ইনভাইট করছি, তুমি কেন এটা। তো এগুলো অনেক মানে আমরা ধরেই নিই যে আমরা সামহাও ওটাকে, তো এই জন্যে আমরা সেই জন্য কাউকে দোষও দিতে পারি না যে অমুকের জন্য আমি এটা করিনি তোমাকে, এটা একটা ইন্টারনালি আমরা নিজেদেরকে এরমভাবে তৈরি করি।
1: হ্যাঁ অনুরাধা, তাহলে তো আমরা আমাদের বেশ মনোবল টনোবল বাড়িয়ে নিলাম একদম, মানে কারেন্ট যেটাকে বলবো আমি, মানে একদম সাম্প্রতিক কি কি কাজ হচ্ছে নিয়ে, মানে একটা দুটো যদি একটু বলো
0: না। আমার একজনের বিষয় বলার খুব ইচ্ছে করছে, নীতু সিং, সে হচ্ছে লখনউয়ের এক জার্নালিস্ট ইয়াং। তো ও নিজে ভীষণ ভালো সাংবাদিক, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। তো ও যেটা করেছে, ওর যা অ্যাওয়ার্ড মানি দিয়ে একটা ফেলোশিপ স্কিম শুরু করেছে, যেখানে গ্রামে পুরস্কারের টাকা, নিজের যা টাকা আছে সেটা দিয়ে ও প্রত্যেক বছর কি করে, 5-6 জন মহিলা সাংবাদিকদেরকে গ্রাম থেকে তাদেরকে ট্রেন করে। দলিত আছে তাতে, তারা মানে রিলিজিয়াস মাইনরিটি। হ্যাঁ তো মানে একটা অ্যানাউন্স করে, মানে সেটা অ্যাপ্লাই করতে হয়। তো গোটা ইন্ডিয়া জুড়ে 5-6 জনকে ও বেছে নিয়ে তাদেরকে ট্রেনিং করা, তাদেরকে গ্রুম করা, তোমরা কিভাবে খবর করবে, কিভাবে সাংবাদিকতা করবে, কি কি ইস্যুজ নিয়ে করবে, কিভাবে নিজেদেরকে ভালো সাংবাদিক হিসেবে তৈরি করতে পারে। তো এই ধরনের কাজ মোস্টলি কি হয়, লোকেরা ভাবে যে আমি অনেক বয়স্ক হয়ে যাব, আমার অনেক যখন সময় থাকবে তখন আমি করব। কিন্তু নীতুর মতো অনেক জার্নালিস্ট আছে, নীতির মতো অত মানে লেভেলে কাজ করা হয়তো খুব কম আছে, কিন্তু নীতু যেটা ভাবছেন হচ্ছে যে আমি অত ওয়েট করব না। তো আমার মনে হয় যে আমরা যেখানে যেভাবেই আছি সেভাবেই আমরা ওটা করে দেবো, যে একটা কোনো পর্যায়ে পৌঁছে আমি অন্যদের হেল্প করব সেটা হয় না। আর এটা ও হেল্প না, তো কি করে, ওর মার নামে ও একটা ফেলোশিপ, মীরা ফেলোশিপ শুরু করেছে। তো প্রত্যেক বছর একটা ও করে, এখান থেকে শিলিগুড়ি মানে যে নর্থ বেঙ্গলের একটি মেয়ে শবনম গুরুং, সে পেয়ে এখন ও ট্রেন করে 2 বছর এত সুন্দর ট্রেনিং দিয়েছে, লখনউতে গিয়ে থেকে ট্রেনিং করে ও ন্যাশনাল লেভেল নিউজ এখন করছে। তো কিভাবে অ্যাজ উইমেন, তো এই ভীষণই, তো আমি যে আমার প্রফেশনে কিভাবে সিস্টারহুডটাকে কিভাবে ইন অ্যাকশন করা যায়, তো আমি যদি এক্সাম্পল খুঁজি, নিতু ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ইট। তো সেখানে ও নিজের ফেলোশিপের টাকা দিয়ে এখন ও আরেকটু ফেলোশিপ করছে, মানে প্রত্যেক বছর ধরুন ও এই এটা 3 বছর হয়ে গেছে, প্রত্যেক বছর ও যদি 5 জন করে করে 15 জনকে ও
1: হলো
0: ও ট্রেন করে।
1: এই নিয়ে আমাদের জানো তো আমাদের একটা বাংলায় খুব বিখ্যাত গল্প আছে, শরৎচন্দ্রের পণ্ডিত মশাই, উনিও বিনা পয়সায় পড়াতেন। তখন একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এদের পড়ান, এরা কি সব ভবিষ্যতে সব কি শিক্ষিত হয়ে শিক্ষক হবে? তখন পণ্ডিত মশাই উত্তর দিয়েছিলেন, না, যে 5 জন আমার কাছে পড়তে আসে তার থেকে যদি 1 জনও বেরিয়ে আরও 5 জনকে পড়ায় তাহলে তো আমার 10।
0: এক্স্যাক্টলি।
1: তো এই যে একটা কাহিনী, একটা গল্প, সেখান থেকে দেখো আজকের এই 2026 সেখানে দাঁড়িয়েও তুমি বলছো একজন মহিলা এই কাজটা করছেন, প্র্যাকটিক্যালি করছেন, বাস্তবে করছেন, তাহলে পাল্টে তো ছেই, যুগ তো পাল্টেইছে।
0: না, যুগ পাল্টেছে, অফকোর্স পাল্টেছে। আর আমরা সবসময় না বড় কাজগুলো ভাবি, বড়ভাবে করা ওই থটটা সহজে আসে, কেন আমরা লিডার হয়ে করব, কিন্তু আমার মনে হয় ছোট ছোট চেঞ্জ
1: আর যে যার ক্ষেত্রে,
0: যে যার ক্ষেত্রে যেখানেই আছে, আমরা যদি ওটাই সিস্টারহুড বলতে আমি যেটা ফিল করি, যে আমি আর আমি যখন বেনিফিট অফ ডাউট দিতে হয়, আমাকে যদি বেছে নিতে হয় আমি পুরুষকে সাপোর্ট করব না মহিলা, আমি তখন মহিলার, আর আমি যে মহিলাকে ট্রাস্ট করব, তো আমার মনে হয় যে এই যে চেঞ্জ অফ থট, চেঞ্জ অফ লাইফস্টাইল, এটা বড় সবাইকে বড় সেই মিছিলে গিয়ে করতে হবে তা না, আমরা যেখানেই আছি ভেতর থেকে যেখানেই আছি, যদি আমার কাছে যখন একটা চয়েস আছে, আমি যদি কিছু করতে পারি, সেখানে আমি ভেবে নেব না এখানে আমি মহিলাকে পুশ করব বা
1: তাকে তাকে নিয়ে আসব
0: নিয়ে আসব আর এইটা আমার
1: এই উৎসাহটা তাকে দিয়েই যেতে হবে,
0: তাকে দিয়ে যেতে হবে। তো আমি সেটাই, যেমন নিতুর ক্ষেত্রে সাংবাদিকতা হলো, হয়তো ডাক্তার আছেন যারা তাদের জায়গায় তারা করছেন, যে আপনি ডাক্তারের অনেক কনফারেন্স, সবাই পুরুষ আছে।
1: আবার দেখো আকাশবাণীও এই যে মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে তোমার কথা সকলের কাছে ছড়িয়ে দিল যে তোমরাও সাহস করো, এগিয়ে এসো, সিস্টারহুড এই শব্দটা কিন্তু আছে, তোমরা এর থেকে দূরে থেকো না, এটা ভীষণ দরকারি তোমার জন্যে বা তোমার মেয়েদের জন্যে, তোমার নাতনিদের জন্যে, নাতনির মেয়েদের জন্যে। তো এই যুগের পর যুগ কিন্তু সিস্টারহুড আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে, আমাদের এই সেই ব্যাটন বলে না, ব্যাটনটা এক হাত থেকে আর এক হাতে, তো আজকের প্রজন্ম থেকে পরের প্রজন্ম ভাবে বয়ে চলবে। সুতরাং আকাশবাণীর কাছেও সত্যি গর্ব করার মতন এই কাজটা। তো আমরা আজকে মুখোমুখি এই অনুষ্ঠানে আয়নায় নিজেদের মুখ দেখলাম, আর তার সাথে সাথে কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাব, কিভাবে নিজে একজন আরেকজনের বোন হয়ে উঠব, সহোদরা হয়ে উঠব, আমরা সে সম্পর্কে বিস্তারিত শুনলাম, মনের জোর আমরা খুঁজে নিলাম। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আজকে এই সব নিয়ে কথা বলার জায়গায় যিনি ছিলেন তিনি হলেন অনুরাধা শর্মা। তোমাকে আমি আবারও অনেক এবার একটু ধন্যবাদ জানাই।
0: না, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এই
1: না, সে তো বটেই, ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই কাজটা, এই ভাবনাটা তুমি অন্তত ছড়ানোর জন্য তো এগিয়ে এসছো, আবার কি, এটাই বড় পাওয়া,
0: সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
1: না, ঠিক আছে। তো শ্রোতা বন্ধুরা, কি কাল থেকে ভাবতে বসছেন নাচ থেকে এক্ষুনি? হ্যাঁ, কাল যেটা হবে না সেটা আজ, আর যেটা হবে না সেটা এক্ষুনি, এক্ষুনি ভাবতে বসুন কীভাবে আরেকজনের দিকে হাত বাড়িয়ে দেবেন আপনি। আপনার জায়গা আছে, আপনার মতো করে আপনার ধারে কাছেই আছে, খুঁজুন খুঁজুন, হাত বাড়ান, হাত টানুন। আজ মুখোমুখি এখানেই শেষ করি, সবাই ভালো থাকুন, নমস্কার।
0: নমস্কার।
2: মুখোমুখি অনুষ্ঠানে এতক্ষণ অনুরাধা শর্মার সঙ্গে আলাপচারিতায় ছিলেন মুক্তিচন্দ। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন দেবমিত্রা রাহা। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মান্না দে।

আধুনিক গান শুনলেন মান্নাদের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: গজল শুনলেন আবিদা পারভিনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন একটি বিশেষ অনুষ্ঠানে শুনবেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিক্ষার্থী জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আড্ড।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে যারা শীর্ষে পৌঁছেছে, সাফল্যের শীর্ষে পৌঁছেছে, তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে শুনে নেব তাদের সাফল্যের কথা। আর আজ আমরা পেয়েছি জিষ্ণু কুণ্ডু, যে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে। নমস্কার, কেমন আছো? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাকে।
2: নমস্কার, আমি ভালো আছি, আপনাদেরও কুশল আশা করছি। সাথে আমার মা বসে আছেন, মৌমিতা কুণ্ডু।
3: নমস্কার।
1: নমস্কার, আগে আমি জিষ্ণুর সঙ্গে কথা বলি। এই যে তুমি সাফল্যের শীর্ষে পৌঁছেছো, তো সেটা তুমি কতটা আশা করেছিলে?
2: আমি র্যাঙ্ক করতে পারি এইটা আশা করেছিলাম, তবে ফার্স্ট সেকেন্ড থার্ড এই গণ্ডির মধ্যে ঢুকবো এটা একেবারেই ভাগ্য বা লাকের বিষয়। পরিশ্রম যেরকম করেছিলাম তাতে আশা করেছিলাম আমি র্যাঙ্ক করব।
1: আচ্ছা, তো তুমি একটা আশা করেছিলে। মাধ্যমিকে কিরকম রেজাল্ট হয়েছিল তোমার?
2: মাধ্যমিকে আমি 675 পেয়েছিলাম আউট অফ 700।
1: তখন র্যাঙ্ক হয়নি?
2: না, তখন আমাদের গোটা ব্যাচ থেকেই র্যাঙ্ক হয়নি আমাদের স্কুলে।
1: আচ্ছা, তো এবারে তুমি উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছো, খুব ভালো লাগছে। তো সেই জায়গায় তুমি কত নম্বর পেয়েছো এবং কোন কোন বিষয়ে কত কত নম্বর পেয়েছো একবার বলে দাও।
2: আমি এই উচ্চ মাধ্যমিকে 495 পেয়েছি, 495,
1: হুম হুম
2: 500-র মধ্যে বেস্ট অফ 5 নিয়ে। আর আমার বিষয়ভিত্তিক নম্বর হচ্ছে বাংলায় 94, ইংলিশে 98,
1: হুম হুম
2: ফিজিক্সে 99।

0: কেমিস্ট্রিতে 98, ম্যাথে 100 আর স্ট্যাটিস্টিক্সে 100।
1: আচ্ছা, তো কোন বিষয়টা তোমার খুব ভালো লাগে?
0: আমার তেমন ভালো লাগা বলতে কেমিস্ট্রি আমার ভালো লাগে, কিন্তু আমার যেটা সবচেয়ে পছন্দের সাবজেক্ট সেটা হচ্ছে জিওগ্রাফি। আমি ক্লাস 10 পর্যন্ত, মানে আমরা যখন ক্লাস 5-এ পড়তাম, তখন আমাদের সিলেবাসের মধ্যে ইতিহাস, ভূগোল এগুলো আলাদা করে ইন্ট্রোডিউস হয়নি।
1: আচ্ছা
0: আমরা ক্লাস 6-এ ওঠার পর থেকে প্রথম ভূগোল এগুলো ইন্ট্রোডিউস হয়েছিল। তো
1: আচ্ছা
0: সেই থেকেই পড়তে পড়তে দেখলাম, বা উঁচু ক্লাসে উঠতে উঠতে দেখলাম যে ভূগোলের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে।
1: আচ্ছা
0: সেই বিষয়ে আমি আমার স্কুলের জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্যারেদের কাছ থেকেও প্রচন্ড রকমের পার্সোনাল হেল্প বলুন বা আরো যা আছে বলুন, সেসব বিষয়ে সাপোর্ট পেয়েছি। নিজেকে আরো ভালো করে তৈরি করেছিলাম। তো পরবর্তীতে ইচ্ছা হয়েছিল যে আমি এই জিওগ্রাফি নিয়ে কিছু কেরিয়ার করব। তো
1: আচ্ছা
0: দেখলাম যে জিওগ্রাফি নিয়ে পড়লে অতটাও সেরকম কিছু করা যাচ্ছে না ইদানিং। তো যে বিষয়টা আমি ভালোবাসি জিওগ্রাফির মধ্যে, সেটা দেখলাম জিওলজি, যেটা সায়েন্সের মধ্যেও পড়ে, এবং সেটা পার্সু করতে গেলে আমাকে পিওর সায়েন্স নিয়ে পড়তে হবে।
1: এবং
0: তো
1: ফিজিক্সটা মাস্ট।
0: হ্যাঁ, ফিজিক্সটা মাস্ট।
1: হ্যাঁ, তো সেই জায়গা থেকে জিওগ্রাফির পাশাপাশি পিওর সায়েন্সে এগিয়ে গেলে, তো
0: হ্যাঁ,
1: কোন বিষয়টা ভালো লাগে না পড়তে একটু?
0: ভালো লাগে না, এটা মাধ্যমিকেরই একটা সাবজেক্ট, সেটা হচ্ছে লাইফ সায়েন্স। এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না।
1: আচ্ছা, তাহলে ভবিষ্যতে কি হতে চাইছো?
0: আমি মেনলি জিওলজিস্ট হতে চাইছি, বিভিন্ন
1: একদম
0: সেন্ট্রাল যে,
1: ভূতত্ত্ব,
0: হ্যাঁ
1: ভূতত্ত্ব নিয়ে মানে এগিয়ে যেতে চাইছো নাকি?
0: হ্যাঁ
1: তো আমি তোমার ভূগোল এবং ফিজিক্সের প্রতি আগ্রহ দেখে আমার মনে হয়েছিল সেটা যে তোমার জিওলজির প্রতি একটা বিশেষ আগ্রহ আছে। তো এই যে বিষয়টা নিয়ে এগিয়ে যেতে চাইছো, তাহলে এই উচ্চ মাধ্যমিকের পরে তুমি কি বিষয় নিয়ে পড়াশোনা করবে? তোমার যারা ছোট ছোট ভাই বোন আছে পরবর্তীকালে ধরো এই জিওলজিস্ট হতে চাইছে, তো জিষ্ণু দাদার কাছে একটু জেনে নিতে চাইছে, জিষ্ণু দাদা যদি বলে দিত যে আমরা পড়বো তো কিন্তু কি করে পড়বো, তুমি একটু বললে আমাদেরও একটু সুবিধে হতো। তো বলো, তুমি এবার মানে HS এর রেজাল্ট বেরিয়ে গেছে, এবার তুমি কোন বিষয়টা নিয়ে এখন পড়াশোনা করবে?
0: এবার আমি জিওলজি নিয়ে পড়াশোনা করব, অবভিয়াসলি, কারণ জিওলজিস্ট হতে গেলে জিওলজি নিয়েই পড়াশোনা করতে হবে।
1: কোথায় পড়াশোনা করবে?
0: দেখুন, সে বিষয়ে আমি এখন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি এখন পরীক্ষা চলছে,
1: আচ্ছা
0: আমার শিডিউল আছে। তো সেজন্য বিভিন্ন কলেজে নিশ্চয়ই জিওলজি পাওয়া যায় আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরেও, কিন্তু আমি যেটা প্রেফার করেছি নিজে, সেটা হচ্ছে বর্তমানে JEE বা নিটের পাশাপাশি আমাদের ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আর একটি পরীক্ষা চালু করেছে, সেটা হচ্ছে CUET UG, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো এটার মধ্যে আমাদের ভারতের বা ভারতবর্ষের যে 52টা টোটাল সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সরকারি, তো
1: হ্যাঁ
0: সেইগুলোতে পঠন পাঠনের সুযোগ পাওয়া যায়। সেখানে যেরকম এই পরীক্ষায় স্কোর করা যায়, সেই স্কোর ভিত্তিক যেরকম যে বিভিন্ন কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট যেরকম কাট অফ দেয়, সেই অনুযায়ী আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে বা কোর্স নিয়ে ভর্তি হতে পারেন স্নাতক বা স্নাতকোত্তর স্তরে।
1: আচ্ছা, তো কি কি পরীক্ষা দিচ্ছ তুমি?
0: যেরকম NTA গাইডলাইন আছে যে জিওলজির জন্য অ্যাডমিশন নিতে গেলে যে
1: হুম হুম
0: টপ ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি বা বিশেষ করে জিওলজি সাবজেক্টটাই যে বেস্ট ইউনিভার্সিটি, BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এদের গাইডলাইনে লেখা আছে যে জিওলজি নিয়ে পড়তে গেলে আপনাকে CUET-তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি, এই তিনটে কম্বিনেশনের মধ্যে যে কোনো একটি কম্বিনেশনে আপনাকে পরীক্ষা দিতেই হবে, আর
1: হুম
0: সাথে একটি ল্যাঙ্গুয়েজ।
1: আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মানে বাংলা বা ইংরেজি বা হিন্দি,
0: হ্যাঁ,
1: তাই
0: আরো আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে যে সাবজেক্ট দিতে
1: মানে
0: চাস
1: যেটা
0: সেই
1: যা
0: সব।
1: পছন্দের আর কি। তুমি কোনটা দেবে?
0: আমি ইংলিশ দিয়েছি,
1: আচ্ছা, তুমি কোন কম্বিনেশনটা দিয়ে পরীক্ষা দিচ্ছ এখন?
0: আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ এই কম্বিনেশনই দিচ্ছি।
1: কম্বিনেশন দিচ্ছ? আচ্ছা, খুব ভালো। তো এই যে জিওলজি ভূতত্ত্ব নিয়ে পড়ছো, তো এই যে ফিজিক্স এবং জিওগ্রাফির প্রতি আগ্রহ, এটা থেকে তো সমুদ্র বিজ্ঞান নিয়েও এগিয়ে যাওয়া যায়,
0: হ্যাঁ, যাই,
1: কিন্তু তোমার ওটার প্রতি আগ্রহ নয়, এটার প্রতি বেশি।
0: হ্যাঁ সেটা দেখছি। আপাতত জিওলজি নিয়ে অ্যাডমিশন নিই, তারপর স্নাতক হয়ে যাওয়ার পরেও উপরের স্তরে হায়ার স্টাডিজে আরো গেলে আমার যে যে বিষয় আরো ন্যাক জন্মাবে সেই

0: নিয়ে আমি এগিয়ে যাব।
1: ভালো লাগবে, যেমন ভালো
0: হ্যাঁ
1: লাগবে সেরকম এগিয়ে যাবে, খুব ভালো। তো ছোটবেলায় এ তো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ায়, তুমি তো 5 থেকে পড়াশুনো করছো নিশ্চয়ই, তো সেই ক্ষেত্রে তুমি ছোটবেলায় কোথায় পড়াশুনো করতে?
0: আমি ছোটবেলায় আমাদেরই এখানে লোকাল প্রাইমারি স্কুল, সেটাও একদিক থেকে মিশনারি বলা যেতেও পারে, সেটা
1: পুরুলিয়াতে?
0: না না না আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে।
1: আচ্ছা আচ্ছা, ঘাটালে। আচ্ছা
0: হ্যাঁ, এইখানে আনন্দমার্গ প্রাইমারি স্কুল, সেখানে আমি পড়াশোনা করতাম। আর আনন্দমার্গ তো একটা ওরকমই মিশনারি প্রতিষ্ঠান বা সন্ন্যাসী প্রতিষ্ঠান।
1: আচ্ছা, তো সেখানের পরে তোমার পুরুলিয়ায় ভর্তি হলে নাকি?
0: হ্যাঁ,
1: মানে তোমার সেটা কি ইচ্ছে ছিল না বাবা মার ইচ্ছে ছিল?
0: কারণ অত ছোটতে আমি সেরকম তো কিছু বুঝতাম না, বাবা মা অবশ্যই ভালোটা বুঝেছিলেন, আমাকে ভর্তি করিয়েছেন। তবে আমার এটুকু মনে আছে যে পুরুলিয়ায় অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম জমা দিতে গিয়ে আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে প্রথম ঢুকেছিলাম। তো সেখানকার পরিবেশ দেখে আমার নিজের খুব ভালো লেগেছিল,
1: হুম,
0: অন্তত সেই ভালো লাগাটা নিয়ে আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম এবং সাকসেসফুল হয়ে সেখানে আমি অ্যাডমিশন নিয়েছি।
1: তো এই জায়গায় তুমি এবার বলো যে কতজন গৃহশিক্ষক ছিল তোমার?
0: আমার কোনোদিনই বেশি গৃহশিক্ষক ছিল না, আমার 3টে সাবজেক্ট আমি মোটামুটি বাড়িতে ছুটিতে এলে আমি একটু দেখতাম।
1: আচ্ছা, পড়াশুনো কিরকম করেছিলে পরীক্ষার আগে? মানে স্কুলের সাহায্যটা, ওখানে তোমরা তো হোস্টেলেই থাকতে বা বাড়িতে যখন আসতে, তো স্কুলের সাহায্যটা কিরকম পেয়েছো? গৃহশিক্ষক ছিল না বলছো পরীক্ষার আগে?
0: না, স্কুলের সাহায্য আমার সাথে সব সময় থেকেছে।
1: আচ্ছা, কেমন
0: স্কুল
1: মানে কিরকম পড়াশোনা হয়? আর এবারে তো এক গুচ্ছ তোমাদের মানে রেজাল্ট হয়েছে, এক গুচ্ছ ছেলেরা ওখান থেকে 1 থেকে 10-এর মধ্যে রয়েছে, তো সেই জায়গা থেকে বা প্রতিবারই কেউ না বা কিছু কিছু থাকে, তো এই যে সাফল্যের যে রহস্য, তোমার কি মনে হয় যে স্কুলের কতটা কৃতিত্ব সেই ক্ষেত্রে, বা তোমরা কতটা এই ক্ষেত্রে কৃতিত্ব দেবে আর কি?
0: আমার সাফল্যের যা কৃতিত্ব তার মানে সিংহভাগই আমার স্কুল, স্কুলের অথরিটি, স্কুলের শিক্ষকরাই পাবেন।
1: আর প্রধান শিক্ষক যিনি মহারাজ আছেন?
0: হ্যাঁ, তো বেসিক্যালি মাধ্যমিক পর্যন্ত যেরকম পড়াশোনা সেরকমই। তো মাধ্যমিকের সময় আমাদের দুজন স্যার দুটি কথা বলেছিলেন যে টিচারকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। অন্ধভাবে বিশ্বাস মানে তিনি যা করাচ্ছেন সেইটাই আমি ঠিক বলে মেনে নেব সেটাও নয়, আমি নিজেও বুঝবো যে কোনটা ঠিক কোনটা ঠিক নয় বা আমাকে কোনটা আরো নিজে থেকে করতে হবে। তো অবশ্যই টিচার যেটা বলে দিচ্ছেন তিনি একজন এক্সপিরিয়েন্সড টিচার, একজন এক্সপিরিয়েন্স মানুষ, তিনি কেবল আমাদের নয় আমাদের বিভিন্ন দাদাদের যারা আগের ব্যাচে পড়াশোনা করেছেন এবং সফল হয়েছেন তারাও
1: হুম
0: তাদের কাছ থেকেই বেরিয়েছে, তাদের হাত দিয়েই বেরিয়েছে। তো
1: হুম
0: তারা জানেন কোনটা ভালো আর কোনটা খারাপ, তো সেদিক থেকে টিচারদের ওপর খুবই বিশ্বাস করতে হবে।
1: হুম
0: আর সাথে বন্ধুরাও আছে, কারণ আমাদের ওখানে 24 ঘন্টাই টিচাররা আমাদের সাথে থাকেন, তবু তাদেরও একটা পার্সোনাল লাইফ বলে ব্যাপার আছে। তো
1: হুম
0: সেদিক থেকে স্কুল এবং স্কুলের আগে সকালে এবং পরে সন্ধ্যায় স্টাডি, এই সময় আমরা টিচারদের পাই বা বিকেল বেলায় আমাদের সাথে টিচার এবং মহারাজরা খেলতেও আসেন। কিন্তু
1: হ্যাঁ,
0: তাছাড়াও যখন টিচার থাকছেন না কিন্তু আমরা পড়ছি স্টাডি হলে, সে সময় ধরুন কোনো অসুবিধে হলো, কোনো একটা জিনিস বুঝতে অসুবিধে, একটা কোশ্চেনের আনসার লিখেছি ধরুন বাংলা বা ইংলিশ, সেইটা আমি কাউকে দেখাবো বলে ঠিক করছি যে আরো ইমপ্রুভমেন্ট কোথায় লাগবে, বা কোনো কোশ্চেনে ডাউট হচ্ছে, তো সেসব জায়গায় কিন্তু বন্ধুরাই সাহায্য করেছে। হ্যাঁ
1: প্রত্যেকে তো প্রায় একই রকমই পড়াশোনা করেছে, সকলে সকলকে সাহায্য করেছে, এটাও
0: হ্যাঁ
1: একটা সাফল্যের শিরোপায় পৌঁছে যাওয়ার একটা মূল চাবিকাঠি, তাই নয় কি? সকলে সকলকে সাহায্য। আর তোমাদের ওখানে কিরকম নিয়ম কানুন সেই সম্পর্কে বলো, যে যেটা হচ্ছে তোমাদেরকে একটা মানে কি বলবো, গঠনমূলক কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
0: নিয়ম কানুন আমাদের ডেলি রুটিন বলতে ক্লাস 10 পর্যন্ত মানে 5 to 10-এর একটা ডেলি রুটিন থাকে, আর
1: হুম হুম
0: তারপরও সেই রুটিনের কিছুটা চেঞ্জ করা হয় 11-12 সেকশনের জন্য। যেমন ধরুন আমরা ক্লাস 10 পর্যন্ত গ্রীষ্মকালে 5টা এবং শীতকালে 5:30টায় উঠতাম, তারপর আমাদের ড্রিল করতে হতো, তারপর আমরা ব্রেকফাস্ট করতাম আপনার 6:30 থেকে 7টার মধ্যে, তারপর আমাদের 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়া।

0: টাইম থাকতো সেলফ স্টাডি, এবার সেই সময় রুটিনও ভাগ করা থাকতো যে এই দিন সেলফ স্টাডি হবে আর এই এই দিন কোন একটা অ্যাডভান্স সাবজেক্টের কোচিং। আর তারপর স্কুলের টাইম থাকতো, স্কুলের টাইম আপনার 10:30 থেকে শুরু হতো, আর তারপর গ্রীষ্মকাল হলে সেটা 17:45 পর্যন্ত, বা লাস্ট পিরিয়ডের টিচারের উপরও কিছুটা নির্ভর করতো যে তিনি কতখানি পড়িয়ে যেতে চান। সেক্ষেত্রে এমনও কোনো কোনো দিন গেছে মাধ্যমিকের আগে, টেস্ট পরীক্ষার আগে, যে 5টা বা 5:30 তো আমরা স্কুল থেকে বেরিয়েছি। আর শীতকালে অবভিয়াসলি সে বেলা কমে যেত, আমাদের 4টে বা 4:30 নাগাদ ছুটি হয়ে যেত।
1: আচ্ছা
0: আর এরপর আমাদের প্রার্থনা হতো সকালবেলা, তো আমাদের প্রার্থনা হয় সন্ধে আরতির পরে, আমাদের আবার সেলফ স্টাডির সময় থাকতো, তারপর খাওয়া, এবং তারপরে কিছুটা সময় 5, 6, 7 জুনিয়র সেকশনের জন্য একটা পাঠের ব্যবস্থা থাকতো, যে কিছুক্ষণ গল্প করা বা কোনো একটা বই থেকে পাঠ করা। আর ক্লাস 8 টু 11, 12 এই পুরো হায়ার সেকশনটা, সিনিয়র সেকশন,
1: হুম
0: এদের জন্য লেট নাইট স্টাডির ব্যবস্থা থাকতো। তবে 8 টু 10 পর্যন্ত একটা লিমিটেড টাইম, যে আপনি 10:30 পর্যন্ত পড়বেন এবং 10:45 লাইট আউট হয়ে যাবে। কিন্তু 11, 12 এর জন্য রুটিনটা একটু চেঞ্জ হয়, সেখানে 5টা বা 5:30 বদলে আমাদের শীত গ্রীষ্ম বর্ষা একই টাইম 6টার সময় আমরা উঠতাম, ড্রিল করতে হতো না,
1: হুম
0: আর খেলাটাও ম্যান্ডেটরি ছিল না, যার মনে হতো খেলতে যেত এই রকম। আর কোচিং এর চাপ যেহেতু আমাদের খুবই বেশি থাকতো, ক্লাস এবং কোচিং এর চাপ, আর
1: হুম
0: রাত্রিবেলা পড়াটা আমাদের কোনো বাধ্যবাধকতা ছিল না, যে লেট নাইট স্টাডিটা সেটা আমরা রাত্রেবেলা খেয়ে এসে করতাম। সেখানে এরকম লাইট আউট ধামে, মানে আমরা হোস্টেলে থাকতাম সেখানে হয়ে যেত, বা
1: হুম
0: স্টাডি হলে সারা রাতি আলো জ্বলতো, যে কেউ চাইলে পড়তে পারতো এবং সবাই পড়তো।
1: হুম হুম তো এইটা একটা স্কুলের ভূমিকা একটা মানে অপরিসীম আর কি। তো আমি এখন জিজ্ঞেস করি, অনেকক্ষণ খুব ভারী ভারী কথা হলো, তো যখন তোমার রেজাল্টটা বেরোলো তখন তুমি কি করছিলে?
0: আমার রেজাল্ট বেরোলো 14 তারিখ, আমার 15 তারিখে ওই সিবিটির ইংলিশ পরীক্ষা ছিল, তো আমার একটা টেনশনও ছিল যে পরের দিন পরীক্ষা কিরকম হবে, আর রেজাল্ট বেরোনোরও টেনশন ছিল। তো সকাল থেকেই আমি পরের দিন পরীক্ষায় একটু কিছুটা জায়গা যেটা আমার দেখা হয়নি সেটুকু দেখে নিয়েছিলাম, এবং তারপর থেকে বন্ধুদের সাথে কথা বলছিলাম যে আজকে কি হবে, কারণ মাধ্যমিকেও ভাইদের রেজাল্ট খুবই ভালো হয়েছে, তো আমরা আমাদের থেকে হবে কিনা। আর বিশেষত আর একটা চাপও ছিল যে থার্ড সেমিস্টারও আমাদের ব্যাচ থেকে 24 জন র্যাঙ্ক করেছিল, তো সেই র্যাঙ্ক আমরা আবার দেখতে পাবো কিনা, এইরকম একটা চাপ ছিল। তারপর সেই টেনশনের মধ্যে টিভি খুলে বসেছিলাম, এবং যথা সময় র্যাঙ্ক লিস্ট অ্যানাউন্স হতে, তারপর দেখলাম আমি সেকেন্ড হয়েছি। মা খুবই খুশি হয়ে গেছিল, বাবাও খুশি হয়ে গেছিল, আমিও
1: আর
0: আনন্দ হচ্ছিল।
1: আর কে আর বাড়িতে কে আছেন? দাদু,
0: আমার
1: ঠাম্মা, ঠাকুমা?
0: না, দাদু আমার মারা গেছেন, আমি যখন ক্লাস 3-তে পড়ি,
1: আচ্ছা,
0: ঠাম্মা আছেন কিন্তু তিনি অসুস্থ, তিনি এরকম বোঝার পর্যায়ে তিনি নেই।
1: ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সকলে খুব খুশি, খুব আনন্দ করেছো, তাই তো?
0: হ্যাঁ,
1: আচ্ছা, এই যে তুমি পড়াশুনো করছো, এই যে জিওলজির জন্য, তো এটা কি বাড়িতেই পড়াশুনো করছো নিজে নিজে?
0: আপাতত স্কুল থেকে চলে এসে আমি বাড়িতেই করছি, কিন্তু আমার মেইন যে প্রিপারেশন সেটা আমার স্কুলেই হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি বোর্ড বা কম্পিটিটিভ দুটো আলাদাভাবে দেখা হয় না, যেটা এখানে বাইরের স্টুডেন্টরা করে, বা বাইরের পরিবেশটা এরকম যে বোর্ডের জন্য আলাদা আমি টিউশন নেব এবং কম্পিটিটিভের জন্য আমি উইকেন্ডে গিয়ে কলকাতা বা দুর্গাপুর, আসানসোল, এরকম বড় জায়গায় কোনো একটা ইনস্টিটিউশনে আমি সাবস্ক্রিপশন নিয়ে সেখানে পড়াশোনা করব। আমাদের ক্ষেত্রে টিচাররাই, স্কুলের টিচাররাই সব করেছেন, এবং
1: হুম হুম
0: এক্ষেত্রে একটা সুবিধা আমরা পেয়েছি যে আমাদের স্কুল যেহেতু অটোনোমাস,
1: হুম হুম
0: সেহেতু আমাদের স্কুল নিজেদের জন্য নিজেরাই টিচার রিক্রুট করে পরীক্ষা নিয়ে,
1: হুম হুম
0: এবং কোনো কোনো সাবজেক্টের জন্য বাইরে থেকেও টিচার আনা হয়েছে। সে বিষয়ে 2-3 বছর ধরে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অত্যন্ত পরিশ্রম করেছেন, নানান রকম এক্সপেরিমেন্ট করেছেন, এবং শেষ পর্যন্ত এবছরের যে পথে আমরা হেঁটেছি বা পড়াশোনা করেছি সেটা সাকসেসফুল হয়েছে। আমাদের টিচাররা কোনোদিনই
1: হুম
0: আলাদা করে দেখেননি যে বোর্ড আলাদা করে পড়বে বা কম্পিটিটিভ, তারা নিজেরা, মানে কোচিং এর টিচাররা এবং আমার স্কুলের টিচাররা ভাগ করে নিতেন বিষয়, যে বোর্ড এবং কম্পিটিটিভ মিলিয়ে এক একটা চ্যাপ্টারে মোট কতগুলো টপিক হচ্ছে, এবং সেই টপিকগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যে এইগুলো পড়ানো হলো, সেগুলো পড়ানো হলো নিয়ে

0: পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করা, যাতে যেই
1: মানে
0: নিট সবকিছু।
1: সমস্তটাই, যাতে মানে সমস্ত রকম পরীক্ষাতেই যে সে যাতে সাফল্য পায়। তো পড়াশোনার পাশাপাশি তোমার আর কি করতে ভালো লাগে?
0: পড়াশোনার পাশাপাশি আমার সাহিত্য চর্চার দিকে খুব ন্যাক আছে, আমি বই পড়তে খুবই ভালোবাসি।
1: কি
0: এবং
1: ধরনের বই?
0: কি ধরনের বই বলতে, মেনলি ফিলোসফিক্যাল বা স্পিরিচুয়াল যেসব উপন্যাস গুলো আছে, মানে একেবারেই সে রামকৃষ্ণ বিবেকানন্দ ঘেঁষা সাহিত্য নয়, যেরকম বাইরের লোক এক্সপেক্ট করে হয়তো রামকৃষ্ণ মিশনের ছেলেদের কাছ থেকে,
1: সেটাই সেটাই।
0: এটা একদমই নয়। বিভিন্ন ধরনের মেনলি ফিলোসফিক্যাল লেখা। আগে ছোটবেলায় গোয়েন্দা বা থ্রিলার এগুলো পড়তাম, কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে বা স্কুলের টিচাররা বাংলা বা ইংলিশ পড়াতে পড়াতে অনেক বই সাজেস্ট করতেন যে এগুলো পড়ো, বা বাংলা স্যারেরা বিশেষ করে যে কোনো একটা চ্যাপ্টার পড়াচ্ছে সেগুলো বলতে বলতে হয়তো বাইরে কোনো একটা উক্তি বা কোনো কবিতা মুখস্থ বলতে লাগলেন, আবৃত্তি
1: হুম হুম
0: করলেন, মানে পুরোপুরি ওপেন একটা টিচিং হতো। তো সেখান থেকে অনেক সোর্স পেয়েছি, সেই বই পড়েছি এইরকম।
1: আর ছোটবেলায় মাঝে মাঝে ওই ফেলুদা একটু হতে ইচ্ছে করতো,
0: হ্যাঁ,
1: তা বড় হওয়ার
0: সেটা
1: সাথে
0: অনেক আগেই পড়তাম, এখন আর নয়।
1: তো নিজে, মানে সেটা কি স্কুলের প্রভাব না নিজের?
0: না, বই পড়াটা আমার নিজের ছোট থেকেই ছিল, স্কুলে গিয়ে হ্যাঁ আরো বেড়েছে, আরো অনেক সোর্স পেয়েছি, বন্ধুরাও অনেকে পড়ে, স্যারেদের কাছ থেকে অনেক জেনেছি, সেইগুলো নিয়ে
1: সেইগুলো,
0: লাইব্রেরিও আছে আমাদের।
1: হ্যাঁ, লাইব্রেরিতেও অনেক বই পড়েছো। তো বই পড়া পড়তে ভালো লাগে তো তোমার? মানে গান, কবিতা, খেলাধুলো বা লেখালেখি, এগুলো কি, এগুলোর প্রতি তোমার আগ্রহ নেই?
0: গান কবিতা আমার গলা নেই তাই করি না, আর খেলাধুলোর মধ্যে
1: এই
0: আমি,
1: তোমাদের রামকৃষ্ণ মিশনে এটা বললে কিন্তু আমি একদম শুনবো না। তোমাদের রামকৃষ্ণ মিশনে সবাই গাইতে পারে, তোমাদের যে প্রেয়ার হয় বা এমনি সব সকলে কিন্তু গাইতে পারে ভালো, এটা আমি শুনবো না। আমি কিন্তু একটা গান শুনবো,
0: এটা একদমই ভুল ধারণা, সবাই মোটেই গাইতে পারে না, তবে যারা
1: চেষ্টা করে
0: গায় তারা অত্যন্ত ভালো গায়, যথেষ্ট সুন্দর গায়।
1: না সবাই, সকলে তো চেষ্টা তো করে।
0: হ্যাঁ, সেটা কোরাসে সবাই চেষ্টা করে, বাট সেটা খুব একটা মানে শ্রবণযোগ্য বস্তু হয়ে দাঁড়ায় না।
1: তা তবু আজ আমি একটু শুনবো, যাই হোক ওটা শুনবো। তো আর কি ভালো লাগে, লেখালেখি করতে ভালো লাগে?
0: লেখালেখি হ্যাঁ খুব একটা, বাংলা লেখায় অল্প স্বল্প হাত আছে স্যারেরা বলেন,
1: হুম
0: কিন্তু সেরকম ভাবে কোনোদিন লেখালেখি করা হয়নি। আমরা বন্ধুরা এইবারে স্কুল থেকে বেরিয়ে একটা আমাদের ব্যাচের একটা কালচারাল গ্রুপ তৈরি করেছিলাম,
1: হুম হুম
0: গ্রুপের নাম মাধুকরী কলম তুলি কণ্ঠের ছোট্ট আলাপচারিতা। এই গ্রুপটা বা এই পেজটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোতেই আছে। তো এসে থেকে আমাদের পরীক্ষা শেষ হয়েছে ফেব্রুয়ারিতে, তো মার্চে আমরা ভালোই পোস্ট করছিলাম, এবং এপ্রিল মাস পড়ে যাওয়ার পরে আর 1 মাস বাদে যেহেতু সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা, তাই আর চাপে করা হয়ে ওঠেনি। আশা করছি পরীক্ষার চাপ মিটে গেলে আবার সবাই মিলে শুরু করতে পারবো।
1: স্যাররা যখন বলেছেন যে লেখার হাত ভালো, তো সেখানে তো লেখালেখি হয়েছে নিশ্চয়ই, তো সেখানে একটু লেখা শুনবো নাকি?
0: হ্যাঁ, একটা ছোট লেখা আছে, আমি আপনাকে বলেছিলাম, সেই লেখাটা আমাদের গ্রুপেই আছে,
1: হুম,
0: বসন্তর আগমন নিয়ে সেই লেখাটা।
1: একটু পড়ে শোনা সকলে আমরা শুনি।
0: এই লেখাটার নাম রবীন্দ্রনাথের গান দিয়ে দিয়েছি, আনন্দ বসন্ত সমাগমে।
1: হুম হুম
0: আচ্ছা, শুরু করছি।
1: হুম
0: বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে।
1: হুম
0: শীতের বিস্তীর্ণ রুক্ষতা আর কনকনে উত্তুরে বাতাসের মরণ প্রকোপ পেরিয়ে এসেছে দক্ষিণা বসন্তের আহ্বান। বসন্ত এসেছে তার নবীন প্রাণে স্পর্শ নিয়ে, রাঢ় বাংলার রাঙামাটির শাল শিমুল পলাশের বন যেন জেগে উঠেছে আনন্দের হিল্লোলে। খর
1: হুম হুম
0: রৌদ্রে ধুলো মাটিতে শাল মহুয়া জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা মাদলের গুরুগম্ভীর নিনাদ আর সাঁওতাল রমণীদের পায়ের ছন্দে ছন্দে যেন শিহরিত হয়ে উঠেছে তাদের কানে গোজা আগুন রঙা পলাশ। নব তারুণ্যের স্পর্শে ক্ষণে ক্ষণে স্পন্দিত হচ্ছে এ বিশ্ব চরাচর। হলুদ ধূত্র আর কৃষ্ণচূড়ার বনে কোকিলের কলকাকলিতে মোহিত পথিক মুগ্ধ আবেশে হেঁটে চলে যায় অজানা দিগন্তের পানে। ফাগুন হাওয়ায় দুলতে থাকে সদ্য প্রস্ফুটিত আম্রমুকুল। কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি। বসন্ত আসলে প্রাণের উৎসব, বাঁচতে চাওয়ার, বাঁচতে

0: রেখার আর বাঁচতে দেওয়ার এক পরিপূর্ণ আয়োজন। সবুজ শ্যামলিমার ডালিতে নবীন পত্র পুষ্পকুঞ্জের যে সরস সৌন্দর্যের নৈবেদ্য সাজিয়ে নিয়ে আসে বসন্ত, তা যেন প্রকারান্তরে শত ঝঞ্ঝার মধ্যেও জাগিয়ে তোলে নতুন করে বাঁচার তাগিদ। শত কোলাহল অপ্রাপ্তির রিক্ত জীর্ণ শূন্যতার মাঝেও এক অফুরন্ত আশাবাদ, এক মুঠো প্রাণের আবির, জীবনের গান। কবির কলমে তাই বলি, ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা।
1: বাহ, সুন্দর হয়েছে ছোটর উপরে। মানে কিন্তু এটা ঠিক কি বলা যাবে, ছোট গল্পও না আবার ঠিক প্রবন্ধর মতো। যাই হোক, সে ব্যাখ্যা আমরা পরে করবো। ছোটবেলায় কি কি দুষ্টুমি করতে, এখন তো বড় হয়েছো, অনেক কিছু করছো, অনেক ব্যাপার। ছোটবেলায় কি কি করেছো?
0: মানে পুরনো যারা স্টুডেন্ট আছে আমাদের এইচএস ব্যাচে, তা ক্লাস 5 থেকে যেহেতু চলে গেছি, তা আমাদের ছোটবেলার অনেকটাই আমাদের বিদ্যাপীঠের স্মৃতি দিয়ে ঘেরা। তো বাড়িতে বিশেষ কি দুষ্টুমি করেছি বা সে ছোটবেলার স্মৃতি অনেকেই আমরা বেশিরভাগ জন ভুলেই গেছি, তো সেগুলো মায়েরই মনে আছে। সেরকম ভাবে কিছু নেই, আমরা সবাই মিলেই যতটা পারা যায়, মানে আমাদের ওখানে ডিসিপ্লিন লাইফ আর খাওয়া দাওয়ারও একটু অসুবিধা ছিল, যেহেতু আমরা পুরুলিয়ায় থাকি সেহেতু। আর আমরা যে
1: কি
0: মানে
1: ধরনের
0: প্রথম তো
1: অসুবিধে?
0: খাওয়া দাওয়ার অসুবিধা ছিল, কারণ আপনি কলকাতা যেটা পেতে পারেন সেটা তো আর পুরুলিয়ায় পেতে পারেন না
1: ও আচ্ছা আচ্ছা,
0: সেরকম। আর ওয়েদারের বিভিন্ন কন্ডিশন ছিল, মানে গরমকালে প্রচন্ড গরম, শীতকালে প্রচন্ড ঠান্ডা। আমরা জানুয়ারি মাসে ক্লাস 10-এই শুরুর দিকে 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সকালবেলা, তার মধ্যেও আমরা ড্রিল করেছি, তো এইরকম আছে। আবার গরমকালে 50 ডিগ্রি তাপমাত্রা, তো আমরা হয়তো আম চুরি করতে গেছি বাগান থেকে বা বেরিয়েছি। আর
1: আম
0: ঝড়
1: চুরি
0: হতো,
1: করতে? হ্যাঁ, আম
0: হ্যাঁ
1: চুরি করতে কোথায়?
0: আমাদের আম বাগান আছে ভেতরে অনেক বড়।
1: ও সেটা চুরি করতে যেতে? বাহ বাহ,
0: হ্যাঁ,
1: এই তো বেড়েছে বেড়েছে, বলো বলো।
0: আর আর তাছাড়া আমাদের হোস্টেল লাইফে মুড়ি মাখিয়ে খাওয়াটা একটা বিরাট এ আছে, যখন খিদে পেতো বা স্কুল থেকে এসে তখন সবাই মিলে কার কাছে মুড়ি আছে বা ডাইনিং হল থেকে চপ সিঙ্গারা এসব নিয়ে এসে, বাগান থেকে লঙ্কা তুলে কার কাছে পেঁয়াজ আছে সেসব কেটে, তেল বা কারোর কাছে আচার আছে কিনা সেগুলো দিয়ে মেখে আমরা খেতাম ছুটির দিনে বা বিকেল বেলায় এরকম।
1: খুব মজা করে আর কি, সবাই মিলে আনন্দ করে, সেটার একটা আলাদা মজা আর কি, আনন্দ,
0: হ্যাঁ,
1: তাই না? আর কি কি খেতে ভালো লাগে? খাওয়ার কথা যখন হলো, কি কি খেতে ভালো লাগে?
0: সেরকম কোন আমি এটা খেতে ভালো লাগে সেটা খেতে ভালো লাগে ওরকম কিছু নেই, যেহেতু আমরা ওখানে থাকি আপনাকে বললাম খাওয়া দাওয়ার একটু অসুবিধে, তাই বাড়িতে এলে যেটা হয় সেটা মা যা করে সেটাই ভালো লাগে, বাড়ির খাবারই বেশি ভালো লাগে,
1: ও,
0: ওরকম
1: মায়ের
0: কোনো
1: হাতের
0: পদ
1: কোনটা
0: নেই।
1: ভালো লাগে আর কোনটা ভালো লাগে না, কোন খাবারটা সবচেয়ে পছন্দের, কারণ কোন খাবারটা
0: না
1: পছন্দের না,
0: এরকম সবচেয়ে পছন্দের কিছু নেই, মোটামুটি সবই ভালো লাগে।
1: সবই ভালো লাগে।
0: হ্যাঁ
1: আচ্ছা বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক গল্প করলাম, আবারও পরে গল্প করব। আবারও একবার জিষ্ণু কুণ্ডু যে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবারে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে, ওকে আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো তুমি তোমার সাফল্যের দিকে আরো এগিয়ে যাও, তুমি তোমার লক্ষ্যে জয়লাভ করো, এই কামনা করেই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, আজ আর হাতে সময় নেই। শ্রোতা বন্ধুরা, আজ আমি কথা বলে নিলাম জিষ্ণু কুণ্ডু, যে উচ্চ মাধ্যমিকে এবারে দ্বিতীয় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে, পড়াশোনা করেছে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এবং সাফল্যের শীর্ষে আজ ও পৌঁছেছে, এবং ও জিওলজি নিয়ে এগিয়ে যেতে চায়, ও ওর লক্ষ্যে পৌঁছে যাক এবং আরো আরো অনেক ভালো ভালো কাজ করুক, এই কামনা করেই আজকের মতন অনুষ্ঠান শেষ করছি। আবারও একবার জিষ্ণু তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর

0: শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন। উচ্চ মাধ্যমিকে সাফল্যের শীর্ষে যারা পৌঁছে গিয়েছে তাদের সাফল্যের কথা, আবারও কোনো দিন আবারও আমি সৌমিতা আঢ্য এই সাফল্যের কথা নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন উচ্চ মাধ্যমিকে সাফল্যের কথা। নমস্কার।
1: শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিক্ষার্থী জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন বিকাশ পাল। আজ শুনলেন প্রথম পর্ব, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় কার্যক্রমের সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী চেঙ্গানা সেরি সিপি মাধবন নামপথিলি।

0: This is Akashvani, the news read by Nipunika Shahid. Prime Minister Narendra Modi and US Secretary of State Marco Rubio today discussed sustained progress in the India-US Comprehensive Global Strategic Partnership and issues related to regional and global peace and security. Mr. Rubio called on Prime Minister Modi at Seva Tirth in New Delhi today. Mr. Modi said in a social media post that India and the US will continue to work closely for the global good. External Affairs Minister Dr. Jaishankar and NSA Ajit Doval were also present during the meeting. The Prime Minister's office said in a statement that Secretary Rubio shared the US perspectives on various regional and global issues, including the situation in West Asia. The Prime Minister reaffirmed India's consistent support for peace efforts and reiterated the call for peaceful resolution of the conflicts through dialogue and diplomacy. Secretary Rubio is on a four-day visit to India to take part in the Quad Foreign Ministers meeting on the 26th of this month. U.S. Secretary of State Marco Rubio today said that India is at the cornerstone of how the United States approaches the Indo-Pacific. Inaugurating the U.S. Embassy Support Annex building in New Delhi, Mr. Rubio said this is evident in the $20 billion that Indian companies invested in the United States and in India signing up for Pax Silica.
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: Prime Minister Narendra Modi has emphasized that government jobs serve as a vital means to improve and ease the lives of the citizens. He made these remarks while addressing the 19th Rose Garmela through video conferencing today. The Prime Minister highlighted the world is eager to be a part of India's growth journey. In the 19th edition of Rose Garmela, more than 51,000 appointment letters to newly appointed youths in various government departments and organizations were distributed. The centre has asked Gymkhana Club in New Delhi to hand over its premises by 5th of the next month, citing that the land was acquired for strengthening defence infrastructure. An order issued by the Land and Development Office under the Housing and Urban Affairs Ministry stated that the land is essential to fulfil urgent institutional needs, governance infrastructure and public interest project. Delhi government decided to transform all sub-registrar offices into modern technology-driven and citizen-friendly service centres. The initiative aims to eliminate delays, corruption, middlemen and unnecessary procedural hurdles in property registration services across the city. In a statement, Chief Minister Rekha Gupta said the new model registrar office will provide facilities such as digital assistant for counters, smart token systems, online appointment booking, real-time application tracking and trained staff to ensure transparent and time-bound service delivery. The centre has released more than 527 crore rupees under the National Health Mission as the first tranche for West Bengal for financial year 2026-27. Union Health Minister Jagat Prakash Nadda today reviewed the healthcare systems in the state during a virtual meeting with Chief Minister Suvendu Adhikari. The Chief Minister also announced that Ayushman Bharat scheme will start in West Bengal from July this year. In China, 90 people have been killed in a gas explosion at a coal mine in Shanxi province. The gas explosion occurred at the Liushenyu coal mine in Jinan County yesterday. The state media reported that 201 miners have so far been rescued while rescue efforts are ongoing. Prime Minister Narendra Modi has expressed grief at the loss of lives in a mining accident in China. In a social media post, he extended his condolences to President Xi Jinping and the people of China on behalf of the people of India. In IPL cricket, Punjab Kings defeated Lucknow Super Giants by 7 wickets at Ikana Cricket Stadium in Lucknow tonight. Chasing a target of 197 runs set by Lucknow Super Giants in Lucknow, Punjab Kings made 200 for 3 in 18 overs. Earlier, Punjab Kings won the toss and opted to bowl. Put into bat, Lucknow Super Giants posted 196 runs for the loss of 6 wickets in stipulated 20 overs. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 29 মে শুক্রবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে 24 এবং 25 মে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার দু একটি স্থানে ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা। 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এরপর থাকবে চাষবাসের টুকিটাকি, পাট চাষে সার প্রয়োগ, এ নিয়ে বলবেন দেবাশিস ঘোষ। 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, যক্ষারোগের কারণ ও প্রতিকার, বলবেন ডক্টর প্রশান্ত পাল। 6:35 লোকগীতি শচীন্দ্র বর্মনের কণ্ঠে, সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:45 সাতটায় প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শিল্পী খেয়া চট্টোপাধ্যায়, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:30 ছোটদের নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠান কলকাকুলি, 10:00 শুনবেন বাংলা টপ্পা রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 10:20 অতুল প্রসাদের গান শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনুষ্ঠান রবি কিরণে 11:30, বেলা 12:00 প্রান্তিক কবিতায় থাকবেন চাঁদনী চৌধুরী, গল্প পাঠে সৌগত ভট্টাচার্য, উপস্থাপনায় অনামিকা সরকার, 12:30 নাটক, কালকের নাটক মানহানি, কাহিনী নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা অবিনাশ রায়, 1:50 লোকগীতি শচীন্দ্র বিশ্বাসের কণ্ঠে, বিকেল 3:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। 6:05 বান্দনবার, তারপর চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, ভুলে বিশ্রে গীত 7:00, 7:30 হাম হ্যায় রাহি পেয়ার কে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 বোম্বে টকিস, বেলা 11:00 চয়নিকা, 12:05 ইয়াদৌ কি মেহফিল, সুরেলা সফর 1:00, 2:30 বিবিধ, 3:00 সখী সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:13। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।